পরেই শুরু হয় টিকে থাকার লড়াই। ভুলে যাই ভোরের স্নিগ্ধতা, ভোরকে উপলব্ধি করার মতো ফুরসত কই। কিন্তু আজ একটু ভোরে উঠে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ভোরের স্নিগ্ধ বাতাস, পূব আকাশের রক্তিম আভা আর পাখিদের কলকাকলি সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি মনকে ছুঁয়ে গেল। ইটকাঠের যান্ত্রিক শহরের আড়ালে ভোর যে এখনও এতটা সুন্দর হতে পারে তা যেন ভুলেই গিয়েছিলাম। ভোর মানে তো শুধু একটি নতুন দিনের শুরু নয়, ভোর হলো নতুন আশা আর এক বুক সম্ভাবনার প্রতীক। সারা রাতের অন্ধকার পেরিয়ে যেমন আলো ফোটে, তেমনই জীবনের সব গ্লানি মুছে ভোর আমাদের নতুন করে বাঁচার শক্তি যোগায়। তোমার ওখানকার পিউ পাহাড়ি, ধারিন্দা তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। পরের বার্তাটি লিখেছেন অঞ্জন কুমার চন্দ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক, বেলদা পশ্চিম মেদিনীপুর থেকে। ভোরের সাথে ভোরাই, রবীন্দ্রনাথের কথা দিয়ে শুরু করি। গানাতো পর পরতরং নহি, গানের চেয়ে ভালো অন্য কিছু হয় না, তা যদি আবার প্রভাতী সুরে সুর আরোপিত হয়। আসলে প্রভাতী সুর হলো নতুন দিনের প্রথম আলো, প্রত্যাশার সূচক, যা প্রভাত পাখির মধুর কূজনে প্রত্যুষের স্নিগ্ধ বাতাসের মতো দেহ মনকে সজীব করে তোলে। নিশাবসানে যখন শান্ত দর্শদৃশি পাতার মর্মধ্বনি স্থলভাগের সঙ্গে জলভাগের মিলনোচ্ছ্বাসের মন্ত্রনাদ, ভৈরবী বা ললিত রাগের স্বর বিন্যাসে মিলে মিশে একাকার হয়ে যায়, তখন রীতমাঝারে প্রভাতী সুর মূর্ছনায় অন্তরাত্মা জেগে ওঠে সেই অনাদি অনন্ত শাশ্বত ওম উচ্চারণে। আনক আলোয় পরম প্রশান্ত নিস্তরঙ্গ মন প্রভাতী সুরে ভরাই গায়। আমার আধার ঘরে কখন প্রভু এলে আমি জানতে পারিনি, যখন মেঘের ঘুমটা সরিয়ে শুনিল আকাশ আর হরিত প্রকৃতির সীমান্ত, প্রভাতে রবির লাল আভায় রঞ্জিত হয় ছোট্ট ঠোঁটের পাখিদের কিচির মিচির নিস্তব্ধতায় ব্রত ভাঙে, উঠোনের ঝোপ থেকে বনকোকিলের ললিত সুর একতারা হাতে নিঃসঙ্গ বাউলের ঘুম জাগানিয়া প্রভাতী সুর, জিঙ্গল বেলস ও আজানের সুর নব নব রসে রূপে গন্ধে জীবনের প্রেমের ভালোবাসার পরম সুখের স্পর্শ দিয়ে যায়। একাত্ম হয়ে প্রার্থনা করি উৎসারিত হোক প্রভাতী সুর সঙ্গীতের সুধা সাগরে, দীর্ঘায়ু হোক প্রাণের ভোড়াই সেই সুরের বাসরে। নমস্কার আনতে অঞ্জন কুমার চন্দ্র, অবসরপ্রাপ্ত শিক্ষক, সবুজ পল্লী, বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। পরের বার্তাটি লিখেছেন চম্পা পণ্ডিত গোড়াই, শিমলাপাল, বাঁকুড়া থেকে। প্রিয় ভোড়াই, জীবন যেন যান্ত্রিক, সবেতেই তাড়াহুড়ো আর ব্যস্ততা, শুধু ছুটে চলা, ঘুমের মধ্যেও হাজারো চিন্তার ভিড়। মনকে সতেজ সুন্দর করে রাখতে একটি শান্ত নির্মল সকাল জীবনে জরুরি। এই ভিড় ভাট্টা কোলাহল থেকে বেরিয়ে প্রশান্ত প্রকৃতির কোলে এসে দাঁড়ালে নিজেকে ধন্য মনে হয়। দেশের বাড়িতে যখন আসি এক অন্যরকম অনুভূতি জড়িয়ে ধরে, বাঁশবাগান, পাখিদের কলতান, আম কাঁঠালের ছায়া, দীঘির পাড়ে গাছের শাড়ি, সব যেন মায়া জড়ানো। ভোরের বেলা যখন খ্যাপা বুষ্টম প্রভাতী গায় তখন চোখ বন্ধ করে কান খাড়া করে থাকি, মন খাড়া সেই সুর। দূর থেকে ভেসে ভেসে কাছে আসে, আবার সুরে যায় দূরে। করতালের আওয়াজের সাথে প্রভাতী সুর ছড়িয়ে পড়ে দিকে দিকে, আমি যেন পৌঁছে যাই অজানা অচেনা কোন দেশে। সকালে পাখির ডাক, গরু বাছুরে হাম্বারব, ছাগলের ব্যয় ব্যয় আওয়াজ মনের মধ্যে আকুলি বিকুলি করতে থাকে। বাঁশবাগানের পাতার ফাঁকে সূর্য উঁকি দেয়, তারপর এক লাফে তালগাছের মাথায়। মাঠের আলপথ ধরে হেঁটে চলি, শিশির ভেজা নরম ঘাস, সবজি ক্ষেত সব যেন নতুন করে দোলা দিয়ে যায়। ধন্যবাদ আনতে চম্পা পণ্ডিত গোড়াই, শিমলাপাল, বাঁকুড়া থেকে বার্তাটি লিখেছেন।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: আর ভোরাইয়ের সঙ্গে রয়েছে আমি দেবারতী, আর পড়ছি আপনার বার্তা। আগস্ট মাসের ভোরাইয়ের বিষয় হলো প্রভাতী সুর, এবং প্রভাতী সুর বিষয়ে আপনাদের বার্তা পেয়ে আমরা সত্যি সমৃদ্ধ। এবারে যার বার্তা পড়ব তিনি হলেন মণিশঙ্কর জানা, শ্রীকৃষ্ণপুর দাঁতন পশ্চিম মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। ভোরের সখা ভোরাই, এ মাসের বিষয় রেখেছ প্রভাতী সুর। রাতের গভীর নিস্তব্ধতা ও অন্ধকার কাটিয়ে যখন পূব আকাশে হালকা হালকা পরিষ্কার হতে শুরু করে, সেই সময় আমার ঘুম ভাঙে। চারিদিকে আলোর ভোরের আলোতে ধীরে ধীরে অন্ধকার দূর হয়, আর সেই ব্রহ্ম মুহূর্তকে বলা হয় প্রভাত। সেই সময় গভীর নিস্তব্ধতা কাটিয়ে কলতান শুরু হয়। সেই কলতান বেশিরভাগ প্রাকৃতিক হয়, কিন্তু চারিদিকে মানুষের শহরমুখী মানসিকতা এবং নগরায়নের ফলে প্রভাতী সুর কৃত্রিমতার রূপ নিয়েছে। আমার শৈশব এবং কৈশোর কেটেছে এক প্রত্যন্ত এক গ্রামে, যে গ্রাম চারদিকে গাছপালা।

বেড়া দিয়ে ঘেরা, মাঝে মাঝে ছোট ছোট জঙ্গল আছে। ছোটবেলা থেকে বাবার ডাকে ঘুম ভাঙতো, তারপর কিছুক্ষণ বিছানায় শুয়ে থাকতাম আর চারিদিকে পাখির কলতান শুনতে পেতাম। অনিচ্ছা সত্ত্বেও বিছানা ছেড়ে চোখে হাত দিতে দিতে উঠোনে এলে কানে শুনতে পেতাম ঘরের সামনের পুকুর পাড়ের গাছে মাছরাঙা বকের ডাক, কদম গাছের টিয়া, চড়ুই, সাতভায়া ইত্যাদি পাখির ডাকে চারিদিকে একটা সুন্দর সুরে মেতে ওঠে। আবার উঠানে ধান পড়লে পায়রার দল বকম বক বকম স্বরে ডাকতে থাকে। পায়রা গেলে একদল শালিকের ঝাঁকুড়ে আসত। উঠোনে পড়ে থাকা ধান বা অন্য কিছু শস্য অথবা ছোট ছোট পোকামাকড় পিঁপড়ে ধরে ধরে খেত, আর শালিকের ঝগড়া চারিদিকে এক সুন্দর সুর শোনা যেত। গোয়াল ঘর থেকে গরু বাইরে বেরিয়ে বের করতে একটু দেরি হলে গরুর হাম্বা হাম্বা ডাকতে শুরু করত। চারিদিকে একটা প্রভাতী সুর মনে হতো। শৈশবের এই স্মৃতি তখন এতটা সুন্দর মনে হয়নি যা বুঝতে পারতাম না বা বুঝতে পারতাম না। গ্রাম ছেড়ে যৌবনে যখন শহরে এলাম তখন দেখতে পেলাম চারিদিকে একটা কৃত্রিমতার ছোঁয়া। তখনই গ্রাম্য পরিবেশের প্রভাতী সুরের কথা মনে পড়ে। সেই প্রভাতে ঘুম ভাঙলে ও গ্রামের মতো সেই পাখির ডাক শুনতে পেতাম না, শুধু শুনতে পেতাম তীব্র গতিতে ছুটে চলা মোটরসাইকেল, বাস, লরির বিকট বাঁশির শব্দ। প্রথম প্রথম গ্রাম্য পরিবেশের কথা মনে পড়ত এবং শহুরে পরিবেশ মানিয়ে নিতে কষ্ট লাগত, কিন্তু কিছুদিন পরে সব মানিয়ে নিতে পেরেছি। সত্যি বলতে ভোরাই গ্রামের সেই প্রভাতী সুর আজও সর্বদা মনে পড়ে। নমস্কার আনতে মণিশঙ্কর জানা শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। পরের বার্তা লিখেছেন অভিজিৎ পাত্র, জগৎনগর, সিঙ্গুর হুগলি থেকে। সহদেব দাদা ভোরবেলা খঞ্জনি বাজিয়ে কীর্তন করত ও বাঁশি বাজিয়ে পাশের বাড়ির লোকদের ডাকত, লোকজনদের ডাকত। ছেলেবেলার ওই সুমধুর কীর্তন প্রভাতে উঠিয়া গোবিন্দের নাম ভজ, দিনও যাবে ভালো, আমাদের বাড়িতে ছোটবেলায় রেডিও চালানোর সাহস ছিল না। নকুল জেঠুদের রেডিওর ভলিউমটা জোর থাকত, আমাদের ঘরের ঠিক পিছনের জানলার কাছে বসানো থাকত। শ্যামা মাকি আমার কালো এত শুনতে ভালো লাগত, তবে টিউশনের তারা এখন নকুল জেঠু আর নেই, তাই শ্যামা সঙ্গীত খুব মিস করি। কীর্তনটা সহদেবদা আর খঞ্জনি ধরতে পারবে না, বড় অসুখ, হাত দুটো কাজ করে না, সবই স্মৃতি, খুব মনে পড়ে। আর কীর্তন ও শ্যামা সঙ্গীত ভেসে আসে না প্রভাতী সুর থেকে, সত্যি বঞ্চিত। লিখেছেন অভিজিৎ পাত্র, জগৎনগর, সিঙ্গুর, হুগলি থেকে। পরের বার্তাটি লিখেছেন তারক মজুমদার, দুর্গানগর, উত্তর চব্বিশ পরগনা থেকে। প্রাণাধিক প্রিয় ভোরাই, জুলাই 2026 তোমার বিষয়ে প্রভাতী সুর, এই বিষয়ে আমার মনের অভিব্যক্তি কাগজে কলমে প্রকাশ করলাম। প্রভাতী সুর, প্রভাতী সুর হৃদয়ে আজ বাজে, মিষ্টি সকালে ভাঙত ঘুম, লাগতো না মন কোনো কাজে, করতেই নব অন বেতারের উঠত বেজে যে সুর, হৃদয় তখন উঠত নেচে বিলকুল ভরপুর। প্রভাতী সুর, প্রভাতী সুর মর্মে বাঁচতে তুমি, ক্ষতে তুমি দিতে প্রলেপ, চন্মনে হতাম আমি। প্রভাতী সুর, প্রভাতী সুর, সুরের তুমি রানী, সুরের মূর্ছনায় সবাই ভাসে, আমরা সবাই জানি, ছোট্টবেলায় তোমার সুরে বেসেছি তোমায় ভালো। প্রভাতী সুর, প্রভাতী সুর, তুমি কি তা জানো, সুরের তাল লয় ছন্দ, ভীত যেমন হয় গানে, ভীত যেমন হয় গানে, প্রভাতী সুর, প্রভাতী সুর, তুমি খুশির জোয়ার আনো। প্রভাতী সুর, প্রভাতী সুর, আজও খুঁজি তোমায়, প্রভাতী সুর, প্রভাতী সুর, আজও ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। বার্তাটি লিখেছেন ডাক্তার তারক মজুমদার, কাকিনাড়া, উত্তর চব্বিশ পরগনা থেকে। পরের বার্তাটি লিখেছেন মঙ্গল প্রসাদ মাইতি,
রাজবল্লভপুর

পশ্চিম মেদিনীপুর থেকে। প্রিয় ভোরাই, আমি গ্রামের যেখানে থাকি সেখানে চারপাশ জুড়ে প্রচুর গাছপালা, রাস্তা ঘিরে নুয়ে পড়ছে ঘনবদ্ধ বাঁশ গাছ, বিশাল বিশাল শাখা প্রশাখা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জাম, হিজল, অশ্বত্থ, বট, আম, কাঁঠাল, পেয়ারা, এরকম কত সব গাছ। যখন রাত শেষে প্রভাত আসে তখন বাঁশবন আর গাছপালাগুলোর ভিতর থেকে জানা অজানা কত পাখির ডাক যে ভেসে আসে বলার নয়। পাখির কিচিরমিচির আর কলকাকলি পুরো এলাকাটাকে সরগরম করে তোলে। আর এই পাখির ডাকই প্রথম আমার কানে প্রভাতী সুর হয়ে আছড়ে পড়ে, আমার ঘুম ভাঙিয়ে দেয়, মনে করিয়ে দেয় বিছানা ছাড়ার সময় হয়েছে। বিছানা ছেড়ে উঠি, পূবের জানালা, দক্ষিণ দিকের জানালা খুলে দিই, পাখির ডাক আরও জোরে কানের মধ্যে প্রবেশ করে। বারান্দায় গিয়ে দাঁড়াই, অদূরেই গাছপালাতে দেখি সেই সব পাখিদের নাচানাচি। এই ডাল থেকে ফুরুত করে ও ডালে গিয়ে বসেছে, ও ডাল থেকে আসছে এই ডালে, মুখে তাদের মন কেমন করে দেওয়া অদ্ভুত ডাক অপরূপ অনবদ্য সুর হয়ে কানে এসে বাজে। জানা না জানা হাজারো পাখির সেই ডাক অপূর্ব সুর মূর্ছনায় সারা ভুবনকে ভরিয়ে দেয়। আমি মুগ্ধ নয়নে দেখি তাদের ওড়াউড়ি আর তন্ময় হয়ে শুনি তাদের গান। পাখিদের কাছ থেকে আসা এই প্রভাতী সুর আমাকে আনমনা করে দেয়। ভয় হয় একটাই, যে হারে নির্বিচারে গাছপালা কাটা হয়ে যাচ্ছে, পাখিগুলো থাকবে তো, শুনতে পাবো তো তাদের সেই প্রভাতী সুর? সশ্রদ্ধ নমস্কার আনতে ইতি বিনীত মঙ্গল প্রসাদ মাইতি, রাজবল্লভপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। পরের বার্তাটি লিখেছেন পূর্ব মেদিনীপুর থেকে ফুলকুমার বেড়া। ভোরের সানাই প্রিয় ভোরাই, শুকতারা যখন আঁখি মেলে ভোরের দুয়ার প্রান্তে আসে তখন ভোরের ভৈর সুরে অবগাহন করে ঘুম ভাঙে বিশ্ব চরাচরের। একটা মায়ামুগ্ধতার আয়েস আজ আধবোজা চোখের পাতায় যেন আলতো করে ছুঁয়ে যায়। ভোরের পাখির গান ছড়িয়ে যায় আশাবাদী রাগিনীর সুর, আর তখনই মনের ময়ূখ মহলে সঞ্চারিত হয় আমাদের মুগ্ধতার মোহের দোতনার। পূবের আকাশে আলো ছলকায় তার তমাল অরণ্যে, জনারণ্যে, ঘরের দুয়ারে। প্রিয় ভোরাই, আগে আধবোজা চোখে বিছানায় শুয়ে শুয়ে শুনতাম আমাদের পাশের গ্রামের শ্রীনিবাস বৈষ্ণবের করতাল সহযোগে উদাত্ত কণ্ঠে গাওয়া ভালো লাগার গান। কি সুন্দর তার সুর মূর্ছনা, যা আজও মনের গহীন দোলা দিয়ে যায়। জাগনিকো শুচি মাতা, দুয়ারে আইলো প্রেম দাতা, দুয়ারে দুয়ারে হরিনাম বিলাইরে, কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গের নাম রে। কি মধুমাকা সেই সুর এই সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে। একটা কথা মনে এলো ভোরাই, যেখানে শব্দেরা নীরব সেখানে কথা বলে রবীন্দ্রনাথ, অথচ সে আজ অনেক দূরে। তাই যেখানে জীবন বিনার সুর কুঁকিয়ে কুঁকিয়ে কাঁদছে, সেখানে প্রভাত বিনার সুরও যেন আনমোনা হয়ে গেছে। প্রভাতী সুর আছে তেমন করে মনে দাগ কাটে না। আজকের প্রজন্ম তো প্রভাত দেখতেই ভুলে যাচ্ছে। প্রভাতের যে পবিত্র প্রাণদায়ী সুর তা এদের কাছে অধরাই থেকে যাচ্ছে। তবু প্রভাত বন্দনার গানে গানে প্রভাতী সুর আবার বাজাবে তার নূপুর। এই সঞ্জীবিত বোধে বলি আমাদের জীবন প্রভাতে প্রভাতী সুর ছড়িয়ে যাক তার সুরভিত আশিস ধারা। একরাশ শ্রাবণী শুভেচ্ছায় ফুলকুমার বেড়া, কোজাগুড়ি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে বার্তাটি লিখেছেন। এই আগস্ট মাসের বিষয় হল প্রভাতী সুর, এবং এই প্রভাতী সুর বিষয়ে আপনাদের বার্তা পড়ছি আমরা প্রত্যেক শনিবার এবং রবিবার, এবং এই বিষয়ে আপনাদের বার্তা আপনারা লিখতে থাকুন। আর এই মুহূর্তে আর বার্তা পড়ার হয়তো সময় হবে না, তাই আজকে প্রভাতী সুর বিষয়ে আপনাদের বার্তা এখানেই শেষ করছি। বড়াই ছিলাম আমি দেবারতী, এবং আজ আবারও সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে সেই বিদায়ের গান।

দিয়েই শেষ করব আজকের ভোরাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেইনবো। সঙ্গে ছিলাম দেবারতী।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায়।

আকাশবাণীর শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ।

Иннополис Бандон! Россия слёт! Трамвай!

এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী এবং মৈত্রী প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলো হার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলো হার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।
1: ভারত মাতা কি জয়। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার 80তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্যেই যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা

0: সমস্ত কৃষি শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন, হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, বন্দে মাতরম।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।

0: आकाशवाणी कोलकाता की।
1: गाने बाजू ओने रेडियो सुनछो 107 एफएम रेनबो सात सुरे सारा दिन सात सुरे सारा दिन।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সুপ্রভাত, সুপ্রভাত। স্টুডিও ক্লক এখন 9:27 হয়ে 37 সেকেন্ড, আর নমস্কার কলকাতায় আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। আজ 15ই আগস্ট, এবং আজকের এই দিনটার জন্য আমরা ভারতবাসীরা অপেক্ষা করে থাকি, আমরা মুখে থাকি আজকের দিনটার জন্য। কারণ আজকে এমন একটা দিন, আজকের দিনটা ক্যালেন্ডারের পাতায় একটা সাধারণ দিনের মতো নয়। আজকের দিনটা একটা দীর্ঘ যাত্রাপথের গল্প বলে, প্রচুর আত্মবলিদানের গল্প বলে, প্রচুর লড়াইয়ের গল্প বলে। প্রচুর মানুষ নিজেদের কথা না ভেবে, দেশের কথা ভেবে লড়ে গেছেন, এবং দীর্ঘ 200 বছরের বা 200-এরও বেশি বছর ধরে যে শোষণ, সেই শোষণের বিরুদ্ধে লড়াই করে যে আমাদের যে স্বাধীনতার, যে মুক্ত বায়ুতে নিঃশ্বাস নেওয়ার যে সুযোগ করে দিয়েছেন, সেই দিন আজ। আজ স্বাধীনতা দিবস, এবং 2026 সালে এই বছর আমরা পালন করছি 80তম স্বাধীনতা দিবস। তাই প্রথমেই সকলকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা সত্যি বলতে পারি আমরা ভারতীয়, আমরা গর্বিত, আমরা ভারতীয়। আর নমস্কার কলকাতা, আজকে গল্প তো হবেই, গল্পের সঙ্গে থাকবে গান। হয়তো আমরা খুব সীমিত সময়ের জন্য গল্প করতে পারবো, সীমিত সময়ের জন্য নমস্কার কলকাতায় গান শুনতে পাবো, তবে অসুবিধা কোথায়, সেই সীমিত সময়কেও আমরা আরও আরও অনেক বেশি স্পেশাল করে ফেলতে পারি। তাই এখন থাকছে দোহার।

0: 107 FM Rainbow. Shot Shure Sharani. Shot Shure Sharani.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
1: FM Rainbow-তে 3-1 গানের হ্যাট্রিক,
2: গানের হ্যাট্রিক।
3: স্টুডিও ক্লক এখন 9:36 আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর এখন 3-1 গানের হ্যাট্রিকে পর্ব, তিনটে গান, আর তিনটে গানই ডেডিকেট করা হচ্ছে আজকের এই বিশেষ দিনকে, মানে স্বাধীনতা দিবসকে মাথায় রেখে। তাই প্রথমে থাকছে স্বদেশ থেকে উদিত নারায়ণ হরিহরন, তারপর রাজি থেকে সুনিধি চৌহান, এবং তারপর রং দে বাসন্তী টাইটেল ট্র্যাক দলের মেহেন্দি এবং চিত্রা কণ্ঠে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM Rainbow তে নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।
5: স্টুডিও ক্লক এখন 9:52 হয়েছে, 6 সেকেন্ড। আর নমস্কার কলকাতায় রয়েছে আমি দেবারতী। আর আজকে মানে আজকে সকালটা একদম অন্যরকম। আজকে রাস্তাঘাটে বেরোলে, শুধু আজকে কেন, গোটা একটা মাস ধরে যখন রাস্তাঘাটে বেরোচ্ছি বেশ অন্যরকম একটা ফিল আছে। কারণ প্রত্যেকের গাড়ি হোক বা বাইকের সামনে ছোট্ট ছোট্ট জাতীয় পতাকা আজকে লাগানো রয়েছে, এবং তার সঙ্গে বাচ্চাদের হাতে রয়েছে জাতীয় পতাকা, জামায় রয়েছে ব্যাজ। এইটা কিন্তু মানে এই যে চারিদিকে একটা আমাদের যে দেশের প্রতি ভালোবাসা, সেটার যে একটা একটা কি বলবো একটা ছবি, সেই ছবিটা কিন্তু সত্যি খুব ভাল লাগে। কিন্তু আজকে যে পতাকাটা আমরা খুব আবেগ দিয়ে কিছু টাকা দিয়ে কিনলাম, এবং কাল সকালেই সেটা যদি রাস্তার কোণে পড়ে থাকে বা ধুলোর মধ্যে মিশে থাকে, তাহলে কিন্তু বিষয়টা সত্যি খুব খুব খুব খারাপ হয়। মানে আসলে আমাদের জাতীয় পতাকা কিন্তু কোনোভাবেই সেই ইউজ অ্যান্ড থ্রো কাপের মতো একদমই নয়। মানে আজকে স্ট্যাটাস দিলাম কিনে ছবি তুলে, কালকে ফেলে দিলাম, না। আসলে আমাদের যে দেশপ্রেম, সেটা 365 দিনের দেশপ্রেম হওয়া উচিত, শুধু একদিনে সেটা সীমিত থাকার কথা না এবং উচিতও নয়। তাই আজকে যদি কোনো জাতীয় পতাকা কেনেন বা আপনি যদি আপনার গাড়িতে জাতীয় পতাকা লাগিয়ে রাখছেন, তাহলে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে সেই পতাকাটা ব্যবহারের পর যখন আপনি আর ব্যবহার করবেন না, গাড়িতে লাগাবেন না, সেইটাকে সুন্দর করে গুছিয়ে একটা সুন্দর জায়গায়, একটা পরিষ্কার জায়গায় রেখে দিন। এবং সেটা পরিষ্কার জায়গাটা কোনো ক্যাবিনেটও হতে পারে, কোনো একটা ড্রয়ারও হতে পারে, সেটা রেখে দিন। এবং যদি দেখেন যে রাস্তায় কারো পতাকা পড়ে গেছে, হয়তো ভুল করেই পড়ে গেছে, একটু নিচু হয়ে ওটা তুলে নিন, কিচ্ছু হবে না। এতে ইগো কমবে না এবং মানে সম্মানটাও কমবে না, বরং সম্মান বাড়বে। কারণ পতাকাকে সম্মান জানাতে আমাদের অর্থ লাগে না, শুধু একটু সদিচ্ছা লাগে। আর এই সদিচ্ছা দিয়ে কিন্তু ভালো ভালো গানও শোনা যায়। আর এখন তাই জন্য থাকছে শাহানা বাজপেয়ী এবং সামন্তক সিনহা।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্টুডিও ক্লক বলে দিচ্ছে যে এইবারে আমাকে টাটা বাই বাই বলতেই হবে। তবে এরকম একটা ছুটির মেজাজও যেমন থাকছে, মানে স্বাধীনতা দিবস আমাদের কাছে খুব বিশেষ একটা দিন, তেমনই সেইরকম একটা দিন মানে শনিবার, যেটা আর কি একটু ছুটির মেজাজ তো এনেই দেয়। এরকম একটা ছুটির মেজাজেও মাঝে মাঝে মনে হয় ঘুরতে চলে যাই। অনেকেই এরকমভাবে ব্যাকপ্যাক করে দার্জিলিং চলে যায়। তাই আজকে শেষ করব নমস্কার কলকাতা অঞ্জন দত্তের কণ্ঠে দার্জিলিং দিয়ে। আর এই ছুটির মরশুম, এই ছুটির মেজাজটা থাকুক কানে কানে। তুমি শুনতে থাকো 107 FM রেইনবো, নমস্কার কলকাতায়। ছিলাম আমি দেবারতী।

0: আর ছুটির ফাঁকে খুঁজে ফিরি তার চোখের হলদি।
1: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে সারা দেশে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে। লালকেল্লায় মূল অনুষ্ঠানে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে আজ প্রথমবারের মতো বন্দে মাতরম পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সুযোগ নিতে দেশের শিল্পক্ষেত্র ও যুব সমাজকে এগিয়ে আসতে হবে। 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রাও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজ লালকেল্লার ভাষণে বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য দরিদ্র মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের বিনামূল্যে অনলাইন কোচিং প্রদানের ঘোষণা করেছেন। তিনি বলেন, অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় সবার জন্য গুণমান সম্পন্ন শিক্ষা সহজলভ্য করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী 1 বছরে 1 কোটি তরুণ তরুণীকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিষয়ক দক্ষতার প্রশিক্ষণের আওতায় আনা হবে। তিনি বলেন, এর ফলে তারা বিশ্বজুড়ে এআই এর ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবেন। শ্রী মোদী জানান, 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্য থেকে প্রতিভাবানদের খুঁজে বের করতে গ্রাম শহর ও স্কুলগুলিতে বিশেষ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি শুরু করা হবে। পশ্চিমবঙ্গের ব্যারাকপুর গান্ধীঘাটে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন রাজ্যপাল আর এন রবি। কলকাতার রেড রোডে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ ঘোষণা করেছে, ইউজিসি নেট, সিআইএসআর নেট এবং আইসিএআর, এআইইএপিজি ও এআইসিপিএইচডি 2026 সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল অ্যান্সার কিজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষার উত্তরপত্র সংক্রান্ত বিষয়ের জন্য আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে বলা হয়েছে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম খেলায় ভারত আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে খবর পড়ছি ধৃতি সেনশর্মা। দেশ আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় পতাকা উত্তোলন করে মূল অনুষ্ঠানের সূচনা করেন। প্রধানমন্ত্রী তার ভাষণে উল্লেখ করেন, স্বাধীনতা লাভের পর এই প্রথম লালকেল্লায় পরিবেশিত হল বন্দে মাতরম। প্রধানমন্ত্রী বলেন, গত 12 বছরে দেশের কয়েক কোটি নাগরিক তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে ভারতকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে সক্ষম হয়েছে। এই 12 বছরে সরকারের গুরুত্বপূর্ণ অবদানের তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রী তার ভাষণে দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্ত ধারাও ঘোষণা করেন। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। কলকাতার রেড রোডে স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার প্রদান করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষেই তিনি যাবেন সুন্দরবনে, সেখানে গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। কলকাতার আকাশবাণী ভবনে আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠান বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যবাহক দত্তাত্রেয় ঘোষ বলে, মানিকতলায় সংঘ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন ভারতীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা কলকাতা কার্যালয়ে পতাকা উত্তোলন করেন মহানির্দেশক বর্ষা অশোক আগলাওয়ে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তার মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ আজ উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় সরকারের বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচি রাজ্যেও চালু হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল কন্যারত্ন দিবস উপলক্ষে ধনধান্য প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানে এই কর্মসূচির সূচনা করেন। পশ্চিমবঙ্গে আগামীকাল শুরু হতে চলেছে আয়ুষ্মান ভারত প্রকল্প। রাজ্যের আনুমানিক 1.5 কোটি পরিবার বিশ্বের সর্ববৃহৎ এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সঙ্গে যুক্ত হতে চলেছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
3: वंदे मातरम। प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 trillion की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा हर दिन तिरंगा अभियान से जुड़े। जय हिंद, जय भारत, বন্দে মাতরম।
4: এই যে পতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
5: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
4: আর ইলেকট্রিক বিলের
5: জিরো বিলে আবার টাকা দেব কি?
4: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
5: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
6: হর ঘর সূর্য ঘর।
7: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
8: দেশকে ভালোবাসো, তবেই দেশের ভালো করতে পারবে, বলেছিলেন তিনি। মানুষ তো জন্ম থেকেই স্বাধীন, দাসত্বের শৃঙ্খল তার কাছে মৃত্যুস্বরূপ। পৃথিবীর কোনো শক্তি তাকে আজন্ম পরাধীনতার

শৃঙ্খলে বাঁধতে পারে না। বিভিন্ন মহামানবদের অবদান ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্র প্রস্তুত করেছিল। আজ 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান দরিয়া। অবশ্যই আজ শনিবার মানেই রবীন্দ্রনাথ, তার কথায়, তার স্বদেশ ভাবনায়, তার স্বদেশ পর্যায়ের গান, এইসব নিয়েই থাকছে আপনার বন্ধু আর যে অম্বালিকা গান দরিয়া নিয়ে।

স্বদেশের প্রতি তার ভালোবাসা তার লেখনী আমাদের বারে বারে উদ্বুদ্ধ করেছে। তার সক্রিয় যোগদান এই পর্বে একটু অন্যরকমভাবে, হ্যাঁ, কলমের জোর আমরা যাকে বলি আর কি, ঠিক সেভাবেই তিনি যোগ দিয়েছিলেন সেখানে। রবীন্দ্রনাথ তাঁর জীবন স্মৃতিতে বলেছেন, স্বদেশের প্রতি পিতৃদেবের চেয়ে আন্তরিক শ্রদ্ধা তার জীবনের সকল প্রকার বিপ্লবের মধ্যেও ছিল। তাই আমাদের পরিবারস্থ সকলের মধ্যে একটি প্রবল স্বদেশপ্রেম সঞ্চার করিয়া রাখিয়াছিল, আর সেই সূত্রেই হল প্রথম গান লেখা। কিভাবে, কবে হলো বলবো, আমরা গান শুনি বরং, ফিরছি তারপর এই সব নিয়েই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

দেশকে ভালো না বাসলে তাকে ভালো করে জানার ধৈর্য থাকে না। তাকে না জানলে তার ভালো করতে চাইলেও ভালো করা যায় না। রবীন্দ্রনাথ বলেছেন সে কথাই। রবীন্দ্রনাথের স্বদেশ ভাবনার মূল সুরটি হল মানবতাবোধ। সংকীর্ণ দেশকাল পাত্রের অনেক ঊর্ধ্বে উঠে এর সুর ছিল বাঁধা। তিনি দেশকে ভালোবাসতেন, আর তাই বোধহয় তার গানে দেশাত্মবোধ এবং স্বাদেশিকতার যে পরিচয় পাওয়া যায় তা গভীর, ব্যাপক এবং বিশ্ব মৈত্রীর নামান্তর। আমরা শুরু করেছিলাম যে গানে আনন্দধ্বনি, এই সময়কালটার কথা একটু যদি আমরা খেয়াল করে দেখি আর কি, সেই খেয়ালটা করতে চাইছি যে জন্য এর রচনাকাল 1893। আবার আমরা তারপর যখন আমি দ্বিতীয় গানে এলাম আনন্দধ্বনি, জাগাও গগনে 1893 সালে রচিত, এবার আমি যে গানটি কথা বললাম তখন সেই গানটি দিয়ে তার নিজের শুরু, অর্থাৎ তিনি নিজেই দেখেছেন যে তার শুরু এই গানে, অর্থাৎ একুশ সূত্রে বাঁধি আছি। আবার যে কথা বলার, যে গানে এলাম সেখানেও এক অদ্ভুত রকম ভারত চেতনা, এই সমস্ত চেতনা আর সবটা মিলিয়েই তিনি এবং তার গান।

তার গানের কথা, তার স্বদেশ ভাবনার কথা, এই সবটা জুড়ে আজ থাকছি আমি অম্বালিকা 107 FM রেইনবোতে গান দরিয়ায় ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোড।

না, একথাই বারবার মনে হয় যে তিনি বারবার শিখিয়ে গেছেন যে কোনোভাবেই ভয় না পেতে। তার লেখনীতে বারে বারেই সেই সময় উঠে এসেছে সে কথাই, অর্থাৎ তার গান, তার লেখা, কবিতার মাধ্যমে তিনি লড়াই চালিয়েছেন দেশের জন্য। 11:30 দিল্লি কেন্দ্রের অনুষ্ঠান স্টাম্পড যেতে যেতে এই গানটি রেখে গেলাম, আবারও ফিরছি 11:48। অম্বালিকার সাথে গান ধরিয়া শুনছেন, এই গান রেখে গেলাম।

অদ্ভুত এক সৌন্দর্য রয়েছে এই গানগুলোর মধ্যে, কিরকম একটা দৃপ্ত ভাবনা রয়েছে। বারবার দেশবাসীকে এই যে একেবারে যাকে বলে আমরা সবসময় সেই যে সময়কালটার কথা বলছি, সেই প্রসঙ্গটা তো বলতেই হয় যে সেই সময়টাতে মানুষকে উজ্জীবিত করা সেই যে জায়গাটা, সেটা কিন্তু তার বিভিন্ন গানেই রয়েছে। স্বদেশ ভাবনাপূর্ণর গানগুলি বিভিন্ন রাগ রাগিণী এবং তার সুর বৈচিত্র্যও কিন্তু চোখে পড়ার মতো। দেখো কোনো কোনো গানকে বিশেষ মাত্রা দিয়েছে কিন্তু বাউল সুর, আর বিভিন্ন এই যে বাকি বাউল ফকির কৃষক শ্রমিকদের সান্নিধ্য তিনি লাভ করেছেন, সেখানেও বোধহয় এই ব্যাপারটা এসেছে। এবং বারবার বলছেন স্বদেশী গানে পথকবি বাউলদের সুরের প্রভাব কিন্তু অনেক বেশি রয়েছে। একটা কথা বলতে হয়, তিনি তার ভান্ডার পত্রিকায় 1312 সনের রাজভক্তি প্রবন্ধে বলেছেন, ভারতবর্ষের ইংরেজ হৃদয়ের কারবার কোনোদিন করে নাই, তাহারা এদেশকে হৃদয় দেয়ও নাই, এদেশের হৃদয় চায়ও নাই, দেশের হৃদয়টা কোথায় আছে তাহার খবরও রাখে নাই। অথচ গানের শব্দগুলো, লেখনীগুলো যদি আমরা একটু দেখি তাহলে দেখবো

দেশকে দাসত্ব শৃঙ্খল থেকে মুক্ত করার যে মরিয়া প্রচেষ্টা ভারতবাসীর মধ্যে সেই সময় দেখা গিয়েছিল, তাতে এই গানগুলোর ভূমিকা এসেছিল। রবীন্দ্রনাথ দেশকে ভালোবেসেছেন অন্তর দিয়ে, কিন্তু নিজের দেশকে কখনো সর্বশ্রেষ্ঠ দেশ বলে বন্দনা করেননি, কারণ দেশপ্রেমের নামে অন্য কোনো দেশকে কোনোভাবে ছোট করা তার স্বভাব বিরুদ্ধ ছিল। তিনি বারে বারেই বলেছেন ঐক্যবোধ। রবীন্দ্রনাথের বিশ্ব ঐক্যবোধই আজকের এই অশান্ত পরিস্থিতিতে বোধহয় আমাদের হয়ে উঠতে পারে অবলম্বন। দেশের মাটিতে তিনি মাথা ঠেকাতে চেয়েছেন, এই গানে তিনি দেশকে বন্দনা করেছেন এইভাবে।

0: এখন সংবাদ বিরতি, 12:02 ফিরছি। গান নিয়ে, গান দরিয়া নিয়ে অম্বালিকার সাথে থাকবেন।
1: আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন তিনি। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেছেন। এর আগে তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণেরও আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, 2014 সাল থেকে শুরু করে গত 12 বছরে

দেশের বিশেষ সাফল্যের মানচিত্র তুলে ধরে কয়েকটি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, এর আগে সরকারগুলি সমুদ্রতটে 99% এলাকাই নো গো এরিয়া হিসেবে ঘোষণা করেছিল। বর্তমান সরকার 99% সামুদ্রিক অঞ্চলকেই গো অ্যাহেড এরিয়া বলে গণ্য করেছে। পশ্চিমবঙ্গেও চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে গার্ড অফ অনার প্রদানের পর আয়োজিত হয় কুচকাওয়াজসহ বিভিন্ন অনুষ্ঠান। এরপর মুখ্যমন্ত্রী যাবেন সুন্দরবন। হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছানোর পর গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ ঋষি অরবিন্দের 155তম জন্মদিন উদযাপিত হচ্ছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছে তাঁর মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী। দেশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের হাত থেকে মুক্ত করতে অরবিন্দ ঘোষ যোগ দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে। বন্দে মাতরম সহ একাধিক পত্রপত্রিকার সম্পাদনার কাজ করেন তিনি। একাধারে জাতীয়তাবাদী নেতা, দার্শনিক ও যোগী ঋষি অরবিন্দ আলিপুর বোমা মামলায় 1 বছর জেলবন্দী থাকার পর মুক্তি পেয়ে ফিরে যান আধ্যাত্মিক জীবনে। এই মুহূর্তের খবর শেষ হলো।

তার সমস্ত গান, সমস্ত শব্দবন্ধ কিন্তু সেই সময় একেবারে জাগরণ ঘটিয়েছিল যাকে বলা যায়। তিনি প্রথম থেকেই বারে বারেই বলেছেন প্রকৃত মানব দরদের কথা। দেশপ্রেমিক রবীন্দ্রনাথ দেশ এবং জাতির মুক্তি আন্দোলনে নিজেকে যুক্ত করেছেন মূলত লেখনী, অর্থাৎ আমরা তার লেখায় কিন্তু সেগুলো পাই। তার লেখার কথা বলতে গেলে, অর্থাৎ গানের কথাও যদি আমরা সেই কথাতে বলি, তিনি নিজেই একটা জায়গায় উল্লেখ করেছেন, বলছেন যে গীতবিতানে যেগুলো গানগুলো রয়েছে আর কি, তিনি বলছেন সুরের সহযোগিতা না পেলেও পাঠকেরা গীতিকাব্যরূপে এই গানগুলির অনুসরণ করতে পারেন। অর্থাৎ সুরটি দেওয়া যদি নাও হয়, কবিতা হিসেবে এই গানগুলির কিন্তু একটা পাঠযোগ্যতা আছে। এটা কিন্তু খুব সত্যি কথা। আমরা যদি সেইভাবে ভেবে থাকি, ভেবে যাই, তাহলেও দেখব যে তার গানগুলি কিন্তু আসলে সত্যিই এক একটি কবিতা। আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, তার নিজে তিনি পর্যায় সাজিয়েছেন, স্বদেশ পর্যায়ে 46টি গানকে তিনি অন্তর্ভুক্ত করেছেন, যদিও আরও 16টা জাতীয় সঙ্গীত আছে। যাই হোক, এরপরে যেটা বলতেই হয় সেটা হচ্ছে যে এই গানের প্রসঙ্গ যেহেতু এলো, সেখানে আরেকটা কথা বলি, কবিতার কথা। এই যে 1905, সেই সময়ের আগে এবং পরে তাকে, তার যে গানগুলো সেগুলো কিন্তু ভাগ করা যায়। স্বদেশ পর্যায়ের গানগুলি অনেক ক্ষেত্রেই কিন্তু দেখুন কবিতার গীতরূপ। এ পরে যে গানটি শোনাব আমরা, আমায় বলো না গাহিতে বলো না এবং কেন চেয়ে আছো গো মা, এই দুটি কড়ি ও কোমল কাব্যগ্রন্থের বঙ্গভূমির প্রতি এবং বঙ্গবাসীর প্রতি কবিতার গীতরূপ। একটা ছোট্ট অভিজ্ঞতা রবীন্দ্রনাথের নিজের, সেটা একটু বলি গান প্রসঙ্গে। পরপর বরং দুটো গান শুনে নেব আমরা। তারকনাথ পালিতের বাড়িতে আমন্ত্রিত ছিলেন তিনি, সেখানে আলোচনা হচ্ছে দেশপ্রেম এবং তিনি সেখানে অগভীরতা অনুভব করেন, অর্থাৎ দেশপ্রেমের যে অগভীরতা সেটা। তিনি বলছেন যে তার এই দেশপ্রেমের নামে ভণ্ডামি দেখে এই গানটিতেই কবি বলছেন শুধু মিছে ছলনা। আমরা বরং পরপর দুটো গান শুনে নিই।

শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

এই যে তিনি দুঃখ করে বললেন, গাহিতে বলো না, মিছে ছলো না। এই সময়টাই কিন্তু তাকে নাড়িয়ে দিয়ে গেছিল যে সমস্ত নেতারা রয়েছেন তারা গভীরভাবে দেশপ্রেম করছেন না, অগভীরতা রয়েছে। তাই বোধহয় তিনি এইভাবে লিখলেন। আর সেই যে 1905 সাল বঙ্গচ্ছেদ প্রতিরোধ আন্দোলন, তার ভূমিকা সেখানে অনন্য সাধারণ। আম জনতার কাছে কবি, গায়ক ও নেতা রূপে তিনি সুসম্পন্ন করলেন তার অভিনব চারণ ধর্ম।

সবাইকেই বললেন একলা চলো, ওই যে নাই নাই ভয় একলা চলো। আবার এই সময়টাই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় স্বদেশ প্রেমের সত্যিই বোধহয় স্ফুরণ দেখা দেয়। তিনি আসমুদ্র হিমাচল ব্রিটিশ বিরোধিতা ছড়িয়ে দিয়েছেন। সে সময় স্বদেশ প্রেমের গানগুলো দেশপ্রেমিকদের কণ্ঠে কণ্ঠে ধ্বনিত হয়েছে, উজ্জীবিত হয়েছে গোটা দেশ। এবার তোর মরাগাঙে যদি তোর ডাক শুনে কেউ না আসে, এরকম বহু গান তিনি পরপর লিখে চলেছেন। তার কলম থেকে একেবারে আগুন ঝরছে, এমনই আরেকটা গান শুনবো এবার আমরা।

এমন কিছু কিছু গান দিয়েই কিন্তু সেই সময় প্রবল দেশপ্রেমের আবেগ ছড়িয়ে পড়েছিল। দেশপ্রেমের আবেগ থেকেই কবি সেদিন এমন দু একটা টপাঙ্গের গানও গিয়েছিলেন। সেই সময় রচনা করলেন স্বদেশ বন্দনাও, যেমন আমার সোনার বাংলা, সার্থক যমন ওম আমার। এই আলোড়ন যে গানগুলো গিয়েছিলেন তিনি, সত্যি সেদিনও তাই আজও তাই আমাদের স্নায়ুতন্ত্রে আলোড়ন তুলতে পারল। সেই আলোড়নের জেরেই একদিন এগুলো বোধহয় জাতীয় সঙ্গীতের মর্যাদাও পেল। এই স্বদেশ বন্দনা এরপরে আমরা শুনব। হ্যাঁ, এই গানগুলোকে সত্যিই আমরা বারে বারেই এই পর্যায়ে

অন্যায়ের নামটাই দিতে পারি। যে কোনো আন্দোলনেই আশাবাদকে জাগিয়ে রাখতে হয়। তিনি নিজের দেশকে অন্যের দেশের সাথে বন্দনা করতে গিয়ে কখনো বলেননি অন্যের দেশ ছোট, নিজের দেশ ভালো সেটা করতে গিয়ে কখনো অন্য দেশকে ছোট করেননি। বিশ্ব মানবতা বোধ কিন্তু তার

আরও একটা গান এবং ফিরে আসছি 107 FM রেনবোয় গান দরিয়া নিয়ে, আজ রবীন্দ্রসঙ্গীতে। দরিয়া ভাসানোর পালা সঙ্গীত রয়েছে আছে অম্বালিকা।

উচ্চাঙ্গ রাগরাগিনীর সুর এবং ভাবধতনায়, এমনকি গায়কের সৌকর্যেও সুগীতজ্ঞ রবীন্দ্রনাথ অন্যান্য গানগুলিকেও অসাধারণত্ব দিয়েছেন। এই সমস্ত গানগুলির মধ্যেও

0: কিন্তু আমরা খুঁজে পাই নানান দেশ চেতনা। স্বদেশী আন্দোলনের সময়কে মধ্যপর্ব ধরলে রবীন্দ্রনাথের পূর্ববর্তী এবং পরবর্তী দুটি প্রায় সমান সমান পর্বের ভাগ করা যায়। আসলে একটু যদি আমরা সময় হিসেব করি তাহলে দেখি যে 43 বছর অবধি, অর্থাৎ একেবারে কিশোর রবি থেকে 44 বছর এবং তারপর 44-45 পর থেকে আর কি শেষ স্বদেশী গান লেখা পর্যন্ত মোট 3টি পর্বে কিন্তু তাকে ভাগ করা যায়। কবি নির্ধারিত স্বদেশ পর্যায়ে গানের সংখ্যা অবশ্যই 46টি। স্বদেশী যুগের অধিকাংশ গান এই সমস্ত নিয়ে কিন্তু স্বদেশ পর্যায়ের গান রয়েছে। না, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, তারপর আবারও চলে আসব গানে।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
3: वंदे मातरम प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 trillion की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा हर दिन तिरंगा अभियान से जुड़े। जय हिंद, जय भारत, वंदे मातरम।
1: शुंचो 107 FM रेनबो, सात सुरे सारा दिन।

যে কোনো আন্দোলনে আশাবাদকে জাগিয়ে রাখতে হয়, এ কথা আমরা বারে বারে শুনেছি এবং বুঝেছি। সেই সংগ্রাম চলতে চলতে শুরুর দিকে অনেক ব্যর্থতা আসে, পরাজয় আসে, তার থেকে আসে হতাশা, নিরুত্তম। বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের নানা পর্বেও এই আশাবাদের সঞ্চারের লক্ষ্যেই তিনি যে স্বদেশী গানগুলি রচনা করেছিলেন। আজকে একটু আমরা যদি সময়কালটাকে ভেবে দেখি, আজকের যে সময়, সেখানেও যখন শ্রমিক কৃষক আন্দোলনের একেবারে আঁকে বাঁকে নৈরাশ্য দেখা দিচ্ছে, তখনও সেই সব গান কিন্তু গাওয়া যেতে পারে, ঠিক যেমনটা শুনলাম এই গানটা, ওরে নূতন যুগের ভোরে। আবার কবি যখন সংগ্রামের প্রান্তরে আহ্বান জানান, তখন এই ভাষাতেই আগামী দিনের আবেদনকে তুলে ধরেন এক অনুবদ্য দৃপ্ততায়। সেই দৃপ্ততায় আসে এই সব গানগুলো।

নাই নাই ভয়, ঠিক এইভাবেই কিন্তু তিনি উদ্দীপিত করেছেন সমস্ত দেশবাসীকে। সাম্প্রদায়িক ঐক্য রবীন্দ্রনাথের রাজনৈতিক ভাবনায় বিশেষ গুরুত্ব পেয়েছিল। অশান্ত সমুদ্রে নৌকো নিয়ে দুঃসাহসিক পাড়ি দেবার রূপক এঁকে গণসংগ্রামের আবেদন সৃষ্টির সেই যে সূত্রপাত হয়েছিল কবিগুরুর গানে, তা আমাদের কালেও এসে অব্যাহত থেকেছে। তাই এ গান আমাদের সব পাড়।

তেমন কিছু গান কিন্তু আমাদের একেবারে ভীষণভাবে মাতিয়ে দিল। অসাধারণ সঙ্গীতের, স্বদেশী গণসঙ্গীতের সুরে সুরে মাতিয়ে দিলেন তিনি দেশকে। 1905 সালে 16ই অক্টোবর বঙ্গোচ্ছেদ ঘোষণার সঙ্গে সঙ্গে সারা বাংলা প্রতিবাদী উত্তাল হল। রবীন্দ্রনাথ, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী জাতীয় নেতৃবৃন্দ কিন্তু সেই সময় রাষ্ট্রীয় গণ আন্দোলনের পর্যায়ে গতিশীল করে তুললেন। ওই দিন রাখি বন্ধন উৎসব এবং ক্রন্দন ব্রত পালিত হল। সকালে সন্ধ্যায় বিশাল গণমিছিল এবং সভানুষ্ঠান অনুষ্ঠিত হল। বন্দে মাতরম ধ্বনি এবং রবীন্দ্রনাথের স্বদেশী গানের ব্যাপক প্রভাবে জাতি স্বাধীনতা চেতনায় ও আত্মোপলব্ধির মন্ত্রে উজ্জীবিত হয়। আম জনতার মিছিলের পুরোভাগে নেমে এসে দেশহিতব্রতী কবি বাউল সুসম্পন্ন করলেন যথার্থভাবেই তাঁর চারণ ধর্ম। সকলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উদাত্ত সুরে গাইলেন এই গান।

ঠিক এই ভাবনা থেকেই কিন্তু আজকের অনুষ্ঠানও আমরা শেষ করব। ভারতীয় কবিতায় যেটা গান রূপে এলো, সেই গানেও সর্বমানবের মিলন তীর্থ হিসেবে ভারত ভূমির বন্দনা এবং দেশভাবনা যে বিশ্বভাবনায় উন্নীত তা ব্যক্ত হয়েছে। এই ভাবনার সঙ্গে সঙ্গেই আজকের অনুষ্ঠান শেষ করছি। রেখে গেলাম সেই গানকে, 2:02 মিনিটে অম্বালিকা আবারও ফিরবে নাটক নিয়ে।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদেরকে সবাই কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী আরও বলেন, 140 কোটি ভারতবাসীর শক্তিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের জন্য নতুন উচ্চতা স্পর্শ করেছে। আগামী দিনে এই যাত্রা আরও দ্রুত গতিতে এগিয়ে চলার কামনা করেন তিনি। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে, UGC নেট সহ একাধিক প্রযুক্তিমূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কুইজ আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা উত্তরপত্র সংক্রান্ত বিষয়ে শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য NTA পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VBG রামজি, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শিল্পীরা নানা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। আজ ঋষি অরবিন্দের 154তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কুননগরের অরবিন্দ আশ্রমে তাঁর জন্মদিনে শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঋষি অরবিন্দ স্মৃতিবিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘ আজ সেখানেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ঋষি অরবিন্দের জন্মদিন পালিত হয়। দক্ষিণ লেবাননে আজ সকালে ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। 26 জুন দুই পক্ষের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়ার পর এই প্রথম ইসরায়েল লেবাননে এত বড় হামলা চালালো। কোচবিহারের সাহেবগঞ্জ বলরামপুর থেকে গতকাল রাতে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর চরবৃত্তি অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের STF। ভারতের মোবাইলের সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে পাচার করত তারা। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। যথাযোগ্য মর্যাদায় আজ দেশ জুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। প্রধানমন্ত্রী আগামী 5-7 বছরে দেশের কারখানা জাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার উপযোগী করে তোলার আহ্বান জানান। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে বলে তিনি মন্তব্য করেন। প্রধানমন্ত্রী আজ লালকেল্লার ভাষণ থেকে কৃষি ও সামুদ্রিক অর্থনীতির প্রতি ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন। বিশ্ব উষ্ণায়নের প্রেক্ষিতে পরিবেশবান্ধব শক্তি উৎপাদন দেশের অন্যতম লক্ষ্য বলে তিনি মন্তব্য করেন। এর পাশাপাশি সামুদ্রিক উচ্চজনিত অর্থনৈতিক বিস্তারের কথাও প্রধানমন্ত্রীর ভাষণে উঠে আসে। প্রধানমন্ত্রী বলেছেন, 1925 সালে রেলওয়ে ট্র্যাক বৈদ্যুতিকরণ শুরু হলেও 90 বছরে তার বিস্তার মাত্র 30% পৌঁছেছিল। গত এক দশকে তা বেড়ে 70% করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে পারমাণবিক শক্তিক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, 2047 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। চিরাচরিত উৎসব উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। আজ ঋষি অরবিন্দের 154তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কুননগরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তার স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এই মুহূর্তের খবর শেষ হলো।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক রণগুরু।

0: রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়। প্রযোজনা রাম জীবন মিত্র। রণু গুরু।
1: আলী।
2: Yes, sir.
1: আলী আলী, অর আসছে, অরবিন্দ ঘোষ। 7 বছর বয়সে ওকে আমি বিলেতে রেখে এসেছি। আজ সে ফুল ব্লুম ইয়াং ম্যান অফ 21। 14 বছর পরে ও আসছে। এই 14টা বছর আমি ওকে দেখিনি।
2: বুঝতে পাচ্ছি স্যার।
1: তুমি আমার অরকে দেখোনি আলী? অফ অল মাই সন্স হিজ এ জিম। ও বাই দি বাই। আচ্ছা, গ্রিনল্যান্ড সন্স কোম্পানিতে যে খবর দিতে বলেছিলাম, জাহাজ কবে পৌঁছচ্ছে ক্যালকাটা না বোম্বাই?
2: আমি আমি নিজে গিয়ে সব নিয়ে এসেছি স্যার। এই যে এই কাগজে আছে, লেখা আছে যে জাহাজ বোম্বাই পৌঁছচ্ছে 21 ফেব্রুয়ারি।
1: ওহো, ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, কাগজটা আমার কাছে থাক।
3: হিয়ার কাম ইন।
1: ওহো, হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। মনমোহন ঘোষ, 12 o'clock, আমার এই গোমেসনের ভাড়া বাড়িতে। আরে আলী, সজনীকে গিয়ে বলো ওর মনো আঙ্কল এসছে।
2: Yes, sir.
1: আর শোনো শোনো, বাবুজিকে বলে দাও ছোটা দাদি বানাতে।
2: Yes, sir.
3: তারপর ডক্টর কৃষ্ণধন ঘোষ, MD IMS,
1: ব্র্যাকেটে রিটায়ার্ড।
4: আরে গোমেসনের ভাড়া বাড়ি তো কি হয়েছে? ভেতরের মানুষটা কে বাস করছে সেইটাই তো দেখবার, আর তার উপরেই তো বাড়ির প্রেস্টিজ।
1: থ্যাংক ইউ মনো, থ্যাংক ইউ। সওয়াল তুমি ভালোই করলে, আমাকে জিতিয়ে দিলে। বাট দ্য ফ্যাক্ট রিমেইনস, তোমরা বন্ধুরা জানো কেডি ঘোষ কোনোদিন হিসেব করে টাকা খরচা করেনি। 3-3টে ছেলেকে বিলেতে রেখে পড়িয়েছি, অরও অবশ্য ফিরে আসে, আর 2 বড় ভাই তো ওখানে রয়ে গেল। কিন্তু ব্যাপারটা কি জানো, আমি আর আগের মতো ওদের টাকা পাঠাতে পারছি না।
3: ওকে জি, কোনোটাই আমার কাছে নতুন কথা নয়। ফ্র্যাঙ্কলি স্পিকিং, তোমাদের এই বাড়িতে আমার আসতে ইচ্ছে করে না। কেন জানো?
1: কেন?
3: স্বর্ণলতা বৌঠানকে তো আর দেখতে পাবো না।
1: মনো, সব দিক থেকে ভাগ্য আমাকে মেরেছে, মারছে। আহ, যাক, ফরগেট অ্যাবাউট ইট।
4: কত বয়স জানো হলো?
1: 21।
4: এর মধ্যে 21? সেদিনের অর
1: সময় কত দ্রুত চলে যায়। মনে হচ্ছে এই যেন সেদিন, সেদিনকার ঘটনা সব। ওদের 3 ভাইকে দার্জিলিং এ লরেটো কনভেন্টে আমি ঢুকিয়ে দিলাম। অর তখন জাস্ট 5 বছর বয়স, 2 বছর পড়লো ওখানে। তারপর আমি হঠাৎ ঠিক করলাম বিনু মনো অর এই 3 ভাইকে আমি বিলেতে পড়াবো।
3: একটা কথা বলি কেডি, তোমার মনে হয় না বৌঠানের অসুখের ওঠাও একটা কারণ? তখনও বারিন হয়নি, 3-3টে ছেলেকে স্বর্ণলতা কদিন কাছে পেয়েছেন বলতো? Wasn't it too much for her?
1: কি বলো তুমি মনো, মায়ের মনে 2 দিন একটু ব্যথা লাগে বলে ছেলেরা বাড়িতে থাকবে, ইন্ডিয়ান স্কুলে পড়বে? I must provide the boys with the best possible English education. তুমি তো কয়েকবার বিলেতে গেছো, ডুয়েট দম্পতিকে তুমি দেখে এসেছো, কেমন লোক তারা তুমি বলো?
3: ভেরি নাইস, নন-কনফর্মিস্ট পাদ্রী পরিবার, দুজনই সজ্জন।
1: তবে শুধু সজ্জন নয় মনো, ইংলিশ ক্যারেক্টারের যাবতীয় কোয়ালিটি তুমি ওদের মধ্যে পাবে। অরকে সেই জন্য আমি মিস্টার অ্যান্ড মিসেস ডুয়েটের বাড়িতে রেখে এসেছি, রেখে চলে আসছি। এখনো এখন আমার স্পষ্ট মনে পড়ে, ভেতরের ঘরে মিসেস ডুয়েট অরকে পিয়ানো বাজিয়ে ভোলাবার চেষ্টা করছেন।
5: Don't be upset. You're doing it very well, my boy.
1: আর পাদ্রি মিস্টার ডুয়েট সস্নেহে আমাকে বললেন,
5: This is the first note.
6: সে তো আজকের কথা নয় কেডি, তুমি যখন ডাক্তারি পড়তে লন্ডন এসেছিলে তখনকার পরিচয় আমাদের। তোমার এই শিশুপুত্র আমাদের স্মৃতির এক দীর্ঘ স্মরণের সেতু। আমরা সানন্দে ওর অভিভাবকত্ব গ্রহণ করলাম। কিন্তু
1: কিন্তু কিন্তু কি মিস্টার ডুয়েট?
6: একটা বিষয়ে তোমাকে সতর্ক করে দেওয়া কর্তব্য মনে করি। শিশু হচ্ছে নরম কাদামাটির তাল, আর তার পরিবেশ হচ্ছে ছাঁচ। এ কথা তুমি ভেবে দেখেছো কি কেডি? যে পরিবেশের মধ্যে তুমি ওকে রেখে যাচ্ছ সেখানে ভারতবর্ষের কোন অস্তিত্ব নেই।
1: না থাকুক, আমি সেটাই চাই।
6: স্বদেশ
1: চাই না,
6: স্বজাতি
1: চাই না,
6: স্বধর্ম
1: চাই না,
6: নিজের সংস্কৃতি
1: চাই না, চাই না, চাই না, মিস্টার ডুয়েট, আমি চাই না।
6: Poor soul, what then do you want, my son? কি চাও তুমি?
1: চাই, আমি চাই। আচ্ছা, আগে আপনি আমাকে একটা কথা দিন, মিস্টার ডুয়েট। আমার এই ছেলেটি আমাদের কাছে কিভাবে মানুষ হবে সেই সম্পর্কে আমার নির্দেশ অক্ষরে অক্ষরে পালিত হবে।
6: Why not, kid? কথা আমি দিলাম।
1: Here my son should receive an entirely European upbringing. আমি আপনি কথা বলছেন না যে? আচ্ছা আচ্ছা, আপনি কি আহত হলেন?
6: না না, নিশ্চিত হলাম।
1: আমি কিন্তু ভারত বিদ্বেষী নই, মিস্টার ট্রেট। মেরুদণ্ডহীন ভণ্ড কাপুরুষ সজাতিকে আমি ঘৃণা করি। ইউরোপিয়ান প্রভাব ছাড়া তাদের মানসিক স্বাস্থ্য ফিরবে না।
6: আই আন্ডারস্ট্যান্ড, মনে কোনো সংশয় রেখো না। হ্যাঁ, শুনেছি তোমার স্ত্রীকে চিকিৎসার জন্য সঙ্গে এনেছো।
1: ইয়েস ইয়েস, শি ইজ ক্যারিং আসন্ন প্রসবা।
6: টেক কেয়ার অফ হার। জাস্ট আ মিনিট, যাবার আগে ওর কাছে বিদায় নিয়ে যাও। মার্গারেট, মার্গারেট, ওকে নিয়ে এসো। সি, দেয়ার হি কামস, সো লিটল, সো গ্রেভ।
1: ও হরো, অরো মাই সান, তুমি মন খারাপ করো না। দাদারা তো রইল ম্যানচেস্টারে প্রাইমারি গ্রামার স্কুলে, তুমি কথা বলছো না কেন বাবা? কথা বলবে, এদের সঙ্গে কথা বলবে, এদের কথা শুনবে। মাই সান, আই চেরিশ এ গ্রেট ফিউচার ফর ইউ। আই ডু নট লিভ টু সি ইউ ইন ইউর ফুল ব্লুম।
3: আরে অরোর ওপর চিরকালই তো তোমার এই দুর্বলতা, এখন তো আসছে আর কি।
1: হ্যাঁ, আর দেখতে দেখতে 21 ফেব্রুয়ারি এসে যাবে।
2: ইয়া আল্লাহ, এ কি বলছেন আপনি?
1: তুমি ওখানে কার সঙ্গে কথা বলছো আলিং?
2: মেসেঞ্জার স্যার, আপনার ব্যাংকার গ্রিনলে অ্যান্ড সন্স থেকে এসেছে।
1: ভেতরে নিয়ে এসো, ওর সেলিং এর কোন খবর এসছে নিশ্চয়ই। ওরা তো রেগুলার আমাকে ইনফর্মড রাখছে, আমি ওদের খুশি করে দেব। দা মেসেজটা কি? দা বলো বলো বলো।
2: আপনি এখানে ওয়েট করুন।
1: কি হলো, কি খবর এনেছে বললে না কেন, বলো।
2: যে যে জাহাজে জুনিয়র মিস্টার ঘোষ ফিরছিলেন, দ্যাট ইল ফেটেড শিপ লিসবনের উপকূলে ডুবে গেছে স্যার।
1: মাই গড
2: স্যার,
1: মাই গড
2: স্যার,
1: বলো, আমার অরো, আমার অরো সমুদ্রে ডুবে গেল
2: স্যার।
1: আলি, আলি, আলি, তুমি আমাকে বাঁচাও
2: স্যার,
1: তুমি
2: স্যার
1: বাঁচাও। আলি, আলি, আমি যারা কবিরে তলিয়ে যাচ্ছি, আমার নিশ্বাস বন্ধ হয়েছে, আমাকে একটু ধরো। আমি মরে যাচ্ছি আলি, আমাকে তুমি ধরো, আমাকে তুমি বাঁচাও আলি।

0: কে? সেজদা? সেজদা বাবা নেই যে
1: শুধু সরোজিনী,
0: শেষ মুহূর্ত পর্যন্ত বাবা তোমার নাম করেছে সেজদা। এমন একটা মিথ্যে আঘাতে বাবা চলে যাবে আমরা স্বপ্নেও ভাবিনি। যা ঘটবার তা ঘটে গেল। তার দুদিন পর গ্রিনলে কোম্পানির লোক এসে জানালো কমিউনিকেশন বিভ্রাটে খবর তাদের কলকাতার অফিসে ঠিক সময় এসে পৌঁছয়নি, যে শেষ মুহূর্তে তুমি শিডিউল চেঞ্জ করেছো, যে জাহাজ ডুবেছে তাতে তুমি আসছো না, আসছো পরের জাহাজে। ওই দুদিন আমাদের যা গেছে না সেজদা, বাড়িতে শুধু আমি আর বারিন, কে কাকে সামলায়? আর বারিন তো সববার ছোট, নেহাতি ছেলে মানুষ, এতদিন মাথার ওপর বাবা ছিল, কিচ্ছু টের পাইনি। এখন আমরা কি করবো সেজদা?
1: এই জীবন লইয়া কি করিব?
0: কিছু বললে সেজদা?
1: না কিছু না। সরু, তুই ঠিক মায়ের মতো হয়েছিস রে। দেখো কি হলো
0: সেজদা, আমাদের দেওঘর নিয়ে চলো মায়ের কাছে, বলো বলো নিয়ে যাবে, বলো।
1: বেশ যাবো।

0: আ মুখ জড়িয়ে গেল। দেখি ভাই আর একবার দাঁড়া আমার সামনে, আমি আমি ঠিক দেখছি তো? হ্যাঁ, মিলের মোটা ধুতি, আঁটো ফুল হাতা পেরান, এই আপাদমস্তক বাঙালি পোশাকে তুমি বিলেত ফেরত অরবিন্দ তো?
1: সেজ তা লজ্জা পাচ্ছে। ও দাদু, এবার ছাড়ো সেজ তাকে।
0: তোদের বাবা যখন অ্যাবারডিন ইউনিভার্সিটিতে এমডি পড়তে গেল, বার বার বলেছি বাবা কৃষ্ণধন, বিলেত দেশটার চাকচিককে ভুলে তোমার বাঙালিয়ানা হারিয়ে এসো না যেন বাবা। যখন ফিরে এলো তখন সে একেবারে পুরো দস্তুর সাহেব। দেখে তখন আমার খুব কষ্ট হয়েছিল জানিস, কিন্তু অরবিন্দ আমার সব অঙ্ক ভুল প্রমাণ করে দিলে।
1: দাদু, বাবার কিন্তু তোমাকে নিয়ে খুব অহংকার ছিল, অনেকবার বলতে শুনেছি বাবাকে, আমি রাজনারায়ণ বসুর জামাই, বেঙ্গল রেনেসাঁর একজন টপ পার্সোনালিটি, মাইকেল মধুসূদনের সহপাঠী।
0: কিন্তু এই কথাটি কি তোমাদের বলেছে যে আমার মেদিনীপুরের বাসা বাড়িতে ব্রাহ্ম মতে ওর বিয়ে হয়েছিল আমার স্বর্ণলতার সঙ্গে? এই বিয়েতে আচার্য হয়েছিলেন কেশববাবু, ব্রহ্মবান্ধব কেশবচন্দ্র সেন। উনি বেঁচে থাকলে তোকে দেখে খুব খুশি হতেন রে দিদি ভাই।
1: আমার আর ভাল লাগছে না। ও দাদু, আমরা মায়ের কাছে যাব না?
0: যাবি বই কি দিদি, কিন্তু রোহিণী তো এখানে না, বেশ খানিকটা যেতে হবে, আমরা বিকেলে যাব।
1: ও
0: তুই এখন যা, একটু বিশ্রাম কর, মামি টামির সঙ্গে গল্প করবে যা। আর এই বারিনকে দেখছি না যে, কোথায় গেল দেখ।
1: যাচ্ছি, বিকেলে কিন্তু রোহিণী যাবই।
0: এবার বলো কি ঠিক করলে?
2: ছোট ভাই বোন দুটোকে দেখতে হবে, মাকে দেখতে হবে, ঠিক করাই আছে দাদামশাই। বরোদা স্টেট সার্ভিসে চাকরি নিচ্ছি।
0: বেশ তো, বাংলা পড়তে পারো না বোধহয়?
2: অল্প অল্প পারি, আইসিএস এর প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষা পাস করেছিলাম, প্রবেশনার হিসেবে সিলেক্ট করেছিলাম বাংলাদেশ, তাই তখনই বাংলা শিখতে শুরু করি।
0: কার কাছে?
2: তিনি ইংরেজ রিটায়ার্ড জাজ, অনেকদিন বাংলাদেশে ছিলেন।
0: শুনেছি গ্রিক লাতিন তুমি জলের মতো বলতে পারো, আর ইংরেজি তো পারোই, কিন্তু বাংলা শিখতে হবে বাঙালির কাছে। ঠিক আছে, সে হয়ে যাবে। একটা কথা তোকে বলি ভাই অরু, এই যে আইসিএস না হয়ে কলেজে ডিগ্রি না নিয়ে ফিরে এলি, আমি কিন্তু খুব খুশি হয়েছি।
3: আসবো মাস্টারমশাই।
0: আরে আসবে বই কে, খুব ভালো সময় এসে পড়েছো সখারাম।
3: হ্যাঁ শুনলাম আপনার বিলেত ফেরত দৌহিত্র এসেছেন, এক্সট্রা অর্ডিনারি স্কলার।
0: এই তো সে, বিলেতের গন্ধ গায়ে পাচ্ছ? দেখেই লোকে বুঝে নেবে রাজনারায়ণ বসুর দৌহিত্র। আলাপ পরিচয় পরে হবে, এখন বসে পড়ো, একটা লেখা শোনো। ওরি,
3: হ্যাঁ,
0: আমি সমস্ত ভারতবর্ষ ভ্রমণ করিয়াছি এবং এই দেশকে ভালো করিয়াই দেখিয়াছি, যাহা দেখিলাম তাহাতে আমার চক্ষে নিদ্রা নাই। কন্যাকুমারিকার মন্দিরের পাদদেশে ভারতবর্ষের সর্বশেষ প্রস্তরখণ্ডের উপর বসিয়া আমার মনে এক নতুন পরিকল্পনার উদয় হইল।
3: বিবেকানন্দ, আমার মুখস্থ। হ্যাঁ, এরপর আমি বলি মাস্টারমশাই।
0: বলো।
3: আমরা লক্ষ লক্ষ সাধু সন্ন্যাসী লক্ষ্যে ধর্ম শিক্ষা দিয়ে বেড়াই, নিছক পাগলামি, খালি পেটে ধর্ম হয় না। দেশের ধনী ও অভিজাত বর্গ, পুরোহিত নৃপতিরা দরিদ্রের জন্য কিছু চিন্তা করিয়াছেন? তাহারা ইহাদের অজ্ঞতা ও দারিদ্রের উপর প্রভুত্ব ও আধিপত্যের সৌধ গড়িয়াছেন। এইসব পদদলিত দরিদ্রের উদ্ধারের কথা কে চিন্তা করে? কয়েক হাজার গ্রাজুয়েট লইয়া একটা নেশান তৈরি হয় না। এই যে দেশের শতকরা 90 জন লোকের অন্ন নাই, বস্ত্র নাই, শিক্ষা নাই, কে ইহা চিন্তা করে? দেশপ্রেমিক বাবুর দল।
0: বাহ অরো ভাই, শুনলে তো, এই হলো বাংলা ভাষা। শিরায় শিরায় রজগুণ সঞ্চার করেছিল না? আর সখারামকেও বাহবা দিতে হয়, কে বলবে ও বাঙালি নয়?
2: আপনি বাঙালি না?
3: Not by birth, but by choice.
0: ওর পুরো নাম হলো সখারাম গণেশ দেউস্কর, আদিতে মারাঠি। ওর ঠাকুরদা বোম্বাইয়ের রত্নগিরি জেলা থেকে এসে এই দেওঘরে বসবাস করতে থাকেন। এখানেই সখারামের জন্ম। এখন দেওঘর স্কুলে চাকরিতে ঢুকেছে,
3: সেকেন্ড পণ্ডিত, বেতন 15 টাকা।
0: ভালো লেখে। হ্যাঁ, ছাত্র বয়সে সুরেশ সমাজপতির সাহিত্য পত্রিকায় ওর লেখা ছাপা হয়েছে।
2: আপনি তো,
0: আপনি কি? হ্যাঁ, তোমরা সমবয়সী, 2-3 বছরের ছোট বড় হবে। তুমি যৌবন যত কাছাকাছি হয় তত জোট বাঁধে, তত নির্ভয় হয়।
1: নার্স, নার্স, কেউ সাড়া দেয় না। একজন কেউ নেই যে বসে দুদণ্ড কথা বলি। এই দরজা বন্ধ করে রেখেছো কেন? খোলো বলছি, খোলো। নার্স, নার্স।
4: মা, মা গো। ও মা, এতদিন লক্ষ্যই করিনি তোমার মুখখানা, অবিকল আমার সরোজিনীর মতো।
5: আমি তো সরোজিনী মা, আমি আগেও কতবার এসেছি রোহিণীতে, তোমার মনে পড়ছে না মা? মা গো,
1: কি জানি আমার মাথার মধ্যে কেমন করছে, মাথার মধ্যে কেমন করছে।
5: বাবা বলতো অনেক টাকা খরচ করে রোহিণীতে পার্সোনাল অ্যাসাইলাম করে দিয়েছি, 24 ঘন্টা আয়া নার্স, রেগুলার ভিজিট করে যাবে ডাক্তার, দেখি

0: তোর মা ভালো হয়ে যাবে।
1: কই দাদু, মা ভালো হচ্ছে কই? অবস্থা তো আগের বাচ্চা দেখে গেছি, তার চেয়েও খারাপ।
2: হর ভাই কাছে আয়, তোকে দেখলে যদি
3: ওই মা মা বুঝি ঘুমিয়ে পড়ল।
2: ও ঘুম নয়, অবসাদ। স্বর্ণলতা, স্বর্ণলতা, মা স্বর্ণ।
4: ওরকম করে ডাকবে না তো বাবা।
2: কেন রে?
4: না ডাকবে না, লজ্জা করে, কেমন অহংকারী মতো শোনায়।
2: পাগলি কোথাকার,
4: তুমি তো একদিনও রংপুরে গেলে না বাবা।
2: যাবো যাবো। আরে বাড়িতে শুনেছি লোক লস্কর অনেক, তা তারা কি বলে ডাকে তোকে? নেম সাহেব?
4: ইস, আমি বলে দিয়েছি সকলের সামনে কিচ্ছু ডাকতে হবে না আমাকে। এমনিতে মা বলো দিদি বলো যার যা ইচ্ছে।
2: খুব সাহস তো তোর।
4: আমি কার মেয়ে দেখতে হবে তো।
0: তুমি কাঁদছো দাদু?
3: এতক্ষণ চুপ করে কি ভাবছিলেন দাদামশাই?
2: দীর্ঘায়ু হওয়ার অভিশাপ অনেক। স্বর্ণলতার সোনার নেই, দেখছিস না ভাই, সোনার বরণ তেমন কালি হয়ে গেছে। ওই ওই বুঝি চোখ মেলেছে।
0: দাদু মা সেজদাকে দেখছে।
2: কথা বলো।
3: মা মা, আমি অরবিন্দ, তোমার অরু।
2: কিরে চিনতে পারছিস না? বড় বিনু, হ্যাঁ মেজ মনো
0: মনো।
2: আরে এই হচ্ছে সেজ অরু। হ্যাঁ অরু,
0: আমার বিনু মনো অরু।
2: ও মা, অরুর মাথায় একটু হাত বুলিয়ে দে।
4: আমার পেটের সন্তানকে আমি চিনি না, সে এত বড় নাকি?
0: সে ছিল এতটুকু,
4: টলমলে পায়ে দৌড়ে এসে আমার কোলে মুখ লুকোতো, আর আমি আমি আঁচল দিয়ে ওকে ঢেকে দিতাম। কি শান্ত উজ্জ্বল দুটি চোখ, যেন দেব শিশু।
0: তোমরা কাকে এনেছো? এ আমার অরু না, না এ আমার অরু না, একে আমি চিনি না।
5: His Excellency the Maharaja, Sir Sayaji Rao Gaikwad of Baroda.
6: Are eso eso, Lieutenant Madhav Rao Jadhav.
5: Shonge Mr. Aurobind Ghosh achen sir. Apni niye aste bolechilen sir.
6: Welcome, welcome Mr. Ghosh. Boshun. Mr. Ghosh, aaj apnar shonge amar khub byaktigoto kichu kotha ache.
5: Ami tahole sir.
6: Kacha kachi theko. Mr. Ghosh ke pouchhe diye jabe.
5: Right sir.
6: মিস্টার ঘোষ, আপনি জানেন তাই বলতে দ্বিধা নেই, আমি বরোদার রাজা হলেও স্টেটের উন্নতির জন্য ঠিক যেমনটি চাই তেমনটি করার স্বাধীনতা আমার নেই। ব্রিটিশ গভর্নমেন্টের রেসিডেন্ট আছে আমার উপর খবরদারি করার জন্য।
5: জানি
6: যে ইংরেজ সিভিলিয়ানটি এখানে রেসিডেন্ট হয়ে আছে, আপনাকে শুধু এইটুকু বলে রাখি মানুষটি অত্যন্ত সন্দেহপ্রবণ এবং ভারত বিদ্বেষী।
5: সেটাই স্বাভাবিক।
6: আমি তাহলে ঠিকই শুনেছি। কেমব্রিজে ভারতীয় ছাত্রদের মজলিসে আপনি বক্তৃতা করতেন মিস্টার ঘোষ?
5: করেছি কয়েকবার।
6: ব্রিটিশ সাম্রাজ্যবাদ বিরোধী বক্তৃতা,
5: আর কিছু বলবেন?
6: আচ্ছা দাদা ভাই নৌরাজির সঙ্গে আপনার কি যোগাযোগ ছিল?
5: আমি ও আমার বন্ধু চিত্তরঞ্জন সিয়ার দাস, আমরা দুজনে দাদা ভাইয়ের পার্লামেন্ট ইলেকশনে খেটেছি।
6: তাহলে আপনাকে যে আইসিএস এ নেওয়া হলো না তার যথেষ্ট কারণ ছিল বলুন।
5: হতে পারে,
6: বিলেতে থাকার সময় আপনি কোনো গুপ্ত সমিতির সদস্য ছিলেন, এ কথাও ব্রিটিশ সরকারের না জানার কথা নয়।
5: আপনি কি?
6: আমার কথা শেষ হয়নি মিস্টার ঘোষ। ছোট্ট নেটিভ স্টেটের হাত পা বাঁধা

0: ইংল্যান্ডের প্রতি হলেও ইংল্যান্ডে বড় বড় ইংরেজ বন্ধু আছে আমার, তাদেরই কয়েকজন আপনার গুণমুগ্ধ ভারত প্রেমিক ইংরেজ তারা।
1: বুঝতে পারছি আপনি জেমস কটনের কথা বলবেন।
0: রাইট রাইট, জেমস কটন আপনাকে আইসিএসএ নেবার জন্য সুপারিশ করেছিলেন। তিনি জানতেন না যে তার আগেই আপনার সম্পর্কে বিরুদ্ধ রিপোর্ট এসে গেছে সরকারি দপ্তরে। ভারত সচিব

0: কোনো দুঃখ নেই। এবার আমি কি একটা প্রশ্ন করতে পারি মহারাজ?
1: নিশ্চয়ই।
0: আপনার রাজ্যপাঠের উপর রেসিডেন্টের নজরদারির কথা আপনি নিজেই বলেছেন, বুঝতে পাচ্ছি আপনি মোটেই স্বস্তিতে নেই। আমার যা অতীত তাতে আমাকে নিয়োগ করে আপনি সেই অস্বস্তি আরো বাড়ালেন না তো?
1: মিস্টার ঘোষ, আপনার ওই বিস্ফোরক অতিথি আমার অহংকার। এই কে আছিস? লেফটেন্যান্ট মাধবরাওকে খবর দে, মিস্টার ঘোষ যাচ্ছেন।
0: আবার সেই নিস্তব্ধ মথিত করিয়া মনুষ্যকণ্ঠ ধ্বনিত হইল, আমার মনস্কাম কি সিদ্ধ হইবে না? এইরূপ তিনবার সেই অন্ধকার সমুদ্র আলোড়িত হইল। তখন উত্তর হইল, তোমার পণ কি? প্রত্যুত্তরে বলিল, পণ আমার জীবন সর্বস্ব। প্রতিশব্দ হইল, জীবন তুচ্ছ, সকলেই ত্যাগ করিতে পারে, আর কি আছে, আর কি দিব? তখন উত্তর হইল, ভক্তি।
2: এ তো অসাধারণ পাঠ, সম্পূর্ণ বোধের থেকে উঠে আসছে এর প্রতিটি শব্দের উচ্চারণ। আপনাকে বাংলা শেখাবো আমি? আপনার মাতুল যোগীন্দ্রনাথ কেন যে আমাকে বরোদায় পাঠালেন, তবে লাভ একটা আমার হয়েছে।
0: কি?
2: পরে বলবো, এখন আছি তো কদিন আপনার সঙ্গে।
0: কদিন কেন, যতদিন ইচ্ছে থাকুন। একা বাঙালি আমি, আপনার মতো একজন বাঙালি সাহিত্যিক সর্বক্ষণের সঙ্গী হলে বাংলা বলার অভ্যাসটা অন্তত রপ্ত হবে। আমার সঙ্গে থাকতে কিন্তু আপনার কষ্ট হবে যে দিনেন বাবু।
2: কষ্ট কিসের?
0: বরোদা মরুসন্নিহিত স্থান, এখানে শীত গ্রীষ্ম দুই প্রবল। আমার বাসস্থানের অবস্থা তো নিজের চোখেই দেখছেন।
2: দেখছি বই কি?
0: আসলে এখন শীতের সময়।
2: আমি সাধ্যমতো তৈরি হয়ে এসেছি, কিন্তু ওসব কিছু নয় অরবিন্দ বাবু। সব ব্যক্তিত্বেরই একটা মনোরম উত্তাপ থাকে, তেমন সঙ্গী হলে মাঘের শিশিরও হার মানে।

0: এই দেখ তো, এই অসময়ে আবার কে এলো?
1: কেশব রাও গণেশ দেশপাণ্ডে হিয়ার।
0: আমি বিশ্বাসই করতে পারছি না, হিন্দু প্রকাশ পত্রিকার সম্পাদক স্বয়ং কেশব রাও আমার কুটিরে, স্ট্রেট পুনা থেকে। বড়দায় কবে এলে?
1: আজই, এবং প্রথমেই তোমার কাছে। আমিও বিশ্বাস করতে পারছি না, এই তুমি কি আমাদের সেই অরবিন্দ ঘোষ, কেমব্রিজে আমার সহপাঠী?
0: আগে বসো, এইবার বলো।
1: আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি অরবিন্দ, এখানে যে সব মারাঠিরা তোমাকে ঘিরে থাকে, মানে যারা তোমার গুণগ্রাহী, তাদের অনেকের মুখ থেকে শুনেছি তুমি তোমার লাইফস্টাইল একেবারে বদলে ফেলেছ, কেন? তোমার কি মনে হচ্ছে যে গোয়েন্দারা তোমার উপর নজর রাখছে? অবশ্য অবশ্য এটা ঠিক যে বড়দায় গোয়েন্দা তৎপরতা বাড়ছে, এবং এতে কোনো সন্দেহ নেই।
0: সেটা সম্পূর্ণ অন্য কারণে। কিছুদিন আগে র্যান্ড অ্যান্ড আয়েস্টের হত্যাকাণ্ড হয়ে গেছে, তাতে গোটা দক্ষিণ ভারত কেঁপে উঠেছিল। সেই ভয়ঙ্কর বিপ্লববাদীদের সন্ধানে গোয়েন্দা ছেয়ে ফেলেছে সারা দেশ, বড়দা বাদ যাবে কেন?
1: তুমি তাহলে এখনো সন্দেহভাজন নও বলছো? অথচ অথচ আমার হিন্দু প্রকাশে তোমার ধারাবাহিক লেখা নিউ ল্যাম্পস ফর দ্য ওল্ড, প্রাচীনপন্থীদের সামনে নতুন দিনের আলো, কি কি হই হই ফেলে দিয়েছে তা তুমি জানো?
0: তাই বুঝি,
1: যাদের সম্বল শুধু আবেদন আর নিবেদন, স্বায়ত্ত শাসনের খুঁত কুড়োর জন্য যাদের হাত জোর করে গলা ফাটানো, তারাও কিন্তু তোমার লেখা পড়ে চমকে উঠেছে। কথা বলতে বলতে চোখ বুঝে মৌন হয়ে গেল। তুমি কি আজকাল ধ্যান করছো অরবিন্দ?
0: এ জীবন লইয়া কি করিব?
1: কি বিড়বিড় করছো? আচ্ছা, আমার কথার উত্তর দিলে না।
0: এসব তোমার পত্রিকায় যে নতুন দিনের আলোর কথা লিখেছি, সেও তোমার ধ্যান। দেশের কাজে নামার আগে চাই ধ্যান। হ্যাঁ, ধ্যানে আমি স্পষ্ট দেখতে চাই আমার দেশকে, আমার মাকে, যার পায়ে মাথা পেতে বলতে পারি বন্দে মাতরম।
1: কিন্তু শুধু ধ্যানে কালক্ষেপ করার যে আর সময় নেই অরবিন্দ।
0: শুধু ধ্যান নিয়ে আছি এমন কথা

0: তোমাকে কে বললো?
1: তাহলে তোমাকে একটা সুখবর দিই, মারাঠা শক্তিকে একত্রিত করে রাজ শক্তিকে চরম আঘাত হানার পরিকল্পনা করছেন লোকমান্য বাল গঙ্গাধর তিলক।
0: দরকার, খুব দরকার। কেশরী পত্রিকায় লোকমান্যের লেখা পড়ে আমি মুগ্ধ। চরম পন্থাই একমাত্র পথ।
1: লোকমান্য তিলক মুগ্ধ আমার পত্রিকায় তোমার লেখা পড়ে। উনি উনি তোমাকে দেখতে চেয়েছেন। এই কিন্তু একটা সুযোগ অরবিন্দ। মারাঠার গুপ্ত সমিতির সশস্ত্র বিপ্লবের আদর্শ বাংলায় ছড়িয়ে দেবার এই এই হলো প্রকৃষ্ট সময়। একবার একবার ভেবে দেখো।

0: আপনি যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বাঙালি?
1: কেন সন্দেহ আছে?
0: সত্যি কথা বলবো, আপনার যা শরীর স্বাস্থ্য, হাইট কত হবে? 6 ফুট? না, এরকম বাঙালির বড় একটা হয় না। প্রথম যেদিন আপনাকে দেখি অরবিন্দবাবুর ডেরায়, মনে আছে আপনার হাতে ছিল লোটা আর কাঁধে ইয়া লম্বা একটা লাঠি?
1: ওটা ছদ্মবেশ। অরবিন্দবাবুর পরামর্শে এখন আমি পুরবিয়া ব্রাহ্মণ সেজে রয়েছি। নাম করেছি যতীন্দ্রনাথ উপাধ্যায়।
0: দারুণ ইন্টারেস্টিং।
1: ইংরেজ সরকার বাঙালিকে বিশ্বাস করে না। ফৌজি হবার আশায় আমি সারা ভারত চষে বেরিয়েছি। ইংরেজ সরকার আইন করেছে, ভারতের মাটিতে কোনো ফৌজে বাঙালি নেওয়া চলবে না, নেটিভ স্টেটের ফৌজেও না।
0: শেষে বড়দা এসে মনস্কামনা পূর্ণ হলো?
1: আমি যে বাঙালি সেটা গোপন করতে হলো, কারণ ফৌজেও গোয়েন্দা আছে। নির্দেশ দিলে তারা পেটের কথা টেনে বার করত, কোনো উৎপাত হলো না। যেহেতু আমার মুরব্বী অরবিন্দবাবু আর সুপারিশ করেছেন লেফটেন্যান্ট মাধবরাও যাদব।
0: হঠাৎ ফৌজে ঢুকতে গেলেন কেন?
1: আপনি সাহিত্যিক হতে গেলেন কেন? আসলে সব মানুষের স্পষ্ট হোক অস্পষ্ট হোক একটা লক্ষ্য থাকে, তাইতেই সে অন্তত মনে করে তার জীবনের চরিতার্থতা। এবার আমাকে অনুমতি দিন দীনেন্দ্র কুমারজি, আর সময় নেই হাতে, অরবিন্দবাবুর সঙ্গে দেখা করতে হবে, খুব জরুরি।
2: এই যে যতীন, এসো। শোনো, আমার সঙ্গে মাধবের কথা হয়েছে, তোমাকে কিছুদিন ছুটি করে দেবে। তুমি পুরো ছুটিটা কলকাতায় থেকে গুপ্ত সমিতি গঠনের কাজ করবে। আমার ছোট ভাই বারিনকে আমি চিঠি দিচ্ছি, বারিন এই কাজে খুবই উৎসাহী, ও যথাসময়ে তোমার সঙ্গে দেখা করে নেবে।
1: আমি কলকাতায় কোথায় উঠব?
2: তুমি সর্বপ্রথম ব্যারিস্টার পি মিত্রের সঙ্গে দেখা করবে, কিন্তু আমি যে তোমাকে পাঠিয়েছি এ কথা গোপন থাকাই ভালো।
1: তাহলে আমি এখন গিয়ে তৈরি হই?
2: দাঁড়াও যতীন, গুপ্ত সমিতির কাজে দীক্ষা জাতীয় একটা ব্যাপার থাকা উচিত। যে সদস্য হবে তাকে কিছু শপথ বাক্য পাঠ করানো দরকার।
1: আমি যে কোনো শপথ নিতে প্রস্তুত।
2: বেশ, এখন বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে দশম পরিচ্ছেদের খানিকটা পড়ে শোনাই তোমাকে। মহেন্দ্র আর ভবানন্দ হাঁটছেন। ভবানন্দ বন্দে মাতরম গান ধরলেন, তারপর পড়ছি শোনো। মহেন্দ্র বলিল, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমরা বলি জন্মভূমি জননী, আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মালায়াজ সমীরানা শীতলা শস্য শ্যামলা। তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন, তবে আবার গাও।
3: আরে, আপনি কলকাতায়? মানে সত্যি কলকাতায় যে আপনার সঙ্গে এমন করে দেখা হয়ে যাবে হঠাৎ,
4: আমি না স্বপ্নেও ভাবিনি।
5: তোমাকে তো আমি চিনতেই পারিনি, তুমি সেদিনের সেই বাড়ি, কত বড় হয়ে গেছো।
3: আপনার কথা বলুন সখারামদা, সাপ্তাহিক হিতবাদী আর লিখছেন না, সেই যে দেওঘরের সংবাদ লিখতেন?
5: দেওঘরেই তো আর নেই, লিখবো কি?
3: সে কি,
5: ওই লেখার জন্যেই স্কুলের চাকরি গেল। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেকে পাঠিয়ে বলে দিল দেওঘরে আর থাকা চলবে না আপনার, চলে এলাম কলকাতায়।
3: ও, তা কোথায় আছেন, কি করছেন এখন?
5: আছি কোনো রকম, এখানে ওখানে হিতবাদের সম্পাদ

0: কালীপ্রসন্ন কাব্য বিশারদ মশাই প্রুফ রিডারের চাকরি দিয়েছেন, চলে যাচ্ছে।
1: তাহলে আসুন না আমাদের, তাহলে গুপ্ত সমিতি করছি আমরা। হ্যাঁ, মহারাষ্ট্রে বিপ্লব শুরু হয়ে গেছে, বাংলায় আসতে হওয়ার দেরি নেই।
0: তোমাদের দলেই তো আছি বারিন, বই লিখছি, সাংবাদিকতা করছি, এটাও তোমাদের দেশোদ্ধারের কাজ, উদ্দেশ্য তো এক। তারপর অরোর খবর কি তোমার? সেজদা
1: শোনেননি কিছু? সেজদা তো বিয়ে করেছে।
0: অরো বিয়ে করেছে?
1: হ্যাঁ।
0: কাকে?
1: ওই ভূপাল বোসের নাম শুনেছেন? বিলেত ফেরত, হিন্দু, তার মেয়ে, নাম মৃণালিনী দেবী।
0: তোমরা না ব্রাহ্মণ?
1: হ্যাঁ, সেই জন্যই তো প্রায়শ্চিত্ত করতে হলো শেষদা আর তার শ্বশুর দুজনকেই।
0: হরকে বাইরে থেকে ঠিক বোঝা যায় না, এখন আছে কোথায়?
1: ওই বৌঠানকে নিয়ে নৈনিতাল পাহাড়ে গেছে, ওখান থেকে যাবে বড়দায়।
2: মৃণালিনী, তুমি সুন্দরী, বিদুষীও, কিন্তু মৃণালিনী তুমি বোধহয় সৌভাগ্যবতী নও।
3: কেন, তোমাকে পাওয়াই তো সৌভাগ্য।
2: তারপরেও সৌভাগ্যের অনেকখানি বাকি থাকে, আমার ঠিকুজিতে আছে, আমার ভাগ্যে কারহস্ত সুখ নেই।
3: তুমি এসব মানো?
2: মৃণালিনী, আমি পাগল মায়ের সন্তান, তোমাকে লুকোবো না, আমার মধ্যেও পাগলামি আছে।
3: আছে, থাক।
2: আমার আমার কেবলই মনে হয় মৃণালিনী, একটা একটা ঝড় আসছে। হ্যাঁ, প্রবল ঝড়। সে ঝড়ের সময় ঘরে বসে থাকা যাবে না, বেরিয়ে পড়তে হবে। তখন তখন তুমি কি করবে মৃণালিনী?
3: বলো কি করব।
2: পাগল তো তার পাগলামির পথেই ছুটবে, তুমি তাকে ধরে রাখতে পারবে না। তখন কি ঘরের কোণে বসে কাঁদবে? চোখের জলে তো পাগল ফেরে না। তবে তুমিও কি তার সঙ্গে ছুটবে না? বলো বলো, ছুটবে না? মৃণালিনী, অন করে চেয়ে আছো যে এও এও ভালোবাসা মৃণালিনী। গান্ধারী ধৃতরাষ্ট্রকে ভালোবাসতেন বলেই চোখে কাপড় বেঁধেছিলেন। আমি পাগল, তুমি আমার পাগলি হও।
4: একই মিস্টার ঘোষ, পদত্যাগ করছেন আপনি?
2: মহারাজ, আপনার বরোদা আমাকে যথেষ্ট সম্মান দিয়েছে, কিন্তু আর আমার থাকার উপায় নেই। কলকাতার খবর আপনি জানেন, কার্যিনী অপশাসনে বাংলা উত্তাল।
4: জানি, বঙ্গভঙ্গ বাংলার অনেক ক্ষতি করবে।
2: অবশ্য এর আরো একটা দিক আছে, এই আঘাত বাংলার প্রয়োজন ছিল, না হলে বাঙালি জাগতো না, স্বদেশী আর বয়কট আন্দোলনও চলছে।
4: সিস্টার নিবেদিতা বরোদায় এসে আপনার সঙ্গে দেখা করে গেছেন, এই সংবাদ আমি পেয়েছি, তখনই জানতাম এরকম একটা কিছু হবে। কলকাতা যাবেন, যান, কিন্তু চাকরি ছাড়বেন কেন?
2: ন্যাশনাল কলেজে দায়িত্ব নিতে ডেকেছেন নেতারা, ওটা পূর্ণ সময়ের কাজ, আমি কর্তব্য স্থির করে ফেলেছি। আশা করি প্রসন্ন চিত্তে আপনি আমাকে বিদায় দেবেন।

আমাদের মাতৃভূমি কি? সে শুধু এক খণ্ড ভূমি নয়, একটা ভাষার অলংকার নয়, মনের কল্পনা নয়, সে এক মহাশক্তি, যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র মানুষ দিয়ে দেশ গড়া তাদের মিলিত শক্তি। যে শক্তিকে বলি ভারতবর্ষ, ভারতী ভবানী, সে হল 30 কোটি মানুষের একতাবদ্ধ জীবন্ত শক্তি।

0: না না না, এইভাবে হয় না, এইভাবে হয় না। কোন দেশেই এমন ইনডিসিপ্লিন ওয়েতে বিপ্লব হয়নি।
1: আপনি কি বলছেন হেন্দা?
0: ঠিকই বলছি বারে। পূর্ব বাংলার লাট সাহেব র্যামফিল্ড ফুলারকে খতম করতে তুমি শিলং গেছিলে।

0: কি হলো শেষ পর্যন্ত? গুলি ভরা রিভলভার ঘষে মেজে সাফ করতে গিয়ে গুলি ছুটে গেল, লোক জানাজানির ভয়ে তুমি পালিয়ে বাঁচলে। এই জন্যে বাঙালির সংগঠনের কিচ্ছু হয় না। উপেন বাড়ুজ্জে, উল্লাসকর দত্ত, ভূপেন দত্ত সবাই হতাশ, সবাই চাই যে পজিটিভ কিছু একটা হোক।
1: তোমার কল দাও।
0: ফোর্সপেড
1: পাস,
0: দরজা খুলে দাও। বাড়ি
1: আবার কি শিস্তা?
2: কি এটা তাস খেলার সময়?
0: এটা কেমন প্লেস অরবিন্দ বাবু, পুলিশকে বিশ্বাস নেই। আপনি এসে পড়েছেন, ভালোই হয়েছে। নেক্সট প্ল্যান কি বলুন? আমি একটি দারুণ ছেলে সংগ্রহ করেছি। এই খুদে উঠে দাঁড়া, এর নাম ক্ষুদিরাম বোস।
2: বড্ড ছেলে মানুষ, একা পারবে অপারেশন করতে?
0: প্ল্যানটা কি?
2: কিংসফোর্ড নিধন, একবার আমরা চেষ্টা করেছি, পারিনি। এখন সে মজাফরপুরে, সমস্ত প্ল্যান ছকা আছে এতে। প্রতিদিন সন্ধ্যায় ভিটানে চড়ে কিংসফোর্ড প্ল্যান্টার্স ক্লাবে আসে।
3: ঠিক আছে, আমাকে দাও, আমি বুঝিয়ে দেবো।
2: ওর সঙ্গে আর একজনকে দিতে হবে, কে যাবে?
0: প্রফুল্ল যাক,

0: এত বড় একটা টেরোরিস্ট পার্টি বেঙ্গলে অপারেট করছে এতকাল আমরা জানতেই পারিনি নন্দলাল।
1: আমি স্মেল করেছিলাম স্যার, মোকামাঘাট পর্যন্ত ধাওয়া করে প্রফুল্ল চাকিকে ধরেও ফেলেছিলাম, কিন্তু হাতে রিভলভার ছিল, চালিয়ে দিল নিজের মাথায়।
0: এবার বড় সাহেব বলবে, শামসুল হুদা, তোমার মতো ডেপুটি সুপারকে গুলি করা উচিত। কালা আদমি নেটিভ টেরোরিস্টদের হাতে দুজন ইংরেজ মহিলা মরে গেল।
1: ওরা ভেবেছিল কিংসফোর্ড সাহেবের ফিটন, ওতে যে মিসেস কেনেডি আর তার মেয়ে যাচ্ছেন এটা বুঝতে পারিনি।
0: এবার বুঝবে বাচ্চা ধনেরা।
1: ক্ষুদিরাম বোস স্যার মুজফ্ফরপুরের ম্যাজিস্ট্রেট উডম্যান সাহেবের কাছে জবানবন্দি দিয়েছে, ওর ফাঁসিই হবে।
0: হ্যাঁ, ও একা নাকি? প্যারাজাল ফেলে আরো কতজনকে পুলিশ ধরেছে শুনলে তোমার চোখ চানাবড়া হয়ে যাবে। লিস্ট করা আছে আমার, এই ধরো কলকাতা থেকে কানাইলাল দত্ত, এই ছড়া চন্দননগরের হেমচন্দ্র কানুনগো, বাড়িন ঘোষ, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, উল্লাসকর দত্ত, আরো আরো আছে। মেদিনীপুরে ধরা পড়েছে সত্যেন্দ্রনাথ বসু।
1: অরবিন্দ ঘোষের মামা হয় স্যার, মুরারিপুকুর বাগানবাড়ি, ওই যেখানে বোমা তৈরির কারখানা করেছিল সেটা ওই অরবিন্দ ঘোষের।
0: নন্দলাল ব্যানার্জি, তুমি যে ইন্সপেক্টরের উপরে আর ওঠোনি এইটাই তার কারণ।
1: কি কারণ স্যার?
0: তুমি একটা নির্বোধ।
1: কেন?
0: কলকাতার পুলিশ যে এতক্ষণে গ্রে স্ট্রিটে অরবিন্দ ঘোষের বাড়ি ঘিরে ফেলেছে সেটা তোমার জানা উচিত ছিল।
2: মৃণালিনী, এতদিনে একটি কথা তোমার কাছে আমি গোপন রেখেছি, তোমাকে জানতে দিইনি এই বোমা পিস্তল হত্যা রক্তপাতের পিছনে আমি আছি। তোমাকে পুলিশ প্রশ্ন করলে যা জানো তাই বলো।
3: আচ্ছা, এই এতক্ষণ ধরে ওরা কি করছে ও ঘরে?
2: আমি ওদের চোখে কতখানি বিপজ্জনক বুঝতে পারছো না? স্বয়ং ক্লার্ক সাহেব এসেছেন পুলিশ বাহিনী নিয়ে, এর নাম খানা তল্লাশি। দেখছো না, গঙ্গা মাটিটুকু পর্যন্ত পরীক্ষা করে দেখছে ওটা বোমা তৈরির মশলা কিনা। মিস্টার ক্লার্ক, প্রায় 5 ঘন্টা হতে চললো আপনারা তল্লাশি চালাচ্ছেন, এবার আমার পরিবার পরিজনকে অব্যাহতি দিন, আমি তৈরি, চলুন।

0: নন্দলাল
1: স্যার কিছু বলবেন?
0: মিস্টার ইয়ার্ডলি নর্টন, শ্রীরামপুরে নরেন গোসাই রাজসাক্ষী হয়েছিল, আলিপুর বোমার মামলায় অরবিন্দ ঘোষ যে নাটের গুরু এটা প্রমাণ হয়ে যেত। জেলের মধ্যে কানাইলাল নরেনকে গুলি করে মেরে দিয়েছে। দ্য অ্যাপ্রুভার ইজ গন।
2: ঠিকই মিলর্ড, হস্তাক্ষরটি কোনো মহিলার হস্তাক্ষর বলেই মনে হয়, কিন্তু আমি কিছুতেই বুঝতে পারছি না চিঠির বক্তব্য সরোজিনী। মিলর্ড, অরবিন্দের কাছে যদি কেউ বোমা নিয়ে এসে জিজ্ঞাসা করে সাহেব দেখলেই এই বোমাটি ছুঁড়ব কি।

0: এই প্রশ্নের উত্তরে অরবিন্দ বলেন, ওই মতবাদ অরবিন্দের। কারণ অরবিন্দ মনে করে আইন যারা প্রণয়ন করবে সেই কর্তৃপক্ষের সঙ্গে আইন মিলর্ড, সরকার পক্ষের কৌশলী আমার লার্নেড ফ্রেন্ড ইয়ার্লি নর্টন অরবিন্দ ঘোষের মতো সন্ন্যাসী তুল্য মানুষটিকে দেশব্যাপী বোমার ষড়যন্ত্রের সঙ্গে জড়িয়ে দেবার চেষ্টা ত্রুটি করেননি। আমার অনুমান মিলর্ড, আজ ১৯০৯ সালের ৩১শে মার্চ সওয়াল জবাবের শেষ দিন, সেই কারণেই মহামান্য আদালত আসামিকে আর একবার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছেন। অরব বলো,
1: আমি আগে যা বলেছি আজও তাই বলব। আমি দেশের স্বাধীনতার আদর্শ প্রচার করেছি, এ কাজ যদি আইন বিরুদ্ধ হয় তাহলে আমি স্বীকার করছি আমি আইন ভঙ্গ করেছি, কিন্তু তাতে আমার কোনো অপরাধ হয়েছে বলে আমি মনে করি না। আমি অনুভব করেছি আমার কাজ হচ্ছে আমার দেশবাসীকে বলা, তাদের উপলব্ধি করানো যে জগতের জাতি সকলের মধ্যে ভারতের বিশিষ্ট অবদান আছে, ভারতের একটা মিশন আছে, সমগ্র মানব জাতির জন্য ভারতকে তা করতে হবে। এটাই যদি আমার অপরাধ হয় এত সাক্ষী প্রমাণের দরকার কি? আমি নিজেই তো স্বীকার করছি আপনাদের আইনের শাস্তির যে বিধান আছে তাই আমাকে দিন। আপনারা আমাকে কারারুদ্ধ করতে পারেন, আমাকে শিকল দিয়ে বেঁধে রাখতে পারেন, কিন্তু আমার এই অপরাধ আমি কিছুতেই অস্বীকার করব না। আমি অকুণ্ঠভাবে বলে যাব স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, স্বাধীনতার আদর্শ প্রচার আইনের কোনো ধারা মতেই অপরাধ হতে পারে না।

0: মিলর্ড, আপনার সামনে আজ বিচারের অন্তিম পর্বে শুধু এইটুকু নিবেদন করছি, সৌম্য দর্শন এই ব্যক্তি আজ কেবলমাত্র এই আদালতের কাঠগোড়ায় দাঁড়িয়ে বিচার চাইছেন না, তিনি এখন এসে দাঁড়িয়েছেন ইতিহাসের মহা আদালতের কাঠগোড়ার সামনে।
1: মৃণালিনী,
2: আজ 6ই মে, তুমি মুক্ত, কিন্তু তোমাকে কেমন সন্ন্যাসীর মতো দেখাচ্ছে।
1: যদি সন্ন্যাস নেই মৃণালিনী,
2: তোমার গুপ্ত সমিতি, বোমা, পিস্তল,
1: অমন লঘু অস্ত্রে মুক্তি আসে না মৃণালিনী। মুক্তির সাধনা আরো কঠিন, আরো কঠিন, আরো। চলো,

0: রানু গুরু নাটকটি শেষ হল। রচনা বৈদ্যনাথ মুখোপাধ্যায়, অভিনয় করেছেন কৃষ্ণধন, হারাধন বন্দ্যোপাধ্যায়, রাজনারায়ণ, অরুণ মুখোপাধ্যায়, মনোমোহন, ব্রজসুন্দর দাস, বরোদার রাজা শিয়াজি, মুরারি চক্রবর্তী, মিস্টার ড্রয়েট গৌতম বসু, মাধব রাও, শেখর কুমার দাস, কেশব রাও, শঙ্কর রায়চৌধুরী, যতীন্দ্রনাথ ও হেমচন্দ্র, কল্যাণ ঘোষ, শামসুল হুদা, মলয় সাহা, নন্দলাল, প্রণব দেবনাথ, সখারাম, সুবীর মণ্ডল, বারিন, কৌস্তুভ সেনগুপ্ত, আলী, তারাপদ মুখোপাধ্যায়, দীনেন্দ্রনাথ, জীবন কুমার ঘোষ, চিত্তরঞ্জন, সৌমেন বসু, সরোজিনী, রাতুলা বসু, স্বর্ণলতা, বাসন্তী চট্টোপাধ্যায়, মৃণালিনী, অঙ্গনা বসু, আর অরবিন্দর ভূমিকায় সৌম্যদেব বসু। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন রাম জীবন মিত্র।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা।

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
2: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পুণ্যভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল, গদর পার্টির।
1: হ্যাঁ।
0: এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দের বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। সমকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ করছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তাদের লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে এক বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই এক বছর পর তো তিনি আবার ফিরে এলেন
0: নিশ্চয়ই?
1: তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: এক বছর পর
0: ফিরে এলেন, এক বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএতে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএতে।
0: ওকে। 1925 ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার দুবার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্টারন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে

0: সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
1: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
1: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow, সাত সুরে সারাদিন,
2: সাত

সে হলো এক ধরনের স্বপ্ন। আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ্য চট্টোপাধ্যায়। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠ, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজঘাটে মহাত্মা গান্ধী স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের পর লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের আহ্বান জানান। তিনি দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, ভারত তার আত্মশক্তিতে কোভিড অতিমারি, ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যা সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠতে পেরেছে। এইসব সংকটকালে ভ্যাকসিন, জ্বালানি, সার প্রভৃতি বিষয়ে গুজব ছড়িয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারতের নিজস্ব নীতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। আজ ঋষি অরবিন্দের 154তম জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি অরবিন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী তাঁকে একজন বিশিষ্ট দার্শনিক, জাতীয়তাবাদী, কবি এবং চিন্তাবিদ হিসেবে উল্লেখ করে শ্রী অরবিন্দকে তাঁর জীবনের ভারতের স্বাধীনতার পাশাপাশি মানব জাতির অগ্রগতির কাজে উৎসর্গ করার জন্য শ্রদ্ধা জানান। আজ বিশিষ্ট কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন। ছাড়প্রাপ্ত একটি মোরগের কাহিনী, বিদ্রোহের গান, বিক্ষোভ প্রভৃতি কালজয়ী কাব্য রচনা করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাঁর জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি সুকান্ত ভট্টাচার্যকে তারুণ্যের কবি বলে অভিহিত করেন। পশ্চিম বর্ধমানের পানাগড়ের একটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগ নিগ্রহ এবং তাণ্ডব চালানোর ঘটনায় 17 জন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। গতকাল স্কুলের নবম শ্রেণীর এক ছাত্রকে প্রিন্সিপাল মারধর করেন। এই অভিযোগে ছাত্রের পরিজন স্কুলে ঢুকে বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: আকাশ বাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুভ্রা চক্রবর্তী। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রামণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। দেশপ্রেমের গভীর আবেগে দুর্গাপুরে পালিত হল স্বাধীনতা দিবস। 26 নম্বর ওয়ার্ডের APL মোড় প্রাঙ্গণে আয়োজিত হয় ভারত মাতার পূজা, যা এবার ষষ্ঠ বর্ষে পদার্পণ করল। আনুষ্ঠানিকভাবে এই পুজোর উদ্বোধন করেন দুর্গাপুর পূর্ব বিধানসভার বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। আশুতোষ কলেজে স্বাধীনতা দিবসের কর্মসূচি ঘিরে বিজেপির বিরুদ্ধে অশান্তির পরিবেশ তৈরির অভিযোগ তুলেছে তৃণমূল। আজ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জাতীয় পতাকা উত্তোলনের সময় বাধা দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূলের অভিযোগ, পুলিশের সামনেই বিজেপির সমর্থকরা হামলা চালায়। আজ ঋষি অরবিন্দের 154তম জন্মদিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঋষি অরবিন্দের জন্মদিনে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তাঁকে একজন বিশিষ্ট দার্শনিক, জাতীয়তাবাদী, কবি এবং চিন্তাবিদ হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, শ্রী অরবিন্দ তাঁর জীবনকে ভারতের স্বাধীনতার পাশাপাশি মানব জাতির অগ্রগতির কাজে উৎসর্গ করেছিলেন। পশ্চিম বর্ধমানের পানাগড়ের একটি বেসরকারি স্কুলে শিক্ষক নিগ্রহ এবং তাণ্ডব চালানোর ঘটনায় 17 জন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে। জোর করে বাড়ি দখল, তোলাবাজি ও ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাওড়ার প্রভাবশালী তৃণমূল নেতা শ্যামল মিত্রকে পুলিশ গ্রেপ্তার করেছে। আজই ধৃতকে হাওড়া আদালতে হাজির করানো হবে। অরুণাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। উত্তর পূর্ব ভারতের কিছু অংশ, ছত্তিশগড়, পূর্ব রাজস্থান, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, গুজরাট, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, মহারাষ্ট্র, উড়িষ্যা, পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং বিদর্ভেও প্রবল বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 ঘণ্টার মধ্যে ঝাড়গ্রামের কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুর জেলায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক, মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: শুনুন, আপনি কি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা সম্পর্কে শুনেছেন?
3: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
2: এতে আপনার বাড়ি সূর্য

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর আজকের উইকেন্ড ক্যাফে তো শুরু হয়ে গেছে আমার সঙ্গে, তবে আজকে কিন্তু তোমাকে বলতে পারি আজকের উইকেন্ড ক্যাফেটা একটু অন্যরকম হবে। কারণ আজকের উইকেন্ড ক্যাফেতে এই প্রথম ঘন্টাতে একেবারে ঘন্টা শুরুতেই আমি আজকে ঠিক করেই এসেছি তোমাদের সঙ্গে আড্ডাটা শুরু করে দেব। কারণ যেহেতু দেখো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস, আজকে 80তম স্বাধীনতা দিবস পালন হচ্ছে ভারতবর্ষের প্রত্যেকটি জায়গায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু নিজেদের স্মৃতিচারণা করব না, নিজেদের কোনো ব্যাপারে স্বাধীনতা পাওয়ার স্মৃতিচারণা কেমন হয় বলো? করলে মানে তুমি জীবনে এরকম কোন জিনিসের জন্য বাড়িতে সব থেকে বেশি একেবারে কি বলবো আন্দোলন করে ফেলেছো এবং সেই ব্যাপারে স্বাধীনতাও পেয়েছো, মানে যে স্বাধীনতা পাওয়ার জন্য বাড়িতে বেশ আন্দোলন করতে হয়েছিল, সেই স্বাধীনতার গল্প শুনবো আজকে তোমার কাছ থেকেই। আজকে কিন্তু একেবারে ঘন্টা শুরুতেই আড্ডা টপিক দিয়ে দিলাম, তারপর বাকি কথা না হয় আস্তে আস্তে হবে, তাই তুমিও দেরি না করে চটপট মেসেজ পাঠাতে থাকো 9903653992। আর ততক্ষণ আমি যেটা করতে পারি তোমাকে একটা বেশ সুন্দর গান শোনাতে পারি, কারণ এই স্বাধীনতা দিবসের দিনে এরকম একটা সময়ে মানে যখন ধরো মানে একটা ছুটির দিন, হয়তো তুমি রেস্ট নিচ্ছো বা পিকনিকের প্ল্যান করছো বা বেশ এই বর্ষা বর্ষা ওয়েদার, দুপুরে একটা খেয়ে বেশ লম্বা ভাত ঘুম দেওয়ার পরে উঠে একটু আমাকে টিউন ইন করেছো, তো টিউন ইন করে যদি আমাকে শুনতে পারো উইকেন্ড ক্যাফেতে তাহলে বলবো, তাহলে কিন্তু চটপট করে মেসেজটাও করে ফেলো 9903653992। খোলা রয়েছে তোমারই জন্য, সেখানে এসে জানিয়ে ফেলো বাড়িতে কোন বিষয়ে স্বাধীনতা পাওয়ার জন্য একখানা ছোটোখাটো আন্দোলন করতে হয়েছিল, সেই আন্দোলনের গল্প লিখে ফেলো, আমি একটু পরেই চটপট করে পড়ে ফেলবো। ততক্ষণ তোমার কানে থাকুক দেবরাজ ভট্টাচার্য আর সুরঙ্গনাথ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া নতুন প্রেমের গান।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর তোমাকে যেটা বলেছিলাম, বাড়িতে জীবনে প্রথমবার কোন জিনিসের জন্য বেশ আন্দোলন করেছিলে, মানে কোন ব্যাপারে পারমিশন আদায় করবার জন্য আন্দোলন করেছিলে, তো তোমার সেই ছোট্ট স্বাধীনতার গল্পটা একটু শুনতে চাই। কারণ দেখো, আমাদের জীবনে মানে প্রত্যেকের জীবনে এই স্বাধীনতা ব্যাপারটা তো একদম আলাদা আলাদা। কে কী ব্যাপারে স্বাধীনতা চায় সেটা কিন্তু সম্পূর্ণ তার নিজের ওপর ডিপেন্ড করে। তো সেই জায়গাটাই আর কি আজকে একটু জানতে চাইছি। আচ্ছা, বলতে বলতেই মেসেজ চলে এসেছে। মুন্না সর্দার বলছে, ডিয়ার দিদি, আমি তখন ক্লাস ফাইভে পড়ি, তখন সাইকেল কেনার জন্য দুদিন ভাত খাইনি, তারপর সাইকেল এসেছিল। কিন্তু মুন্না, সাইকেল কেনার জন্য দুদিন ভাত খাওনি বুঝলাম, কিন্তু এটা কি আন্দোলন হলো? এটা তো মানে খানিকটা জোর জুলুম হয়ে গেল যে আমায় দিতেই হবে, আমায় সাইকেল না দিলে আমি মোটেই ভাত খাবো না, ব্যাপারটা সেরকম হয়ে গেল না কি? এনিওয়ে, কী বলবো আর কি, চয়েস আপনা আপনা। তো সেই রকমই তুমিও জানিয়ে ফেলো তোমার মানে আর কি সেই ছোটোবেলার মানে একদম কী বলবো আন্দোলন, আন্দোলন বলতে পারো বা নিজের জীবনের ছোট্ট একটা যুদ্ধ যেটা প্রথম করেছিলে বাড়ি থেকে কোনো পারমিশন আদায়ের জন্য, সেটা জানিয়ে ফেলো। আচ্ছা, এর পরের মেসেজ অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখছে, 90 দশকে আমার ছেলেবেলা, তখন গ্রামাঞ্চলে পুতুল নাচ হতো। আমার বন্ধুদের সঙ্গে পুতুল নাচ যাওয়া নিয়ে বাবার মুখে বলেছিলাম, আমি বলেছিলাম আমি যাবই, তারপর গিয়েছিলাম। কিন্তু বাড়ি ফেরার মোটামুটিভাবে লাঠি দিয়ে ভালো ক্লাস নিয়েছিল আমার বাবা মায়ের, ভয় থাকে যদি আমরা হারিয়ে যাই। হ্যাঁ, এক্স্যাক্টলি, ওই ভয়টা তো থাকেই। অ্যাকচুয়ালি আমাদেরও যেমন অনেক মনের মধ্যে ইচ্ছা এটা ওটা কিশোর বয়সে পাকনা মেলতে শুরু করে, ঠিক একই বয়সে মা বাবারও বারবার মনে, অ্যাকচুয়ালি মা বাবাদের কাছে তো আমরা সবসময়তেই ছোটো রয়ে যাই, তাই আর

মা বাবারা যখন সত্যি একটা কিশোর মনের আমি এই করব ওই করব ব্যাপারগুলো শুরু হয়, তারাও তখন খানিকটা রাশ টানতে চান আর কি। কারণ তারাও জানেন যে এই বয়স থেকে যদি সব স্বাধীনতা দিয়ে দেওয়া হয় তখন কোথাও গিয়ে কখনো কখনো সমস্যা হতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু সময় বোধ হয় ওই স্বপ্নের পাখনাগুলো মেলতে বড্ড বেশি ভালো লাগে আমাদের, তাই না? আরও একটা সুন্দর গান তোমাদের জন্য, বাই সুখবিন্দর সিং, উদিত নারায়ণ অ্যান্ড অলকা ইয়াগনিক। সেই গানের পরে ফিরে আসছি তোমার সঙ্গে আড্ডায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর তোমাকে তো বলেইছিলাম আজকের আড্ডা টপিক আজকে ভীষণই তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, দ্যাট ইজ যে জীবনে প্রথমবার কোন জিনিস পাওয়ার জন্য বেশ আন্দোলন করেছিলে বাড়িতে। তো সেই গল্প তোমার কাছে শুনতে চেয়েছি আজকে, সেই গল্প অবশ্যই শুনবো। তবে তার আগে উইকেন্ডের গল্প হচ্ছে, আর বেড়াতে যাওয়ার কথা হবে না কি করে হয় বলো? দেখো এখন বর্ষা চলছে, তো এই বর্ষায় হয়তো অনেকেই পাহাড় বিমুখ ভাবে যে না বর্ষায় পাহাড়ে যাব, কিন্তু বর্ষার পাহাড়ের যে রূপ সেটা অপূর্ব। তো এই যে পাইন কুয়াশার যে খেলা, আর এই যে দার্জিলিং এরিয়ার মাঝে মধ্যেই বৃষ্টি, সেই রকম একটা জায়গা হচ্ছে দার্জিলিং থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত জোরখোলা। সকালবেলা কিন্তু একদম কুয়াশা মাখা জঙ্গল তোমার মন ছুঁতে বাধ্য, মানে ওই দার্জিলিংয়ের পাইন বনের মধ্যে ওই যে একটা স্পুকি ব্যাপার, ওটা মানে রিয়েলি আমাদের প্রত্যেককে বেশ একটা থ্রিলিং একটা ফিল করায় যে কী অপূর্ব একটা ব্যাপার। মানে ওই যে ধোঁয়া ধোঁয়া একটা জঙ্গল তার মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি, এটা কিন্তু নর্মালি সব পাহাড়ে দেখা যায় না। তো এই যে এই জায়গাটা, এই জোরখোলা, তুমি জোরখোলা কিভাবে যাবে? দার্জিলিং বা সিকিমের মতো হয়তো এখনও অতটা জনপ্রিয় হয়ে ওঠেনি, কিন্তু জোরখোলার ব্যাপারটা হচ্ছে কীরকম, সেখানে দুটো একটা কটেজ উঁকি দিচ্ছে, বর্ষায় চারিপাশটা স্যাঁতস্যাঁতে, রোদের দেখা নেই, মানে একটা মায়াবী মায়াবী ব্যাপার। মানে এই বর্ষাতেও ডেলি জল কাদা ঘেঁটে ঘেঁটে যদি ক্লান্ত হয়ে গিয়ে থাকো, যদি মনে হয় মনটা একটু পাহাড় পাহাড় করছে, ওখানেও ওই মেঘে ঢাকা পাহাড় দেখতে চাও, তা হ্যাঁ এই মুহূর্তে গিয়ে তুমি যদি ভাবো যে আমি ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা দেখবো, সেটা পাবে না কখনোই। কিন্তু ওই কুয়াশা বৃষ্টি মানে কি বলবো মাখা যে একটা রূপকথা, সেই গল্প যদি তোমার মন পড়তে চায় আর কি, তাহলে কিন্তু তুমি চলে যেতে পারো। দেখো একদিকে যেমন কাঞ্চনজঙ্ঘা, একদিকে তিস্তা, এরকম একটা জায়গা। তো এবার বলি সেখানে যাবে কী করে। জোরখোলা যেতে প্রথমেই তোমাকে যেটা করতে হবে, নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে দার্জিলিংগামী শেয়ার গাড়ি বা প্রাইভেট গাড়ি বুক করতে হবে। এবার সেখান থেকে সোনাদা পেরিয়ে হিলকাট রোডের ওপর মোটামুটি এই জায়গাটি রয়েছে। তো এখানেই নেমে তুমি বিভিন্ন কটেজ পেয়ে যাবে বা যে সমস্ত ছোটো ছোটো ক্যাম্প রয়েছে সেগুলো পেয়ে যাবে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর তোমাকে বলেছিলাম আজকে আড্ডা হবে এই নিয়ে যে জীবনে বাড়িতে কোন ব্যাপারে পারমিশন পাওয়ার জন্য বেশ আন্দোলন করতে হয়েছিল এবং সেটা বেশ জিতেও গিয়েছিলে। তো প্রচুর মেসেজ আসছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আরও সবাই মেসেজ করতে থাকো আরও বেশি বেশি করে, কারণ আজকে কিন্তু মোটামুটি ধরো এই এখনের পরে কিন্তু আবার সেই সন্ধে ছটার পর মেসেজ পড়ব, তো তাই ঝটপট করে নিজেদের মেসেজ পাঠিয়ে ফেলো। আচ্ছা, সুশান্ত সেনগুপ্ত রাঁচি ঝাড়খণ্ড থেকে বলছেন, বলছে আমাকে স্বাধীনতা, আচ্ছা আপনাকে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, তোমাদের প্রত্যেককে স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। আমি বাড়িতে ভাতের সাথে চিকেন হলে, ঠিক যেদিন চিকেন না হয় সেদিনে বাড়িতে বারবার লড়াই করি চিকেন আনার।

0: জন্য, মানে চিকেন স্বাধীনতা লড়াই। ওকে বুঝলাম, মানে চিকেন খাওয়ার জন্য লড়াই, নট ব্যাড নট ব্যাড। এরকম বিভিন্ন ধরনের লড়াই চলতেই থাকে আর কি বাড়িতে। এরপরের মেসেজ কে পাঠিয়েছে, শর্মিষ্ঠা সাকরাইল হাওড়া থেকে বলছে, শুভ বিকেল দিদিভাই, বীর শহীদদের প্রণাম জানাই, খুবই ভালো লাগছে। অরিজিৎ, আচ্ছা, ও অনেকের সাথে কথা বলেছে তাতেও ওর খুব ভালো লেগেছে, ও সেটাই একটু আর কি জানিয়ে দিল। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড। তো তুমি তোমার স্বাধীনতা দিবস ভালো করে কাটাও, কিন্তু তার মানে শর্মিষ্ঠা বাড়িতে যা চায় তাই পেয়ে যায়, কোনো কিছু নিয়েই শর্মিষ্ঠাকে কখনো লড়াই টড়াই করতে হয়নি আর কি। এনিওয়ে দ্যাটস গুড। এরপর শাওন বারাসাত থেকে মেসেজ করছে, বলছে, আমি কোনো দিনই কোনো জিনিসের জন্য বাড়িতে দাবি জানাইনি, দাবি করেছিলাম একটাই, সেটা হলো লাদাখ ঘুরতে যাওয়ার জন্য, বেশি দাবি করতে হয়নি, তার আগেই দাবি গ্রহণ হয়েছিল, 2010 সালে লাদাখ ঘুরে এসেছিলাম। বাহ ভেরি গুড। অ্যাকচুয়ালি কী বলতো, এইরকম মানে কি বলবো, বেশি চাওয়ার আগেই যখন দাবি মঞ্জুর হয়ে যায় তখন জাস্ট মনে হয় যে যাক বাবা, মানে বেশি কিছু করতে হলো না, তার আগেই ব্যাপারটা মিটে গেল। এনিওয়ে এরকম যখন ছোটোবেলার বিভিন্ন গল্প হচ্ছে, তো ছোটোবেলায় ছোট ছোট জিনিস মানে আর কি পাওয়ার জন্য, পারমিশন পাওয়ার জন্য যে লড়াই, সেই গল্প যখন হচ্ছে আমরা ইমোশনালিও কিছুটা ফ্ল্যাশব্যাকে চলে যাচ্ছি। তো ইমোশনালি ফ্ল্যাশব্যাকে যেতে যেতে যেরকম আমাকে মেসেজটা করতে থাকবে 9903653992, ঠিক একইভাবে তোমার কানে থাকুক একটা ফ্ল্যাশব্যাক সং।
1: FM Rainbow Flashback Song.

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি, আর তোমার সঙ্গে আজকে আড্ডা হচ্ছে এই নিয়ে যে জীবনে প্রথম মানে ছোটবেলায় কোন জিনিসের জন্য একেবারে বাড়িতে লড়াই করতে হয়েছিল এবং সেটার সফলতাও এসেছিল। তো আমাকে এরপরের মেসেজ কে করেছে, কৈখালি সর্দার পাড়া থেকে মেসেজ করছেন প্রকাশ দে, বলছেন ছোটবেলায় খেলতে যাওয়ার জন্য বাড়িতে আন্দোলন করেছিলাম কারণ আমাকে বাইরে খেলতে যেতে দেওয়া অনুমতি ছিল না। অনেক সময়ের পর আমি সেই স্বাধীনতা পেয়েছিলাম। মানে ভাবুন, যেদিন এই স্বাধীনতাটা পেলেন সেদিন কেমন একটা ফিল হয়েছিল। ওই যে ক্রিকেটের মাঠে আউট করবার পর যেরকম একটা সেলিব্রেশন হয় বা একটা গোল হয়ে গেলে মাঠ জুড়ে যেরকম প্লেয়ারের সেলিব্রেশন চলে, ঠিক সেরকম না, একদম ইয়েস আমি পেরেছি, আমি একদম মা বাবা সবাইকে বুঝিয়ে বাজিয়ে মোটামুটি এই জায়গাটায় আসতে পেরেছি। এরপর মেসেজ করেছেন পাঁচলা থেকে গোলাকশন খাতুন হাওড়া, বলছে কলেজ নিয়ে আমার আব্বু চেয়েছিল আমাকে, আচ্ছা, উলুবেড়িয়া কলেজে পড়ার জন্য, আর আমার

বন্ধুরা আমতা কলেজে অ্যাডমিশন নিয়েছে, তাই আমি ওদের সঙ্গে ওই কলেজে যেতে চেয়েছিলাম, সেই নিয়ে একটু আন্দোলন করেছিলাম। আচ্ছা, ওর পছন্দের কলেজে যাওয়া নিয়ে ও মোটামুটি ওর বাবার সঙ্গে আন্দোলন করেছিল, কিন্তু আন্দোলনের ফলাফলটা কি হলো সেটা তো তুমি লিখলে না যে আন্দোলনে তুমি জিতেছিলে কি না। আচ্ছা, এরপর আরও অনেক মেসেজ রয়েছে, কিন্তু আমি গণেশের মেসেজটা পড়বো, আর তোমরাও চটপট করে মেসেজ করতে থাকো, 9903653992 কিন্তু খোলা রয়েছে। শুভ বিকেল দিদিভাই, আন্দোলন প্রতিদিন করি, আজ স্কুল যাব না, পড়তে যাব না, এগুলো ছোটবেলায় হতো, এখন বলি আজ এইটাই খাবো বা ওটা অত ঘন ঘন খাবো না, চার পাঁচ দিন খাবো না, কিন্তু আজ অবধি জিততে পারলাম না। মানে জীবনের প্রথম পর্যায়ে হয়তো মায়ের সঙ্গে জিততে পারোনি, এই দ্বিতীয় পর্যায়েও কি মায়ের সঙ্গে যুদ্ধটা চলছে, নাকি অর্ধাঙ্গিনী আর কি যুদ্ধগুলো জিততে দিচ্ছেন না, যে আজ এটা খাবো না কাল ওটা খাবো না যুদ্ধ? তো জানিয়ে ফেলো চটপট করে। হ্যাঁ, তুমি যদি এখন ডায়াবেটিক পেশেন্ট হও এবং প্রতিদিন যদি বলো যে আমি মিষ্টি খাবো, আমি এই খাবো, আমি ওই খাবো, তো সেক্ষেত্রে যদি তিনি জিততে না দেন তাহলে বেশ করছেন, আমি আর কি বলি বলো। আপাতত তোমার জন্য অনিন্দ্য চট্টোপাধ্যায়ের গাওয়া একটা গান প্রাক্তন থেকে। Okay.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, উইকেন্ড ক্যাফে তো তুমি শুনছো, তবে একটা নিউজ দেখে একদম মনটা ভালো হয়ে গেল জানো। রানী মুখার্জি কিন্তু কিছুদিন আগেই একটা অনারারি ডক্টরেট, এই সরি অনারারি ডিলিট উপাধি পেয়েছেন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে। শাহরুখ খানের পর দ্বিতীয় কোনো ভারতীয় যিনি কিন্তু এরকম একটা সম্মানীয় সম্মান, মানে কি বলবো, একটা ভীষণ একটা অনারেবল একটা ব্যাপার ওনার সাথে হলো, যেটা আর কি মানে আমাদের ভারতীয় চলচ্চিত্রকে আরও বেশ অনেকটা এগিয়ে দিল। যেরকম রানী মুখার্জির একটা সুন্দর অ্যাচিভমেন্টের গল্প রয়েছে, আরও একজনের কথা একটুখানি বলতে ইচ্ছে করছে। না, তার অ্যাকচুয়ালি কালকে জন্মদিন, সাইফ আলী খান। সাইফ আলী খানের কথাই আমি প্রথমে বলতে যাচ্ছিলাম। সাইফ আলী খানের কথা বলতে গিয়ে রানী মুখার্জির কথা কেন বলে ফেললাম তুমি হয়তো বলতেই পারো, যে অরুণিতা তুমি তো বলতে যাচ্ছিলে সাইফ আলী খানের কথা, হঠাৎ রানী মুখার্জি কেন? অ্যাকচুয়ালি সাইফ আলী খান আর রানী মুখার্জি দুজনে একসাথে এত সুন্দর সুন্দর কিছু ফিল্ম আমাদের উপহার দিয়েছেন, যেমন হাম তুম, তারপর থোড়া পেয়ার থোড়া ম্যাজিক, তারপর বান্টি বাবলি টু, এরকম অনেক সিনেমা রানী মুখার্জি এবং সাইফ আলী খান একসঙ্গে কাজ করেছেন, তারা রাম পাম পাম, এরকম অনেক সিনেমা তারা একসঙ্গে কাজ করেছেন, যেগুলোই কিন্তু তাদের দুজনকে একসাথে মানুষ বেশ পছন্দ করেছে। তো দুজনেরই যখন বেশ দুটো সুন্দর সুন্দর খবর, তাই একসাথে শেয়ার করে দিলাম আর কি। আর তাই দুজনের খবর যখন একসাথে শেয়ার করলাম, একটা দুজনের একসাথে অভিনীত সিনেমার গান বরং শুনিয়ে ফেলি, গানটা শুনিয়ে এক্ষুনি আসছি তোমাদের মেসেজ নিয়ে, রেডি থাকো কিন্তু।

ট্যাটোওয়ালিয়া নিয়ে গল্প পরে হবে, আপাতত তোমাদের মেসেজগুলো পড়ে ফেলি। তোমাদের মেসেজ প্রচুর এসে জমে গেছে, সেগুলো না পড়লে কিন্তু এবার সমস্যা আছে, তাই চটপট করে তোমাদের মেসেজগুলো পড়ে ফেলি। আচ্ছা, এরপরের মেসেজ কে করেছো বলছে, আচ্ছা লতিফউদ্দিন বাঁকড়া বাদামতলা থেকে মেসেজ করেছো, বলছে দিদি আমি যাকে ভালোবাসতাম তাকে, আচ্ছা তার সাথে বিয়ে করবার জন্য বাড়িতে খুব আন্দোলন করেছিলাম, কিন্তু বাড়ি থেকে বিয়ে দেয়নি, শেষে আমাকে উপায় বার করতে হয়েছিল। আরে ছোটবেলার আন্দোলনের কথা বলেছি লতিফউদ্দিন, আমি মানে এত বড় বয়সে তো আমাদের জীবনে প্রত্যেকের জীবনেই রোজ নতুন নতুন কিছু আন্দোলন তো থাকেই, মানে আমি ছোটবেলার কথা জানতে চেয়েছিলাম আর কি। এরপরের মেসেজ অভিষেক ঘোষ লেক টাউন কালিন্দি থেকে লিখছে যে কেমন আছো, বাই দ্য ওয়ে আই এম নট অরুণিমা, আমি অরুণিতা, অরুণিতা দি, তোমাকে আমরা শুনছি শুয়ে শুয়ে, মা বলল তোমার ভয়েসটা খুব সুন্দর, তুমি খুব সুন্দর করে কথা বলো, থ্যাংক ইউ সো মাচ। আর সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই খুব ভালো থাকুক, আমার ছোটোখাটো আন্দোলন চলে আর বড় আন্দোলনও চলে, আমার খুব মজার ওটা হলো ফোন কেনা নিয়ে, বাড়িতে বলতো ফোন নিলে নাকি আমার আর পড়াশুনো হবে না, আমি বলেছি ফোন নেব, বাড়ি থেকে বলে কিনা, বাড়ি থেকে বলে কিনা, তারপর কি, আচ্ছা তারপর বাকি গল্পটা বলনি কিন্তু আমি বুঝেছি, ফোন নেবে বলেছো, বাড়িতে আন্দোলন হয়েছে, অ্যান্ড আলটিমেটলি তুমি ফোন পেয়েছো, বুঝেছি আমি। সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি থেকে বলছেন যে একটু বড় হলেও বন্ধুদের সাথে সিনেমা দেখার স্বাধীনতা পায়নি, এ ব্যাপারে বাড়ির ওপর সামান্য অভিমান হয়েছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো তো একটু অভিমান হয়ই আর কি, মনে হয় যে আমার বাড়ির লোক আমায় ভরসা করতে পারছে না, এটা কি করে হয়, এই ব্যাপারগুলো হয়। এবার উত্তম দালাল খরসরাই বেগমপুর হুগলি থেকে লিখছেন, প্রিয় অরুণিতা দিদি ভাই, আমার কাছে যেটা ভালো যেটা পছন্দের সেটা অন্যের কাছে বিরক্তির, অথচ তাদের সমতে আনতে অনেক কাঠখড় পোড়াতে হয়, কোনো কিছু বলতে বা লিখতে দাসত্বে গুটিয়ে থাকতে হতো, তবে দীর্ঘদিন আন্দোলন চালিয়ে আমি স্বাধীন মত প্রকাশ করতে পারি, পরবর্তী সময় তারাও খুব খুশি হয়। হ্যাঁ মত তো প্রকাশ করতেই হবে, তবে ওই আর কি ছোটোবেলাতেই আমাদের এরকম আর কি টুকটাক আন্দোলনের তো হাতে খড়ি হয়ে যায়, তো সেই রকম আন্দোলনের কথাই জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে। বাই দ্য ওয়ে তোমাদের প্রচুর মেসেজ কিন্তু এখনও আসছে, তোমরা মেসেজ করতে থাকো, এরপর কিন্তু আমি আরও মেসেজ পড়ব, তবে অবশ্যই সন্ধে ছটার পর। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছে বিকেলবেলা টিউশন পড়তে দিয়েছিল, কিন্তু সেই সময়টা ওর খেলার সময় ছিল, তাই ও আন্দোলন শুরু করে দিয়েছিল। সত্যি তো খেলার সময় পড়াশোনা করলে হয়, খেলার সময়টাও তো দিতে হবে, পড়াশোনা খেলা দুটোই পাশাপাশি চলবে আর কি। বাই দ্য ওয়ে এই ঘন্টা থেকে টাটা বাই বাই করবো, তাই তোমার জন্য থাকলো সুনিধি চৌহানের গাওয়া গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এক যুবক। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলস মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বিভিন্ন বাহিনীর আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন করেন। তিনি বলেন, আজকের দিনটি একটি স্বনির্ভর ও উন্নত ভারত গড়ার সংকল্পের প্রতীক। আসামের গুয়াহাটির খানাপাড়ায় আয়োজিত রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জাতীয় পতাকা উত্তোলন করেন। তিনি রাজ্য সরকারের পক্ষ থেকে জনকল্যাণ, পরিকাঠামো ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানান, আগামী চার বছরে সড়ক, স্কুল, নগর উন্নয়ন ও গ্রামীণ পরিকাঠামো ক্ষেত্রে আসাম সরকার নিজস্ব তহবিল থেকে ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে। বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতে পতাকা উত্তোলন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। সিঙ্গাপুর, চীন ও হংকংয়ে হাজার হাজার ভারতীয় এই অনুষ্ঠানে যোগ দেন। দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সকালে কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। এরপর রেলওয়ে সুরক্ষা বাহিনীর ব্যান্ড দলের পরিবেশনায় জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। রেল কর্মচারীদের দেশাত্মবোধক গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi. আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে, এই প্রকল্পের নামই তো পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: ইয়েস, উইকেন্ড ক্যাফে দ্বিতীয় ঘন্টায় তোমার কথা হচ্ছে অরুণিতার সঙ্গে। আর তোমাকে বলেছিলাম না, দ্বিতীয় ঘন্টায় তোমার জন্য কিন্তু একদম একখানা সারপ্রাইজ রয়েছে। আর সেই সারপ্রাইজ কি আমি জানি, তুমি জানার জন্য খুবই আগ্রহী। তাই চলো বেশি লেট করব না, দ্বিতীয় ঘন্টার সারপ্রাইজে চলে যাব। আর যারা মেসেজ করছো তারা কিন্তু মেসেজ করতে ভুলো না, চটপট করে মেসেজ করতে থাকো। এর পরের মেসেজগুলো কিন্তু একদম গিয়ে আমি ছটার ঘন্টায় পড়ব। তাই নিশ্চয়ই মনে আছে তোমার বিষয়টা, জীবনের প্রথম কোন বিষয় নিয়ে বাড়িতে একখানা ছোটোখাটো আন্দোলন করেছিলে এবং সেই আন্দোলনে সফলও হয়েছিলে। জানিয়ে ফেলো আমাদের সেই গল্প। আর ততক্ষণ, ইয়েস, ততক্ষণের জন্য তো রয়েছে তোমার জন্য একখানা দারুণ

0: সারপ্রাইজ, কারণ আজকে 80তম স্বাধীনতা দিবসের বিকেল। তো সেই বিকেলে FM রেনবোতে তোমার জন্য স্পেশাল কিছু থাকবে না, সেটা কি করে হয়, তাই না? তাই এই স্পেশাল সারপ্রাইজ তোমাদেরই জন্য।
1: শুনছেন গল্প স্বল্প 107 FM রেনবোতে। গল্প স্বল্প, গল্প স্বল্প,
2: গল্পের সব চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো রকম মিল সম্পূর্ণ কাকতালীয়। প্রতিটি চরিত্র ও ঘটনা বিন্যাস শিল্প সৃষ্টির উদ্দেশ্যে নির্মিত। কারুর সংবেদনশীলতাকে আঘাত করা 107 FM রেইনবোর উদ্দেশ্য নয়। 107 FM রেইনবোতে গল্পস্বল্প অরিজিনালসে আজ শুনবেন পথিক মিত্র লেখা ভবানী ডাকাতের গল্প। লেখকের জন্ম, বড় হওয়া, স্কুল কলেজ সবকিছুই নদিয়া জেলার কল্যাণী শহরে। পেশায় অটোমেশন ইঞ্জিনিয়ার হয়ে বহুজাতিক সংস্থায় কর্মরত হলেও নেশায় তিনি একজন লেখক। ক্লাস 8 থেকে বিভিন্ন পত্রপত্রিকাতে লেখা শুরু। সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ব্লগে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। বর্তমানে দেশি বিদেশি বাংলা ইংরেজি বিভিন্ন পত্রপত্রিকাতে নিয়মিত লেখেন। তাঁর লেখা মেফিস্টো, কালো মনের গল্প, প্রেমে পড়া বারণ, আমার জানলা দিয়ে, দ্য স্কেয়ারক্রো ক্রনিকলস শীর্ষক বইগুলো পাঠক মহলে বেশ সমাদৃত। আজ আমাদের নিবেদন পথিক মিত্রর লেখা ভবানী ডাকাতের গল্প। গল্পের সূত্রধার সৌমি, ভবানী ডাকাতের ভূমিকায় বাসু, অন্যান্য চরিত্রে শ্রেয়া, অরিজিৎ, অর্পণ, বিহু, অপরূপা, রাজীব, দেবারতী, সুদীপ্ত, উজ্জ্বল, সমক, অনির্বাণ, আত্রেয়, সৌরদীপ, অমরজিৎ, আম্রপালি ও শুভদা। শুরু হচ্ছে ভবানী ডাকাতের গল্প।
3: তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাঁটা বনে পালকি ছেড়ে কাঁপছে থরথর। আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো। হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোঁজা জবার ফুল। আমি বলি দাঁড়া খবরদার।
4: আজকে তো কুহু ফুল মুড়ে আছে দেখছি রে।
5: ভালোই তো, দেশের মাটির একটা টান আছে, আর বাঙালির ঠাকুর তো একজনই, তারপর শেকার মেয়ে দেখতে হবে না।
4: আসলে আমার স্ত্রী সৃজনী বিয়ের আগে কলকাতায় বাচিক শিল্পী হিসাবে একটা পরিচিতি তৈরি করেছিল, কিন্তু তারপর কি কুক্ষণে এক অসহায় আইটি কর্মীর প্রেমে পড়ে, মানে আমাকে বিয়ে করে এই সুদূর মার্কিন মুলুকে বনবাস। তবে দুধের স্বাদ ঘোলে বা নিতান্ত মিল্কশেকে মেটাবার হেতু সৃজনী ছোট থেকেই আমাদের কন্যা কুহুকে বাংলা আবৃত্তি শিখিয়েছিল। ও বলতো,
5: দেখ বিষয়টা কুহুর যে খুব ভালো লাগতো তা হয়তো নয়, কিন্তু যেমন দুর্গাপুজোর সময় নতুন জামা পরতে হয়, অঞ্জলি দিতে হয়, ও জানতো অনেকটা সেই রকমই বাংলা কবিতা বলতে হয়।
4: হ্যাঁ, তবে এখন তো আর পুজো নয়, সেপার তো পুজোর সময় মিটে গেছে। তাহলেই ভর দুপুরে এই সীতারামপুর এসে হঠাৎ কুহুর মধ্যে বীর পুরুষ কেন জেগে উঠল, হাইলিশিয়াস স্পেসিয়াস। যাই হোক, কুহুর ওই হঠাৎ আবৃত্তির ধাক্কায় খানিকটা চমকে উঠলাম বটে। আমি তখন মিউজিয়ামে একটা পুরনো পালকি দেখছিলাম খুঁটিয়ে, শৈবাল সাথেই ছিল, বাচ্চারা পাশের ঘরটায় ছিল। ওই ঘরটা দারুণ দারুণ তৈলচিত্র দিয়ে একেবারে ঠাসা। শৈবালের পরিবারের কেউই সম্ভবত এই চিত্রশিল্পী। এই সংগ্রহ আলোকিত করেছে মূলত স্বাধীনতা সংগ্রামীদের ছবি, নেতাজি, ক্ষুদিরাম, ঋষি অরবিন্দ, বাঘা যতীন, গান্ধীজি, ভগৎ সিং ইত্যাদি।
3: এটা কে বাবা?
4: পাশের ঘর থেকে কুহুর ডাক। প্রশ্নটা শুনে ঘুরে দেখলাম, কেসটা কি? এদের দেখে হঠাৎ কুহুর মধ্যে বীর পুরুষ জাগ্রত হলো কেন? দেখলাম শৈবাল আবার মুচকি হাসছে, ভাবখানা এমন যে সবকিছুই সে জানে।

0: তবে সেটা ক্রমশ প্রকাশ্য। আমি পালকি ছেড়ে এবার পাশের ঘরের দিকে গেলাম। শৈবালও হাসি মুখে আমার পিছনে এলো। ঘরে গিয়ে দেখি বারবি আর কুহু একটা বিরাট প্রমাণ সাইজের তৈলচিত্রের সামনে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে একে অপরের সাথে কথা বলছে।
1: মা, কি সুন্দর, কত বড়, চোখ দুটো দাঁত, খুব অ্যাংরি মনে হচ্ছে, আমার তো ভয় করছে রে। পাপা পাপা দেখো এখানে, আরে
0: ছবিটা একবার দেখতেই মনে হলো যে কুহু ভুল কিছু বলেনি, কারণ এই ছবিটা দেখলে পরে আপামর বাঙালির মনে এই কবিতাটি আসাটাই একান্ত যুক্তিযুক্ত। এক প্রকাণ্ড চেহারার মানুষ, মিশমিশে কালো গায়ের রং, সম্ভবত তেল মাখা শরীর, পরনে খাটো ধুতি, কোমরে গামছা আর মাথায় লাল শালুর ফেটে বাঁধা, মুগুর ভাজা, পাথর খোদাই করা ইস্পাতের মতো দেহ, হিংস্র দুটো চোখ আর কানে ইয়া বড় বড় দুটো দুল, আর বাঁ হাতে মস্ত বড় একটা খাড়া। চিত্রশিল্পের তারিফ না করলেই নয়, তিনি অত্যন্ত যত্নের সাথে কার্যত জীবন্ত করে তুলেছেন এই তৈলচিত্রটিকে। তবে এটা বলতেই হবে যে এই রকম জীবন্ত প্রায় একটা ডাকাতের ছবি রাত বিরাতে দেখলে পরে আচ্ছা সাহসী লোকেরও পিলে চমকে যাওয়ার প্রভূত সম্ভাবনা থেকেই যায়। তবে আমার মনে একটা প্রশ্ন উঠল, ভাই শৈবাল এটা কেমন হলো, মনীষীদের স্বাধীনতা সংগ্রামীদের ভিড়ে হঠাৎই একটা ডাকাতের ছবি কেন?
2: ধীরে বন্ধু ধীরে, কাকাবাবু এলেন বলে, ওনার মুখ থেকে শুনিস না হয় ভবানী ডাকাতের গল্প।
0: দাদা একটা বেলপাতা পাস করবেন প্লিজ।
2: ইয়েস স্যার, এই নিন। বাই দ্য ওয়ে আমি শৈবাল রায়চৌধুরী।
0: শৈবাল রায়চৌধুরীর সাথে আমার পরিচয় হয় বোস্টনে একটা দুর্গাপুজোতে। অবশ্য আলাপটা হয় আমার স্ত্রী সৃজনীর জন্যই।
2: এই দেখুন, আমার গিন্নি শ্রীতমা আর আপনার স্ত্রী সৃজনী পুজোর মধ্যেই যাকে বলে একেবারে বুজম ফ্রেন্ডস হয়ে গেল, আর আজ অষ্টমীর দিন আমাদের সবে পরিচয় হলো। দেখুন কি কাণ্ড, এই প্রবাসে স্বজাতির সাথে বসে আড্ডা দিতে দিতে ফিশ ফ্রাই খাওয়ার প্রলোভনটা জাস্ট প্রেসিয়াস। প্লিজ জয়েন আস। আমি একজন একনিষ্ঠ আইটি কর্মী হওয়ার পাশেই কিন্তু দারুণ আমোদে লোক।
0: সত্যি শৈবাল অল্পতেই বন্ধু হয়ে গেল, তার সাথে আড্ডা দিতে দিতে কিভাবে যে সময় কেটে যায় সেটা বলাই বাহুল্য। তার উপর আমাদের দুজনেরই কন্যা সন্তান, আমার মেয়ের নাম কুহু বা কুহেলিকা, আর শৈবালের মেয়ের নাম বারবি ওরফে বিপাশা। তারাও খুব ভালো বন্ধু হয়ে উঠেছিল দেখতে দেখতেই। তাই বিগত পাঁচ বছরে আমরা প্রবাসে একটা পরিবার হয়ে উঠেছি বলাই যায়। তাই এই বছর যখন দুর্গাপুজোর ঠিক পরপর এক মাসের জন্য কলকাতায় যাওয়ার পরিকল্পনাটা হলো, শৈবাল নিজেই প্রস্তাবটা দিল।
2: দেখো ভায়া অনি, বলি কি কালী পুজোটা এবার আমাদের আদি বাড়িতে গিয়ে কাটানো যাক, 450 বছর পুরনো জমিদার বাড়ি ভায়া, দেয়ালের প্রতিটি ইটে ইতিহাসের ফিসফিস শুনতে পাবে। একদম পাক্কা কথা এটা, কত রোমহর্ষক সব ইতিহাসের সাক্ষী এই বাড়িটা, তোমাকে কি বলবো। এখন বাড়ির একটা অংশে মিউজিয়াম হয়ে গেছে আর আরেকটা অংশে রিসর্ট। বুঝতেই পারছো আজকাল বাঙালির রিসর্ট আবার খুব প্রিয় জায়গা। তবে পশ্চিমমহলে গোটা পাঁচে ঘর আছে আমাদের জন্য, এইসব হেরিটেজ প্রপার্টি আজকাল মেনটেন করা হাতি পোষার সামিল, আর তারপর পরিবারের সবাই বাইরে বাইরে। আমার এক কাকা আছেন শঙ্কর নারায়ণ রায়চৌধুরী, অকৃতদার মানুষ, তিনি এখনো অতীত আঁকড়ে পড়ে আছেন ওই বাড়িতে, আর কিছু পুরনো কাজের লোক আছে, প্রতি বছর উনি ঘটা করে কালী পুজো করেন। আমাদের পরিবারের যে যখন পারে পালা করে করে এই পুজোতে ঘুরে যায়। এবার আমার পালা, বুঝলে, আমার পিস্তুত ভাইও আসবে, ও পুনেতে থাকে, ও আইটিতে কাজ করে। আমি চাইছিলাম তোমরাও চলো, গেলে ভালো লাগবে, বাচ্চাগুলো কমপক্ষে একবার দেখুক আমাদের ফেলে আসা সোনালী হেরিটেজ, কি বলো?
3: একদম ঠিক বলেছ গো শৈবালদা, আর সত্যি এই বিদেশ বিমহুয়ে থেকে কুহু কার্য তো জানেই না যে গ্রাম কাকে বলে, বাংলার ঐতিহ্য তো ছেড়েই। এই প্রজন্ম কোনোদিন জানতেই পারবে না যে একটা জাতি হিসেবে কি গৌরবময় একটা অতীত আমরা ফেলে এসেছি। যাই হোক, এমনিতে তো দেখো আমরা কলকাতাতেই থাকবো, তো কালী

0: পুজোর দুটো দিন শৈবালদার পৈতৃক ভিটে থেকে ঘুরে এলে তো মন্দ হয় না, কি বলো?
1: তাহলে ওই কথাই ফাইনাল। এবার কালী পুজো ইন সীতারামপুর।
2: গিন্নের আদেশ শিরোধার্য করেই আমরা ঠিক করলাম যে এবার কালী পুজোর সময় আমরা থাকব বর্ধমান স্থিত গড় জঙ্গল সংলগ্ন সীতারামপুর গ্রামের ঐতিহ্যবাহী রায়চৌধুরীদের জমিদার বাড়িতে। দুর্গাপুর ছাড়িয়ে প্রায় ঘণ্টা দুয়েকের গাড়ির রাস্তা আমাদেরকে নিয়ে যাবে পশ্চিম বর্ধমানের এই গ্রামে।
0: এই বলো, সবুজ ধান খেত আর কাশফুলে ভরা মাঠ দেখতে দেখতে মনটা কেমন ফুরফুরে হয়ে যায় না? মনে হয় আবার কুহুর বয়সে ফিরে যায়। তার উপর নীল আকাশে শরতের তুলো মেঘেদের আনাকোনা, পুজো পুজো গন্ধটা যেন এখনো যায়নি বাংলা ছেড়ে।
2: গ্রাম বলছি বটে, তবে এটা ঠিক গ্রাম নেই এখন। প্রায় সমস্ত শহুরে উপকরণ পাবেন আপনি সীতারামপুর গ্রামে। এই গ্রামের একদিকে যেমন গহীন গড় জঙ্গল, যেটাকে এখানকার স্থানীয় লোকেরা ডাকাতে কালীর জঙ্গল বলে ডাকে, আর অপর প্রান্তে ছিল দামোদর নদীর একটি শাখা নদী, যাকে স্থানীয় জনতা বাঁকা নদী বলে সম্বোধন করত। এখন যদিও এই বাঁকা নদী মৃতপ্রায়, আর ডাকাতে কালীর জঙ্গল দেখলেও মনে ভয় জাগবে না, বরং জঙ্গলের ভেতর দিয়ে পাকা পিচের রাস্তায় গাড়ি চালানোর অভিজ্ঞতা যথেষ্ট মনোরম।
3: এই ফরেস্টে টাইগার থাকে?
0: তোর সব উত্তর তোকে শৈবাল আঙ্কেল পৌঁছে দেবে, কেমন? আরে ওই দেখ, কুকু দেখ, কি সুন্দর একটা মাছরাঙা পাখি, দেখ দেখ।
2: রুদছায়ার মনোরম লুকোচুরি দেখতে দেখতে কুহু একদম আনন্দে টকমগ। মোটের ওপর কলকাতার ভিড়ভাড়টা আর ওই কলরবের থেকে দূরে এইরকম একটা মনোরম পরিবেশ দু একদিনের চেঞ্জের জন্য আদর্শ। তবে এখানে আসার আর একটা অ্যাট্রাকশন কিন্তু ছিল, সেটা শৈবালদার বাড়ির গৌরবময় ইতিহাস। শৈবালদার মুখেই গল্প শুনেছি যে,
4: বুঝলে, আমার প্রপিতামহ অর্থাৎ আমার বাবার ঠাকুরদার বাবা শ্রী কালীনারায়ণ রায়চৌধুরী এক কিংবদন্তি জমিদার ছিলেন। একাধারে তিনি ছিলেন প্রজাদের সত্যিকারের অভিভাবক, আবার অন্যদিকে তিনি ছিলেন দুর্দান্ত সাহসী এক ব্যক্তি। এছাড়া তার মতো দেশপ্রেমী সেই যুগে বিরল ছিল। যখন বাংলার অধিকাংশ জমিদার যেন তেন প্রকারেণ ইংরেজদের তুষ্ট করে তাদের থেকে রায়বাহাদুর খেতাব বাগাতে ব্যস্ত, সেই সময় দাঁড়িয়ে কালীনারায়ণ ছিলেন স্বদেশী আন্দোলনের পৃষ্ঠপোষক। সশস্ত্র বিপ্লবীদের সাহায্য করার জন্য একাধিকবার তিনি নাকি ইংরেজদের বিরাগ ভাজন হয়েছে।
2: দেশে এসে কালী পুজোতে কলকাতা ছেড়ে এই অজপাড়াগা গায়ে আসার একটা বড় অনুপ্রেরণা ছিল এই গল্প শোনার তাকে। রায়চৌধুরী বাড়িতে পৌঁছে কিছু সময়ের জন্য নিজেকে বেশ সত্যি একটা জমিদার জমিদার মনে হচ্ছিল। তবে জমিদার বাড়িগুলোর যা করুণ দশা দেখেছি আজকাল, সেই তুলনায় কিন্তু সীতারামপুরের রায়চৌধুরী বাড়ি দারুণ ভালোভাবে মেনটেন করা। ঘাসের গালিচা বিছানো প্রকাণ্ড একটা লন, আর তার পাশেই একটা সুন্দর ফুলের বাগান। বাড়ির পিছনে বিস্তীর্ণ এলাকা জুড়ে আম জাম কাঁঠালের বাগান আর একটা পুকুর। বাড়ির একটা অংশে একটা রিসর্ট হয়েছে, সেখানেও দারুণ ব্যবস্থা। রিসর্টের সামনে লনে বিকেলে ছোট হাট মতো বসে, গ্রামের মেয়েরা বিভিন্ন টুকিটাকি জিনিস বানিয়ে বিক্রি করে। তারপর বিকেলে আদিবাসীদের নাচ গানের অনুষ্ঠান হয়। বাড়ির পশ্চিম দিকে নাকি এককালে নাটমহল ছিল, লখনৌ থেকে বিখ্যাত দলেরা এসে এখানে গান এবং নাচের মেহফিল সাজাত। এখন এই নাটমহলেই একটা মিউজিয়াম তৈরি করা হয়েছে, সেখানে বর্ধমান টাউন থেকেও প্রায় লোকজন আসেন। সাধারণত বাঙালির ব্যবসা বুদ্ধি নিয়ে গোটা দেশে তেমন সুনাম না থাকলেও বলতেই হবে যে শঙ্কর নারায়ণ একজন অতি বিচক্ষণ ক্ষুরধার ব্যবসায়িক বুদ্ধিসম্পন্ন ব্যক্তি। এছাড়া অবশ্য উনি অত্যন্ত দয়ালু প্রকৃতির মানুষও বটে। গল্পের মধ্যে নিজেই বললেন,
5: আরে এই যে গ্রামের লোকগুলো এত দুঃখ কষ্ট মাথায় নিয়ে বেঁচে থাকে দেখতে পারি না, বুঝলেন? জানেন তো জমিদারের পাট কবে উঠে গিয়েছে, তবু এই লোকগুলো এখনো আমাকে রাজাবাবু বলে ডাকে। ওদের থেকে নেওয়া কোনো জিনিসের জন্য কানাকুড়ি দাম নেবে না আমার থেকে। এখনো কিছুটা ধান গম ফল আমার হাজার বারণ সত্ত্বেও দিয়ে যায় আমাদের। আসলে এরা বড় ভালোবাসে, আমাদের সম্মান করে, তাই যখন দেখি ওরা কষ্টে আছে বিশ্বাস করুন বুক ফেটে যায়। বাবার মুখে শুনেছি ঠাকুরদা বলতেন, প্রজারা আমাদের সন্তান সম, তাদের কোনো রকম কষ্ট আসলে আমাদের পরিবারের কষ্ট। এখন না আছে জমিদারি না আছে উপার্জন যে ওদের পাশে দাঁড়া।

0: পারবো? এক সময় তো মনে হচ্ছিল সে সম্পত্তি আর ধরে রাখতে পারবো না, কিন্তু কালিমায়ের অসীম কৃপা যে মা একটা রাস্তা বাতলে দিলেন। মায়ের কৃপায় এই রিসর্ট আর এই মিউজিয়ামটা তৈরি করলাম। এই রিসর্টের সব কর্মচারী কিন্তু এই গ্রামের। হ্যাঁ, সব কিছু এদের থেকে কেনা হয়। এরাই নাচ গান করে, এরাই টুকটাক জিনিস বেচে। আমাদের সীমিত সাধ্যে তবু কিছু না হোক অন্তত 60-70 পরিবারের কর্মসংস্থান তো করতে পেরেছি, এটুকুই শান্তি।
1: বাহ, কি দারুণ আইডিয়া! আসলে জমিদার শুনলেই আমাদের চোখে যে একটা অত্যাচারী চরিত্রহীন চরিত্র ভেসে ওঠে, রায়চৌধুরীরা তার থেকে ছিল একদম আলাদা। তাই তাদের নিয়ে আমার মনে একটা সম্ভ্রমের ভাবনা আগে থেকেই জেগেছিল। তার উপর ইংরেজদের সাথে নাকি বিস্তর ঝামেলা ছিল তাদের। এটা শোনার পর থেকে রায়চৌধুরী বংশের ইতিহাস সম্বন্ধে আমার মনে কৌতূহলটা আরো বেড়ে গেল।
2: বাড়ি তো দেখছো, এবার আমাদের আতিথেয়তাও দেখো। শোনো, ব্রেকফাস্ট রেডি। বিশুদ্ধ ঘিয়ে ভাজা সাদা ময়দার ফুলকো লুচির সঙ্গে হিং আর নারকেল কুচি দিয়ে ছোলার ডাল আর কাশ্মীরি নিরামিষ আলুর দম, আর সাথে গরম জিলিপি আর মিহিদানা।
1: প্রকাণ্ড একটা বার্মা টিকের নকশা করা ডাইনিং টেবিলে আমাদের অপেক্ষায় ছিল সাবেকি বাঙালি প্রাতরাশ।
0: আরে, আরো দুটো লুচি নিন তো ভাই, এটাই তো খাবার বয়স। কই রে ভাজা, নিয়ে আয়।
3: ভালো খেতে। না না, ওকে আর বলবেন না কাকামশাই, এই নিয়ে 10টার উপর খেয়ে নিয়েছে। এমনিতে তো কোলেস্ট্রল বর্ডার লাইন, এদিকে রোজ রাতে জোয়ানের আরক খেতে হয়।
0: আরে বাবা, গাওয়া গীতে ভাজা লুচি খেলে ওসব কিছু লাগবে না, খাও তো মন ভরে। কই রে ভাজা, তিনটে ফুলকো থেকে দে দাদাবাবুকে।
4: জানেন কাকাবাবু, এমন রান্না বহুদিন খাইনি, এটা বললে নিহাত সৃজনে অভিমান করবে, তাই এটা বলা থেকে বিরত থাকলেও প্রতি মুহূর্তে কিন্তু এটা মনে মনে উপলব্ধি করেছিলাম। আর সত্যি আপনি একরকম প্রায় বরকর্তার মতো দাঁড়িয়ে আমাদের খাওয়ার ব্যাপারটা তদারকি করছিলেন। অনেকদিন বাদে বুঝলেন দেশে ফিরে এমন খাবার পেয়ে না, আমি ওই সমস্ত ডায়েটিং নিয়মাবলী ভুলে একদম প্রচুর খেয়ে ফেললাম। আর কাকে কি বলবো, সৃজনীকে এতটা খেতে দেখে তো আমি 3 বার বিষমই খেয়েছি।
3: অমনি নিজের চরকায় তেল দাও, আমার খাবার তোমাকে আর দেখতে হবে না।
4: আরে সৃজনী, তুমি ডায়েট কনসিয়াস, তুমি কিনা শেষে
3: উফ আবার শুরু করেছো, চুপ করে খাও তো। দিস ফুড ইজ ইনক্রেডিবল, কি ভালো খেতে।
4: জমিয়ে খাওয়া দাওয়া শেষ করে ভাবছিলাম একটু জিরিয়ে নেব। নভেম্বরের শুরু, বেশ শীত পড়তে শুরু করেছে, কিন্তু ওই জিরিয়ে নেওয়ার হলো না, কারণ কুহু এসেই শুরু করলো বায়না যে তাকে নাকি মিউজিয়াম আর কালী মন্দিরটা দেখাতে হবে, সঙ্গে বারবি, শৈবাল, সৃজনী, শ্রীতমা। তো সবাই মিলে হাঁটতে হাঁটতে গেলাম মিউজিয়ামে।
2: দেখো, বাড়ির এই অংশটা এককালে নাটমহল ছিল, আর সেটি যে খুব যত্ন সহকারে নির্মাণ করা হয়েছিল তা তো দেখেই বুঝতে পারছিস। রঙিন বেলজিয়াম গ্লাসের তৈরি বিরাট জানালাগুলো দেখলেই যেন মনে হবে ইউরোপের কোনো গির্জা, যেন ব্যারক আর্কিটেকচারের নমুনা। ভেতরে প্রকাণ্ড 3টে ঝাড় লণ্ঠন দেখলে চোখ ধাঁধিয়ে যাবে। তারপর সেই সময়ের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, অস্ত্রশস্ত্র।
1: তবে আমাকে সবচেয়ে যেটা আকর্ষণ করছে সেটা হলো কালীনারায়ণের সেই বিখ্যাত দোনালা বন্দুক আর এই প্রকাণ্ড খাড়া। একটা আলাদা কাঁচের বাক্সে রাখা ছিল সেই খাড়াটা।
2: বছর 10 আগে অবধি জানিস তো এই খাড়া ব্যবহার হতো মায়ের পুজোতে। এখন অবশ্য কাকাবাবু বন্ধ করে দিয়েছেন। এই খাড়ার একটা দারুণ গল্প আছে জানিস তো অনি, তবে সেটা আমি বলবো না, সেটা কাকাবাবুকেই বলতে বলবো।
1: এই যে লোভ দেখিয়ে দিয়ে শৈবালার বললো না, এতে আমার মনের ভেতরটা খচখচ করতে লাগলো। ইতিমধ্যেই আমাদের দলের 2 কনিষ্ঠতম সদস্য অর্থাৎ বারবি আর কুহু মহা আনন্দে ঘুরে বেড়াচ্ছে পুরো মিউজিয়ামে।
5: দেখো দেখো, বিদেশে বড় হওয়া 2 শিশু কত সহজেই যেন এইসবের মধ্যে মিশে গেছে, বুঝলে? একেই বলে মাটির টান। এই পালকিটা দেখো, কি দুর্দান্ত কারুকার্য না! ওটা দেখেই যেন মনে হচ্ছে একটা টাইম মেশিনে চেপে 250 আগের বাংলায় ফিরে গেছি। অন্ধকার রাতে হাতে লণ্ঠন নিয়ে মুনহুনা বলতে বলতে একদল বেহারা পালকি কাঁধে নিয়ে ডাকাতে কালীর জঙ্গলের পথ ধরে যাচ্ছে। উফ!

0: ভাবলেই গায়ে কাটা দিচ্ছে।
1: ঠিক এমন সময় পাশের ঘর থেকে ভেসে এলো কুহুর উত্তেজিত আবৃত্তি, যা দিয়েই এই গল্পের শুরু। আচ্ছা কাকা বাবু, এই ভবানী ডাকাতটা কে বলুন তো, আর কেনই বা এইসব মনীষীদের মাঝে তার ছবি? শঙ্কর নারায়ণ রায়চৌধুরী, সৌম চেহারা, লম্বাটে গড়ন, মুখে ধবধবে সাদা দাড়ি, অনেকটা পাদ্রীদের মতো। বয়স প্রায় 80 ছুঁই ছুঁই হলেও ভদ্রলোক যে শারীরিকভাবে দারুণ ফিট সেটা কিন্তু বলতেই হয়।
2: সেসব হবে ক্ষণ, আপনাদের গুছিয়ে বলবো সে কাহিনী, কিন্তু তার আগে বলো দেখি এই ছবিগুলোর শিল্পী কে?
0: লেট শ্রীমতী হেমাঙ্গিনী রায়চৌধুরী,
1: সহসা উত্তর দিল সৃজনী। আসলে আমার গিন্নির মধ্যে না একটা ওই মিস পার্পেল সুলভ সুপ্ত প্রতিভা আছে, সেটার প্রমাণ যদি আমি আগে একাধিকবার পেয়ে গেছি। ওই তার থেকে লুকিয়ে পিৎজা বার্গার খেলেও ঠিক কিছু না কিছু থেকে আমাকে নিয়মিত ধরে ফেলত। কাজেই ছবিগুলোর নিচে যে লেখা রয়েছে লেট শ্রীমতী হেমাঙ্গিনী রায়চৌধুরী 1890-1984, সেটা আমার চোখে না পড়লেও শকুনাক্ষী সৃজনীর চোখে যে পড়েছে সেটা বলাই বাহুল্য।
2: একদম ঠিক, তিনি ছিলেন আমাদের ঠাম্মা, বলতে পারো আমি আমার ঠাম্মার কাছে মানুষ। মা তো সেই কবেই চলে গেলেন, তারপর বুক দিয়ে আগলে রেখেছিল বুড়ি আমাদের। তবে ঠাম্মার মতো প্রলিফিক মহিলা আজকের নারী জাগরণের দিনেও রেয়ার, বুঝলেন অনির্বাণ বাবু, মানে ক্ষণজন্মা যাকে বল। যেমন ছবি আঁকা তেমন হাতের লেখা, তেমন গানের গলা, আর সেই যুগেও তার মতো ডাকসাইটে সুন্দরী মহিলা বড় একটা দেখা যেত না। 60 বছর বয়সেও কোমর লম্বা ঘন কালো চুল, আর মুখশ্রী তো সাক্ষাৎ দুর্গা প্রতিমা, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, কথাটা সাক্ষাৎ ভাব সম্প্রসারণ ছিলেন আমাদের ঠাম্মা। আর শুধু এই শৈল্পিক দিকটাই নয়, জানেন তো ওনার ছিল তীক্ষ্ণ বুদ্ধি এবং তুখোড় প্রশাসনিক ক্ষমতা। এক কথায় উনি না থাকলে আমাদের এই পরিবার, এসব সমস্ত সম্পত্তি কিছুই টিকে থাকত না।
1: ভদ্রলোকের নিজের ঠাকুমাকে নিয়ে আবেগ থাকাটা স্বাভাবিক, কিন্তু আমরা শুনতে চেয়েছিলাম একটা ডাকাতের গপ্প, তার মধ্যেই একটা পারিবারিক ইতিহাস ঢুকে আসাতে আমি যে কিছুটা আশাহত হয়েছিলাম সেটা অস্বীকার করব না। তবে আমার মনে খাই মারতে থাকা প্রশ্নটা এবার করেই ফেলল শৈবালের মেয়ে বারবি।
3: দাদু ভাই, তুমি ওই হারেরে ডাকাতের স্টোরিটা বলো না প্লিজ।
2: বলবো দিদি ভাই, বলবো, সবাই একসাথে আজ বিকেলে গল্প শুনবো আমরা, কেমন? তবে এখন যদি আমরা স্নান সেরে খেতে না বসি, তাহলে তোমাদের জন্য বানানো কচি পাঁঠার ঝোল যে কাঁদবে। চলো চলো চলো।
1: লোকে বলে যে সবুরে নাকি মেওয়া ফলে, তবে এখানে এসে যে রেটে আমি খাওয়া দাওয়া করছি তাতে আমার মধ্যপ্রদেশের প্রসারণ সেটা শুধু সময়ের অপেক্ষা।
0: কে ঠেকায় ওয়েট পুটন করা এখানে, যা ইলাহি কারবার! বড় বড় কানা উঁচু কাঁসার থালায় ধবধবে সাদা তোলাই পাঞ্জা চালের ঝরঝরে ভাত, সাথে মাছের মাথা দিয়ে ভাজা মুগের ডাল, সঙ্গে পুকুরের কাতলা মাছ ভাজা, ইলিশ ভাপা, আর এক অমায়িক কচি পাঠার ঝোল, শেষ পাতে জলপাইয়ের চাটনি, আর এখানকার বিখ্যাত মিষ্টি দই ও ল্যাংচা। সত্যি বাবা, এখানে এসে কার ইচ্ছে করে বলতো ওসব ডাইটিং করতে?
1: এত কিছু খাওয়ার পর বাঙালি মন যা চাইছিল আমার মনও তাই চাইছিল। বার্মাটিকে এর ওই প্রকাণ্ড বাহারি কলকে কাটা পালংকে একটা বিশুদ্ধ নিষ্পাপ ভাত ঘুম, হোস্টনে তো আর এই জমিদারি বিলাসিতা করার সুযোগ আমার নেই, তাই না?
0: কি গো, উঠবে তো, সন্ধে হয়ে গেছে।
4: উঠছি তো, কি হলো?
1: সৃজনীর ছালা খেয়ে বিছানা ছাড়তেই দেখি তখন সূর্য গেছে পাটে, আকাশে দিনের শেষের লালিমা রাঙিয়ে দিয়েছে শেষ শরতের তুলো মেঘের দলকে।
5: এই তো ভায়া, উঠে পড়েছ দেখছি, চলো এবার, সবাই মন্দিরের সামনে বসে আছে যে, সন্ধ্যা আরতি দেখবি না?
1: বিকেলে সবাই মিলে বসলাম মন্দিরের সামনে, দেখলাম যে খুব ভক্তি ভরে পুরোহিত মশাই এসে মা কালীর সন্ধ্যা আরতি করলেন। মন্দিরের বাইরে একটা সুন্দর সিমেন্ট বাঁধানো উঠোন আছে, সেখানে আমাদের সন্ধ্যের আড্ডার ব্যবস্থা। একটা শিরশিরে হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে, বেশ হালকা হালকা শীত করছে, তো আমরা সবাই একটা করে শাল নিয়ে বসলাম, আর বাচ্চাদের একটা করে জ্যাকেট পরিয়ে দিলাম।
5: আরে জানিসও নি, কাকা বাবু কিরকম রসিক মানুষ, একটা ছোট বনফায়ারের ব্যবস্থা করেছেন আমাদের জন্য, এই ঠান্ডা পরিবেশে জমিয়ে দিয়েছে একেবারে, বল।

ওনার তত্ত্বাবধানে আমাদের জন্য এলো লেবু চা আর গরম গরম ফাউল কাটলেট। তবে এখন খাওয়া দাওয়ার থেকেও আমার মাথায় কিন্তু ঘুরছে ওই ভবানী ডাকাত। লীলা মজুমদার এক জায়গায় লিখেছিলেন, বাঙালির যে গল্প ভূত বাঘ আর ডাকাত থাকে সেই গল্প নিঃসন্দেহে জমে যেতে বাধ্য। তাই আমরা এখন অধীর আগ্রহে বসে আছি কাকাবাবুর কাছ থেকে গল্প শুনব।

0: আমি, বর্দা, মেজদা আমরা বার বার ওনার কাছ থেকে এই গল্পটা শোনার আবদার করতাম। ঠাম্মা চলে যাওয়ার পর থেকেও এই গল্পটা আমাদের সাথে থেকে গেছিল। আর আজ থেকে প্রায় বছর দশেক আগে যখন আমাদের এই সম্পত্তি রক্ষা করা দায় হয়ে পড়ছিল, তখন এক দৈবক্রমে এই ঘটনাটা আবার ফিরে এসেছিল। তাই এই ঘটনার সত্যতা নিয়ে আমার মনে অন্তত এক বিন্দু সন্দেহ নেই।
1: একটু থেমে চায় আর একটা চুমুক দিয়ে আবার শুরু করলেন শঙ্কর রায়চৌধুরী। আর এবার যেন ওনার কথার টাইম মেশিনে চেপে আমরা সবাই চলে গেলাম 1907 সালের সীতারামপুর গ্রামে, তখনকার উত্তাল বাংলায়।
0: ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয়। এই প্রথম ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে এই বাঙালি জাতিটিকে হালকাভাবে নিলে তাদের সমূহ বিপদ। এদিকে তখন গোটা বাংলা জুড়ে সশস্ত্র বিপ্লবের স্বর ধীরে ধীরে চিৎকারে পরিণত হচ্ছে। অনুশীলন সমিতির নাম গোটা বাংলায় ছড়িয়ে পড়ছে। বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ এবার পাকাপাকিভাবে কলকাতাতে এসে গেছেন। এদিকে বঙ্গভঙ্গের পরিকল্পনা ব্যর্থ হওয়ার পর ভাইসরয় লর্ড কার্জনের গালে কার্যত একটা চর বসিয়ে দিয়েছে বাঙালি। তাই কলকাতাতে ফিরিঙ্গি পুলিশ তুমুল ধরপাকড় শুরু করেছে। বিপ্লবের ক্ষুদ্রাতি ক্ষুদ্র সম্ভাবনাকে তারা বুটের তলায় পিষে দিতে বদ্ধপরিকর। কলকাতাতে আয়দিন বিপ্লবীদের ধরে নির্মমভাবে খুন করছে পুলিশ বা জেলে নিয়ে গিয়ে অত্যাচার চালাচ্ছে। এমন সময় বিভিন্ন বিপ্লবীরা বাংলার বিভিন্ন জেলার গ্রামে পালিয়ে আশ্রয় নিতে থাকে। মূলত নেটিভ জমিদাররা ইংরেজদের তাঁবিদারি করার জন্য বিখ্যাত ছিলেন সেই যুগে। কিন্তু সীতারামপুরের কালীনারায়ণ রায়চৌধুরীর মতো কিছু ব্যতিক্রমও ছিল। তখন কালীনারায়ণ তার খ্যাতির মধ্য গগনে, বয়স ৫০ ছাড়িয়েছে এবং আমার ঠাকুরদা প্রতাপ

0: দেশমাতৃকার উপর নিবেদিত প্রাণ কালীনারায়ণ ইংরেজদের মন থেকে ঘৃণা করতেন, তবে তিনি ছিলেন ঘোর বাস্তববাদী।
1: ওই ফিরিঙ্গিদের শায়েস্তা করতে বুদ্ধি চাই, বোকার মতো লড়াই করে কিচ্ছু হবে না, তাতে আখেরে স্বাধীনতা সংগ্রামেরই লোকসান। তাই যদি ওপরে ওপরে ইংরেজদের সাথে একটু লোক দেখানো খাতির বজায় রাখা যায়, তাহলে তলায় তলায় বিপ্লবীদের সহায়তা করা যায়। বন্দে মাতরম।
0: তবে ইংরেজদের বোকা ভাবাটা একটা বোকামি ব্যাপার। তখন তাদের খোচরের নেটওয়ার্ক সাংঘাতিক, তারা তলায় তলায় সব বুঝতে পেরেও ঠিক কালীনারায়ণের সামনে খাপ খুলতে পারছিল না। ক্রমে তারা বুঝতে পারছিল যে কলকাতা থেকে তাড়া খেয়ে আসে বিপ্লবীদের জন্য ক্রমশই সীতারামপুর হয়ে উঠছিল একটা অভয়ারণ্য। আর জমিদারদের উপর প্রজাদের এতটাই আস্থা ছিল যে তাদের সাহায্যে নেটিভ জমিদারকে বেকায়দায় ফেলার ফন্দি ফিকিরগুলো ঠিক কাজে আসছিল না। আর প্রচুর পুলিশ এনে সীতারামপুর ঘিরে ফেলার পরিকল্পনাতে শিলমোহর জোগাড় করতে তাদের দরকার ছিল একটা জোরদার ইস্যু। সেই ইস্যুটির নাম ছিল ভবানী ডাকাত। আসলে এই ডাকাতে কালীর জঙ্গলের চারপাশে গোটা পাঁচেক ছোট ছোট গ্রাম ছিল। এই গ্রামের জমিদার জোরদাররা ছিল ইংরেজদের পোষ্য এবং নির্দয় অর্থপিশাচ। তাদের টপাটপ রায় বাহাদুর উপাধি দিয়েছিলেন লর্ড কার্জন। কিন্তু বঙ্গভঙ্গের পর থেকে পরিস্থিতি পাল্টেছে। তবে জঙ্গলের ভিতরে কিন্তু কার্যত ইংরেজ শাসন ছিলই না। তখনই জঙ্গল এখনকার থেকেও অনেক বেশি ঘন ছিল, আর ভিতরে রাস্তা চেনা দুর্বিষহ ছিল। জঙ্গলের ভিতরে ছিল এক কালী মন্দির। অনেকে আজও সেই মন্দিরকে বলে ডাকাতে কালী মন্দির বা ভবানী ডাকাতের মন্দির। এই জঙ্গলের একচ্ছত্র অধিপতি এবং এলাকার ত্রাস ছিল ভবানী ডাকাত।
2: জয় মা, জয় মা, জয় মা কালী।
0: জঙ্গলের ভিতরে তাকে ধরতে গিয়ে 3-4 বার ইংরেজ বাহিনীর জনাভিষেক শান্ত্রী প্রাণ হারিয়েছে। তারপর থেকে ভবানী ডাকাতকে নিয়ে ইংরেজ বেশি মাথা ঘামায়নি। অনেকটা তার ভয়েই জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে ইংরেজ অফিসাররা আসতে ভয় পেত। প্রতি মাসে অমাবস্যার দিন ভবানী

0: মাঠা বলি দিয়ে মায়ের আরতি করে বেরোত ডাকাতি করতে। তার মূল লক্ষ্য ছিল জমিদার, সুদখোর মহাজন, জহুরি, রাজনৈতিক স্বার্থান্বেষী গোছের লোকেরা। তাই অমাবস্যার দিন গ্রামের লোকেরা দৌড় দিয়ে ইষ্টনাম করত যেন আজ ভবানীর ডাকাতিয়া বাঁশি শুনতে না হয়। হ্যাঁ, একটা বিরল বাঁশি বাজাত ভবানী ডাকাতি করার ঠিক আগে। সেই বাঁশির স্বর শুনেই গ্রামবাসী কার্যত মূর্ছা যেত। এদিকে বিগত 6-7 মাস সীতারামপুরে বেড়েছে ইংরেজ পুলিশের আনাগোনা। কলকাতা থেকে হ্যামিল্টন সাহেব বলে এক ফিরিঙ্গি অফিসার ঘাঁটি গেড়েছে এখানে। লোকটা একাধারে নির্মম এবং লম্পট। সে আসার পর থেকে বিপ্লবী ডাকাত কাউকে সে ধরতে না পারলেও বাড়ির মেয়ে বউদের প্রাণ উষ্ঠাগত।
1: নেটিভ ইন্ডিয়ান মেয়েদের থেকে তাহাদের উইমেনরা অনেক বেশি সুন্দর আছে। ডেকয়েত তো আমি ধরিবেই, কিন্তু আরো অনেক ভালো জিনিস আছে এখানে।
0: সাহেবের নজর পড়লেই হলো প্রকারান্তরে তার পরিবারের লোকের ওপর চাপ সৃষ্টি করবে। যদিও কালীনারায়ণ এই বিষয়ে প্রতিবাদ করেছিলেন, কিন্তু আশপাশের গ্রামের বাকি জমিদাররা এই বিষয়ে কোনোভাবেই তার সহযোগিতা করেননি। তো এর মধ্যেই ঠিক হলো আমার ঠাকুরদার বিয়ে। তখনকার বিয়ে ঠিক করতেন গুরুজনরা, অর্থাৎ বলা বাহুল্য প্রতাপ নারায়ণ বিবাহ পূর্বে হেমাঙ্গিনীকে দেখেননি। জঙ্গলের পশ্চিম দিকে রোশনপুর নামক একটা গ্রাম ছিল, সেই গ্রামের প্রাইমারি স্কুলের শিক্ষকের কন্যা হেমাঙ্গিনী তখন এই 17-তে পড়েছে। কি দেখে কি ভেবে একটা সাধারণ গরিব ঘরের মেয়েকে নিজের ছেলের সাথে বিয়ে দেবেন ভেবেছিলেন

0: বিপুল আয়োজন করলেন কালীনারায়ণ। নিমন্ত্রিত হল গ্রাম শুদ্ধ লোকে। ঠিক হল কলকাতা থেকে আসবেন বহু বিশিষ্ট মানুষ, গোটা গ্রাম জুড়ে সাজো সাজো রং, আরা হই হই কাণ্ড রই রই ব্যাপার। অনুষ্ঠানের এক সপ্তাহ আগে সকাল সকাল চিন্তিত মুখে নিজের পালকি নিয়ে থানায় পৌঁছলেন কালীনারায়ণ। নতুন সিল্কের পাঞ্জাবি পরে, পাট্টা দেওয়া ধুতি চাপিয়ে, হাতে দুহাঁড়ি বড় রসগোল্লা নিয়ে সোজা চলে এলেন কালীনারায়ণ হ্যামিল্টন সাহেবের ঘরে। তার সঙ্গে ছিলেন তার বিশ্বস্ত নায়েব প্রৌঢ় দুর্গাদাস মুস্তাফি মশায়।
1: কি ব্যাপার চুধুরি, তোমার পুত্রের বিবাহের ইনভিটেশন করতে আসিয়াছ বুঝি?
0: নতমস্তকে করজোড়ে নিবেদন করলেন কালীনারায়ণ।
2: আজ্ঞে হুজুর, আপনি ওই রাতে আমার ভিটেতে পায়ের ধুলো দিলে পরে আমি পরম ধন্য হয়ে যাব হুজুর। মিষ্টির হাড়ি আর এই নিমন্ত্রণ পত্রটি আমি এখানে রেখে গেলাম হুজুর।
1: সামথিং ইজ ভেরি ফিশি নেটিভ জমিনদার, আমি নিশ্চিত সমস্যা না হইলে তুমি আমাদের নিমন্ত্রণ কিছুতেই করিতে না। তুমি তো আমাদিগকে হেট করো। স্পিক আউট, স্পিক আউট আই সে।
2: আগে হুজুর, আপনি ত্রিকালজ্ঞ, অন্তর্যামী, সব বুঝতে পারেন। বড় বিপাকে পড়েছি হুজুর, আমার যে বড় বিপদ হুজুর। ভবানী ডাকাত চিঠি দিয়েছে, বলেছে আমার ছেলের বৌভাতের আসর থেকে সব গহনা লুট করে নেবে স্যার। আমার ছেলের বিয়েতে এইসব হলে পরে একেবারে সর্বনাশ হয়ে যাবে হুজুর। বাঁচান, বাঁচান আমাকে।
1: নেটিভ জমিনদার, এবার বুঝলে তো আমাদের পাওয়ার? এই অ্যান্টি সোশ্যালদের আশকারা দিলে কি হইবে? তুমি নিজে দুধ কলা দিয়ে স্নেক পুষিয়া আছো, এবার ইটস ফাইটিং ইউ ব্যাক, আর তোমাকে কিনা আমাদের কাছে আসিতে হইল সাহায্যের জন্য। সাচ আ পিটি। এবার বুঝলে কি ক্ষমতা ব্রিটিশ রাজের?
2: হুজুর, হুজুর এবারের মতো রক্ষা করুন, এই কম্ম মঈন দারোগার নয় হুজুর। আমার 10-12 জন লেঠেল নিয়ে ওদের মোকাবিলা করা অসম্ভব। শুনেছি ভবানী ডাকাতের গায়ে নাকি

0: অসুরের মতো শক্তি। খাঁড়ার এক কোপে সে নাকি ধর থেকে মুন্ড আলাদা করে ফেলতে পারে। এখন এখন আপনি যদি রক্ষে না করেন হুজুর, আমরা কোথায় যাই বলুন তো?
1: ভবানী আক্রমিনা এইসব মিথ রটিয়ে লোককে ভয় দেখাতে চায়। এবারও বুঝিতে পারিবে আমি ঠিক কতটা ডেঞ্জারাস।
2: নেটিভ জমিদারকে বিপদে পড়তে দেখে এবার উৎফুল্ল হয়ে উঠল ফিরিঙ্গি হ্যামিল্টন। অনেকদিন ধরেই সীতারামপুরে এসে দেখে নানাবিধ কারণে তার রাগ জমেছিল কালীনারায়ণের ওপর। এবার যেন সে বাগে পেয়েছে তাকে।
1: লোক জমিদার, তুমি ঠিক বলে আছে। এই পরিস্থিতিতে তোমাকে রক্ষা করিতে যদি কেউ পারে সেটা হইল শুধুমাত্র আমি আমি আমি। কিন্তু সব কিছুরই একটা প্রাইস আছে যে, তুমি কি তা দিতে তৈয়ার আছো?
0: যা বলবেন হুজুর।
1: প্রথমত তোমাদের তরফ থেকে ভেট লাগিবে 50,000 ইন্ডিয়ান রুপিস। এছাড়া ওই দিন রাতে নেটমহলে লখনৌয়ের বেস্ট দলের মেহফিল বসাইতে হইবে আমার খুশামুদের জন্য। নাচ গান হইবে এই ভিলেজ।
2: দাবি দেওয়ার একটা লম্বা ফিরিস্তি শুনিয়ে দিল ফিরিঙ্গি সাহেব। যে সময়ের কথা বলছি, হ্যাঁ, তখন এক মন চালের দাম ছিল 1 টাকা মোটে। সেই সময় যে টাকাটা চেয়েছিল ফিরিঙ্গি সেটা প্রায় গোটা জমিদারির 1 মাসের মোট আয়। তবু তার সব দাবি মেনে নিয়েছিলেন কালীনারায়ণ। পুত্রের বিবাহ আসর যেন নির্ঝঞ্ঝাটে কেটে যায়, এই অভিপ্রায়ে আসা পিতার থেকে যতটা সম্ভব ফায়দা লুটে নেওয়া যায় তাতেই সিদ্ধহস্ত ছিল হ্যামিল্টন ফিরিঙ্গি। আমাদের পূর্বপুরুষের মধ্যে একজন খুব লম্পট জমিদার ছিলেন, যেন দর্পনারায়ণ রায়চৌধুরী। যৌবনের বদভ্যাসগুলো তার বয়সকালেও ছিল, কিন্তু তার মৃত্যুর পর থেকে কালীনারায়ণ ওসব বন্ধ করে দেন। এবার হ্যামিল্টন সাহেবের দাবিতে সত্যিই লখনৌ থেকে এলো সেই সময়ের বিখ্যাত নাচের দল। এদিকে অনুষ্ঠানের দিন এগিয়ে আসতে লাগল। পুরো সীতারামপুর জুড়ে সাজো সাজো রব।
3: আরে শুনেছি নতুন বৌমা নাকি রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী রে।
4: আমাদের গ্রামে সাক্ষাৎ দেবী আসছেন গো, এবার সবার ভাগ্য ফিরবে।
2: এমন কথা ছড়িয়ে পড়ল লোকমুখে পাশের গ্রামগুলিতে। শুরু হলো 7 দিন ব্যাপী প্রজাদের খাওয়ানো। সে এক এলাহি আয়োজন, সব নিজে তত্ত্বাবধান করলেন নায়েব মশাই। কালীনারায়ণের সুপারিশে কলকাতা থেকে এলো একদল আধুনিক বাবুর্চি। তারা নাকি কলকাতা শহরে হোটেল রেস্তোরাঁতে খাবার বানায়। তাদের নেতার নাম কাশিম মিয়া। এমনিতে একনিষ্ঠ কালীভক্ত হলেও কালীনারায়ণ ছিলেন উদার মনস্ক জমিদার, ধর্মীয় ভেদাভেদ তিনি একদম করতেন না। তাই বাবুর্চি নেতৃত্বে শুরু হলো রকমারি বাহারি ব্যঞ্জন রন্ধন। তার সুবাসে কার্যত গোটা গ্রাম মম করতে লাগলো। এদিকে বিশেষ সুপারিশে হ্যামিল্টন ফিরিঙ্গি নিয়ে এসেছে 20-25 জন তাগড়াই সেপাই কলকাতা থেকে, সঙ্গে প্রভূত পরিমাণে বন্দুক ও কার্তুজ। ডাকাতে কালী জঙ্গল সংলগ্ন এলাকায় ব্যবস্থা করা হয়েছে নিশ্ছিদ্র প্রহরা। এবার ভবানী সর্দারকে জব্দ করা যাবে বাবল সাহেব। তাকে কাহিল করতে পারলে ইংরেজ সরকার বাহাদুরের নজরে তার খ্যাতি তো বাড়বেই, বরং এই এলাকার ওপর তাদের দখল আরো বেশি মজবুত হবে। এবার নেটিভ জমিদারের মাথা নত করার পর আর তার পক্ষে বিপ্লবীদের সহায়তা করা সম্ভব তো হবে না। এদিকে ডাকাত দলের তরফ থেকেও কোনো রকমের হঠকারি পদক্ষেপ দেখতে পাওয়া গেল না। বৌভাতের দিন ছিল অমাবস্যা। আজ নিজের হাতে কালী মায়ের আরতি করবেন কালীনারায়ণ। গোটা রায় চৌধুরী বাড়ি তখন বাহারি রঙের মেরাপে সেজে উঠেছে। হলো রান্নাবান্নার জন্য বিস্তর আয়োজন। শোনা যায় গোটা গাঁয়ের জন্য নাকি প্রায় 100 খাসি কাটা হয়েছিল। ভোর রাত থেকে

0: রান্না শুরু। কাটা হয়েছে প্রমাণ সাইজের কমপক্ষে 20টা মাটির উনুন। বিরাট বিরাট কড়াইতে ঢেলে রান্না হচ্ছে রকমারি পদ। নতুন বউকে নাকি সে সময়ের 30 লক্ষ টাকার গয়না দেওয়া হয়েছিল। আমাদের বংশের সাথে আবার মুঘল সম্রাটদের খুব খাতির ছিল বুঝলে, তাদের কাছ থেকে প্রচুর বহুমূল্য ধনরত্ন পেয়েছিল আমাদের পরিবার। বাড়ির নতুন বউদের বিয়ের সময় সেগুলো বার করে সাজানো হতো আর পরে আবার রেখে দেওয়া হতো। ওগুলো আমাদের পরিবারের সম্পত্তি বলা যায়। পূর্বপুরুষরা মনে করতেন কখনো যদি ভয়ানক দুর্দিন আসে তাহলে এগুলো যেন ব্যবহার করা হয়। সন্ধে হতেই চারদিকে ছড়িয়ে পড়ল জমিদার বাড়ির আলোর রোশনাই। নহবত বসল, সানাইয়ের মধুর সুরে মুখরিত হল চতুর্দিক। অমাবস্যার গাঢ় অন্ধকারকেও কার্যত ম্লান করে দিচ্ছে সেই বিয়ে বাড়ির জাঁক জমক। বাড়ি ভর্তি তখন অতিথিদের আনাগোনা। নায়েব মশাই, জমিদার বাবু এবং তার পরিবারের সকল পুরুষ সদস্যরা তাদের অভ্যর্থনা করতে ব্যস্ত। জমিদার বাড়ির বাইরে ভিড় জমেছে একাধিক বাহারি রঙের পালকির, ঘোড়ার আর গরুর গাড়ির।
1: আরে কি এলাহি আয়োজন করেছেন রায়চৌধুরী মশাইয়া! আরে প্রতিটা ব্যঞ্জন তো মুখে লেগে রয়েছে, আর এত সুস্বাদু দই কতদিন খাইনি।
2: তোমাকে ঈশ্বর আশীর্বাদ করুন, কি দারুণ আয়োজন করেছেন জমিদার বাবু।
0: কালীনারায়ণের কড়া নির্দেশ, সহিস, দারোয়ান, লেঠেল, পালকিবাহক যেই আসুক না কেন, কেউ যেন অভুক্ত ফেরত না যায়। সিল্কের কাজ করা পাঞ্জাবি, কুচি দেওয়া ধুতি, নতুন কায়দার লাঠি বাগিয়ে এলেন আশপাশের গায়ের সমস্ত জমিদাররা। এছাড়াও প্রজারাও ভর পেট খেয়ে দুহাত তুলে আশীর্বাদ করে গেলেন তাদের নতুন রানীমাকে। এদিকে নাটমহলে তখন চলছে মোৎসব।
3: Cheers guys, a toast to the queen, cheer!
0: হ্যামিল্টন ফিরিঙ্গি আর তার বিশ্বস্ত কিছু লোক তখন উল্লাসে মেতে উঠেছে। চলছে উৎকৃষ্ট নাচ আর অনবদ্য সঙ্গীত পরিবেশনা। গজল, ঠুমরি, নানাবিধ সঙ্গীতের সুরে যেন নহবতখানা গম গম করছে। তবে হ্যামিল্টন আদপে সঙ্গীতে বা নৃত্যে আগ্রহী ছিলেন না, তিনি ছিলেন আপাদমস্তক দুশ্চরিত্র এক লোক। সব জেনেও কেউই তেমন কিছু একটা করে উঠতে পারেনি।
3: You pretty lady. What a beauty.
4: Bera, যাও আর খানা লেখা রাও। Get first, you native bugger.
3: And you dance. Dance, dance.
0: এদিকে তার আদেশে থেকে থেকে রকমারি খাবার নিয়ে আসছে একটি লোক। তার নাম হচ্ছে দুখু মিয়া। লম্বা চওড়া চেহারা, গায়ের রং কালো, একগাল দাড়ি, কিন্তু বড় অমায়িক লাজুক প্রকৃতির ছেলেটা। সে নাকি বাবুর্চি দলের নেতা কাশেম মিয়ার দূর সম্পর্কের আত্মীয়। কাশেম মিয়ার সহায়ক হিসেবে এসেছে সে এখানে। তাকে দিয়ে বেগার খাটিয়ে অহরহ কাজ করিয়ে বেশ কিছুটা মজা পেয়ে গিয়েছিল হ্যামিল্টন। তার মনে হলো এই বোকা শোকা নেটিভ লোকটার একটু পিছনে লাগা যাক।
5: হেই ঠুম ঠুম, তোমার শাদি হয়েছে?
3: আগে না সাহেব।
5: গ্রেট গ্রেট, তাহা হইলে আজকের রাতে তোমার ইচ্ছা হইতেই পারে এদের কারোর সঙ্গে বিবাহ করিতে।
0: লজ্জায় মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কাঁচু মাচু মুখ ঘুরিয়ে ধীর পায়ে বেরিয়ে যাচ্ছিল দুখু মিয়া। সাহেব আবার পিছু ডাকলো।
5: আমি তোমাকে যাইবার পারমিশন তো দিই নাই।
3: আচ্ছা রাত অনেক হইল, তোমাদের ভবানী ডাকাতের কি সংবাদ আছে? আচ্ছা সে কি তোমার মত লাজু? সেও কি পুরুষ মানুষ নয় তোমার মতো? আমার ভয়ে নেংটি দূরের মতো গর্তে ঢুকে বসিয়া আছে জঙ্গলে। ব্লাডি র‍্যাট! অবশ্য ভালোই করেছে, কারণ জঙ্গল থেকে বেরোলে ওই ইঁদুরকে আমি পুটের তলায় পিষে মারিয়া দিতাম।
0: হ্যামিল্টন সাহেবকে কিছু মাস কাছ থেকে দেখছে স্থানীয়।

0: দারোগা। স্বদেশীদের প্রতি তার মনে বিশেষ কোনো আবেগ না থাকলেও লোক তেমনিতে মন থেকে খারাপ নয়। তবে সেই সময় অধিকাংশ পারিবারিক মানুষ চাইতেন ঝামেলা এড়িয়ে থাকতে। মহিন দারোগা তার ব্যতিক্রম ছিলেন না।
1: উফ, এ কি হুজ্জতি শুরু করলো রে সাহেব, বিয়ে স্বাধীন মধ্যে এমন বদতমিজি, তবা তবা। ইস, এবার এই ছেলেটাকে ধরেছে সাহেব, ছেলেটা বড় গুবেচারা ধরনের। আল্লাহ আল্লাহ বাঁচান ওকে।
0: তবে মা কালী সহায় ছিলেন। ঠিক সেই সময় বাইরে মন্দিরে আরতির শব্দ শুনে ভ্রু কুঁচকে সেদিকে তাকালো হ্যামিল্টন সাহেব।
2: Oh God, bells at this hour. Some native rituals again. Let me see.
0: প্রসঙ্গত জানিয়ে রাখি, আমাদের বাড়ির কালীমায়ের আরতি হয় বেশ রাতে। ততক্ষণে অতিথিরা ফিরে গেছেন, গ্রামবাসীরাও চলে গেছেন নৈশভোজ সেরে। এখন বাড়িতে মূলত বাড়ির লোকেরা আর কিছু পারিবারিক আত্মীয়। হ্যামিল্টন হয়তো স্বাভাবিক অবস্থা থাকলে নেটিভ জমিদারের ধার্মিক বিশ্বাসে আঘাত আনতে চাইত না, এখন সে ছিল সুরা এবং ক্ষমতার নেশায়। নিজের সাগরের দিন নিয়ে এবার সে বেরিয়ে এলো নাটমহল থেকে। একটা রক্তবর্ণ ধুতি আর লাল শালু গায়ে চড়িয়ে গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে ভক্তিভরে দুহাতে আরতির প্রদীপ দানে নিয়ে আরতি করছিলেন কালীনারায়ণ। তার একপাশে গলা অবধি ঘোমটা টেনে লাল বেনারসি পরে দাঁড়িয়ে আছেন তার নতুন বৌমা, অর্থাৎ আমার ঠাম্মা হেমাঙ্গিনী রায়চৌধুরী। আর অন্যদিকে রয়েছেন আমার ঠাকুরদা, হালকা দুলে দুলে আরতি করছিলেন কালীনারায়ণ। ঠিক সেই সময় চিৎকার করে উঠল হ্যামিল্টন।
2: জামিন্দা, কার পুজো করছিলেন আপনি? হোলি লর্ড, তোমাদের মা যদি এতই জাগ্রত হইতো, তাহা হইলে ডাকাতের হাত থেকে তোমা দিগকে বাঁচাইতে আমার কি দরকার পড়িত? বরং আমার পূজা করোই উপাদিনেটি।
0: এমনিতে আমাদের পরিবারে বড়দের মুখের ওপর কথা বলার রেওয়াজ নেই, আর সেখানে লোক সমক্ষে পিতার এরকম অপমান হতে দেখে আমার ঠাকুরদা রেগে কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু কালীনারায়ণ তার হাত চেপে ধরলেন। চোখের ইশারায় ক্রুদ্ধ লেঠেল বাহিনীকেও শান্ত থাকার আদেশ করলেন। তার মুখ তখন ইস্পাত কঠিন, তাতে কোনো আবেগের লেশ মাত্র নেই। তার এমন অবস্থা দেখে যেন আরো কিছুটা আশকারা পেল বেয়াদব ফিরেঙ্গে। সে যেন মনে মনে এই নেটিভ জমিদারকে ল্যাজে গোবরে করতে পেরে দারুণ খুশি হয়েছে। নেশায় পাট টলমল করলেও সে তখনও বলেই চলল,
2: তোমাদের এখানে এই ভবানী ডাকাতকে নিয়ে যত রাজ্যের গুজব, বেটা ল্যাজ গুটিয়ে লুকিয়েছে জঙ্গলে, ও জানে বেরোলেই নিশ্চিত মৃত্যু। এভাবেই তোমাদের পুঠের তলায় পিষে মারবো আমি। আমার কাছে ক্ষমতা থাকলে আমি সব কটা বিপ্লবীকে ধরে ধরে টিপে মারতাম, নখ উপড়ে দিতাম, চোখ খেলে দিতাম।
0: তার কথা শেষ করার আগে একটা মহিলা কণ্ঠের আর্ত চিৎকার শোনা গেল। এই ভয়ানক বিবরণ হয়তো আর সহ্য করতে পারেননি নববধূ হেমাঙ্গিনী। তার হাতে ছিল বরুণ ডালা, সেটাও হাত থেকে পড়ে গেল সশব্দে। নারী কণ্ঠের চিৎকার শুনে একটা ক্রূর হাসি খেলে গেল মাতাল ফিরিঙ্গির ঠোঁটে। এমনিতে সে লম্পট চরিত্রহীন ছিলই, কিন্তু হেমাঙ্গিনীর চিৎকার শুনে তার মাথায় খেলে গেল একটা ভয়ানক ফন্দি। এখানে অবশ্য কালীনারায়ণের অপমানটাই মূল কথা ছিল, এতক্ষণে ডাকাতের আক্রমণের ভয় তো কেটেই গেছে। তাই এবার একটা হিসহিসে কণ্ঠে হ্যামিল্টন বলে উঠল,
2: জামিনদার সাহেব, সবাই বলিতেছে যে তোমার পুত্র বধূ নাকি দারুণ সুন্দরী, দ্য ব্রাইট লুকস স্টানিং, উহাকে বলো ঘোমটা সরাইয়া আমার সামনে দাঁড়াইতে, আমি তার মুখ দেখিবে, মাই প্রেটি ওম্যান।
0: এবার প্রতাপ নারায়ণের ধৈর্যের সীমা ছাড়িয়ে গেল, চিৎকার করে উঠলেন তিনি,
3: হতভাগা মিনি মুখ ফিরিঙ্গি, তোর এত বড় আস্পর্ধা, আজকেই তোকে।
0: কিন্তু তাকে এগিয়ে আসতে দেখে আরো বেশি ক্রুদ্ধ হয়ে উঠল হ্যামিল্টন। তার হাতে উঠে এলো তার পিস্তল। সাহেব

0: পিস্তল বাগাতে দেখে আশপাশের জনাদশেক সেপাই সবাই বন্দুক উঁচিয়ে ধরল। ব্যাপারটা দেখে মঈন দারোগার মতো নির্ঝঞ্ঝাট মানুষ অব্দি প্রতিবাদ করে উঠেছিল সেদিন,
1: সাহেব সাহেব ছেড়ে দিন, আজ এদের একটা ভালো দিন, দোহাই দোহাই আপনার হুজুর।
2: একটু আগে এটা ছিল চোখ, কিন্তু এই নেটিভ বাগাতের এত বড় সাহস, সে আমার উপর চিৎকার করিতেছে, আমি ওকে গুলি করিয়া মারিতে পারি রাইট নাও। রাস্কেল, এবার আমাকে এই নারীর মুখ না দেখাইলে আমি ওকে গুলি করিবে।
0: এই বলে বন্দুক উঁচিয়ে নববধূর দিকে এগিয়ে চলল মাতাল ফিরিঙ্গি সাহেব। সবার দিকে বন্দুক তাক করে রইল সেপাইরা, অসহায় দৃষ্টিতে দেখতে লাগলো সবাই। নিষ্পলক দৃষ্টিতে চেয়ে রইলেন কালী নারায়ণ। তার চোখে মুখে তখন এক অদ্ভুত কাঠিন্য। শুধু হালকা করে এবার তার মাথাটা দুবার নাড়ালেন তিনি। এবার যেটা ঘটল সেটা একই সাথে অভূতপূর্ব, অবিশ্বাস্য, রোমাঞ্চকর, বিরল একটা ঘটনা। তোমাদের উপন্যাস সিনেমাও ফেলতার সামনে। হ্যাঁ, সাহেব খেয়াল করেননি যে সাহেবের ঠিক পাশে এসে দাঁড়িয়েছিল একটি মূর্তি, সেই যে দুখুমিয়া নামের বাবুর্চি। সে হঠাৎ বিকট চিৎকার করে বলে উঠল,
3: জয় মা কালী, দুষ্টের দমন করো মা।
0: এক নিমিষের মধ্যে তার হাতে উঠে এলো একটা বিরাট খড়গ, আর চোখের পলকে কারুর কিছু বোঝার আগেই এক আঘাতে সে হ্যামিল্টন সাহেবের ডান হাতটা কবজি থেকে কেটে আলাদা করে দিল। ঠিক সেই সময় সমস্ত ঢাকিরা সমস্বরে বাজাতে শুরু করল তাদের ঢাক। ব্যথায় আর্তনাদ করে বসে পড়ল ফিরিঙ্গি সাহেব, রক্তে ভেসে গেল চারদিক। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে বাকি সেপাইরা কিছু মুহূর্ত বিমূঢ় দৃষ্টিতে চারদিক দেখতে লাগলো। তাদের হুঁশ ফেরার সাথে সাথে দেখতে পেল কোথা থেকে যেন 25-30 জন ভয়ানক চেহারার ডাকাত তাদের ঘিরে ধরেছে। মিশমিশে কালো গায়ের রং, তাদের হাতে তলোয়ার, লাঠি, বল্লম, দোনলা বন্দুক, আরো নানা রকম অস্ত্র, মাথায় আর শরীরে চকচকে তেল, মুগুর ভাজা স্বাস্থ্য, মাথায় লাল পাগড়ি, পরনে খাটো ধুতি, বিরাট গোঁফ, সাক্ষাৎ যমদূতের মতো চেহারা। এতক্ষণ যে তারা কেউ খানসামা, কেউ মালি, কেউ জোগানি, কেউ কোচোয়ান, কেউ পালকির বেহারা, কেউ ম্যাথরের ছদ্মবেশে ছিল, এটা কেউ খেয়াল করেনি। নিজে ছদ্মবেশ আর নকল গোঁফদারি খুলে এবার সামনে এলো দুখুমিয়া ওরফে সীতারামপুর গ্রামের জীবিত ত্রাস ভবানী সর্দার। তার কপালে তখন লাল তিলক, ভাটার মতো।

0: উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানে দিল্লির লালকেলার প্রাকার থেকে জানান, এই সময়ে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন প্রায় 4 গুণ, খাদি ও গ্রামীণ শিল্পের উৎপাদন প্রায় 5 গুণ, বৈদ্যুতিন পণ্য উৎপাদন প্রায় 7 গুণ, আধুনিক রেলের কোচ উৎপাদন 21 গুণ এবং মোবাইল ফোন উৎপাদন 33 গুণ বৃদ্ধি পেয়েছে। পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটার 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। গোপন খবরের ভিত্তিতে দিনহাটা এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন আলী এবং শফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়। ভারতের সিম কার্ড বাংলাদেশের হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেফতার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এক যুবক। জোর করে বাড়ি দখল, তোলাবাজি এবং 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় হাওড়ার প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শ্যামল মিত্র। নিউটাউনের একটি ফ্ল্যাট থেকে আজ সকালে তাকে গ্রেফতার করা হয়। তার মেয়ের খুন ও প্রমাণ লোপাটের অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের ফাঁসি চাই, জেল হেফাজতে কিছুই হবে না বলে অভয়ারমা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথের মন্তব্য। আজ সকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, নির্মল ঘোষ অপরাধ করেছেন, তিনি সাজা পাবেন, তবে অভিযুক্তদের ডিম কাঁদা ছুড়ে বিক্ষোভ দেখানোর বিরোধিতা করেন তিনি। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলের এ মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন। এফএম রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেনবো। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, নাটকের পরবর্তী অংশ তোমাদের জন্য।
3: চোখ দিয়ে তখন যেন আগুন অশ্রুরূপে ঝরে পড়ছে। ব্যথায় কাতরাতে কাতরাতে হ্যামিল্টন উঠে দাঁড়িয়ে বাঁ হাতে পিস্তলটা তুলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই নেমে এলো সেই খড়গ।
4: জয় মাতারা, জয় মাতারা, মা আজই তোর বলি রে মা, মুক্তি দে মা, আমাদের সকলকে মুক্তি দে। জয় মা কালী, ভারত মায়ের জয়, বন্দে মাতরম।
3: এই বাণী ধ্বনিত হলো রায়চৌধুরী বাড়ি জুড়ে। ঠিক তখন সেই মায়াময়ী সুরে বেজে উঠল ডাকাতিয়া বাঁশি। চড়াম চড়াম করে বাঁচতে লাগলো দুন্দুভি ঢাক। কাঁসরের ধ্বনিতে ধ্বনিত হলো পুরো বাড়ি। তখন বাড়ির বাইরের সেপাইরা ঘুমোচ্ছে আফিমের ঘরে। গ্রামের মানুষ জানলো রায়চৌধুরী বাড়িতে ডাকাত পড়েছে। এদিকে হ্যামিল্টন সাহেবের কাটা মুন্ডুটা এই মন্দিরের দালানে, মানে এইখানে, এইখানেই কোথাও একটা গড়াগড়ি খাচ্ছিল। কালীনারায়ণ করজোড়ে মা কালীর পুজো সম্পন্ন করলেন। ভবানী সর্দারের পায়ে হাত দিয়ে প্রণাম করল হেমু।
5: দাদা, তুমি আজ থেকে আমার দাদা,
3: সজল নয়নে বলল হেমু। কিন্তু কি আশ্চর্য, ডাকাতি কালীর জঙ্গলের মূর্তিমান বিভীষিকা ভবানী সর্দারের চোখেও তখন জল। দু হাতে আশীর্বাদ করে সে বলল,
4: বোন রে, কি দুর্ভাগা যে তোর দাদা বোনের সম্মান রক্ষা করতে

0: পারিনি সেদিন, আর দেশের কত মা বোনের জন্য কিছুই করতে পারছে না তোর এই মুখ পোড়া অসহায় দাদা। পারলে ক্ষমা করিস এই দাদাকে রে মা, বোনের বিয়েতে খালি হাতে আসে যে দাদা, তার মতো অভাগা কজন।
1: এবার এগিয়ে এলেন কালীনারায়ণ, তার হাতে একটা বড় পুঁটুলিতে বিয়ের সমস্ত গয়না।
2: ভবানী সর্দার ডাকাত যখন পড়েছে বাড়িতে, তখন ডাকাতি হতেই হবে, তাতেই এই সাহেবের মৃত্যু। ময়ন দারোগাও তাই বলবে বাইরে। বড় উনুনের তলায় যে সুড়ঙ্গ কাটা হয়েছে, তাই দিয়ে তোমরা বেরিয়ে যাও ভোর হবার আগেই। আর আর এই নাও গয়নাগুলো, দেশ ও মাতৃকার চরণে আমার তরফ থেকে সামান্য নিবেদন, অনুশীলন সমিতির কাছে পৌঁছে দিও। আর আর আশীর্বাদ করো নবদম্পতিকে, ওদের সন্তানরা যেন একটা একটা স্বাধীন দেশ দেখতে পায়।
3: এবার যেন দৌর্দণ্ড প্রতাপ ডাকাত সর্দার নিজেকে ধরে রাখতে পারল না, চড়িয়ে ধরল কালীনারায়ণের পা।
0: কি করছেন কর্তা মশাই? আজ যে আমার এই ছোট বোনটির বউ ভাত, দাদা হিসেবে কোথায় কিছু দেব ওকে তা না? না না, আজ এটি আমি নিতে পারবো না, ক্ষমা করবেন।
2: এখন তোমার একটি বোনের কথা ভাবলে চলবে না ভবানী সর্দার। এই দেশের হাজারটা মা বোন আজ কাঁদছে, তাদের ভবিষ্যতের কথা ভেবে তুমি তুমি এটা নিয়ে অবিলম্বে প্রস্থান করো, যাও।
1: সেই রাতেই সজল নেত্রে গয়না নিয়েই চলে গিয়েছিল ভবানী ডাকাত। পরদিন মঈন দারোগার বয়ানে সবাই জানল যে ডাকাত পড়েছিল রায়চৌধুরী বাড়িতে। সেপাইদের খাবারে মাদক মিশিয়ে তারা মধ্যরাতে প্রবেশ করে হ্যামিল্টন সাহেবকে হত্যা করে কোনো গুপ্ত পথে পলায়ন করে। তবে হ্যামিল্টনের ভয়াবহ মৃত্যুর খবর রটে যাওয়াতে আর কোনো ব্রিটিশ অফিসার এই অজপাড়া গাঁয়ে আসতে সাহস করেনি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে হয়তো সীতারামপুর গ্রাম আর কালীনারায়ণ রায়চৌধুরী বিস্মৃতির অতলে হারিয়ে গেছেন, কিন্তু ভবানী ডাকাতের কাহিনী আজও একটা কিংবদন্তি হিসেবে থেকে গেছে লোকমুখে আমাদের পরিবারের সাথে। দ্য নেটিভ ডাকোয়েট অ্যান্ড দ্য হেডলেস হ্যামিল্টন কাগজের শিরোনাম হিসেবে এসেছিল।
4: থামলেন শঙ্কর নারায়ণ, তার আবেগঘন চোখ ছলছল করছে, যা সেই খবি জড়িয়ে গেছে। আর আমরা কার্যত হা করে গল্পটা গেলছিলাম। একটি শ্যামা পোকার মুখে অকাল প্রবেশের কাশির সঙ্গে গল্পের ঘোরটা কাটল। এবার সৃজনী প্রশ্ন করল,
5: কাকাবাবু, ভবানী ডাকাতের কি হল?
1: ঠাকুমার মুখে শুনেছি সে নাকি প্রতি রাখি পূর্ণিমাতে আসতো রাখি পড়তে, ছদ্মবেশে অবশ্য, কখনো বাউল, মাদারি, ফকির কিংবা বহুরূপী সেজে। তখনই এই ছবিটা আঁকেন ঠাকুমা। তবে এই আখ্যান এখানেই শেষ নয়।
6: সে কি আরও আছে? আমি তো ভাবলাম ক্লাইম্যাক্স ডান।
1: সময়ের সাথে সাথে দেশ স্বাধীন হল, উঠে গেল জমিদারি প্রথা, হারিয়ে গেল সেই সোনার দিনগুলো, সম্পত্তি বিস্তর হাতছাড়া হল, চলে গেলেন ঠাকুমা। আমাদের আর্থিক অবস্থার এতটা অবনতি হল যে একসময় সম্পত্তি টিকিয়ে রাখা দায় হয়ে পড়েছিল, সবাই বাইরে বাইরে। তবে আমার ঠাকুমা চিরকাল বলতো, যদি কখনো সম্পত্তি বেচার পরিস্থিতি আসে, যেন আমি তার দাদার ছবিটা সসম্মানে সরিয়ে রাখি। তাই শেষ ইচ্ছে অনুযায়ী দেওয়াল ভেঙে এই ছবিটা সরাতে গিয়ে,
5: ওই তো দেখলেন দেওয়ালের ফাঁকে রাখা ছিল হেমাঙ্গিনীর বিয়ের সব গয়না,
6: অকস্মাত প্রায় চিৎকার করে বলে উঠল সৃজনী।
7: এই না হলে মিস মার্পল, একদম ঠিক ম্যাডাম, ব্রাভো। আর সেই টাকায় আজ যা দেখছ সব কিছু কাকাবাবু বানালেন, সত্যি আমাদের পরিবারের চরম দুর্দিনে কাজে লাগলো সেই গয়নাগুলো।
4: শৈবাল হাসি মুখে বলল, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনে গেলাম সেই ফেলে

বিশ্বাসের সময় রাখান। সেই বিখ্যাত খাড়া, উনুন, কিছু গয়না আজও সংগ্রহশালায় সংরক্ষিত। আর সেই সকল ঐতিহ্যকে বীর বিক্রমে পাহারা দিচ্ছেন এক সময়ের সীতারামপুরের ত্রাস, মূর্তিমান বিভীষিকা, দুর্দণ্ড প্রতাপ ভবানী সর্দার। সহসাই আমাদের ঘোড় কাটিয়ে বেজে উঠল কালী পুজোর আরতির ঘণ্টাধ্বনি। আরও একটা নিশুত কালো অমাবস্যার রাতে এই ডাকাত কালীর জঙ্গল সংলগ্ন সীতারামপুর গ্রামে।

0: 107 FM রেইনবোতে গল্প স্বল্প অরিজিনালসে আজ শুনলেন ভবানী ডাকাতের গল্প। লিখেছেন পথিক মিত্র, গল্পের সূত্রধার সৌমি, কুহুর চরিত্রে বিহু, বারবি শ্রেয়া, অনি অরিজিৎ, সৃজনী অপরূপা, শৈবাল রাজীব, শ্রীতমা দেবারতী, শঙ্কর অর্পণ, কালীনারায়ণ সুদীপ্ত, হ্যামিল্টন উজ্জ্বল, গ্রামের প্রথম লোক অনির্বাণ, গ্রামের দ্বিতীয় লোক সৌরদীপ, প্রথম জমিদার সমক, দ্বিতীয় জমিদার শুভদা, প্রতাপ নারায়ণ আত্রেয়, হিমু আম্রপালি, মঈন অমরজিৎ এবং দুঃখু অর্থাৎ ভবানী ডাকাতের ভূমিকায় বাসু। সমগ্র পরিকল্পনা ও পরিচালনা শুভদা। শুনলেন গল্প স্বল্প।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতার সঙ্গে। আর এতক্ষণ শুনছিলে গল্প স্বল্প অরিজিনালস, সেটা তো শোনা হলো। অ্যান্ড তারপরে আবার ফিরে আসি ব্যাক টু প্যাভিলিয়ন। আর সেই ব্যাক টু প্যাভিলিয়ন হলেই যেটা করতে হবে, দ্যাট ইজ তোমাকে মেসেজ করতে হবে। ইনফ্যাক্ট তোমাদের প্রচুর মেসেজ জমে রয়েছে, সেগুলো পড়ে দিই। কী নিয়ে মেসেজ করবার কথা ছিল আজকে? দ্যাট ইজ, ছোটোবেলায় আমরা প্রত্যেকেই কোনো না কোনো বিষয় নিয়ে বাড়িতে বেশ আন্দোলন করে জিতে থাকি। তো সেই ছোট্টবেলার আন্দোলন যেটা প্রথমবার জিতেছিলাম, সেই নিয়েই আর কি গল্প। আমাকে মেসেজ করেছেন কে আগে পড়ে নিই, কারণ উনি একটা লম্বা মেসেজ করেছেন। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে মেসেজ করেছেন, বলছেন, শুভ বিকেল দিদিভাই, শুভ স্বাধীনতা দিবস। অবশ্যই সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আরও একবার। ছোটোবেলায় এমন কোনো আবদার করতাম না যা বাবা মা, যার জন্য বাবা মার কাছে আন্দোলন করতে হবে। একটা কবিতা তোমাকে পাঠালাম। ছোটোবেলায় কোনো কিছু পাওয়ার জন্য বাবা মার কাছে অনুমতি ছিল না দরকার। এমন কোনো আবদারও করিনি কখনো যার জন্য বাবা মাকে কাছে আন্দোলন করতে হবে। কোনো কিছু চাইলেই সঙ্গে সঙ্গে না পেলেও কিছুদিন পরে ঠিক পেতাম। ছোটবেলাতেই বুঝেছিলাম জীবনের বাস্তবতা। মনের মধ্যে জন্মেছিল নিজের পায়ে দাঁড়ানোর জেদটা। মনে মনে ভাবতাম একদিন চাকরি যখন পাবো, নিজের সব ইচ্ছেগুলো নিজের হাতেই পূরণ করব। আজ বড় হয়ে বুঝি শুধু নিজের স্বপ্ন পূরণ নয়, মা বাবার সব ইচ্ছে পূরণ করাই জীবনের সেরা জয়। তাদের মুখে হাসি যদি রাখতে পারি সারাক্ষণ, তাহলেই মন হবে সার্থক, মনে হবে সার্থক হয়েছে আমার জীবন। রিয়েলি দিস ইজ ভেরি নাইস। অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকেরই সেটা মনে হয় আর কি, কারোর জন্য কিছু করতে পারলে ভীষণই ভালো লাগে। এরপর বেহালা থেকে উৎপল মেসেজ করেছে, হাই অরুণিতাদি, প্রতিবাদ আমি জীবনে একবারই করেছিলাম, তাও বাবার বিরুদ্ধে। পরে খুব কষ্ট পেয়েছিলাম, কোনো দিন আমি প্রতিবাদ করিনি, উনি যা বলতেন ঠিক বলতেন। কিন্তু কী জানি একবার একটা ঘটনার জন্য প্রতিবাদ করে ফেলেছিলাম। এমন প্রতিবাদ করেছিলাম যে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু বাবা মন থেকে বিষয়টা মানতে পারেনি, দেখে বুঝতে পারতাম। পরে বুঝলাম বাবা ঠিক ছিল, আমার প্রতিবাদ করা খুব অন্যায় ছিল। উনি এখন নেই, এখন আফসোস লাগে। অ্যাকচুয়ালি কী জানো তো উৎপল, জীবনের এরকম অনেক স্মৃতি নিয়েই অ্যাকচুয়ালি আমাদের জীবনটা তো আর কি সাজানো হয়। জীবনে সব সময় যে সব সুখ স্মৃতি থাকবে তা নয়, আসলে অনেক অভিজ্ঞতা জন্মাতে জন্মাতেই আমাদের মাথার চুলগুলো ধীরে ধীরে পাকে আর কি। মুখে যে দাগগুলো বা রেখাগুলো কাটাকুটি খেলা করে, সেগুলো অ্যাকচুয়ালি অভিজ্ঞতার রেখা, তাই তো আমরা ম্যাচিওর হয়ে উঠি। আর মানে জীবনে ভুল করতে করতে, ঠকতে ঠকতে ম্যাচিওরিটির দিকে এগোনোটাই তো জীবন, তাই না? এনিওয়ে, ঘড়ির কাঁটা কিন্তু বেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে। আজকে বিকেলের আড্ডায় অনেক কিছুই ছিল, কিন্তু কিন্তু কিন্তু যেটা এই মুহূর্তে থাকবে, দ্যাট ইজ, এরপর তোমাদের জন্য দুখানা গান পরপর আমি সাজিয়ে রেখেছি। সেই দুটো গান শুনতে শুনতে কিন্তু আজকের মতো অরুণিতা তোমাদেরকে বলবে টাটা, বাই বাই। তাই পরপর দুখানা গান তোমাদেরই জন্য, সুখবিন্দর সিং, শ্রেয়া ঘোষাল ফ্রম দ্য ফিল্ম সঞ্জু, অ্যান্ড সুখবিন্দর সিং এগেন উইথ সেলিম মার্চেন্ট ফ্রম চক দে ইন্ডিয়া।

তাই আপাতত উইকেন্ড জমিয়ে কাটাবো, এবং এখানে এক্সটেন্ডেড উইকেন্ড পেয়েছো শনি রবি, মানে যাদের শনিবার অফ থাকে না, আজকে বেশ অফ টফ রয়েছে, তো সব মিলিয়ে এই বর্ষার উইকেন্ড ভালো করে কাটাও, জমিয়ে থাকো, আপাতত টাটা বাই বাই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানান। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাজাসুব্রহ্মণি, সেনাপ্রধান জেনারেল ধীরজ সেট, নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, বায়ুসেনাপ্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনৈতিক মিশনগুলি ভারতকে শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতার ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। টেলিযোগাযোগ বিভাগ পুনেতে ব্রিক্স তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ট্র্যাকের আয়োজন করতে চলেছে। আগামী 17-21 তারিখ পর্যন্ত অনুষ্ঠানটি আয়োজিত হবে। সপ্তম ব্রিক্স ICT ওয়ার্কিং গ্রুপের বৈঠকের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে 7.7 মাত্রার একটি তীব্র ভূমিকম্পে অন্তত 38 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত এবং 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। পাক গুপ্তচর সংস্থা ISI এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটা 2 ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের STF। পশ্চিম বর্ধমানের পানাগড়ের একটি বেসরকারি স্কুলে তাণ্ডব ও শিক্ষক নিগ্রহের ঘটনায় 17 জন গ্রেফতার হয়েছে। ধৃতদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। ভারত শ্রীলঙ্কা পুরুষদের টেস্ট ক্রিকেটে গোয়াল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনের খেলা শেষে ভারত 2 উইকেটে 288 রান করেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
2: वंदे मातरम प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा हर दिन तिरंगा अभियान से जुड़ें। जय हिंद, जय भारत, वंदे मातरम।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এন এস রাজা সুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরজ সেঠ, নৌসেনা প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির ঐতিহাসিক লালকেল্লা

লাই মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা ও কূটনৈতিক মিশনগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতার ঐতিহ্য এবং আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতায় এদের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান ও মহিলাদের ক্ষমতায়ন এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করে পাহাড় থেকে জঙ্গল সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে রাজ্যের ক্রীড়া, সংস্কৃতি ও রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট জনেদের সঙ্গে চা চক্রে মিলিত হন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, সিপিআইএম নেতা বিমান বসু প্রমুখ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: परंतु सबके लिए सुख और शांति मांगने वाले हिंदुस्तानी क्या खुद शांति से रह सके? रहते भी तो कैसे? उनकी धरती का दूसरा नाम सोने की चिड़िया है, जिसकी मिट्टी में सोना और जंगलों में चंदन है। शायद इसीलिए प्रकृति ने इसकी सुरक्षा के लिए उत्तर में हिमालय, दक्षिण में हिंद महासागर, पूर्व में बंगाल की खाड़ी और पश्चिम में थार का रेगिस्तान बना दिया था।
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধ স্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের শ্রদ্ধা নিবেদন করেছেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল NS রাজা সুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠ, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংও যুদ্ধ স্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনেতা এবং কূটনৈতিক মিশনগুলি শুভেচ্ছা জানিয়েছে। তারা ভারতের গণতান্ত্রিক যাত্রা, সভ্যতার ঐতিহ্য এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতায় এদেশের ক্রমবর্ধমান ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান ও মহিলাদের ক্ষমতায়ন এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও শক্তিশালী করে পাহাড় থেকে জঙ্গল সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য। ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলের কাছে আজ সকালে একটি ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 7.7। এই প্রাকৃতিক বিপর্যয়ে অন্তত 47 জন প্রাণ হারিয়েছেন, 6 জন আহত, 2 জন নিখোঁজ। প্রচুর সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত। দক্ষিণ লেবাননের ইসরায়েলের বিমান বাহিনীর এক অভিযানে 7 জনের মৃত্যু হয়েছে। আনসার গ্রামে ইসরায়েলি অভিযানে আহত অন্তত 3 জন। হিজবুল্লাহ গোষ্ঠীর জঙ্গিঘাঁটি লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। হামলার তীব্র নিন্দা করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেনবো। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: 80তম স্বাধীনতা দিবস, আজকে এই কথাটা আত্রেওয়ার বিহু যতটা জোর গলায় বলতে পারছে, যতটা সহজে বলতে পারছে 107 FM রেইনবো স্টুডিওতে বসে, ততটা সহজে বোধহয় বলা যেত না যদি না দীর্ঘ বছর ধরে এই পরাধীনতার বিরুদ্ধে ভারতবাসীরা লড়াই করত এবং লড়াই করে আলটিমেটলি 15 আগস্ট 1947 সকালের সেই সূর্য উদয় ঘটাত, স্বাধীন ভারতের স্বাধীন সূর্য।
1: ডেফিনেটলি তাই। আর আজকে এই স্পেশাল দিনে তোমরা শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার, আর আমি রয়েছি বিহু, সঙ্গে রয়েছে আত্রেয়। আর আজকে যখন স্বাধীনতা দিবসের মতন এমন একটা স্পেশাল ওকেশন, তাই অবশ্যই উইকেন্ড ফিল্মি ফিভারেও আমাদের যে সমস্ত সিনে কুইজ রয়েছে সেগুলোও কিন্তু স্বাধীনতা দিবস রিলেটেড। এছাড়াও ইয়েস, আজকে এই 9:30 পরে আমাদের একটু অন্য, মানে একটা অন্য ব্যাপার রয়েছে আর কি। 9:30 থেকে 1 ঘন্টা মতো বিহু আর আত্রেয় থাকবে না, তখন অন্য একটা প্রোগ্রাম যাবে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর

0: আবার কিন্তু আমরা ব্যাক করব নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার। আপাতত যে সেগমেন্টে যাব তা হলো,
1: আপাতত তোমার জন্য থাকবে টেক্কা, তার কারণ আজ একদম সময় নষ্ট না করে প্রথমেই কার লক্ষ্মী লাভ, কার সর্বনাশ, কার পৌষ মাস, সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
2: টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: তো দ্য থিং ইজ, আওয়ারাপন টু আবার রিলিজ করে গেছে, মানে আবার রিলিজ করে গেছে ইন দ্য সেন্স, আমরা যারা আওয়ারাপন সেই ছোটোবেলায় দেখেছিলাম ইমরান হাশমির, তারা আবার আওয়ারাপন টু দেখার জন্য এক্সাইটেড, এবং সেটা রিলিজ করেই মোটামুটি 51 থেকে 53 কোটির আশেপাশে চলাফেরা করছে, উইচ ইজ আ হিউজ নাম্বার। মানে সত্যি এইরকম অঙ্কে যে একদিনের মধ্যে পৌঁছে যাবে ব্যাপারটা, এটা কিন্তু আমরা সত্যি এক্সপেক্ট করিনি, কি বলো?
0: তুমি তাই। আর বাংলাতে আরেকটা ছবি রিলিজ করেছে, যেই ছবির নাম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যে ছবিতে রয়েছেন সুপারস্টার জিৎ আর ডিরেক্ট করেছেন পথিকৃৎ বসু। পথিকৃৎ বসুর মোটামুটি ট্র্যাক রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয় হিটের নিরেখে, এই ছবি নিয়ে তাই মিক্সড ইমোশনস ছিল অডিয়েন্সদের মধ্যে। তবে ভালো ব্যাপার হলো ভীষণ একটা ভালো স্টার্ট করেছে, বহুদিন পর একটা বাংলা ছবি, এবং জিতের পারফরমেন্স নিয়ে সবাই একেবারে ভীষণ ভীষণ অবাক। এই ছবিটাও কিন্তু বক্স অফিসে বেশ বেশ কাঁপাচ্ছে। কালকে সানডে, কালকে ছুটির দিন, যদি পারো সবাই মিলে সপরিবারে দেখে আসতেই পারো আওয়ারাপন অথবা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত।
1: তাহলে আওয়ারাপন টু এর কথাই যখন হলো, একটুখানি ফ্ল্যাশব্যাকে গিয়ে আওয়ারাপনের নস্টালজিয়ায় ভাসা যাক।

0: এই গানটি শুনে চোখে জল এসেছিল প্রত্যেক ভারতবাসী। তোমাকে বলতে হবে এই গানটি কোন ছবির।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। Bombay Talkies, Bombay Talkies, Hollywood Cine Funda, Hollywood Cine Funda.
3: ওয়েল ওয়েল, ঘড়ি কাটা বলছে এখন 9:14। আজকে বিহু আর রাত্রে একটু তাড়াহুড়োতে আছে, কারণ যত বেশি সেগমেন্ট তোমাদের কাছে পৌঁছে দেওয়া যায়, আপাতত বোম্বে টকিজ মানে বলিউডে কী কী হচ্ছে কী না হচ্ছে সেই খবরই একেবারে টাটকা আপডেট তোমাকে দেবে বিহু রাত্রেও।
4: একদম তাই, এবং দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ দ্যাট আবার একটু ফ্ল্যাশব্যাকেই আজকে যেতে হবে, মানে স্বাধীনতা দিবসের দিনে বসে ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং হচ্ছে, তার কারণ অনেক কিছু রিভিজিট করার সুযোগ পাচ্ছি তোমার সঙ্গে বিহু আর রাত্রেও। কারণ আর ডি বর্মনের বায়োপিক রিলিজ হবে, এবং আপাতত যা খবর রয়েছে সেখানে কিন্তু ইমরান হাশমিকে দেখা যাবে মাহমুদের চরিত্রে। নীরাজ পাণ্ডে সিনেমাটা তৈরি করছেন, তবে আর ডি বর্মন কে হচ্ছেন সেই নিয়ে আপাতত ফিক্সড খবর নেই, কিন্তু সেটা কে হবে সেই নিয়ে অনেক রকমের গেসেস চলছে, কাকে করা যায় না করা যায়। এবং অক্ষয় কুমার কিন্তু এইখানে রয়েছেন একটা বিশেষ চরিত্রে, তাকে দেখা যাচ্ছে রাজেশ খান্না হিসাবে।
3: এক্স্যাক্টলি, সো তাই আপাতত এই খবরের দিকে আমাদের চোখ থাকবে, পুরো একদম নিউজ মিডিয়ার মতো বলে ফেললাম আমি। তোমরা একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যাও, কারণ ফ্ল্যাশব্যাকের পরে 9903659992 তে কুইজের সঠিক উত্তর অপেক্ষা করছে বিহু আত্রেয়।
2: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: কাপুর আসছে, সেখানে মির্জাপুরে যাদের দেখা গেছিল মোটামুটি সবাই রয়েছে, আইকনিকভাবে আবার যে পঙ্কজ ত্রিপাঠী আসতে চলেছেন সেটা তুমি মোটামুটি এই ট্রেলারটা দেখলে বা প্রথম 30 সেকেন্ড দেখলেই বুঝে যাবে। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, এবারে নতুন ইনক্লুশন রবি কিষাণ, এবং রবি কিষাণকে আমার ট্রেলারে দুর্ধর্ষ লেগেছে। তো মির্জাপুর নিয়ে তোমার যে এক্সাইটমেন্ট আমার যে এক্সাইটমেন্ট একদম সেম সেম, এবং সেটাই যেন থাকে টাচবোর্ড।
1: ডেফিনেটলি তাই। আর এই মির্জাপুর নিয়ে যখন আত্রেয় এত এত টাটকা খবর দিল তখন বাংলাতে একটু ফিরে আসতে হয়। আমি কথা বলবো বহুরূপী দ্য গোল্ডেন ডাকু নিয়ে। 2024 বহুরূপী রিলিজ করেছিল নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ডিরেকশনে, ভীষণ ভীষণ বক্স অফিসে সাকসেসফুল হয়েছিল। তারই সিকুয়াল আসছে এই পুজোতে, আর আজকে মানে 15th অফ অগাস্ট সকালবেলা সেই বহুরূপী দ্য গোল্ডেন ডাকুর টিজার কিন্তু রিলিজ করেছে। এখনো পর্যন্ত ইউটিউবে বলা যাচ্ছে যে 1 লাখের মতন ভিউজ পেয়েছে, এছাড়াও সোশ্যাল মিডিয়া বেশ ট্রেন্ডিং। এই ছবিতে যারা যারা রয়েছেন, যিশু সেনগুপ্ত একদম নিউ এন্ট্রি বহুরূপী ফ্র্যাঞ্চাইজির, এছাড়াও রয়েছেন সোহিনী সরকার, তিনিও কিন্তু নিউ এন্ট্রি এই ফ্র্যাঞ্চাইজির। তাছাড়া যারা যারা ছিলেন মানে শিবপ্রসাদ কৌশানী, সেই মিষ্টি মিষ্টি প্রেমের জুটি, তারাও থাকছেন। তবে পুরো টিজারটা দেখে আমি একজনকে ভীষণভাবে মিস করেছি, তিনি হলেন নান আদার দেন আবির চট্টোপাধ্যায়। যাই হোক, এই পুজোতে ডেফিনেটলি আমরা তো ওয়েট করবো বহুরূপীর জন্য, আর তোমরা ততক্ষণে এই সুন্দর মিষ্টি গানটা বহুরূপী 1 থেকে শুনে নাও। বিহুরাত্র থাকলো তোমাদের সঙ্গে শুধুমাত্র নিয়ে উইকেন্ড ফিল্মি ফিভার।

0: এই গানটি শুনে চোখে জল এসেছিল প্রত্যেক ভারতবাসী। তোমাকে বলতে হবে এই গানটি কোন ছবির।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903।

0: 5992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: ওয়েল, প্রত্যেক বছর 15th অগস্টেই কোনো না কোনো ছবি কিন্তু রিলিজ পায় এবং প্রত্যেকটা ছবি হাই বাজেট হয়। তাই এখন একটু নস্টালজিক হয়ে যাব আর ফিরে দেখব যে 15th অগস্টে মোটামুটি কোন কোন ছবি রিলিজ করেছিল। এই যেমন 2012 15th অগস্ট রিলিজ করেছিল সলমান খান ক্যাটরিনা কাইফের সেই বিখ্যাত ছবি এক থা টাইগার, যেটা সবাই আমরা জানি বক্স অফিসে বিপুল বিপুল পরিমাণে আয় করেছিল, প্রায় 320 crores, বিশাল টাকা। এছাড়াও আরেকটা ছবি যেটা আমি মানে বিহু পার্সোনালি দেখতে গিয়েছিলাম সিনেমা হলে, দ্যাট ইজ মিশন মঙ্গল 2019 15th অগস্ট, আমাদের ইসরোর যে জয় জয়কার তাই নিয়ে তৈরি হয়েছিল এই ছবিটি। আর এখানেও কিন্তু মাল্টি স্টারার ছবি ছিল, ছিলেন বিদ্যা বালান থেকে শুরু করে অক্ষয় কুমার, তাপসী পান্নু আরও অনেকে। সেই ছবিটাও ভীষণ ভীষণ হিট করেছিল, প্রায় 291 crore মতো বিজনেস করেছিল।
3: 1975 তোমাকে নিয়ে চলে যায়, তার কারণ আজকের দিনে রিলিজ করেছিল দ্য আইকনিক শোলে, এবং 2024 রিলিজ করেছিল স্ত্রী টু, ভীষণ ভীষণ সুপার ডুপার বাম্পার হিট। তাই সেই সাউন্ড ট্র্যাক তোমার জন্য থাকলো, আর 9:30 থেকে তোমার জন্য আর স্পেশাল সেশন থাকবে আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে। তারপরে আবার বিহু আত্রীয় নিয়ে ফিরবে উইকেন্ড ফর মি ফিভার। স্টে টিউন টু 107 FM রেইনবো।

আকাশবাণী কলকাতা। পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ আগরতলা FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, FM রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের

তেরঙ্গা উঠছে, প্রত্যেকের মনে বিরাজ করছে তেরঙ্গা। আর দেশ প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে নতুন নতুন সব সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ আজ সেই সব মহান সন্তানদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, নিজেদের তপস্যা, ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে শুধুমাত্র স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধেয় বাপু সহ সকল স্বাধীনতা সংগ্রামী এবং বলিদানের মহান পরম্পরাকে জাগ্রতকারী সেই সমস্ত মহান বিপ্লবীদের প্রতি আজ আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সমারোহে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আজকের এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর 15ই আগস্ট লাল কেল্লায় প্রথমবারের মতো বন্দে মাতরম প্রতিধ্বনিত হচ্ছে। আজ যখন আমরা দেশবাসী বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছি, তখন এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে, ভূমিধসের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সেই দুঃখ দুর্দশা আমরা অনুভব করতে পারছি। আমি সেই সমস্ত দুর্গত পরিবারগুলোকে এই আশ্বাস দিচ্ছি যে আজ গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, কোন দেশ তখনই মহান হয়ে ওঠে যখন সে নিজের সাফল্য অর্জন করে, যখন সে তার স্বপ্ন, সংকল্প এবং নিজের সামর্থ্যের জোরে সামনের দিকে এগিয়ে যায়। আমার দেশবাসী, এখন আর ছোট স্বপ্ন নিয়ে কাজ চলবে না। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়ে দেয়, আমাদের চিন্তার দিগন্তকে আরো বিস্তৃত করে তোলে। আমাদের সংকল্প হতে হবে অত্যন্ত দৃঢ়। যখন সংকল্প দৃঢ় হয় তখন সমস্ত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝখান থেকে পথ বের করে আনার সামর্থ্য আপনা আপনি জেগে ওঠে। আর আমার প্রিয় দেশবাসী, আমাদের সংকল্প অনেক উঁচু হওয়া উচিত, কারণ স্বপ্ন যখন বড় হয় এবং সংকল্প যখন উঁচু হয় তখন আমাদের প্রচেষ্টার পাশাপাশি

আমাদের সামর্থ্যের উচ্চতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখনই গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারি। আমার প্রিয় দেশবাসী, আজ ভারতও এক বিশাল বড় স্বপ্ন দেখেছে, অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে দেখেছে এবং নতুন এক উচ্চতা স্পর্শ করার লক্ষ্য নিয়ে দেখেছে। আর সেই স্বপ্নটি হলো 2047 সালে যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, আমরা বিকশিত ভারত গড়ে তুলবই। 140 কোটি দেশবাসীর পুরুষার্থের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য ভেদ করতে হবে। আর যখন বিশ্বের বৃহত্তম স্বাধীনতার একটি দেশ বিকশিত হওয়ার সংকল্প নেয়, তখন সেটি সারা বিশ্বকে আমাদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে বাধ্য করে। দেশবাসী, আমি এটা এমনি এমনি বলছি না, দেশের কোটি কোটি নাগরিক তারা দলিত হন, পীড়িত হন, বঞ্চিত হন, আদিবাসী হন, গ্রামের বাসিন্দা হন কিংবা শহরের বাসিন্দা হন, মধ্যবিত্ত হন, তরুণ বা প্রবীণ হন, নারী বা পুরুষ হন কিংবা উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিমের হন। বিগত 12 বছরে প্রত্যেক নাগরিক একটি দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাথে দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে গেছেন। আমি তাদের এই প্রচেষ্টাকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। আর ঠিক এরই ফলস্বরূপ এত অল্প সময়ের মধ্যে 25 কোটি দেশবাসী দারিদ্র্যকে জয় করে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই দেশবাসীদের প্রচেষ্টারই পরিণাম যে আমরা যারা একসময় ফ্রেজাইল 5 তালিকায় অন্তর্ভুক্ত ছিলাম, এখন মাত্র 12 বছরে আমরা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়ে উঠেছি। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন গতি অর্জন করতে পারিনি, আমরা গতি ধরতে পারিনি। যা হওয়ার হবে, কাজ তো চলছেই, আরে হয়ে যাবে, দেখা যাবে, আমরা এই মানসিকতাতেই ডুবেছিলাম। 2014 সালে আস্তে আস্তে সারা বিশ্ব আমাদের ফ্রেজাইল 5 তালিকায় ডাম্প করে দিয়েছিল। কিন্তু ঠিক এমন সময়েই গত 12 বছরে ভারত এক নতুন গতি লাভ করেছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং প্রতিটি দেশবাসীর দৃঢ় সংকল্প, আপনাদের 140 কোটি দেশবাসীর সংকল্প সামর্থ্যকে রুখে দেওয়া আজ অসম্ভব। আমার প্রিয় দেশবাসী, বিগত 12 বছরে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন বেড়েছে প্রায় 5 গুণ, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচের নির্মাণ আজ 21 গুণ বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোন উৎপাদন 37 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং উদ্ভাবনী দুনিয়াতেও আমরা আমাদের সাফল্যের ছাপ রেখেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে, পেটেন্ট মঞ্জুর হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 4 গুণ, ডিজিটাল লেনদেন 100 গুণ বেড়েছে। সাধারণ মানুষের সুযোগ সুবিধার উন্নতির দিকেও আমরা ঠিক

ততটাই গুরুত্বের সাথে কাজ করেছি। প্রতি বছর গড়ে আমরা 15 গুণেরও বেশি দ্রুত গতিতে নল দিয়ে জলের সংযোগ দিয়েছি। প্রতি বছর গড়ে প্রায় 6 গুণ বেশি গতিতে সাধারণ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রতি বছর 4 গুণ দ্রুত গতিতে দরিদ্রদের জন্য শৌচালয় নির্মাণের কাজ করা হয়েছে। প্রতি বছর 3 গুণ বেশি দ্রুত গতিতে দরিদ্রদের ঘর দেওয়ার কাজ করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থাতেও অনেক বড় পরিবর্তন এসেছে। আমরা হাজার হাজার কমপ্লায়েন্স দূর করেছি, কয়েকশো পুরনো আইন বাতিল করেছি। কারণ গত শতাব্দীর পুরনো আইন দিয়ে একবিংশ শতাব্দীর পথ চলা হতে পারে না। আমরা মেট্রোর বিস্তার ঘটিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টকে আরো শক্তিশালী করে তুলেছি। যে গতিতে আর যে বিশাল স্তরে আমরা কাজ করেছি, এই সব কিছু, এই কাজের গতি, এই বিস্তার, এই অভূতপূর্ব সাফল্য স্বাধীনতার পর এই প্রথম সম্ভব হয়েছে। গত এক দশকে আমরা এই চিত্রটি প্রথমবার দেখেছি, যখন এত সাফল্য আমাদের সামনে রয়েছে, যখন এত দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে দেশবাসীর সামর্থ্য প্রকাশ পাচ্ছে। তখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, তবে যে কোনো বড় লক্ষ্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের, প্রয়োজন আত্মগৌরবের, আর সেই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তোলাও অত্যন্ত জরুরি। সেই কারণেই বিগত বছরগুলোতে আমাদের এই দৃঢ় বিশ্বাস যে ভারতকে এখন আর অন্য কোন দেশের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না, আমাদের আত্মনির্ভর হতে হবে। দুনিয়ায় সবকিছু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু তার মাধ্যমে আমাদের নিজস্ব সামর্থ্য তৈরি হয় না। আর তাই আমাদের নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, নিজেদের স্বার্থের সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর তাই আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছি। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই সব ক্ষেত্রে আজ ভারতীয়দের মন জড়িয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সেমিকন্ডাক্টরের একটি উদাহরণ দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর সারা বিশ্বে সেমিকন্ডাক্টর নিয়ে তো চর্চা শুরুই হয়ে গিয়েছিল, আমাদের এখানেও এই নিয়ে কথা হতো, কিন্তু সেমিকন্ডাক্টরের কোনো বড় পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আজ পরিস্থিতিটা ঠিক কি? আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তির যুগে চিপের ভূমিকা ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে যে কোনো ইলেকট্রনিক পণ্য হোক, আমাদের চিকিৎসার উন্নত সরঞ্জাম হোক, কিংবা আমাদের পরিবহন ব্যবস্থা, সব ক্ষেত্রেই এর গুরুত্ব আজ অপরিহার্য হয়ে উঠেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রেই চিপ অপরিহার্য। এমন পরিস্থিতি আজ তৈরি হয়েছে যে এই চিপ ছাড়া পৃথিবী যেন থমকে যাবে। তাই আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতে 3টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট শুরু হয়ে গেছে, আর আমাকে জানানো হয়েছে সেখানে যে উৎপাদন শুরু হয়েছে তার রপ্তানিও হতে শুরু হয়ে গিয়েছে। আর আমি দেশবাসীকে জানাতে চাই যে আগামী 7-8 বছরের মধ্যে আরো 5, 7 বা 8টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট
খুব দ্রুত শুরু হতে চলেছে।

এই আত্মনির্ভর ভারত আমাদের বিকশিত ভারতের দিশায় এগিয়ে চলার এক মহাপথ তৈরি করে দেয়। আমার প্রিয় দেশবাসী, ঠিক এমনই চর্চা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চলছে। পুরো প্রযুক্তি আজ ক্রিটিক্যাল মিনারেলের ওপর নির্ভরশীল। ভারত এই ক্ষেত্রেও নিজেকে সুরক্ষিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল লক্ষ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন লঞ্চ করেছি। আমরা ক্রিটিক্যাল মিনারেল করিডোর তৈরি করছি এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করছি। বিশ্বের অনেক দেশ এখন ক্রিটিক্যাল মিনারেল এর বিষয়ে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, যেমন সেমিকন্ডাক্টরের কথা হোক বা ক্রিটিক্যাল মিনারেলের কথা, ঠিক তেমনই আজ আমরা এবং সারা পৃথিবী যে প্রযুক্তির পথে এগিয়ে চলেছি তাতে শক্তির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। শক্তি ছাড়া এই নতুন বিশ্বকে পরিচালনা করা বেশ কঠিন, আর সেই কারণেই চিপ হোক, এআই হোক কিংবা ডেটা সেন্টার হোক, আমাদের সব ক্ষেত্রেই এখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এনার্জি সিকিউরিটি আমাদের বর্তমান সময়ের দাবি, আর সেই কারণেই আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি। এনার্জি সিকিউরিটির একটি বড় মাধ্যম পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি। আমরা পার্লামেন্টে শান্তি এক পাস করে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ সুনিশ্চিত করেছি। 2047-40 সালের মধ্যে আমরা 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই এক দশকের মধ্যেই আমরা 5টি নতুন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই বছর ভারত ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিতে দক্ষতা অর্জন করে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করেছে, আর এর ফলেই পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে আমরা সাফল্যের এক অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অনেক সময় সম্পদের অভাবের কারণে দেশের অগ্রগতি থমকে যায় না, কিন্তু চিন্তা ভাবনার সীমাবদ্ধতা বাধার কারণ হয়ে দাঁড়ায়। চিন্তাধারা যখন গণ্ডিবদ্ধ হয়ে যায়, যখন তা সীমাবদ্ধতার জালে আটকে কলুষিত হতে শুরু করে, তখন আমরা নিজেদের সামর্থ্যকে চিনতে পারি না। দেশকে আজ কাঁচা তেলের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, আর এটা হয়েছে আমাদের ভুল চিন্তা ভাবনার কারণে। আপনারা জানলে অবাক হবেন যে ভুল চিন্তাধারার কারণে আমরা আমাদের উপকূল রেখার 99% অংশকেই নো গো এরিয়া ঘোষণা করে রেখেছিলাম। এমনকি আমরা নিজেরাই সমুদ্রের গভীরে গিয়ে খনিজ সম্পদের এক্সপ্লোরেশন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটি ছিল চিন্তা ভাবনার দৈন্য। আমরা সিদ্ধান্ত নিলাম এটা আর চলতে দেওয়া যায় না। আমাদের যে 99% উপকূলীয় অঞ্চল আগে নো গো এরিয়া হিসেবে পরিচিত ছিল, আমরা সেগুলোকে এখন গো অ্যাহেড এরিয়া হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। আর এখন আমরা সমুদ্রের তলদেশেও এক্সপ্লোরেশন করার পাশাপাশি নতুন নতুন ভান্ডার খোঁজার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম, এবং গত কয়েকদিনে আমরা এই কাজের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করে কাজটিকে আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

আমার প্রিয় দেশবাসী, এনার্জি সিকিউরিটি প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন শক্তির বিকল্প উৎসের দিকেও পূর্ণ শক্তি দেওয়া অত্যন্ত জরুরি। আর সেই কারণেই শক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে ভারত আজ এই লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে কাজ করে চলেছে। 2014 সালের আগে, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, আমাদের দেশে মাত্র 70টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ছিল, পাইপে গ্যাস ডিস্ট্রিবিউশন হতো। এই 70টি শহরের সংখ্যাকে বাড়িয়ে আমরা 700টি শহরে পৌঁছে দিয়েছি। একেই বলে গতি, একেই বলে বিস্তার। 2014 সালের আগে টেনে টুনে মাত্র 20-22 লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছতো। আজ 2.25 কোটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। বারো বছর আগে দেশে সোলার এনার্জির ক্যাপাসিটি ছিল মাত্র 2 গিগাওয়াট। আজ আমরা 1 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের আরো একটি তথ্য দিতে চাই। দেশের মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ পরিবারগুলো যাতে এর সুফল পায়, সেই দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্ব দিয়েছি। আমরা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করেছি। এটা ভেবে ভালো লাগছে যে এত অল্প সময়ে 5-4 লক্ষ বাড়ির সোলার এনার্জির কাজের ক্ষেত্রে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি, অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে, এবং এর ফলে হাজার হাজার বাড়ির ইলেকট্রিসিটি বিল শূন্য হয়ে গেছে। হাজার হাজার পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে, আজ বাড়তি টাকা উপার্জন করছে। প্রতিটি পরিবারকে এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে 80,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আর এভাবেই আমরা এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল 1925 সালে। কিন্তু 90 বছরে, অর্থাৎ 1925 থেকে দীর্ঘ 90 বছরে, মাত্র 30% রেলের ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয়েছিল। অর্থাৎ 90 বছরে মাত্র 30%। একবার আমাদের কাজের গতি দেখুন। লক্ষ্য পূরণ করতে আমরা কতটা মরিয়া হয়ে ছুটেছি তা দেখুন। আমরা মাত্র 1 দশকের মধ্যে এই কাজের শতভাগ পূর্ণ করে দিয়েছি। যেখানে 90 বছরে হয়েছিল 30%, সেখানে আমরা 10 বছরে করেছি 70%। কাজ একেই বলে। আর এর ফলেই ডিজেলের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে না। বিদ্যুতের মাধ্যমে আমাদের ট্রেনগুলো চলায়, পরিবেশের জন্য ভালো হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি। আমরা বিশ্বের দরবারে আর পিছিয়ে থাকতে চাই না। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই খবরটি শুনেছেন যে ভারত এবার জ্বালানির এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। দেশ আজ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে দিয়েছে। আর আমার খুব ভালো লাগছে যে এটি হলো সব থেকে দীর্ঘ ট্রেন, আর এটি হলো সব থেকে শক্তিশালী ট্রেন, এবং বিশ্বের দরবারে হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারত আজ নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিয়েছে। দেশবাসী, গত 10-12 বছর ধরে আমরা অনবরত 2000

1947 সালের লক্ষ্য অর্জনের জন্য অবিরাম ছুটে চলেছি এবং একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছি। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই যাত্রাতেও বেশ কিছু বিপত্তির মুখে পড়তে হবে। গত 10-12 বছরে আমাদের বহু কঠিন সংকটের মোকাবিলা করতে হয়েছে। করোনার মতো বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সমস্ত ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। করোনা থেকে আমরা যখন সবে বেরোলাম, তখনই যুদ্ধের ভয়াবহতার খবর আসতে শুরু করলো। কোথাও ইউক্রেন তো কোথাও পশ্চিম এশিয়া, সব জায়গাতেই এক অস্থির পরিবেশ। আর জানি না ভবিষ্যৎ নিয়ে কে জানে কি কি সব নেতিবাচক ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেশকে ভয় দেখানো, দেশকে আতঙ্কিত রাখা এবং দেশকে চিন্তিত রাখা, এসবের মধ্যেই কিছু মানুষ খুব আনন্দ খুঁজে পান। ভ্যাকসিন পাওয়া যাবে না, কোভিডের কবলে মানুষ আর বাঁচবে না, কিছুই আর হওয়ার নেই, পশ্চিম এশিয়ার সংকট এলো। বলা হলো পেট্রোল পাম্পে পেট্রোল মিলবে না, গ্যাস পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, সার পাওয়া যাবে না, এই ধরনের অজস্র গুজব ছড়িয়ে ভারতের মানুষকে আতঙ্কিত করে, তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এবং গভীর দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে কিছু মানুষ এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছিলেন। তবে দেশ আজ দেখতে পাচ্ছে যে গত 10-12 বছরের সুচিন্তিত পরিকল্পনাগুলো এখন সাফল্যের মুখ দেখছে এবং আমরা এই বিশাল সংকটের মাঝেও নাগরিক দেব ভব মন্ত্রে দীক্ষিত ভারত আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিল, একের পর এক যে পদক্ষেপ নিয়েছিল, আমরা ভাবিনি যে এমন সংকট আসবে, কিন্তু সংকটের সময় এই সমস্ত ব্যবস্থা আমাদের কাজে লেগেছে, সুফল দিয়েছে এবং আজ দেশে গ্যাসও রয়েছে, পেট্রোলও রয়েছে আর ইউরিয়াও মজুত রয়েছে। আমরা নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, বিশ্বের এই বর্তমান সংকটগুলোর প্রভাব সবার উপরই পড়েছে আর আমরাও এর থেকে মুক্ত নই। সারা বিশ্বে আজ এক বস্তা ইউরিয়ার দাম 3000 টাকায় পৌঁছে গেছে। আজও কিন্তু আমরা আমার দেশের কৃষকদের সেই বিশাল বোঝার ভার বইতে বাধ্য করছি না, বরং সরকার নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নিয়েছে এবং বিশ্ববাজার থেকে 3000 টাকায় কেনা ইউরিয়ার বস্তাটি আমাদের কৃষকদের হাতে আমরা মাত্র 300 টাকায় তুলে দিতে পারছি। শুধু তাই নয়, বর্তমানে বিশ্ববাজারে ডিএপির দাম 5000 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমার দেশের কৃষকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আজও আমরা তাদের মাত্র 1350 টাকায় ডিএপি দেওয়ার কাজ করে চলেছে। আমার প্রিয় দেশবাসী, একটা সময় ছিল যখন আমি স্বনির্ভরতার কথা বলছিলাম, তখন শীত ও তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু চিন্তাশীল মানুষ আমাদের বলছিলেন যে তাহলে গ্লোবালাইজেশনের কি হবে, কিন্তু সারা বিশ্ব দেখছে যে গত এক দশকে বিশ্ব যেন গ্লোবালাইজেশনের কথা বলাই বন্ধ করে দিয়েছে। যেখান থেকে একসময় গ্লোবালাইজেশনের দাবি উঠতো, আজ সেখান থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিশ্বের প্রতিটি দেশই এখন নিজের নিজের সমস্যার গুরুত্ব আর নিজস্ব সমাধানের দিকেই বেশি মনোনিবেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সংকটের সময়ে কিছু লোক নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পদকে ওয়েপনাইজ করার এক খেলা খেলে চলেছে। আজ সারা পৃথিবী নিজের কাছে যা কিছু আছে সেটাকেই ওয়েপনাইজ করতে শুরু করেছে, সম্পদের ওয়েপনাইজেশন, রিসোর্সের ওয়েপনাইজেশন, পেট্রোল, ডিজেল, ফার্টিলাইজার, ওষুধপত্র, টেকনোলজি, চিপস। শুধু তাই নয়, ভূখণ্ডকেও আজ ওয়েপনাইজ করা হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে গত 10 বছর সঠিক পথে এগিয়ে না চলতাম, তবে কল্পনা করাও কঠিন হতো যে এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা আমরা কতটা দৃঢ়তার সাথে করতে পারতাম। আর আমাদের এই প্রস্তুতি এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার প্রিয় দেশবাসী, অন্যদিকে আজ ভারতের প্রোফাইল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ ভারত বিশ্বের কাছে একটি স্বীকৃত এবং সম্মানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভারতের

আছে, আজ রয়েছে একটি স্থির পলিটিক্যাল ম্যান্ডেট, রয়েছে একটি স্থিতিশীল সরকার, ভারতের রয়েছে একটি ভাইব্রেন্ট গণতন্ত্র এবং ভারতের রয়েছে এক অত্যন্ত মজবুত বিচার ব্যবস্থা। আর আমাদের সকলকে পথপ্রদর্শক হিসেবে দিশা দেখাচ্ছে ভারতের সংবিধান। এখন বিশ্ব আমাদের এই সামর্থ্যকে চিনতে শুরু করেছে, আর সেই কারণেই 2014 সালের পর বিশ্বের প্রায় 40টি দেশের সঙ্গে আমাদের FTA এগ্রিমেন্ট হচ্ছে। এখন দেখুন কত বড় একটা সুযোগ এসেছে। আমি মনে করি এই যে ট্রেড এগ্রিমেন্ট গুলো হয়েছে তা সত্যি এক এক বিরাট সুযোগ। আর তাই বিশেষ করে আমি আমার MSME বলতে চাই যে আমাদের এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করলে চলবে না, আমাদের এখন গোটা বিশ্বে পৌঁছাতে হবে। ভারতের উৎপাদিত প্রতিটি পণ্য যেন বিশ্ব বাজারে পৌঁছায়, আর তা সে আমাদের টেক্সটাইল হোক, আমাদের যন্ত্রপাতি হোক, আমাদের ওষুধপত্রই হোক না কেন। তবে বিশ্বজুড়ে যে সমস্ত প্যারামিটার রয়েছে আমাদের সেই প্যারামিটারকে অতিক্রম করতে হবে। বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও উন্নত মানের পণ্য দিতে হবে, আর বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও সস্তায় পণ্য যোগান দিতে হবে। আর পাঞ্জাবের লুধিয়ানা থেকে শুরু করে তামিলনাড়ু তিরুপুর পর্যন্ত আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, কেরলম থেকে শুরু করে গুজরাট আর তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, আমাদের এই সমুদ্র উপকূল আর আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আজ এই FTA এর কারণে আমাদের চিংড়ি এবং আমাদের সি ফুড রপ্তানি করার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার যে সুযোগ আমাদের সামনে রয়েছে, আমি চাইবো আমরা যেন এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছি তার পেছনে 2047 সালের লক্ষ্য এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য তা আসলে গত 10-12 বছরে দেশবাসী যে সামর্থ্য দেখিয়েছে সেই অদম্য সামর্থ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের গতিও এখন আর থেমে থাকবে না, আমাদের দিশা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আমাদের সাফল্য অর্জন করতেই হবে এবং তার জন্য আমাদের কাজের ধরনকেও বদলে ফেলতে হবে, আমাদের ওয়ার্ক কালচার পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাকেও বদলাতে হবে, সেই সঙ্গে আমাদের কাজের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। গত 5-7 দশকে যে কাজগুলো সম্পন্ন হয়নি আমাদের আগামী 5-7 বছরের মধ্যে সেই কাজগুলোই করে দেখাতে হবে। আর আমার পূর্ণ আস্থা আছে আমার দেশের যুবশক্তির ওপর, দেশের তরুণদের ওপর, আমার দেশের মা ও বোনেদের ওপর, আমার দেশের কৃষকদের ওপর, আমার দেশের শ্রমিকদের ওপর, যে আমরা সকলে মিলে এই স্বপ্নকে সফল করতে পারি। আর সেই কারণেই আমাদের রিফর্মের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। আর আমি যখন রিফর্মের কথা বলছি তখন মনে রাখবেন রিফর্ম আমাদের কাছে কেবল কোনো কম্পালশন নয়, এমনকি রিফর্ম আমাদের জন্য কোনো সমস্যাও নয়, আমাদের জন্য রিফর্ম একটি দৃঢ় বিশ্বাস। আমরা আজ রিফর্ম এক্সপ্রেসের পথে পা বাড়িয়েছি, আগামী দিনগুলোতেও আমরা নেক্সট লেভেল রিফর্মের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে চলেছি। আর তাই সরকার, সমাজ, শিল্প জগৎ, উৎপাদক এবং কৃষক প্রত্যেককেই নিজেদের প্রথাগত ব্যবস্থায় রিফর্ম আনতে হবে, আমাদের চিন্তাধারায় রিফর্ম আনতে হবে, রিফর্ম আনতে হবে আমাদের লক্ষ্যগুলোতেও। আর সেই কারণেই আমার প্রিয় দেশবাসী, আমাদের একটি নির্দিষ্ট দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি আজ সেই যুগের কথা স্মরণ করতে চাই যখন ভারতের সামর্থ্যকে আমরা সপ্তসিন্ধু হিসেবে জানতাম, বুঝতাম এবং শুনতাম।

এখন বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এক নতুন ধারার প্রয়োজন। আজ লাল কেল্লার প্রাকার থেকে আমি দেশের সামনে শক্তির সপ্ত ধারার আবাহন করছি। আগামী 5-7 বছরের মধ্যে, গত 5-7 দশকে যা সম্পন্ন হয়নি তা আমরা এই সপ্ত ধারার সামর্থ্য ও শক্তি দিয়ে করে দেখাবো। আমরা দেশকে এক নতুন উচ্চতা, নতুন গতি প্রদান করব, নতুন সব লক্ষ্য পূরণের প্রয়োজনীয় সামর্থ্য দেব। আর এর পাশাপাশি দেশ গঠনে দেশের যুবশক্তির সামর্থ্যকেও পুরোদমে কাজে লাগানো হবে, তাদের শক্তিকে সম্মিলিত করা হবে। আগামী দিনগুলোতে আমি যখন সপ্ত ধারার কথা বলি, তখন সেই সপ্তধারার প্রথম শক্তি হল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। আমার প্রিয় দেশবাসী, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আর উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করতে হবে, আবার বড় বড় প্রোডাক্টও তৈরি করতে হবে। পুরো ভ্যালু চেইন আমাদের হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমাদের কম্পোনেন্টও চাই এবং কমপ্লিট ম্যানুফ্যাকচারিংও চাই। ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারতকে গ্লোবাল সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে হবে। এর জন্য আমি তিনটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে চাই। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমার যে ভাই বোনেরা রয়েছেন, মনে রাখবেন, এটি এক সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না, এবং এর জন্য আমাদের কস্ট, কোয়ালিটি এবং স্কেলের নিরিখে আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথভাবে উত্তীর্ণ হতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলো যেন প্রতিযোগিতামূলক হয়, আমাদের প্রোডাক্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের প্যাকেজিং যেন বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হয়, তাদের মন জয় করতে পারে। আমাদের জিরো ডিফেক্ট ও প্রিসিশন ম্যানুফ্যাকচারিং যেন আমাদের পরিচয় হয়ে ওঠে। আমি প্রত্যেক ম্যানুফ্যাকচারার, প্রত্যেক এন্টারপ্রেনার, প্রত্যেক এমএসএমইর কাছে বলতে চাই যে বিশ্ব বাজারে আমাদের পরিচয় যেন বিশ্বাসযোগ্যতা এবং গুণমানের ভিত্তিতে গড়ে ওঠে। কোয়ালিটির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, আর সেই কারণেই আমাদের মন্ত্র হতে হবে কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। এটাই আমাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, এই সপ্তধারার দ্বিতীয় শক্তি হলো কৃষি এবং ফুড প্রোডাকশন। আমাদের কৃষকদের জন্য এখন বিশ্বের বাজার খুলে গেছে। এফপির মাধ্যমে আমরা এক বিশাল বড় বাজার পাচ্ছি। আমাদের সেখানে পৌঁছাতে আমাদের সেই ক্ষেত্রটিকে এখন স্পর্শ করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে এক্সপোর্ট মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথাগত খাদ্যাভ্যাস হোক, আমাদের মিলেটস হোক, আমাদের মশলা হোক, আমাদের ফল ও ফুলই হোক, আমাদের কাছে কি নেই সেগুলোকে এখন গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আমাদের কৃষকরা কেমিক্যাল মুক্ত চাষাবাদে জোর দেবেন। সারা বিশ্বে এগুলোর চাহিদা আরো বাড়তে চলেছে, আর আমাদের যে এগ্রো প্রোডাক্টগুলো গ্লোবাল প্যারামিটারের বিচারে সব দিক থেকে প্রমাণিত হবে, তার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্ব বাজারে পৌঁছতে পারব। আমার সপ্ত ধারার তৃতীয় শক্তি হলো টেকনোলজি এবং ইনোভেশন। আমার প্রিয় দেশবাসী, আজ এআই এর যুগ, কোয়ান্টামের যুগ, স্পেসের যুগ, রোবোটিক্সের যুগ, ডেটা সেন্টারের যুগ, পুরোপুরিভাবে একটি নতুন ক্ষেত্র, ইমার্জিং টেকনোলজি প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে। আর সেই কারণেই দেশকে বিশ্বের জন্য নিছক একটি বাজার হিসেবে রেখে দিলে চলবে না, আমাদের ইনোভেশনের হাব হতে হবে। ইউপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি, আমাদের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছি। এবার ভারতকে ডিজিটাল পাবলিক টেকনোলজিকেও বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। ভারতকে নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিতে নেতৃত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া 6G যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এতে আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে। এই সপ্তধারার চতুর্থ শক্তি হলো

গতিশক্তি। এই গতিশক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে সিমলেস ফাস্ট কানেক্টিভিটির ওপর আমাদের বিশেষ জোর দিতে হবে। শহরগুলোকে আমাদের হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত করতে হবে। আধুনিক হাইওয়ে প্রয়োজন, ইনল্যান্ড ওয়াটার ওয়েজ চাই, এয়ারপোর্ট চাই, মাল্টিমিডাল লজিস্টিকের সুব্যবস্থা চাই। আমাদের বন্দরগুলোকে শুধুমাত্র পণ্য ওঠানামার জায়গা হিসেবে দেখলে চলবে না, শুধু বিশ্বের জাহাজগুলো এসে সেখানে নোঙর করবে এটুকুই যথেষ্ট নয়। আমাদের বন্দরগুলোকে নিয়ে পোর্টলেট ডেভেলপমেন্ট গ্রোথের অভিমুখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সপ্তধারার পঞ্চম শক্তি হলো রক্ষা শক্তি, আর প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সব দিক থেকেই অপরিসীম। আমার প্রিয় দেশবাসী, ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যে কতটা জরুরি, ভারত এখন তা অনুভব করেছে, গোটা বিশ্বও তা অনুভব করেছে। বিশ্ব যখন কেবল নিজের কথাই ভাবছে, তখন ভারত বিশ্বের জন্য স্রেফ একটা বাজার হয়ে পড়ে থাকতে পারে না। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হতেই হবে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করে আমাদের গ্লোবাল সাপ্লায়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের ড্রোন কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করতে হবে এবং হাইপারসোনিক ডিফেন্স টেকনোলজিতে আমাদের নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি রয়েছে সাইবার সুরক্ষা, যা আজ প্রতিটি পরিবারের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটিও প্রতিরক্ষার একটি ক্ষেত্র, যেখানে আমাদের যুব সমাজের যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যকে আমরা দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি। আমাদের সপ্তধারার ষষ্ঠ শক্তি হলো গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, যা গ্রিন জব কর্মসংস্থানেরও জন্ম দেয়, আমাদের গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি, গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের বৈশ্বিক স্তরে সাফল্য অর্জন করতেই হবে। বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছে, তখন আমরা ক্রমাগত এর সমাধানের পথ খুঁজে চলেছি এবং ভারত একটি গ্রিন মুভমেন্টের বিশাল সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছে। ভারতের কাছে ব্লু ইকোনমির ক্ষেত্রেও এক অত্যন্ত বড় সুযোগ রয়েছে। আমাদের সমুদ্রতট অনেক দীর্ঘ বিশাল, ব্লু ইকোনমির ক্ষেত্রে এখানে অনেক বড় সুযোগ রয়েছে। ফিশারিজ, কোস্টাল ট্যুরিজম, ওশান টেকনোলজি, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এগিয়ে যেতে পারি। আমার প্রিয় দেশবাসী, ভারত যখন সপ্তধারার কথা বলে এগিয়ে চলেছে, তখন আমাদের সপ্তম ধারাটি হলো, এবং বিশ্বের কাছেও এর নিজস্ব একটি গুরুত্ব রয়েছে, আর তা হলো ভারতের সফট পাওয়ার। এটি ভারতের সফট পাওয়ারের শক্তি। যোগাসন আজ গোটা বিশ্বকে ভারতের সঙ্গে জুড়ে রেখেছে। যোগ বিশ্বের জন্য শক্তির এক উৎস হয়ে উঠছে, ভারতের প্রতি বিশ্বাসের এক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ভারতের কাছে আস্থার কেন্দ্র রয়েছে, যে ভারতের কাছে আয়ুর্বেদ রয়েছে, যে ভারতের কাছে হলিস্টিক হেলথ কেয়ারের মতো সুব্যবস্থা রয়েছে, সেখানে আজ হিল ইন ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সামর্থ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, তা সে হস্তশিল্প হোক, সংস্কৃতি হোক, আমাদের চলচ্চিত্র হোক, আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হোক, VFX হোক, আমাদের অ্যানিমেশন হোক, গেমিং হোক, কিংবা ডিজিটাল কন্টেন্ট হোক। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর ক্ষেত্রে ভারত নিজের দাপট দেখাতে পারে। আমাদের একে বৈশ্বিক সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ ভারত ওয়েব সামিটকে একটি উল্লেখযোগ্য গতি দিয়েছে। সারা বিশ্ব আজ ধীরে ধীরে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটের দিকে তাকিয়ে আছে, এবং এটি ভারতের সফট পাওয়ার ও ভারতের ক্রিয়েটিভ দুনিয়ার সাথে সারা বিশ্বকে পরিচিত করাবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের কাছে রয়েছে বিশাল বনজ সম্পদ। আমাদের কাছে 100টিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এর ক্ষমতা প্রচুর, কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের সফট পাওয়ারের মাধ্যমে বিশ্বের পর্যটকদের ভারতের প্রতি আকর্ষিত করার এক বড় সুযোগ, আমাদের এই সামর্থ্য রয়েছে, আমাদের বিশ্বকে দেখাতে হবে। আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি এবং যত দ্রুত সম্ভব এই পর্যটকদের কাছে পৌঁছাবো। আজ বিশ্বে খেলাধুলাও হলো ভারতের প্রতি আকর্ষণের এক বিশাল কেন্দ্র, তাই বিশ্বের বড় স্পোর্টস ইভেন্ট কেন ভারতেই হবে না? কন্টেন্ট ইকোনমি আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের যুব সমাজের কাছে এক বড় আকর্ষণ। বিশ্বের

প্রত্যেক শিল্পী চান যে কোন না কোন সময় ভারতের মাটিতে তারা অনুষ্ঠান করবেন। এটি একটি অত্যন্ত বড় সুযোগ, একে মোবিলাইজ করার জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, সপ্তধারার এই সাতটি শক্তির উদ্দেশ্য কেবল একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করা নয়, বরং একটি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ যে লক্ষ্য নিয়ে আজ এগিয়ে চলেছে, যে অ্যাম্বিশন নিয়ে আমরা চলছি, সেই স্কেলকে অতিক্রম করার লক্ষ্যেই আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, কিছু কথা আমি বলেছি, কিন্তু আমি এর থেকেও এগিয়ে ভাবি। আমি যখন দেশকে জাগ্রত করতে চাই, তখন আমি দেশের শক্তিকেও জাগ্রত করতে চাই। দেশ বলতে কেবল সরকার বোঝায় না, দেশ মানে দেশের প্রত্যেক নাগরিক এতে যুক্ত। আমরা কি এটা ভাবতে পারি না? আমরা ফরচুন 500 এর কথা তো অনেক শুনি, আগামী এক দশকে এই ফরচুন 500 তালিকার মধ্যে 50টি কোম্পানি ভারতের কেন হবে না? এই লক্ষ্য আমাদের কেন হওয়া উচিত নয়? আমাদের ব্যাংকিং সেক্টর আজ ফুলে ফেঁপে উঠছে, তাই বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় ভারতের ব্যাংকের বিজয় পতাকাও কেন উঠবে না? বিশ্বের সেরা 5টি ব্যাংকের মধ্যে ভারতেরও অন্তত একটি ব্যাংক থাকা উচিত। ভারতের ফার্মা ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের 5টি বড় ফার্মা কোম্পানির মধ্যে ভারতেরও 1-2টি ফার্মা কোম্পানিকে জায়গা করে নিতে হবে। ভারতের সেখানেও নিজের একটা স্বতন্ত্র স্থান তৈরি করা উচিত। আজকে দুনিয়ায় বড় বড় ল ফার্ম রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে, তাই বর্তমান সময়ে গ্লোবাল লিডারশিপের হ্রাস এখন আমাদের হাতে থাকা উচিত নয় কি? আমাদের ট্যালেন্ট আছে, সামর্থ্য আছে, পাশাপাশি আমাদের এক দীর্ঘ ইতিহাসও রয়েছে। বিভিন্ন ভাষার ওপর আমাদের দখল রয়েছে, তাই আমাদের বিশ্বের দরবারে পৌঁছানো উচিত, দুনিয়ার প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে। কেন আমাদের কোনো কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম থাকবে না? ভারতের টেকনোলজি কোম্পানিগুলো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হোক, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের এমন সব ব্র্যান্ড গড়ে তুলতে হবে যা সারা বিশ্বকে আকৃষ্ট করবে, আমাদের ব্র্যান্ড হবে আমাদের দেশের পরিচয় এবং তা বিশ্বের জন্য একটি ডেস্টিনেশন হয়ে উঠবে। সেই দিশাতেই আমাদের কাজ করতে হবে। আর এর জন্য আমি রাজ্য সরকারগুলোকে অনুরোধ করতে চাই, আমি স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোকেও বলতে চাই, সেই সাথে ভারত সরকারেরও এটা দায়িত্ব যে আমাদের রিফর্মের গতি আরো বাড়াতে হবে, আমাদের 2047 সালের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থা সমূহকে উন্নত করতে হবে। আমরা অতীতের নীতি নিয়ম মেনে চলতে পারি না, বরং আমাদের আগামীর স্বপ্ন অনুযায়ী নীতি নিয়ম তৈরি করতে হবে, এবং আমরা যদি এটি করতে পারি তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সফল হব। আর আমি দেশবাসীকে ভরসা দিচ্ছি, এই পথে কঠোর পরিশ্রমে কোনো খামতি না রেখে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক কিংবা ইন্ডাস্ট্রি, আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, আমাদের রিফর্মস চালিয়ে যেতে হবে, রিফর্মসকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি আগেও বলেছিলাম, আমরা রিফর্ম কোনো কম্পালশন থেকে নয়, বরং কনভিকশন থেকে করছি, আমরা তা করছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। আমার প্রিয় দেশবাসী, যখন আমি বিকশিত ভারতের কথা বলছি, তখন আমি দেশকে এক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছি। এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে? এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সাধকই বা কে? যদি কেউ সাধক থেকে থাকে, তবে সে হলো আমার দেশের যুব সমাজ, তারা আমার দেশের যুব শক্তি। বিকশিত ভারতের যাত্রায় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও আমার দেশের এই যুব সমাজই। আর সেই কারণেই আমাদের বিকশিত ভারতের লক্ষ্যকে যুবকদের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, গত 10-12 বছরে সেই অভিমুখে অনেক কাজ সম্পন্ন হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া অভিযানের কথাই ধরা যাক, আজ সারা দেশে 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ গড়ে উঠেছে। আমাদের দেশের যুবকরা আজ শুধু নিজেরাই কাজ করছে না, বরং তারা আরো অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। ভারত সরকার 1 লক্ষ কোটি টাকার একটি ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। আমি দেশের যুব সমাজকে বলতে চাই, আপনারা আপনাদের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে আসুন।

সম্পদের কোনো অভাব আমরা হতে দেব না। আপনাদের মেধা ও বুদ্ধিকে সামর্থ্য যোগাতে আমরা লক্ষ কোটি টাকার একটি ব্যবস্থা করেছি, যাতে গবেষণার নতুন নতুন সুযোগ পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়ার নতুন সস্তা ডেটা আমাদের যুব সমাজকে শক্তিশালী করেছে। বিশ্বে যদি কোথাও সবচেয়ে সস্তা ডেটা থেকে থাকে, তবে তা এই ভারতের মাটিতেই আছে। আর এভাবেই দেশের যুবশক্তি যুবকদের নতুন শক্তি যুগিয়েছে। আমরা স্কিল ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করেছি, স্পেস সেক্টরকেও আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আমরা ন্যাশনাল ড্রোন পলিসি তৈরি করেছি, খেলো ইন্ডিয়া পলিসি তৈরি করেছি। গত 35 বছর ধরে আমাদের দেশে কোনো এডুকেশন পলিসি ছিল না, এখন আমরা নতুন এডুকেশন পলিসি নিয়ে এসেছি এবং এর সবচেয়ে বড় সুবিধা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো পেয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের 2004 থেকে 2014 সালের একটি পরিসংখ্যান দিতে চাই। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশে 350টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল, আর আজ গত 10-12 বছরের মধ্যেই প্রায় 650টি নতুন বিশ্ববিদ্যালয় দেশের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 2014 সালের আগে মেডিকেলের মাত্র 400টি আসন ছিল, আজ সেখানে মেডিকেলের প্রায় 850 আসন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতের মাটিতে পা রাখছে। ভারতের মাটিতেই যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার যুবকেরা পায়, তার ব্যবস্থাও করা হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। আর সেই কারণেই আমরা প্রায় 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছি, যাতে উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ে। গত 10 থেকে 12 বছরে যুবকদের জন্য আমরা অনেক নতুন পথ খুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্টার্ট আপের দরজা খুলে দিয়েছি। ভারতের প্রাইভেট স্টার্ট আপের ক্ষেত্রে মাত্র 28 বছর গড় বয়সের এক ঝাঁক যুবক প্রথম প্রচেষ্টাতেই নিজেদের স্যাটেলাইট এবং রকেট লঞ্চ করে দেখিয়েছে। বন্ধুগণ, তারা সত্যি এক অভাবনীয় কাজ করে দেখিয়েছে। আজ প্রায় 250,000-এরও বেশি রেজিস্টার্ড স্টার্টআপ রয়েছে। বিগত দিনে আমরা এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিলাম। এআই এর প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। লাল কেল্লা থেকে আমি দেশের যুব সমাজের জন্য একটি ঘোষণা করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ তরুণীকে এআই স্কিলের প্রশিক্ষণ দেওয়ার কাজ আমরা সম্পন্ন করব, যাতে আমাদের দেশের যুব সমাজের এআই এর জগতেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তৈরি হয়। বন্ধুগণ, বায়ো ইকোনমি এখন একটি নতুন ক্ষেত্র। 2014 সালের আগে একটা সময় ছিল যখন বায়ো ইকোনমিতে মাত্র 60,000 কোটি টাকার কাজ হতো। আমার দেশের যুবকেরা, আপনারা কি অসাধ্য সাধন করেছেন তা একবার দেখুন। যখন নীতি সঠিক হয়, লক্ষ্য যখন স্পষ্ট থাকে, তখন আমার দেশের তরুণরা বায়ো ইকোনমিতে ঠিক কেমন করে ঘুরে দাঁড়াতে পারে তা আজ দৃশ্যমান। দেশের যুবশক্তি নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। 2014 সালের আগে যেখানে বায়ো ইকোনমির ব্যবসা ছিল মাত্র 60,000 কোটি টাকার, আজ সেই ব্যবসা 20,00,000 কোটি টাকায় পৌঁছে গেছে। বন্ধুগণ, ২০০৯-১০ সালের সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের দেশে মাত্র 25,00,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 2009 থেকে 2010 সালে 1,50,000, মাত্র 1,50,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 1,50,000 ইলেকট্রিক ভেহিকেল, সেখানে 25 থেকে 26 সালে 25,00,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। আমার প্রিয় দেশবাসী, এভিয়েশন সেক্টরও আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন বিমানবন্দর, নতুন রুট, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে। মেইনটেন্যান্স ও ওভারহোলিং এর কারণেও আজ দেশে বিপুল পরিমাণে স্কিলড ম্যান পাওয়ার কাজ পাচ্ছে। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরির দিশায় আমরা সাফল্য অর্জন করেছি। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-295 ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে, সফলভাবে আকাশে উড়েছে। এটি আমাদের দেশের যুব সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। বন্ধুগণ।

ড্রোনের ব্যবহারও আজ দেশ জুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গ্রামাঞ্চলে ড্রোন ব্যবহারের মাধ্যমে আজ স্বামিত্ব যোজনা দারুণভাবে সফল হচ্ছে। প্রায় 3.25 কোটি পরিবার ইতিমধ্যেই এই স্বামিত্ব যোজনার সুফল ভোগ করতে পারছেন, আর এর ফলে 140 লক্ষ কোটি টাকার মতো সম্পদ আনলক হয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব হচ্ছে, মানুষ নিজের ব্যবসা শুরু করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে এখন এক বড় বোঝা তৈরি হয়েছে, আর তা হল কোচিং ক্লাসের প্রতিযোগিতা। প্রত্যেক বাবা মায়েরই এখন মনে হচ্ছে যে কোচিং ক্লাসে সন্তানকে না পাঠালে হয়তো সম্মান থাকবে না। এই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করেই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে তাদের হাজার হাজার কোটি টাকার খরচও সাশ্রয় হয়, সন্তানরাও যাতে নিজেদের আশেপাশেই থাকতে পারে, তাদের ঠিকমতো দেখভাল করা যায়, পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে, সেই লক্ষ্যেই আমরা যুব সমাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কাছে, অত্যন্ত মেধাবী শিক্ষক ও ট্যালেন্ট রয়েছে। এই সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার একটা সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আমি সবসময় বলে আসছি, যারা খেলাধুলা করবে তারা অ্যাক্টিভ থাকবে। যখন আমি যারা খেলবে তারাই প্রস্ফুটিত হবে এই কথাটি বলছি, তখন বলি আমার প্রিয় দেশবাসী, আজ ভারত ক্রীড়া জগতে নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করে নিচ্ছে। এখন খেলার পডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়, ভারতের রাজগান ধ্বনিত হয় এবং ভারতের তেরাঙ্গা পতাকা সগৌরবে উড়তে দেখা যায়। এই লক্ষ্য পূরণে টোপস যোজনা এক বিশাল সফলতা অর্জন করেছে। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের জন্য কোচিং, স্পোর্টস মেডিসিন, স্পোর্টসের জন্য নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে ভারত এখন পারদর্শিতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। যুব সমাজের জন্য এটি এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র। কেউ যদি খেলোয়াড় নাও হতে পারে তাহলে ওর সাপোর্ট সিস্টেমে আজ এক বিশাল বড় ক্ষেত্র উন্মোচিত হচ্ছে, আর এভাবেই ক্রীড়া বিশ্বে ভারতের প্রদর্শন ক্রমাগত উন্নত। এবং আমরা 2036 সালে অলিম্পিকের শক্তিশালী দাবিদার হয়ে ওঠার লক্ষ্যে নিরন্তর এগিয়ে চলেছি, আর 2030 সালে ভারত কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছে। আর আমার বন্ধুগণ, অলিম্পিক গেমসে প্রায় 40 ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে এবং প্রায় 350 বা 350টির মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থাকে এই অলিম্পিকে। আর এটা জেনে আপনাদের দুঃখ হবে, আমার দেশবাসী, আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে এই চ্যালেঞ্জ রাখছি এবং আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সাহায্য চাইছি। অলিম্পিকের প্রায় 350টি ইভেন্টের মধ্যে ভারত 2/3 খেলাতেই অংশ নিতে পারে না, সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, আমরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারি না। আমরা স্থির করেছি যে 2036 সালে যে অলিম্পিক আয়োজিত হবে আমরা চাই তা ভারতেই হোক, কিন্তু 2036 সালে যেসব খেলায় আজ ভারত অংশগ্রহণ করে না, যেসব ইভেন্টে ভারত কোয়ালিফাই করতে পারে না, যে সমস্ত ইভেন্ট এতদিন ভারত ছেড়ে রেখেছে, সেই 3/4 ক্ষেত্র আজ আমাদের অপেক্ষায়। ভারত এখন সেই ক্ষেত্রগুলোর উপর জোর দেবে, আর এর জন্য আমরা ট্যালেন্ট হান্টের একটি অভিযানও শুরু করতে চাই। 2036 সালের অলিম্পিকের জন্য যদি আমরা খেলোয়াড় চাই, তবে আজ যারা 5 বছর 10 বছর বা 15 বছর বয়সী তরুণ যেই ছেলেরা রয়েছে তাদের দিকে নজর দিতে হবে, আমাদের কন্যাদের প্রতিও মনোযোগ দিতে হবে, আর সেই কারণেই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি স্কুলে একটি ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। শিশুদের প্রতিভাকে পরখ করা হবে এবং তারপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য খেলার মতো দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রিয় যুব সমাজ, দেশের সামনে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সামনে মাদক আসক্তি আজ এক বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব হওয়া উচিত। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী হতে হবে। আমাদের যুবশক্তির

আমার প্রিয় দেশবাসী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশের সামনে যে সমস্ত পুরনো চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা আজ অনিবার্য। নকশালবাদ এবং মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে তাদের তরতাজা সন্তানদের জীবন বরবাদ করে দিয়েছে এবং বাবা মায়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। এই নকশালবাদ প্রায় চার দশক ধরে ভারতের এক বিশাল অংশকে, এক বিপুল জনসংখ্যাকে নিজের কবজায় আটকে রেখেছিল, বন্দুকের নলের মুখে দমিয়ে রেখেছিল, সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেশের সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় 3,500-এরও বেশি আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হয়েছে। যুদ্ধের ময়দানে যত সৈনিক প্রাণ হারান তার চেয়েও বেশি আমাদের পুলিশ জওয়ানদের নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ সুরক্ষা পান। এই নকশালবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করে দিয়েছিল। 2014 সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা দেশকে নকশালবাদ থেকে মুক্ত করব। আর আজ আমি অত্যন্ত আনন্দিত যে নকশালপন্থী ও মাওবাদী হিংসার আজ সম্ভবত শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও ক্ষমতা আর অবশিষ্ট নেই। একে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে একসময় নকশালবাদীদের গুলিবর্ষণ চলত, যেখানে প্রতিনিয়ত আমাদের ধরিত্রী রক্তরঞ্জিত হয়ে থাকত। আজ সেই সমস্ত নকশাল প্রভাবিত অঞ্চল ওই এলাকাগুলিতে নকশাল মুক্ত হওয়ার কারণে আজ উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙা সগৌরবে উঠছে। আমার প্রিয় দেশবাসী, তবে এই চ্যালেঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বহু বছর ধরে মাওবাদী চিন্তাধারার কিছু মানুষ দেশের ক্ষমতার অলিন্দে বসেছিলেন, এমনকি সরকারি কমিটিগুলোতে তারা উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। এই মাওবাদী চিন্তাধারায় দীর্ঘকাল ধরে আমাদের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করেছিল। আমার প্রিয় দেশবাসী, জঙ্গলে সশস্ত্র নকশালদের নির্মূল করতে দেশকে সেই ভয়াবহ সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে আজ আমরা সফল হয়েছি। কিন্তু সশস্ত্র নকশালরা তো বিদায় নিয়েছে, তবে এই বুদ্ধিজীবী নকশালরা এখনো সুযোগের সন্ধানে রয়েছে। তারা আজ হিংসা ও অরাজকতার পথ খুঁজছে, সমাজকে ভুল পথে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কৌশল ও চক্রান্ত করে চলেছে। আমাদের এই বুদ্ধিজীবী নকশালদের আইসোলেট করতে হবে এবং দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার মূল ধারার অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সুরক্ষিত ভারত গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। চ্যালেঞ্জ সীমান্তের ভেতরে হোক কিংবা সীমান্তের উপারে, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। আজ যুদ্ধের ধরন বদলে যাচ্ছে, এখন যে যুদ্ধ শুধুমাত্র সীমান্তেই হবে তার আর কোনো গ্যারান্টি নেই। দেশের ভেতরে কোনো রিফাইনারি কিংবা ব্যাংকিং সেক্টরকে নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, ডেটা সেন্টারে আক্রমণ চালিয়ে এক প্রকার যুদ্ধের নতুন রূপ নেওয়া হচ্ছে, যেখানে পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, কলকারখানাগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলিতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেছিলাম, বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলছে। আজ আমাদের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে, বিশ্বের প্রায় 100টি দেশে আমাদের তৈরি অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ে আমাদের অস্ত্রশস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। কিন্তু এর পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রস্তুত করতে হবে। গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে যে সিভিল ডিফেন্স ব্যবস্থাগুলি গড়ে তোলা হয়েছে সেগুলোর আধুনিকীকরণ আজ অত্যন্ত জরুরি। সেই কারণেই আজ লালকেল্লা থেকে আমি ঘোষণা করছি যে আমরা আগামী দিনগুলিতে সিভিল ডিফেন্স

একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলব। আমরা তাদের আধুনিক ব্যবস্থাগুলির সাথে পরিচিত করাব। আধুনিক সংকট থেকে নাগরিকদের রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। সিভিল ডিফেন্সের এমন একটি বিশাল ভলান্টিয়ারি ফোর্স আমরা তৈরি করতে চলেছি যা আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ নির্মাণে আমাদের মা বোন ও কন্যাদের অবদান আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। যা আজ আমাদের কাছে এক বিশেষ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে, ফাইটার জেট হোক বা সিভিল এভিয়েশন, আমাদের কন্যারা আজ সব ক্ষেত্রেই এগিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও আমাদের কন্যারা এগিয়ে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যায় ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও সব থেকে বেশি আমাদের কন্যাদেরই অগ্রগতি দেখা যাচ্ছে। আজ সেনাতেও এনডিএ থেকে যে কন্যারা উত্তীর্ণ হয়েছে তারা অত্যন্ত গর্ব ও দাপটের সঙ্গে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাতে শুরু করেছে। সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গিয়েছিলাম, দেখলাম যে আদিবাসী কন্যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কন্যারা কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছে। তারা এমন গ্রাম থেকে এসছে যেখানে পাসপোর্ট কি জিনিস তা কেউ জানত না, সেই কন্যারা বিদেশে গিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, আজ তারা চিপ তৈরির কাজ করছে। আর তাদের সেই আত্মবিশ্বাস দেখে আমি সত্যি বলতে খুব প্রভাবিত হয়েছি। আর 3 লাখ নয়, 3 কোটি, হ্যাঁ 3 কোটি বোনকে আমরা লাখপতি দিদি বানানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমরা 6 কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই 3 কোটি নতুন লাখপতি দিদি তৈরি হওয়া মানে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট বড় পরিবর্তন আসা। মাতৃশক্তির হাত ধরেই এই পরিবর্তন আসতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আজ পঞ্চায়েতে, পৌরসভায়, পুরনিগমে এক বিশাল সংখ্যক নারী জনপ্রতিনিধি হিসেবে দেশের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন। তারা অত্যন্ত দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা সংসদে ওমেন এম্পাওয়ারমেন্ট রেস্ট্রিকশন অ্যাক্ট পাস করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে গত 40 বছর ধরে রাজনীতির ময়দানে এই স্বপ্নটি বারবার রাজনৈতিক শিকার হয়েই থেকে গিয়েছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আজ লালকেল্লার প্রাকার থেকে তেরাঙ্গা পতাকার ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছি, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেই নারীদের সামর্থ্যের পূজারি হয়ে উঠুন, তাদের সম্মানে এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের মায়েদের ও বোনেদের খুব শীঘ্রই বিধানসভা এবং লোকসভায় 33% প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, যাতে তারা ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে। এটাই সময়ের দাবি। আর আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন মহিলা সংরক্ষণ চালু করে নারীর সম্মানে আপনারাও অংশীদার হন, আপনারাও এর কৃতিত্ব নিন, কিন্তু দয়া করে আমার মা বোনেদের তাদের ন্যায্য অধিকারটুকু দিন। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের সংকল্প তখনই বাস্তবায়িত হবে যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। 2014 সালের আগে দেশের মাত্র 25 কোটি মানুষের কাছে সোশ্যাল সিকিউরিটি কভার ছিল, মাত্র 25 কোটির কাছে। গত 5-7 দশকে যেখানে এই সংখ্যাটা মাত্র 25 কোটি ছিল, সেখানে আমরা 1 দশকের মধ্যেই 100 কোটি দেশবাসীকে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছি। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 70 বছরের বেশি বয়স্কদের জন্য আজ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোটি কোটি পরিবার আজ উপকৃত হচ্ছে। আর এই আয়ুষ্মান কার্ডের কারণে প্রায় 2 লক্ষ কোটি টাকা, যা ওষুধ আর অপারেশনের পেছনে খরচ হওয়ার কথা ছিল, তা আজ আমার পরিবারগুলোর সন্তানদের বেঁচে গিয়েছে। সেই দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলো আজ অনেক বড় সাশ্রয় করতে পেরেছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাকে একটি বিশেষ কাজের জন্য আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সবার কাছে একটা সাহায্য চাইছি। দেশের সকল যুব সমাজের কাছে আমি চাই যে আপনারা এর নেতৃত্ব দিন।
আপনাদের এক বা দুই ঘন্টা সময় দেশকে এক বিশাল

0: শক্তি প্রদান করতে চলেছে। আপনাদের মনে হতে পারে যে এক দুই ঘন্টায় আমি দেশকে এমন কি শক্তি দিতে পারি, আমি সেটা বলছি। আপনারা এক বিশাল শক্তিতে পরিণত হতে চলেছেন, সেই কারণেই প্রতিটি ঘরে ঘরে এমন পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সারা দেশে জনগণনার কাজ চলছে, সেন্সাসের কাজ চলছে, আর এই গণনা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে তৈরি হয় না, এর খুঁটিনাটি বিচার করেই দেশের নীতি ও পরিকল্পনাগুলো নির্ধারিত হয়, যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে। আর তাই সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এত তাড়াহুড়ো করেন যে কখনো একটি বানান লেখেন, আবার কখনো অন্য কিছু লিখে ফেলেন, আর এর ফলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল পেতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যখন টেকনোলজি রয়েছে, তখন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেরাও জনগণনার কাজে আপনাদের তথ্য নিজেদের মোবাইল ফোন থেকে পূরণ করে জমা দিতে পারবেন। পরবর্তীকালে কোনো সরকারি বাবু আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আপনারা যদি ডিজিটাল পদ্ধতিতে নিজেদের নাম নথিভুক্ত করেন, যাতে প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনকি বানানেও কোনো ভুল না থাকে বা তথ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে, আপনারা যত নির্ভুল তথ্য দেবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা এক বিশাল সহায়ক হবে। আর সেই কারণেই আমি দেশের যুব সমাজকে বলছি যে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সাথে বসে পুরো ফর্মটি ভালো করে বুঝে নিন, প্রয়োজনে প্রথমে একটি কাগজে ফর্মটি পূরণ করে দেখে নিন, যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করে নিন এবং তারপর টেকনোলজিক্যালি সেটা ডিজিটালি আপলোড করে দিন। আপনারা দেখবেন দেশ কত বড় একটা কাজ করে ফেলবে আর দেশের সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার হবে। তাই আমার দেশের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা যেন গণনার এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হন। আমার প্রিয় দেশবাসী, আমি লালকেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, সেই পঞ্চপ্রাণ দেশকে নিজের আত্মগৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং লক্ষ্য পূরণের সামর্থ্য নিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে, এক বিশাল শক্তি জুগিয়েছে। আমাদের পরাধীনতার মানসিকতা প্রতি মুহূর্তে মুছে ফেলতে হবে, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, পণ্ডিত নেহরু দেখেছিলেন, সর্দার প্যাটেল, ভগৎ সিং, সুখদেব রাজগুরু দেখেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, ভগবান বিরসা মুন্ডা দেখেছিলেন, জ্যোতিবা ফুলে দেখেছিলেন, তাঁদের সবার থেকে প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আসুন এই সংকল্প আমরা আবারও নতুন করে গ্রহণ করি, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে এবং আমাদের কর্তব্যই যেন হয় আমাদের পরিচয়। আমি সমস্ত দেশবাসীকে বলবো, সময় এখন আমাদের, আমি প্রত্যেক দেশবাসীকে বলবো, সময় আমাদের, সুযোগ আমাদের এবং সংকল্প আমাদের। আসুন আমরা স্বপ্নকে সংকল্পে পরিণত করি, সংকল্পকে সামর্থ্যে রূপান্তরিত করি এবং সেই সামর্থ্যকে সফলতায় বদলে দিই। আসুন আমাদের প্রতিটি পদক্ষেপকে উন্নয়নের পদক্ষেপে পরিণত করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন ঘটাই, লক্ষ্যে অবিচল থাকি, একটি প্রদীপ থেকে জ্বলুক হাজারো প্রদীপ। আসুন আমরা সবাই মিলে এক বিকশিত ভারত গড়ে তুলি, এই একই ভাবনা নিয়ে এই শুভ উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ করছি আমার সাথে সমস্বরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইক

0: Cine Quiz.
1: ফেল ঘড়িকাটা বলছে এখন ঠিক 10:51 শুনছো বিহু আর আত্রীয়কে, আমরা রয়েছি উইকেন্ড ফিল্মি ফিভার 9903653992 তে। অনেক অনেক হোয়াটসঅ্যাপ আর মেসেজ কিন্তু ইতিমধ্যেই চলে এসছে, আর ওভার টু ইউ আত্রেয়, কারা কারা আজকে সঠিক আনসার দিয়েছে বলো।
2: মহিষাদল থেকে মেঘনা মল্লিক, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, খাতরা থেকে পূজা গড়াই, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা এবং হাওড়া থেকে আভা লস্কর। তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই অসাধারণ গান, বিপ্রাকের গান, একদম আজকের দিনের জন্য ভীষণ সুইটেবল একটা সাউন্ড ট্র্যাক, সেটা কোন সিনেমার, আর তুমি সঠিক উত্তরটা দিয়ে দিয়েছো। সত্যি আমাদের দেশটা এমনই একটা দেশ না, সেখানে যারা যারা লড়াই করেছে চিরকাল, তাদেরকে একটাই কথা বলা যায়, তারা হচ্ছেন শেরশাহ।
1: একদম, দিস ইজ এ রাইট আনসার। আর যারা যারা তোমরা আজকে সঠিক উত্তর দিলে, তাদের সবার জন্য রইল আপাতত তোমার জন্য রইল বি প্রাকের সেই গান, যে গানটা শুনে তুমি আমি আমরা সবাই ভীষণ কেঁদেছিলাম।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: সিনেমায় চারটে ভালো গান আর একটু হিয়া টুপটাপ জিয়া নস্টাল করলেই অনায়াসে ডিরেক্টর নিতিন কাক্কারের মতো বানিয়ে ফেলা যায় আবার আপন টু। কি বলবো মামা, যাকে বলে একেবারে টু মাছ স্মৃতির মন্থন। তবে পুরনো গানগুলো নিয়ে বেশি কাটাছেড়া করেনি দেখে ভালো লাগলো। সেই ওয়ানের গল্পের রিপিট টেলিকাস্ট উইথ আ টুইস্ট। তবে দাদা, প্রথম 30 মিনিটের পর ওগুলো কি হচ্ছিল আর কেনই হচ্ছিল সেটা আমারে বলবা না, তবে অ্যাক্টিং আপনাকে আশাহত করবে না। দিশা পাটানি, শাওন আজমি প্রত্যেকে যেমন ভালো, তেমনই স্ক্রিন প্রেজেন্স ইমরান হাশমির, উফ ভদ্রলোক স্ক্রিনে এলে আপনি ওসব স্টোরি টোরি ভুলে যাবেন। আর আছে একটি বিশেষ ক্যামিও, নতুন গানগুলো হল থেকে বেরিয়ে মনে আর থাকবে না। তবে মোটের উপর সিনেমাটা মন্দ নয়, তাই আমি সুপ্রীতি আবার আপন টুকে দিচ্ছি 7-5 রেইনবো কালার্স।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
1: স্টুডিও ক্লক বলছে এখন 11টা বেজে গেছে আর গানের গল্প নিয়ে বিহু আর আত্রেও কিন্তু চলে এসছে। মানে এই সেগমেন্টে চারিদিকে কি হচ্ছে, নতুন নতুন কোন কোন গায়ক গায়িকা আসছে এবং কাদের গান একটু বেশি হিট, একটু বেশি মিস হয়ে যাচ্ছে, সেই সব নিয়ে তোমাদের কাছে আপডেট থাকে। আর তোমাকে বলছি 9903653992 তে তোমাদের কাছে একটা প্রশ্ন রেখেছি। যারা যারা সিনে কুইজ 1টা মিস করেছো তারা কিন্তু ডেফিনেটলি এই নাম্বারের হোয়াটসঅ্যাপ এবং মেসেজ করে জানাও। অনেকেই ফোন করছো, ফোন করলে কিন্তু পেনাল্টি খেতে হবে।
2: ফোন করলে পাওয়া যাবে না, কিন্তু তোমার যদি মির্জাপুর দেখার জন্য মনটা খুব ছটপট ছটপট ছটপট ছটপট করে তাহলে সেই সুযোগ আবার পাওয়া যাবে। তার কারণ একদম শুরুতে বলেছি মির্জাপুর এবার সিনেমা হিসাবে আসিতেছে আসিতেছে আসিতেছে, অ্যান্ড সারপ্রাইজ আমি বাকি হ্যায় বস। তার কারণ এইবারে তোমার জন্য মির্জাপুরে কিন্তু শ্রেয়া ঘোষালের কণ্ঠও থাকবে। আচ্ছা, তোমার বরুণের কথা মনে রয়েছে, সেই গানটা আলী ফজল, শ্রেয়া, হ্যাঁ তারা সমস্ত ছিলেন টিলেন, কিন্তু বরুণটা এবারে শ্রেয়া ঘোষালও গাইছেন, মানে একটা নতুন ভার্জন আমরা শুনতে পারবো এবং সেখানে শ্রেয়া ঘোষাল থাকবেন। তাই যারা শ্রেয়া প্রেমী, ঠিক যেমন আত্রেয়, ঠিক যেমন বিহু, ঠিক যেমন তুমি, তাদের জন্য এটা অবশ্যই একটা উপরি পাওনা।
1: আর একদমই শ্রেয়া ঘোষাল বললেই যে গানটার কথা মনে পড়ে, ফ্রম দ্য ফিল্ম মিমি থেকে সেই গান, ইয়েস, তোমাকেই ডেডিকেট করছে বিহু আর আত্রেয়।

0: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
0: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলকাতা,
1: স্বাধীনতা সংগ্রামের কলকাতা।
2: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টির ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ করছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তাদের লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।

0: এই এক বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই, তারপর কি হলো?
1: ১৯০৮ সালে ওনার উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো
0: এক বছর পর,
1: ফিরে এলেন এক বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
0: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
1: ওকে, ১৯২৫ এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
2: আচ্ছা,
1: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
2: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
1: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমরা এআইটিইউসি বলি, তার দুবার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
2: তো কুনালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে ছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
1: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। ১৯১৩ সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
0: আচ্ছা,
1: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
0: ওকে, সত্যি কুনালদা এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
1: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
2: একদম।
1: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
2: অবশ্যই।
1: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
0: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
5: আইয়ে সুনতে হ্যায় ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে প্রেসিডেন্ট শ্রী নবীন জিন্দল কা বিশেষ সন্দেশ।
6: বন্দে মাতরম প্যারে দেশবাসী, আপ সবই কো স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়ে। আজ হম অমর শহীদো কো নমন করতে হ্যায় অর রাষ্ট্র নির্মাণ মে জুটে হর ভারতীয় কা অভিনন্দন করতে হ্যায়। বিক্রম ১ কি লঞ্চিং, ৫ ট্রিলিয়ন ডলার কি অর্থব্যবস্থা কা লক্ষ্য, রাষ্ট্রমন্ডল খেলো মে ৩৯ পদক অর ডিজিটাল ক্রান্তি, ইহি হ্যায় নয়ে ভারত কি পহচান। ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে হর ঘর তিরঙ্গা হর দিন তিরঙ্গা অভিযান সে জুড়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।
3: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
5: আইয়ে সুনতে হ্যায় ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে প্রেসিডেন্ট শ্রী নবীন জিন্দল কা বিশেষ সন্দেশ।
6: বন্দে মাতরম প্যারে দেশবাসী, আপ সবই কো স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়ে। আজ হম অমর শহীদো কো নমন করতে হ্যায় অর রাষ্ট্র নির্মাণ মে জুটে হর ভারতীয় কা অভিনন্দন করতে হ্যায়। বিক্রম ১ কি লঞ্চিং, ৫ ট্রিলিয়ন ডলার কি অর্থব্যবস্থা কা লক্ষ্য, রাষ্ট্রমন্ডল খেলো মে ৩৯ পদক অর ডিজিটাল ক্রান্তি, ইহি হ্যায় নয়ে ভারত কি পহচান। ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে হর ঘর তিরঙ্গা হর দিন তিরঙ্গা অভিযান সে জুড়ে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমা ওয়ালা বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা।
2: বাংলা সিনেমায় একটা এমন সময় ছিল যেখানে কমার্শিয়াল সাকসেস এবং ভালো গল্প বলা এই দুটো না একদম টুরু লাভের মতন মিলেমিশে ছিল। আর সেটা যারা করতে পারতেন তাদের মধ্যে একটা বড়সড় নাম হচ্ছে প্রভাত রায়। তার কারণ তার সিনেমা বাঙালি দর্শক এই জন্যই মন দিয়ে দেখত, সেখানে খুব সুন্দর করেও গল্পটা বলা হতো, আবার সেই সমস্ত সিনেমা বক্স অফিসেও হই হই করে চলতো। তাই এবারে অনেকদিন বাদে আবার প্রভাত রায়ের কাম ব্যাক হচ্ছে উইথ আ শর্ট ফিল্ম। রবীন্দ্রনাথের বলাই নিয়ে কাজ করছেন প্রভাত রায়।
3: আর এই বলাইতেই তিনি মিউজিক ডিরেক্টর হিসেবে বেছে নিয়েছেন নান আদার দ্যান কবির সুমনকে। কবির সুমন এবং প্রভাত রায় বহুদিন আগে একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছিলেন, যেমন ফর অ্যান এক্সাম্পল সেদিন চৈত্র মাস, তারপরে একটা বিশাল ব্রেক, কিন্তু এখন ওয়েট ইজ ওভার, প্রভাত রায় ফিরছেন, ফিরছেন কবির সুমন। আর কবির সুমন বললেই সেই গানটার কথা মনে পড়ে যে গানটা জাতীয় পুরস্কার এনে দিয়েছিল। শুনছো 107 FM রেইনবো, রয়েছি বিহরাত্রেও, আর এখন এই গানটা শুধুমাত্র তোমার জন্যে।

0: প্রিমিয়ার স্টোরি, সিনেমার প্রথম রাত। প্রিমিয়ার স্টোরি, প্রিমিয়ার স্টোরি, সিনেমার প্রথম রাত, সিনেমার প্রথম রাত।
1: 107 FM রেইনবোতে এই মুহূর্তে যারা

0: আপনি শুনছো, তাদের প্রত্যেককে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক উষ্ণ শুভেচ্ছা। তুমি যখন এই সময় আমাকে শুনছো, আমি কিন্তু তার ঠিক একদিন আগেই দেখে ফেলেছি ইয়েস পথিকৃৎ বসু পরিচালিত সেই সিনেমা যেটা বলা যেতে পারে বেশ বহুল চর্চিত। ইয়েস, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই যে সিনেমাটা দেখতে যাওয়া, তার জন্য কিন্তু পেরিয়ে আসতে হয়েছিল আমাকে একটা বৃষ্টি ভেজা রাজপথ। হ্যাঁ, সেটা পেরিয়ে আমি যখন পৌঁছলাম সিনেমা হলে, তখন মনে হয়েছিল যে আমি বেশ খানিকটা দেরি করে ফেলেছি। কিন্তু না, আমি আর এই ফিল্মের নায়ক জিৎ প্রায় একসাথেই সিনেমা হলে ঢুকেছি। হ্যাঁ, আমাকেও বলতে পারো বেশ খানিকটা হাততালি পেতে হয়েছে। অনেকেই আমার দিকে, না না, মোবাইল দিয়ে একদমই আমার ছবি তোলার চেষ্টা করেনি। আমিও চেষ্টা করেছিলাম ওনার ছবিটা তোলার, কিন্তু এমনভাবে সবাই তাকে ঘিরে ধরেছিল। তবে হ্যাঁ, এই সিনেমা কিন্তু একদম আমি দুরন্তভাবে দেখতে পেরেছি। এই জন্য একেবারে ফ্রন্ট সিটে, একেবারে সোজাসুজি তার দিকে তাকিয়ে আমি মুগ্ধ হয়ে গেছিলাম। যদি সিনেমাটা নিয়ে বিশেষ কিছু বলতে হয়, তাহলে একটা কথাই বলবো যে এখানে ভারতীয় বিপ্লবী অনন্ত লাল সিং, তাকে নিয়ে কিন্তু এই সিনেমাটা, এবং সিংয়ের আত্মজীবনীর যে এক একটা পার্ট রয়েছে, এক একটা পর্যায় রয়েছে, এবং সেখানে এত সুন্দর করে এখানে প্রস্থেটিক মেকআপের ব্যবহার রয়েছে, সেটার কিন্তু একটা আলাদা রকমের হাততালি পাওয়ার যোগ্যতা রাখে। ইয়েস, এখানে বিশেষ চরিত্রে কৌশিক সেন, রজতাভ দত্ত, চন্দন সেন, লোকনাথ দে এবং মিমি চক্রবর্তীকেও কিন্তু দেখা গেছে। চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠন যেটা, সেটা কিন্তু আমার পিকচারাইজেশন বেশ ভালো লেগেছে। এক্ষেত্রে যদি সঙ্গীতের কথা বলতে হয়, তাহলে ইয়েস, সেটাও বেশ মনোমুগ্ধকর, এবং শান্তনু মৈত্রকে সাধুবাদ দিতেই হয়। এখানে ফিল্মেটোগ্রাফি বা চিত্রগ্রহণে ছিলেন সৌমিক হালদার এবং সম্পাদনায় ছিলেন মলয় সাহা। সুতরাং এদেরও কিন্তু বিশেষ করে আমি ধন্যবাদ জানাবো, কারণ আমার বেশ ভালো লেগেছে। আজকে 15ই আগস্ট, সুতরাং সকলকেই আমি আরও একবার জানাই স্বাধীনতা দিবসের উষ্ণ অভিনন্দন।
1: প্রিমিয়ার স্টোরি, সিনেমার প্রথম রাত।
0: প্রস্থেটিকেও ঢাকা পড়ল না এমনই তাহার তেজ, গপ্প যদিও পালিয়ে গিয়েছে গুটিয়ে আপন লেজ। 14th অফ অগস্ট রিলিজ করলো পথিকৃৎ বসু ডিরেক্টেড জিৎ ব্যানারের নতুন বাক্য রচনা থরি সিনেমা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অলিম্পিকে দৌড়লে এই সিনেমা নামের জোরেই ফার্স্ট হয়ে যাবে। আমি কিন্তু প্রথম থেকেই ধরার চেষ্টা করছিলাম এই সিনেমায় ঠিক কি বলতে চাওয়া হয়েছে। অল্প রিসার্চ করে বুঝে ফেললাম হিস্ট্রি সিলেবাসটা এবার বাড়তে চলল। মানে প্রীতিলতা ওয়াদেদার, বিনা দাস, প্রফুল্ল চাকিদের মতো বিপ্লবীদের কথা হিস্ট্রি বইতে লেখা থাকলেও যে বিপ্লবী অনন্ত লাল সিং এর কথা লেখা হয়নি, এখানে তার কথাই বলা হচ্ছে। নানান ঘাত প্রতিঘাত, দেশে ফ্রিডম এলো ঠিক কথাই, কিন্তু বিপ্লবীরা পেনশন পেল না। তার উপর ফ্রি ইন্ডিয়াতে অনন্তবাবু সিনেমার ডিরেক্টর হলেন, ভানু হলেন কানু, জমাল হয় জীবন্ত মানুষের হালকা করে সফট রেফারেন্স, টোটা রায় চৌধুরী, জার্মান শেফার্ড, ওয়াটসন পার্টি বদলে অনন্ত সিং ওরফে প্রোটাগনিস্ট জিতের দলে ভিড়ে যাওয়া, না এটা কিন্তু একদম ভালো হয়নি। রজতাভ দত্তের হাই ভোল্টেজ কোড ড্রামার মধ্যে কৌশিক সেন স্বরাষ্ট্রমন্ত্রী, মন কিন্তু ততক্ষণে বলতে শুরু করে দিয়েছে মুকুল সোনার কেল্লা কোথায়, কোথায় সোনার কেল্লা। সেকেন্ড হাফ কিন্তু আপনাকে একেবারে ঘেঁটে গাওয়া করে দেবে, গ্যারেন্টিড। প্রস্থেটিক মেকআপ যেখানে একটা রেভলিউশন এনেছে, সেখানে জিতের ডিসগাইজগুলো কেমন যেন ডিসগাইজ, না মানে গল্পটা কোথায় যেন একটা জমে ক্ষীর হতে হতে ছানা কেটে গেল। শান্তনু মৈত্রীর সুর মাঝে মাঝে কানে এলো বটে, কিন্তু মনে রাখার মতো পেট্রিয়টিক গান। আর কবি তো নিজেই বলেছেন সব পেলে নষ্ট জীবন। জিতের ব্যারিটোন, তার অ্যাক্টিং এবিলিটি 100% থাকলেও বারবার হুচুট খাওয়া স্টোরি লাইন, নট সো রিলেটেবল স্ক্রিন প্লে, টু লেস প্রপ রিসার্চের জন্য আমি আর যে মহুয়া ফিল্ম কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে দেব 7-এর মধ্যে 4টে রেইনবো কালার্স, ওনলি অন 107 FM রেইনবো।
1: রেইনবো রিভিউ, সিনেমা রিপোর্ট কার্ড, ওনলি অন 107 FM রেইনবো। 107 FM রেইনবো রিভিউ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সব চরিত্র কাল্পনিক, সব চরিত্র কাল্পনিক। বিহাইন্ড দ্য সিনস, বিহাইন্ড দ্য সিনস।

0: চরিত্রগুলো কাল্পনিক হলেও ঘটনাগুলো একেবারে খাঁটি বাস্তব, আর সেই খাঁটি ডেডিকেশনটা থাকে বলেই না ওই রকম কাল্পনিক চরিত্রগুলোকে এতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। দীপিকা পাডুকোনের কথা বলতে গেলে আত্রেয় আর বিহুর ঠিক সেটাই মনে পড়ে।
1: একদমই তাই। আর দীপিকা পাডুকোন গত বছর বলেছিলেন যে দিনে 8 ঘন্টার বেশি তিনি কাজ করবেন না, তা নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল বলিউডে এবং সাউথ ইন্ডাস্ট্রিতে। অনেকেই বলেছিল যে এরকম একটা পারফর্মিং আর্টকে ওরকম 8 ঘন্টার হিসেবে বেঁধে দেওয়া যায় না। এর ফলে যেটা হয়েছিল যে কালকি 2, সেই সুপার হাইট ছবি কালকি 2 এর যে অফার সেটা কিন্তু তার হাত থেকে চলে গিয়েছিল। বাট দীপিকা বিইং দীপিকা যখন ডিসাইড করলেন তিনি সেকেন্ডবার মা হবেন, তারপরেও কিন্তু তিনি শুটিং চালিয়ে যাচ্ছেন। আর এই মুহূর্তে অ্যাটলি রাকা ছবির শুটিং তিনি করছেন 8 মাসের প্রেগনেন্সি নিয়েও। আর এই রাকা রিলিজ করবে নেক্সট ইয়ার, তবে এই ইয়ার অর্থাৎ ডিসেম্বরে আসতে চলেছে সেই বহু প্রতীক্ষিত ছবি শাহরুখ খান দীপিকা জুটির কিং, যেখানে রয়েছেন সুহানা, রয়েছেন অভিষেক বচ্চন আর বহু বছর পর রানি মুখার্জি। যাই হোক, দীপিকা পাডুকোনকে অল দ্য ভেরি বেস্ট ফ্রম বোথ অফ আস। আপাতত তোমাদের জন্য রইল বেশরম রং।

0: হিরো নাম্বার ওয়ান স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে।
1: আবার আপন টু বাজারে রিলিজ করে গেছে, আবার কে? একমাত্র এক এবং অনন্য দা ইমরান হাশমি, মানে ইমরান হাশমি দাদা আর কি।
2: ইমরান হাশমিকে কেউ দাদা বললে এটা জানলে ইমরান হাশমি খুব একটা খুশি হবে কিনা জানি না,
1: সেটা মহিলারা বললে।
2: যাই হোক, না ইমরান হাশমির কথাই যখন হচ্ছে, আওর আপন টু নিয়ে ইতিমধ্যে রিভিউ তোমাদেরকে আমরা শুনিয়েছি, আত্র এবং বিহু শুনিয়েছে। তবে এই যে ইমরান হাশমির লোকটা, আমি জানি না ওনার

0: দেজা ভু হয় নাকি, মানে একটা লোক যে কিনা শুরু করেছিলেন ক্যারিয়ারটা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হয়ে রাজ ছবির, সেই তিনি রাজ টুতে অভিনয় করেছিলেন অ্যাজ আ লিডিং হিরো। আর সেই ইমরান হাশমি মানে আমরা যারা নাইনটিজের শেষের দিকের বাচ্চা কাচ্চা বা 2000-এর শুরুর দিকের বাচ্চা কাচ্চা, তাদের কাছে ইমরান হাশমি ইজ অ্যান ইমোশন। আর ওটা তো সবাই বলেই, মানে ইমরান হাশমির ছবি ফ্লপ হতে পারে কিন্তু তার ছবির গানগুলো কখনো ফ্লপ হয় না।
1: ঠিক বলেছ, ঠিক বলেছ। এবং ওই সময়কার সিনেমা, ইমরান হাশমি, গান, এই সমস্ত মনে পড়লে একজনের নাম খুব মনেই পড়ে, তার কারণ তিনি এখন খুব একটা বেশি গান টান করেন না।
0: আচ্ছা, এই এই যে গানটা এখন চালাবো, ছোটবেলায় এই গানটা চালালে?
1: না না, ঠিক আছে ঠিক আছে, বেশি কিছু মনে করতে হবে না। আপাতত কুনাল গঞ্জওয়ালার কথা মনে করো, ইমরান হাশমির কথা মনে করো, আর গানটা শোনো।
0: হ্যাঁ শোনো কিন্তু।
1: হ্যাঁ

0: चुप के फिल्मी गॉसिप
1: Yes, this is my favorite part. মানে টলিউড বলিউড জুড়ে কত কিছু ঘটে, মানে কেউ কেউ বিয়ে টিয়ে করে ফেলেন, কেউ লুকিয়ে লুকিয়ে প্রেম করেন, আবার কেউ প্রেম করবে বলে বিয়ে করেন না, অন্য কারোর সঙ্গে চলে যান, এই সমস্ত নিয়েই আমাদের চুপচুপ কে। আর কিছুদিন আগেই আমির খানের থার্ড ম্যারেজ নিয়ে বহু লেখালেখি হয়েছিল। তিনি তো বিয়ে করেছেন, তবে একজন মানে বলিপাড়ার একজন বলে দিয়েছেন, যতই প্রেম করি না কেন বিয়ে আমি করছি না,
2: বিয়ে টিয়েতে বিশ্বাসই করি না। তোমরা যতই যাই ভাবো না কেন, দেখো আমার একজন গার্লফ্রেন্ড রয়েছে, তার বয়স আমার থেকে অনেক কম, সে কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু বিয়ে আমি করবো না। এটা আত্রেয় বিহু কেউ বলেনি, এটা বলেছেন আমাদের শ্রী শ্রী অনুরাগ কাশ্যপ এবং তার যিনি গার্লফ্রেন্ড শুভ্রা শেট্টি। তিনি তার জীবনে আসার পরে তিনি তার জীবনের নতুন মানে খুঁজে পেয়েছেন। এর আগে নাকি অনুরাগবাবু কোনো মানেটানই খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু মানে খুঁজে পাওয়ার পরেও তিনি আর বাক্য রচনা করতে রাজি না হন, তাই জন্য তিনি বলে দিয়েছেন, আমি আর বিয়ে থার মধ্যে যাবো না, শুধুমাত্র প্রেম প্রেম আর প্রেম।

0: সিরিজ ফ্যাক্টরি রাতভোর বিঞ্জ ওয়াচ সিরিজ ফ্যাক্টরি সিরিজ ফ্যাক্টরি।
1: হ্যাঁ, উইকেন্ডের রাত্রির বলে কথা, তারপরে আবার স্বাধীনতা দিবস, স্পেশাল উইকেন্ডটাই একটু বিঞ্জ ওয়াচ করা যেতেই পারে। কিন্তু আজকের বিঞ্জ ওয়াচ লিস্টে কি থাকছে?
2: কি থাকছে বলতে গেলে তোমাদেরকে বলা যায় একটা স্ট্রিমিং ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু ইতিমধ্যেই নাম্বার 3 স্ট্রিম করছে ম্যায় ওয়াপাস আউঙ্গা। যারা যারা আমার মতো হলে গিয়ে দেখতে পারোনি তারা ডেফিনেটলি এটা সেই স্ট্রিমিং প্ল্যাটফর্মে দেখতে পারো। এছাড়াও দুদিন আগে আমি হঠাৎ করেই ডুম ওয়াচিং করছিলাম এবং সেখান থেকেই একটা অদ্ভুত সিরিজ খুঁজে পেলাম যে

0: মেয়েটার নাম হচ্ছে নিব্বা নিব্বি। নামটা শুনলে ভীষণ রকম ক্লিশে লাগতে পারে, মানে আজকালকার দিনে যারা আমি খেয়েছো সোনা করে তাদের নিব্বা নিব্বি বলা হয়। বাট দিস নিব্বা নিব্বি ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। মুখ্য ভূমিকায় রয়েছে ঋষভ বাসু অ্যান্ড সৌরসেনী মৈত্র। আমি না এটা ঠিক স্পয়লার তোমাদের দেব না, জাস্ট এটুকুই বলবো যে গো অ্যান্ড ওয়াচ ইট। ভাববে তুমি একটা রোমান্টিক প্রেম, কিন্তু হবে ঠিক উল্টো।
1: ব্যাপারটা হচ্ছে নিব্বা নিব্বিদের অনেক রকম সিনেমা টিনেমা নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু কিছু সিনেমায় এসে ঝড় তুলে দিয়ে চলে যায়। সাইয়ারা ঠিক সেরকমই একটা সিনেমা।

0: তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট তুমি আসবে বলে তুমি আসবে বলে
1: Yes, next week কি কি তুমি দেখবে সেই লিস্ট নিয়ে আত্মীয় তো রয়েছেই। তবে তোমাদেরকে একটা কথা বলি, টাইম ইজ 11:52, আর মাত্র 8 মিনিট উইকেন্ড ফিল্মি ফিভার নিয়ে বিহু আর আত্মীয় থাকবে। তারপরেই শনিবারের রাত মানে চুপ কথা 12:00 থেকে 3:00। আর আজকে চুপ কথাতে কে রয়েছে অনেকেই মেসেজে জানতে চাইছো, সো লেটস রিভিল ইট। আজকে চুপ কথাতে রাত 12:00 থেকে থাকছে শ্রেয়া, আর থাকছি আমি মানে বিহু। ইয়াস, তবে আপাতত লেটস ফোকাস টু উইকেন্ড ফিল্মি ফিভার। আর কি কি সিরিজ সিনেমা আসছে আত্রেয়?
2: 21 অগস্ট তুমি উল্টো রথ দেখতে পারো, রিলিজ করছে সেটা। এছাড়া তোমাকে 26 অগস্ট টক্সিক দেখতে হতে পারে, ইতিমধ্যেই প্রচুর আলোচনা সেই নিয়ে। আর 28 অগস্ট থাকবে খোসলা কা ঘোসলা 2 এবং জীবন ভীমা যোজনা। তাহলে এখন যখন নতুন ফিল্ম নিয়ে কথা হলো, একটা নতুন গান হয়ে যাক।

0: সিনে কুইজ
1: বাড়ি যাওয়ার আগে তোমার নাম না বলে দিয়ে যেতে পারি কখনো? মধ্যপ্রদেশ থেকে প্রবীণ চৌহান, প্রদ্যুৎ শিকদার রানাঘাট থেকে, পূজা গড়াই খাতরা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, বেড়ালা থেকে শ্রিয়া মুখার্জি, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, দমদম ক্যান্টনমেন্ট থেকে সোমনাথ ঘোষ, কবিতা দাস বাঘাযতীন থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, বেলতলা রোড থেকে রমা দত্ত, মোহাম্মদ শরীফুল ইসলাম ভাঙড় থেকে, ভবানীপুর থেকে তন্ময়, শ্যামসুন্দর গাঙ্গুলি শ্রীকৃষ্ণনগর থেকে, বেহালা থেকে রীতা শ্রীমানী, সুরাট থেকে অনন্ত পাল, কলকাতা থেকে অ্যান্ডি, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে এবং মঙ্গলময় ঘোষ।
2: সঠিক উত্তর বলার আগে তোমাদের সকলের জন্য রইল
1: আসলে আজকে এই সিনে কুইজটা দেওয়ার একটা বিশেষ কারণ আছে। কিন্তু পনেরোই আগস্ট রাখি গুলজারের জন্মদিন, তাই তোমাকে জিজ্ঞেস করেছিলাম সেই বিখ্যাত গানটা শুনিয়ে যে এখানে আমরা কোন হিরোইনকে দেখতে পাই। অ্যান্ড দ্য আনসার ইজ রাখি গুলজার, এবং খুব এক্সপেক্টেড প্রত্যেকটা উত্তরই মোটামুটি সঠিক।
2: আর আজকের মতো তোমাকে এখানেই বিহু রাত্রেও টাটা বাই বাই বলছে। তোমরা সবাই খুব ভালো থেকো, মানে বিহু টাটা ঠিক বলছে না, বিহুর সঙ্গে তোমার দেখা হবে চুপ কথায়, সঙ্গে থাকবে শ্রেয়া। সবাই খুব ভালো থেকো, শুনতে থাকো 107 FM রেইনবো।

ঠিক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

একটা দিন যখন শুরু হয় আমরা জানি না সেই দিনের শেষে কি আছে, কিন্তু দিনটা আমাদের ভাবনার জন্য থেমে থাকে না, চলতে থাকে। আর যদি আমরা সেই দিনের সঙ্গে সেইভাবে এগিয়ে না যাই, তাহলে কিন্তু আমরাই পিছিয়ে পড়ব। তাই আমাদেরও থেমে না থেকে এগিয়ে যেতে হয়। কিসের টানে? না, আমরা সবসময় জানি না যে আমাদের গন্তব্য কি বা কোথায়, অথবা আমাদের গন্তব্য হয়তো আমরা ভেবে রেখেছি কিন্তু জানি না যে এই পথের মধ্যে কি আছে। এই পথে চলতে চলতে কত নুড়ি পাথর কাটা, কত কি আছে, কিন্তু তারপরেও আমরা চলতে থাকি। আমাদের এই চলাটাই তো জীবন। তাই তুমি আমার সাথে চুপ কথায় প্রতি শনিবার এবং রবিবার দিন ঠিক রাত 12টার সময় 12টা থেকে 3টে পর্যন্ত এইভাবে জুড়ে যাও। আর তোমার সঙ্গে আমি না, সে তো একটা অন্যরকম পরিবার। 107 FM রেনবোতে শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গেই রয়েছি আমি আরজে শ্রেয়া, এবং আরও একজন আছে অবশ্যই। একটু সারপ্রাইজ থাক না, মাঝে মাঝে এমন হলে কেমন লাগে, ভালোই তো লাগে। গতকাল ছিল আমাদের স্বাধীনতা দিবস। আমাদের দেশ, আমাদের সব কিছু নিয়ে আমাদের যে গর্ব, তা উদযাপনের একটা দিন 15ই অগস্ট। না, এমন নয় বিষয়টা যে ওই একটা দিনই সব কিছু, একেবারেই তা নয়। একটা দেশ, অসংখ্য গল্প, কোটি কোটি মানুষের স্বপ্ন এই স্বাধীনতা। এই স্বাধীনতা সত্যি সত্যি শুধু একটি দিনের উদযাপন কিন্তু নয়। একটা মানুষ যখন স্বপ্ন দেখে, তার নিজের স্বপ্নকে বেছে নেওয়ার স্বাধীনতা, সেই স্বপ্নকে পূরণ করার স্বাধীনতা, সেই স্বপ্নকে নিজের শর্তে জিতে নেওয়ার অধিকারের স্বাধীনতা, এটাই তো স্বাধীনতা। আজকের এই দিনটা তাদের জন্য, যাদের ত্যাগ সাহস আমাদের স্বাধীনতা স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। এই স্বাধীনতার স্বপ্ন তারা না থাকলে আমরা দেখতে পেতাম না। হ্যাঁ, রাত 12টা বেজে গিয়েছে, ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আজকে 16 তারিখ, কিন্তু ওই যে আমরা বাঙালি তো, সূর্য না উঠলে আমাদের পরের দিন হয় না। তাই যতক্ষণ চোখ খোলা আছে ততক্ষণ কিন্তু আমাদের মনে, আমাদের হৃদয়ে আগের দিনটার নির্যাস থেকে যাবে। কি, তাই তো? একমত তুমি আমার সাথে? শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। প্রতিটা মানুষ তার স্বপ্ন নিয়ে স্বাধীন থাকুক, স্বাধীন হয়ে উঠুক, কখনো নিজের স্বপ্নের হাত ছেড়ো না। চেষ্টা করতে ক্ষতি কি? কে বলতে পারে তোমার এই এফর্টটা কিছু না কিছু হয়তো তোমাকে এনে দেবেই। বিশ্বাস করো, বিফলে যাবে না, একেবারেই যাবে না, কিছু তো হবে। তবে তোমার ওই প্রচেষ্টা, তোমার এফর্ট, তার মধ্যে থাকতে হবে সততা, তবেই কিন্তু তা সম্ভব। শুনতে থাকো 107 FM রেনবো, তোমার জন্যে, তোমার সঙ্গে আরজে শ্রেয়া। রইল, ঘড়ির কাঁটা বলছে 12টা বেজে প্রায় 8 মিনিট হয়ে গিয়েছে। 9903653992, 9903653992 এই নম্বরে তুমি জুড়ে যেতে পারো 107 FM রেইনবোর সঙ্গে। আর জুড়ে গিয়ে তুমি কি করবে জানি, তুমি জানো, তবুও আরেকবার বলি, চুপ কথায় আমরা তোমার মনের সেই সব কথাগুলো নিয়ে কথা বলি, যেগুলো তুমি আর কাউকে বলতে পারো না, কারোর সাথে শেয়ার করতে পারো না। কখনো মনে হয় না বলতে পারি, কিন্তু আমায় যদি জাজ করে, যদি আমায় কিছু ভাবে, বলবো না থাক। তোমার সেই কথাগুলো শোনার জন্যে আমরা আছি, সবসময় থাকবো। আর তুমি ওই যে নাম্বারটা বললাম, আরও একবার বলে দিই, 9903653992, তুমি তোমার মনের
যা কিছু আছে সবটা উজাড় করে দিতে পারো আমাদের কাছে। শুধু হ্যাঁ, একটা কথা একটু মনে রেখো, তুমি যে হোয়াটসঅ্যাপগুলো করবে বা যে মেসেজগুলো করবে আমাদেরকে, সেগুলোর শব্দ সংখ্যাটা একটু লিমিটে যেন থাকে, কারণ আমাদের সবার মেসেজ পড়তে হবে, আর সবার মেসেজ না পড়লে স্বাভাবিক খারাপ তো লাগবেই সবার, যাদের মেসেজ পড়া হবে না, তাই সেটা একটু মেনটেন করো। আর তোমার মনের কথাগুলো নির্দ্বিধায় আমাদের সঙ্গে শেয়ার করো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ঘড়ি কাটা বলছে এখন 12:21 হয়েছে, তোমরা শুনছো চুপ কথা, রয়েছে বিহু আর রয়েছে শ্রেয়া। আজকে 16th of August, মানে স্বাধীনতা দিবস এখনও চলছে, যেহেতু 12:00 সেই কারণে 16th of August বললাম। আজকে চুপ কথাতে রাত 3 অবধি কথা হবে, অনেক অনেক মেসেজ আসছে ইতিমধ্যেই। তবে যেহেতু সদ্য আমরা স্বাধীনতা দিবস পার করেছি, আজকে আমি আর শ্রেয়া দুজনেই ভাবছিলাম, যদি তোমাদের জিজ্ঞাসা করা যায় যে জীবনের কোন মুহূর্তে তোমার বা কোন অ্যাচিভমেন্টের পরে তোমার মনে হয়েছিল যে তুমি সত্যি স্বাধীন হয়েছ। স্বাধীন মানে নট নেসেসারিলি সেটা অর্থনৈতিক স্বাধীনতা বা ধরো বাক স্বাধীনতা বা কোনো গুরুগম্ভীর টার্মস নয়, বাট কোনো একটা অ্যাচিভমেন্টের পরে নিজের প্রতি প্রচণ্ড গর্ব হয়েছিল, মনে হয়েছিল কিছু একটা করে দেখিয়েছি, অনেক পরিশ্রমের পরে ঘুরে দাঁড়িয়েছি, রুখে দাঁড়িয়েছি। এরকম কোনো যদি মোমেন্ট থেকে থাকে তাহলে 9903653992 বিহু এবং শ্রেয়াকে তুমি শেয়ার করতে পারো। আপাতত আজকের চুপ কথার প্রথম মেসেজ,
2: এই লেখাটা যে পাঠিয়েছে সে আমাদের রেগুলার লিসনার এবং সেই লেখাটার হেডিং দিয়েছে সময়। যত বড় হচ্ছি ততই জীবনের সমস্যা বাড়ছে, চুপচাপ হচ্ছি, জীবন থেকে ভালো জিনিসগুলো হারিয়ে যাচ্ছে, দিনের পর দিন যেন নিজেকে একটু একটু করে হারিয়ে ফেলছি। আগের সেই হাসি খুশি মানুষটা কোথায় যেন হারিয়ে গেছে, এখন আর সহজে কিছু ভালো লাগে না, মন চায় শুধু চুপচাপ থাকতে, তবু ভেতরের কোথাও একটা আশার আলো রয়ে গেছে, হয়তো এই সময়টাই আমাকে বদলে দিচ্ছে, শক্ত করে গড়ে তুলছে, হয়তো একদিন আবার সব ঠিক হবে আর আমি ফিরে পাবো হারিয়ে যাওয়া সেই ভালো লাগার দিনগুলো। হাই প্রিয় দিদিরা, তোমরা কেমন আছো? রাত 3 পর্যন্ত আছি, প্লিজ টেক্সটটা পড়ো, একটু বড় হয়ে গেছে। আমি মিষ্টি মেয়ে বলছি গড়িয়া থেকে।
1: হ্যালো মিষ্টি মেয়ে, তুমি গড়িয়া থেকে মেসেজ করেছো, আমাদের প্রত্যেক সময়তেই করে থাকো। আর এই যে তুমি

0: না, এই যে পরিবর্তনশীলতা বা চেঞ্জ, দিস ইজ লাইফ। মানুষের প্রত্যেকের জীবনে এরকম চেঞ্জেস আসে এবং তারপরে আমরা ঘুরে দাঁড়াই, এবং যদি না দাঁড়াতে পারি তাহলে ওই স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের রেসে কোথাও গিয়ে আমরা হয়তো পিছিয়ে যাই। যাই হোক, জীবনে এমনভাবেই পজিটিভ থেকো আর আমাদের সঙ্গে জুড়ে থেকো।
1: হাই চুপ কথা, আমি বর্ষা বারাসাত থেকে বলছি। কেউ যদি খারাপ ব্যবহার করে, আমি তো খারাপ ব্যবহার করতে পারি, কিছু মানুষকে খুব আপন ভেবেছিলাম, বোধহয় এটা পারি না বলতে চেয়েছে, এনিওয়ে কিছু মানুষকে খুব আপন ভেবেছিলাম, তাই তাদের কথাগুলো মনে লেগে যায়। সব কিছু ভুলে যাওয়া সহজ নয়, তবুও সময়ের সাথে মানিয়ে নিতে হয়। এখন আর কাউকে কিছু বোঝাই না, যার বোঝার সে নিজেই বুঝবে। আমি শুধু চুপচাপ থাকি আর নিজের মতো করে ভালো থাকার চেষ্টা করি। প্লিজ মেসেজটা পড়ো, মানে আবারও একটা এমন মেসেজ, যারা বারবার এক কথাই বলতে চায় যে জীবনে যাই ঘটুক না কেন, চলতে থাকাটাই কনস্ট্যান্ট।
0: এক্স্যাক্টলি তাই। আর আরেকটা কথা জানো তো, ছোটবেলায় কে বলেছিলেন মনে নেই, কোনো একজন টিচার বলেছিলেন যে ডু ফরগিভ বাট নেভার ফরগেট, মানে তুমি ভুলে যেও না, তুমি ক্ষমা করে দাও। একটা ভুল করেছে মানুষ, ঘৃণ্য অপরাধ করেছে, যত খারাপই কাজ করুক না কেন তুমি ক্ষমা করে দাও, কিন্তু কখনো ভুলে যেও না যে তোমার সঙ্গে এই অন্যায়টা হয়েছিল। যদি সেটা করো তাহলে নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি হয় এবং কোথাও না কোথাও গিয়ে মুখের উপর জবাব দেওয়া হয়। প্রতিহিংসা শরীরের পক্ষে ভালো না, মনের পক্ষে তো ভালো নাই। সেই কারণে সেই সমস্ত বাদ রেখে বরঞ্চ সেই মানুষটাকে দেখিয়ে দাও তুমিও পারো। আপাতত তোমার জন্য রইল একটা গান, ফিরে আসছে বিহু আশ্রয়া এই গানটার পরে।

0: আকাশের নীল যদি শেষ হয়ে যায়, তবু তোমায় খোঁজা বন্ধ হবে না। এই হৃদয় সীমানায় সেদিন পৃথিবীর সব সত্য যদি মিলেও যায় কোনোদিন, তোমার প্রতি আমার এই অনুরাগের ঋণ থাকবে চিরদিন। না কোনো বানানো কথা নয়, না কোনো মিথ্যে সাজানো ভাষা, বুকের গভীর থেকে উঠে আসা এক খাঁটি ভালোবাসা। দূরত্ব হয়তো হাজার মাইল বাড়তে পারে, বাড়তে পারে ক্লান্তি, কিন্তু তোমার একটা ভাবনাই মনে এনে দেয় পরম শান্তি। আচ্ছা, এই লেখাটা যে লিখেছ সে তার নাম লেখনি, আর তারপরে সরি দিদি লিখে একটা ইমোজি পাঠিয়েছ দুঃখের।
1: তো দিদিরা তো বুঝতে পারছে না এত সুন্দর একটা লেখা কে লিখলো, তো সেটা তো লিখতে হবে না। অনেক সময় তো এটা হয়, আমরা বলি যে চুপ কথায় তোমাদের কাছে সেই অপশন থাকে, যদি তোমরা মনে করো যে তোমরা নিজেদের আইডেন্টিটি রিভিল করবে না, ডেফিনেটলি সেটা করতে পারো। কিন্তু যদি ভুলে গিয়ে থাকো এত সুন্দর একটা লেখার পরে, তাহলে সেটা বিহু আর শ্রেয়ার কাছে কিছুটা দুঃখজনক তো বটেই।
0: ঠিক আছে, আমরা কিছুক্ষণের মধ্যে যদি তুমি তোমার নামটা পাঠিয়ে দাও তাহলে আমরা নিশ্চয়ই বলবো। আর একটা জিনিস শুধু মনে করিয়ে দিই, 990। আচ্ছা, এই তো নাম লিখেছে, আমার নাম জহির, জাহির সর্দার। ওকে, থ্যাংক ইউ। আর 990-365-992 এই নম্বরে তোমরা তোমাদের মনের কথা আমাদের সঙ্গে নির্দ্বিধায় শেয়ার করতে পারো, যে কোনো বিষয় নিয়ে যা কিছু। কিন্তু যেহেতু আমরা একটা খুব সুন্দর একটা বিশেষ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের দেশের স্বাধীনতার 80তম বছর, গতকালই ছিল 15ই আগস্ট, আজ রাত 12টা বেজে গিয়েছে, ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 16 তারিখ, তাই আমরা আজকে একটু অন্য প্ল্যান করেছি, কি বিহু?
1: একদমই তাই, আমরা যে প্ল্যানটা করেছি যে স্বাধীনতা কথাটার অর্থ তো অনেক গুঁড়ো, অনেক বেশি কঠিন। তো তোমার জীবনের, মানে ব্যক্তি জীবনে এমন কোন মোমেন্টে তোমার মনে হলো যে আজকে আমি স্বাধীন হলাম? হতে পারে সেটা তোমার প্রথম চাকরি, বা হতে পারে তুমি অনেক দিন ধরে কিছু চেয়েছিলে, সেই প্রত্যাশাটা পূরণ হয়েছে, মানে মোটমাট নিজেকে নিয়ে তোমার গর্ব হয়েছিল, বা কোনো একটা কারণে তোমার মনে হয়েছিল দিস ইজ মাই ফ্রিডম, দিস ইজ দ্য ফ্রিডম আই ওয়ান্টেড, এটাই আমি চেয়েছিলাম। এমন যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদের সেই চেনা নাম্বারে তোমাকে পাঠাতে হবে। তবে তা বাদেও যদি তোমার কিছু শেয়ার করার থাকে, দুঃখ কষ্ট আনন্দ বিভিন্ন মুহূর্ত যদি ভাগ করে নেওয়ার থাকে, তাহলে রাত 3টে অবধি বিহু আর শ্রেয়াকে তুমি জানাতে পারো।
0: প্রিয় চুপ কথা, কেমন আছো? আজ আমার সবচেয়ে প্রিয় দিদি শ্রেয়া দিদি, আর সঙ্গে বিহু বিবাহ দিবাই, স্পন্দন,
1: স্পন্দন নাম দিয়েছো।
0: হ্যাঁ, আমার মনে আছে সেই এর আগেও আমি আর বিহু যখন ছিলাম, এটা স্পন্দন ছাড়া কেউ হতেই, হ্যাঁ একদম, একদম। দেখেছো স্পন্দন কি হয়ে গেছে দিন দিন সম্পর্কটা?

0: আবারও কথা বলতে পেরে সত্যি খুব ভালো লাগছে। আজ বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলতে চাই, বহু রক্ত, অশ্রু আর অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, উদযাপন করছি 80তম বর্ষ। কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, আমরা কি সত্যিই স্বাধীন? যেখানে এখনও নারী নির্যাতন, অন্যায়, বৈষম্য আর মানুষের মধ্যে বিভেদ রয়েছে, সেখানে স্বাধীনতার প্রকৃত অর্থ যেন কোথাও হারিয়ে যায়। নেতাজি, ক্ষুদিরাম ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা এবং অসংখ্য শহীদ এমন এক ভারতের স্বপ্ন দেখেছিলেন যেখানে প্রতিটি মানুষ নিরাপদে, সম্মানের সঙ্গে বাঁচবে এবং ন্যায় বিচার পাবে। শত্রুরা সীমান্তে দেশের জন্য লড়ছে, অথচ আমরা কেন নিজেদের মধ্যেই ধর্মের নামে বিভেদ তৈরি করছি? হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, এই সবের আগে আমাদের পরিচয় একটাই, আমরা ভারতীয়। আমরা এক, আমাদের দেশ এক, আমাদের পতাকা এক। স্বাধীনতা শুধু একটি দিনের উৎসব নয়, স্বাধীনতা তখনই পূর্ণতা পাবে যখন প্রতিটি মানুষ সমান অধিকার, সম্মান, নিরাপত্তা পাবে। সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। জয় হিন্দ। আর চুপ কথার সকলকে জানাই বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাই সাবধানে বাড়ি ফিরো আর নিজেদের যত্ন নিয়ে অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল। আমি তোমাদের ভাই স্পন্দন।
1: স্পন্দনের মতো যদি সবাই ভাবতে পারতো তাহলে বোধ হয় এই পৃথিবীটা অনেক বেশি সুন্দর হতো। নানান ধরনের অপ্রত্যাশিত খবর আমাদের নিউজ পেপার বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল স্ক্রোল করলেই দেখতে পাওয়া যায়, সেটা হয়তো কাম্য নয়। আরেকটা কথা আমরা খুব মজা করেই বলি যে স্বাধীনতা দিবসের ঠিক ওই দিনকেই বা তার পরের দিন, আগের দিনগুলোতেই আমাদের মনে হয় যে আমরা কি সত্যিই স্বাধীন। দেখো, এটা যদি আপাত দৃষ্টিতে এটা নিয়ে আমরা অনেক কিছু বলে থাকি, কিন্তু সেই নিরিখে দেখতে গেলে আমাদের তাহলে কোনো দেশের কোনো মানে এই বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই স্বাধীন নয়। কারণ যে যে পয়েন্টার্সগুলো তুমি দিলে, প্রতিটা দেশেই বা প্রতিটা মহাদেশেই এই রকম ঘটনা দেখা যায়। এবার কথা হলো যে এগুলো এত কষ্ট করে যে স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে তার ইউটিলাইজেশন কীভাবে তুমি করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে অনেকখানি। মানে এই যে তুমি যে পয়েন্টার্সগুলো দিলে নারী নির্যাতন এবং ধর্ম নিয়ে নানান ধরনের, সেগুলো তোমার উপর, ব্যক্তি বিশেষের উপর নির্ভর করছে। তোমার মানে এখানে আমি স্পন্দনকে শুধু বলছি না, যারা যারা শুনছো সবাইকে বলছি যে আমাদের উপর নির্ভর করছে যে আমি কিভাবে আমার নিজের জীবনটাকে রিপ্রেজেন্ট করব। আজকে যদি আমি ঠিক হই, আমি যদি নিজেকে শুধরাই, আমি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে এই পৃথিবীটা অনেক বেশি ভালো হবে, অনেক বেশি ভালোবাসার হবে।
0: এক্স্যাক্টলি, মানে বিন্দুতে সিন্ধু একটা কথা আছে না, সেই জন্য আমরা অনেক সময় দেখা যায় যে এরকম ভাবনা, আমি একা করে কি হবে। কিন্তু বিশ্বাস করো, শুরুটা তুমি করো না, দেখো না, দেখবে অনেক মানুষ এগিয়ে আসবে আস্তে আস্তে। এবার একটা এমন একটা মেসেজ আমার হাতে, সেখানে খুব অভিমান রয়েছে। সুমিত, তুমি যদি এখন শোনো, আশা করছি তুমি শুনছো, 12:37 বাজে, তুমি লিখেছো কি হয় এখনো বুঝতে পারি না, আমি প্রায় টেক্সট করি, শনিবার আমার মেসেজ পড়া হয় কিন্তু বেশিরভাগ শুক্রবার, আচ্ছা মানে শনিবার রাত 12:00 কথা বলছে, আমার মেসেজগুলো পড়া হয় না। কালকেও একটা টেক্সট করলাম 12:03, কেউ পড়ল না। যাই হোক, তোমরা সাবধানে বাড়ি ফিরো।
1: আসলে কি বলতো, আমাদের তো মানে পরপর টেক্সট আসতে থাকে, মেসেজ আসতে থাকে, হোয়াটসঅ্যাপ আসতে থাকে, অনেক সময় আর্জে সিটে মানে হট সিটে যেই থাকুক না কেন তারা সব মেসেজ পড়ে কুলিয়ে উঠতে পারে না। আবার আরেকটা জিনিসও হয়, অনেকে একটা মেসেজ ধরো 50-60 করতে থাকে, ফলে কি হয় যে যে মেসেজগুলো ঢুকছে সেই মেসেজটার ভিড়ে না ওই মেসেজগুলো চাপা পড়ে যায়। সুতরাং আমরা ওটাই বলি যে যদি কোনো মেসেজ করে থাকো তাহলে ওয়ান অ্যাট এ টাইম করো, একটু ধৈর্য ধরো। আমরা না একদম প্রথম থেকে পড়া শুরু করি, মানে 12:12 যে মেসেজ করেছো তার মেসেজটা সবার আগে পড়বো, মানে ওই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ ব্যাপার, এরম করে করে তিনটে অবধি ওই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করি। যাই হোক, আরেকটা মেসেজ আমরা বরঞ্চ পড়ে ফেলি।
0: গেস, আমাদের পরপর মেসেজ আসছে, আমরা চেষ্টা করছি তোমাদের মেসেজগুলো পড়তে। 9903653992 এই নম্বরে তুমি তোমার চুপ কথাগুলো নিশ্চিন্তে আমাদের জানাও। হাই চুপ কথা, আমি হাওড়া থেকে চন্দ্রানী বলছি। হ্যাপি বিলেটেড ইন্ডিপেন্ডেন্স ডে। কত বিপ্লবীর রক্তে মিশে আছে আমাদের দেশের স্বাধীন।

0: স্বাধীনতা, কিন্তু আমরা কি আদৌ স্বাধীন? আবার সেই একই প্রশ্ন। আশা করি ভালো আছো। জানো তো, চুপ কথা, কালই আমাদের স্কুলে সমস্ত নাচ হয়ে গিয়েছিল, অর্থাৎ প্রথম পর্বের অনুষ্ঠান হয়েছিল, আর আজ পতাকা উত্তোলন, আর সাথে প্যারেড এবং গান হয়েছে। আমি কাল নাচ করেছিলাম, সবাই খুব ভালো বলেছে। জানি না কতক্ষণ শুনতে পারবো, কিন্তু গানগুলো খুব সুন্দর হচ্ছে। তোমরা সাবধানে ফিরো। জানি তোমাদের কনসেপ্টের ওপর হলো না, তাও ভালো লাগলে পড়ো। না না, চুপ কথা, আমাদের এরকম কোনো ব্যাপার নেই। আমরা একটা বিষয় নিয়ে তোমাদের মতামত চাইছি, কিন্তু তোমরা যে কোনো বিষয়ে মন খুলে আমাদের সঙ্গে কথা বলতে পারো।
1: ডেফিনেটলি তাই। আর এই যে স্বাধীনতা দিবস উদযাপনের কথা বলছিলে, সত্যি কথা বলছি শ্রেয়া, মানে আমি জানি না তোর হচ্ছে কিনা, বাট আমি ভীষণ নস্টালজিক হয়ে যাচ্ছি। এখন তো ধারাবাহিকভাবে ওইভাবে ইন্ডিপেন্ডেন্স, হ্যাঁ মানে অফিসে আসলে সেই পতাকা উত্তোলন হয়, যেটা রিচুয়ালস মানে শহীদদের উদ্দেশ্যে অর্পণ করা শ্রদ্ধার্ঘ, সেটা হয়, কিন্তু কিছুটা মানে অল্প কিছুক্ষণ সময়ের জন্য, তারপর যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। ছোটোবেলায় একদম ভোর ভোর মানে সকাল 6টার মধ্যে নতুন জামাকাপড়, একদম ফ্রেশ জামাকাপড় পরে, বা যদি পারফর্ম করতাম তাহলে সেই ধরনের জামাকাপড় পরে স্কুলে চলে যেতে হতো। আর সকালবেলা চান করতে ভীষণ ঠান্ডা লাগতো, ওই সময় বাড়িতে গিজার ছিল না। এবং আমাদের নাম স্কুলে স্বাধীনতা দিবসে বিশেষত চুলের মধ্যে কি সব যেন লাগিয়ে টাগিয়ে যেতে হতো, ফুল টুল এই সমস্ত
0: ফুল। আমাদের হচ্ছে যেটা করা হতো, অরেঞ্জ কালার, গ্রিন কালার আর হোয়াইট কালার ফিতেকে আঙুলে বাঁধা হতো বোধহয়, এবং মাথাতেও বাঁধতে হতো।
1: হ্যাঁ হ্যাঁ, ওরকম করে যেতে হতো। তারপর সেখানে নানান ধরনের পারফরমেন্স হতো, মানে প্রচুর কিছু হতো, সে আলাদাই একটা এক্সাইটমেন্ট ছিল। যারা যারা এই মুহূর্তে স্কুলে পড়ছো আর আমাদের এই চুপ কথা শুনছো, একটাই কথা বলবো, এই সমস্ত বিশেষ দিনগুলো এলে মনে হয় ইউ আর লিভিং ইউর বেস্ট টাইম। এখন জীবনের সেরা সময়টা উপভোগ করছো। জানি সকালবেলা উঠতে মাঝে মাঝে মন খারাপ হয়, কিন্তু বিশ্বাস করো পরে হাজার মাথা কুটলেও কিন্তু এই এই মোমেন্টগুলো, এই উদযাপনগুলো, এভাবে উদযাপনগুলো ফিরে আসে না। যাই হোক, ব্যাক টু ব্যাক দুটো গান রইলো তোমাদের জন্য, বিহু আশ্রয়া রয়েছে চুপ কথায়।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 15th August-এর রাত, আর এই রাতে তোমার সঙ্গে চুপ কথায় রয়েছি বিহু আর রয়েছে শ্রেয়া। 9903653992-তে একের পর এক মেসেজ আসছে, বেশি কথা বলবো না, মেসেজে চলে যাই। ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। জানো তো, গত উইকে আমার এক্সাম শেষ হয় এবং পরের দিন আমার জন্মদিন ছিল। মেসেজ করে জানিয়েও ছিলাম, কিন্তু সেই মেসেজ তোমরা পড়নি। এ বাবা, খুব দুঃখ লেগেছিল, কারণ আমি তোমাদের অনেক বছর ধরে শুনছি, এই কয়েক বছর হলো যে মেসেজ করছি। এই বছর প্রথম আমার জন্মদিনের দিন চুপ কথা পড়েছিল। আসলে আমি আমার সব সুখ দুঃখের কথা জানাই, তাই এইবারও চেয়েছিলাম যে আমার এই খুশির মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি যেন আজ মেসেজটা পড়ো।
2: অনুষ্কা, ভেরি সরি প্রথমে, কিন্তু ওই যে তোমার বার্থডেটা চলে গিয়েছে ওই দিন, তাতে কি হয়েছে? আজকে আবার একটা সেলিব্রেশন, বিহু, শ্রেয়া এবং

0: অনুষ্কা আর আমাদের সমস্ত লিসনারদের সঙ্গে, তোমরা যারা এখন শুনছো, অনুষ্কার এই অভিমানটা একটু সরিয়ে দেওয়ার জন্য আমাদের তরফ থেকে একটা ছোট্ট গান, সেটা হলো তোমরা যারা যারা মেসেজ করবে সবাই কিন্তু অনুষ্কাকে উইশ করবে বিলেটেড হ্যাপি বার্থডে বলে, ঠিক আছে? কি অনুষ্কা, এবার নিশ্চয়ই অভিমানটা কমে যাবে। আর এইবারে আমরা মেসেজের পর যে গানটা শোনাবো ওটা তোমার বার্থডে সেলিব্রেশন হিসাবে আমরা সবাই পুরো আমাদের চুপ কথার পরিবার তোমার জন্য রাখছি।
1: ডেফিনেটলি তাই। আর এই যে অনেকে বিভিন্ন এআই প্ল্যাটফর্মগুলো থেকে বেস্ট কোট অফ দ্য ডে কপি করে দিয়ে দিচ্ছ অ্যাজ এ মেসেজ, এইটা কিন্তু আমরা বুঝতে পারছি, এটা কিন্তু করো না। কেননা কী বলতো, যাদের সত্যি জেনুইনলি সমস্যা হচ্ছে তাদের মেসেজগুলোতে একটু প্রায়োরিটি দিয়ে পড়া উচিত। সেইটা না করে শুধুমাত্র ওই মেসেজগুলোতে যদি আমরা কনসেন্ট্রেট করি তাহলে তারা একটু রাগ করতে পারে। যাই হোক, তোমাদের প্রিয় স্বাধীনতা সংগ্রামী কারা? সুসঞ্জিত ফ্রম বড়নগর জিজ্ঞেস করেছে। এই রে স্বাধীনতা সংগ্রামী, হ্যাঁ মানে এভাবে ডিভিশন তো করা যায় না, কি বল?
0: একদমই সত্যি করা যায় না। তারা ওই সময় যারা যারা স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িয়ে ছিলেন তারা এক একজন মানে ইউনিক ইন্ডিভিজুয়াল, মানে তাদেরকে আমরা কী করে একজনের সঙ্গে আরেকজনকে কম্পেয়ার করবো? এক একজন এক একভাবে সংগ্রাম করেছেন, আর আমরা সত্যি বলতে পরাধীন ভারত দেখিনি তো, যতই ইতিহাস পড়ি যাই যতই জানি না কেন আমরা সত্যি সত্যি ওই আঁচটা কিন্তু পেতে পারিনি, পাইনি, কখনো পাবও না হয়তো, আমরা শুধু পড়েছি জেনেছি। তাই আমাদের পক্ষে মানে আমার মনে হয় যে আমি যদি শুধু আমার কথাই বলি, এত সামান্য একটা মানুষ হয়ে তাদের মধ্যে এই ভাগাভাগি করা কে বেস্ট, অসম্ভব।
1: ডেফিনেটলি তাই। আরেকটা কথা কি জানিস, মানে আমি তখন ক্লাস 9 বা 10 পড়ি, আমি আন্দামান গেছিলাম, তো সেখানে সেলুলার জেল, আমরা জানি যে মানে কুখ্যাত সেলুলার জেল, কারণ একদম বাচ্চা বাচ্চা বিপ্লবী যারা তাদের সবাইকে সেখানে ধরে নিয়ে যাওয়া হতো, এবং ওই বঙ্গোপসাগর উপর দিয়ে যখন যাওয়া হতো কালা পানি বলতো, কারণ এতটাই রিস্কি ছিল, তখন তো এত উন্নত ব্যবস্থা ছিল না। এবং সেই সেলুলার জেলের ভিতরে ঢুকে আমার রীতিমতো, যারা যারা গেছো রিলেট করতে পারবে, আমার এত কষ্ট হচ্ছিল না শ্রেয়া, মানে একটা ছোট্ট কুঠুরি যেখান দিয়ে আলো ঢোকে না, সেইখানে মানুষগুলোকে দিনের পর দিন বন্দি করে পচিয়ে মেরে ফেলা হয়েছে, বহু মানুষ, বহু বাচ্চা বাচ্চা ইয়াং ছেলে মারা গেছে ওই কুঠুরিগুলোতে। এবং কেন তাদের অপরাধ কি, তারা দেশের জন্য লড়ছে, তারা স্বাধীনতা চাইছে দেশের জন্যে। এবং ওইখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, সবচেয়ে বেশি স্বাধীনতা সংগ্রামী যারা সেলুলার জেলে আটকে ছিলেন, যাদের সাজা হয়েছিল, তার মধ্যে বেশিরভাগ হচ্ছেন বাঙালি, আর তারপরেই যারা সংখ্যায় রয়েছেন তারা হচ্ছেন পাঞ্জাবি। সুতরাং এই স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদান একটা বিপুল অবদান, মানে সেটা যদি তোমরা যারা ইতিহাস পড়ছো তারা জানো যে বাংলা এবং পাঞ্জাবের মানুষ যদি সত্যি কথা বলতে সাথ না দিত তাহলে বোধহয় এত সহজে স্বাধীনতাটা আসতো না। এবং দেখো সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এই দুটো রাজ্যই সবচেয়ে বেশি সাফারার, কারণ বাংলা ভাগ হয়েছে, পাঞ্জাবের বেশিরভাগ অংশ কিন্তু পাকিস্তানে চলে গেছে। যাই হোক, আবার মেসেজে যাই। অনুষ্কা, আরেকজন অনুষ্কা মনে হয়, সো রিসেন্টলি আমি রিয়েলাইজ করলাম যে সত্যিই বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না, বিকজ তুমি নিজেই তোমার বেস্ট ফ্রেন্ড। তাই নিজের কথা প্লিজ কাউকে খুব ক্লোজ ভেবেও বলে ফেলো না, কারণ সে তোমায় তোমার বিপদের টাইমে ছেড়ে যাবেই। বাই দুই দিদি, একটু বড় হয়ে গেছে, কিন্তু প্লিজ এটা বলো সবাইকে। থ্যাংক ইউ।
0: ওকে, আমরা এইবারে যে কাজটা করব, অনুষ্কার বার্থডে ছিল, আরেকজন অনুষ্কাও চলে এসছে, তা আমরা এখন এই মুহূর্তে ওই যে অনুষ্কার পুরো অভিমানটা একেবারে মুছে ক্লিয়ার করে দেব, আমি বিহঙ্গি এবং আমাদের সমস্ত লিসনাররা শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো। এই গানটা তোমার জন্য, ওয়ান্স অ্যাগেন বিলেটেড হ্যাপি বার্থডে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা এখন 12:58 হয়ে গিয়েছে। প্রায় একটা ঘন্টা হতে চললো তোমাদের সঙ্গে শ্রেয়া আর বিহু গল্প করছে, আড্ডা দিচ্ছে, তোমাদের মনের অনেক কথা শুনছে। গতকাল 15 আগস্ট ছিল আর আজকে 12:16 হয়ে গিয়েছে। কিন্তু আমরা জাস্ট এই গানটার আগে আমরা বলছিলাম, বেশ প্রথম দিকে

0: যে ওই 15th অগস্টে আমরা আমাদের সেই ছোটবেলায় ফিরে যাই, বিশেষ করে বিহু স্কুলের গল্প করছিল, তাই আমার মনে হলো যে সেইটা বোধ হয় ওটা আমাদের কমপ্লিট হয়নি, আমার আবার ইচ্ছে হলো স্কুলে ফিরতে। তাই ভীষণ মনে পড়ছে ছোটবেলায় একটা জিনিস হতো জানিস তো পাড়ায়, এখনো হয়, সেটা হচ্ছে যে পাড়ায় ওই ঠিক 12টার সময় পতাকা উত্তোলন হতো, আমরা সবাই মিলে জনগণমন গাইতাম এবং তারপর সব বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াতাম, আমাদের হাতে লজেন্সের লাড্ডু দেওয়া হতো।
1: হ্যাঁ,
0: ওটা কিন্তু একটা অন্যরকম অ্যাট্রাকশন ছিল, এবং কখনো লজেন্স এক্সট্রা থেকে গেলে হয়তো কাছে সামনে যে বাচ্চাগুলো আমরা দাঁড়িয়ে আছি, আমরা যে কজন বাচ্চারা ছিলাম আর কি তখন বাচ্চা, তো ডেকে দিয়ে দেওয়া হতো। এইবার হয়ে যেত মুশকিল, যারা সেই এক্সট্রাটা পেল না, বিকেলবেলা দেখা হতো একজন বলছে এই আমি দুটো লজেন্স পেয়েছি, কী করে পেলি, আমি তো একটা পেয়েছি, একজন আমি তো দুটো লাড্ডু পেয়েছি, তুই কী করে দুটো পেলি, আমি তো একটা পেয়েছি, এটা হয়ে যেত একটা মুশকিল। আর মানে সেই জন্য তখন আমরা ঠিক করতাম তাহলে পরের বছর লজেন্স দুটো পেতে গেলে আরেকটু আগে আসতে হবে, এই হচ্ছে ব্যাপার। এবং পাড়ায় যেটা হতো, পাড়ায় আমাদের সিনিয়র যে কাকু কাকিমা যারা থাকতেন এখানে, তারা বলতেন যে সবচেয়ে সুন্দর করে জনগণমন একদম ভালো করে গাইবে আমরা তাদেরকে এই লজেন্স দেব। আমরা একটু বড় হওয়ার পর বুঝে গিয়েছিলাম যে ওটা সবার জন্য, প্রথম প্রথম ভাবতাম খুব সুন্দর করে একদম গাইবো আমরা, তাহলে পাওয়া যাবে। পাওয়ার পর, হয়ে যাওয়ার পর আমরা অপেক্ষা করতাম যে কখন বলা হবে আমাদেরকে যে কেমন গেয়েছি।
1: এবং সবচেয়ে ইন্টারেস্টিং ছিল গো অ্যাজ ইউ লাইক, এবং গো অ্যাজ ইউ লাইক হতো পাড়ায় বিভিন্ন কম্পিটিশন, এবং সেখানে স্বাধীনতা সংগ্রামী সেজে সেজে সবাই যেতাম আমরা। আমার মনে আছে একবার আমি মাদার টেরেজা সেজেছিলাম, কিন্তু সত্যি কথা ওটা মাদার টেরেজা লাগছিল না আমাকে, আমি জানি না আমাকে কেন লাগছিল, যদিও মাদার টেরেজা স্বাধীনতা সংগ্রামী মানে ওই অর্থে তো নরম পরে অনেক, কিন্তু তা সত্ত্বেও আমি মাদার টেরেজা কেন সেজেছিলাম আমি জানি না, এখন আমার ভীষণ হাসবে।
0: তুই নিজেই ডিসাইড করেছিস?
1: হ্যাঁ, আমি আমার মা অনেকবার বলেছিল যে ঝাঁসি রানী সাজো বা ধরো সুভাষচন্দ্র সাজো, তখন তো ছোট, ওরকম জেন্ডার বায়াসনেস নেই, যে কোনো ইচ্ছা সাজো, অ্যাটলিস্ট ক্ষুদিরাম বসু সাজো, কিছু একটা সাজো, আমি কেন জানি না মাদার টেরেজা। এবং মা না অনেকক্ষণ ধরে হেসে হেসে আমাকে অ্যালাও করেছিল সেটা, আমার হঠাৎ করে স্মৃতি থেকে, তখন আমি একদম ছোট, তো হঠাৎ করে সেটা মনে পড়ে খুব হাসি পেলো এখন আমার। যাই হোক, আমাদের এই যে স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডে কেমন কাটতো সেটা নিয়েই প্রশ্ন করেছে অভ্রনীল ফ্রম ঠাকুরপুকুর। তার আগে অভ্রনীলের মেসেজটা পড়ার আগে একটা কথা, আমাদের এই যে নাম্বার 9903653992 তে সমানে না ফোন করছো তোমরা, তোমরা সবাই নয়, কেউ কেউ, একটু আগেও সেই ফোনটা আমরা কাটছিলাম, একটা কথা স্পষ্টভাবে বলে দিই, এই নাম্বারটা শুধুমাত্র এবং শুধুমাত্র মেসেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে কিন্তু যদি ফোন করো তাহলে আকাশবাণী কলকাতার রুলস অনুযায়ী আমরা কিন্তু সেই নাম্বারটাকে রেস্ট্রিক্টেড লিস্টে দিতে বাধ্য হব, দিস ইজ নট আ কলিং নাম্বার, তো প্লিজ ফোন করো না, বাকিদের মেসেজগুলো পড়তে অসুবিধা হচ্ছে। যাই হোক, হ্যালো চুপ কথা, বিহুদি আর শ্রেয়া দিয়ে তোমাদের উদ্দেশ্যে একটু দেরিতে হলেও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। স্বাধীনতা দিবস বললেই আমার কাছে প্রথমে রাজনীতি নয়, বরং ছোটবেলার স্কুলের সেই দিনগুলো মনে পড়ে। সকালে তাড়াতাড়ি স্কুলে যাওয়া, ইউনিফর্মে ছোট্ট একটা তেরঙ্গা লাগানো, পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, তারপর লাড্ডু হাতে বাড়ি ফেরা, এক্স্যাক্টলি যেটা একটু আগে শ্রেয়া বলল। তখন স্বাধীনতার অর্থটা হয়তো বুঝতাম না, শুধু দিনটাকে খুব আনন্দের মনে হতো। বড় হয়ে স্বামী বিবেকানন্দের কথা পড়তে পড়তে বুঝেছি, স্বাধীনতা শুধু পরাধীনতার শিকল ভাঙার নাম নয়, নিজের ভিতরের দুর্বলতা, ভয় আর সংকীর্ণতা থেকে বেরিয়ে আসাটাও স্বাধীনতার একটা অংশ। আর বাঙালি হিসেবে একটা ছোট্ট ইচ্ছে বোধহয় অনেকেরই আছে, কখনো যদি আমাদের টাকার নোটে নেতাজি সুভাষচন্দ্র বসুর মুখটা দেখতে পেতাম। না, এটা কোনো রাজনৈতিক বা রাজনৈতিক কথা নয়, একেবারেই একটা বাঙালির আবেগ থেকে বলা। ছোটবেলা থেকে যাদের গল্প শুনে বড় হয়েছি তাদের কাউকে নিজের দেশের মুদ্রায় দেখার অনুভূতিটাই হয়তো আলাদা। আর জীবন অনেক বড় হয়েছে, স্বাধীনতার অর্থও গভীর হয়েছে। বিহুদি, শ্রেয়াদি, তোমাদের স্কুলের ইন্ডিপেন্ডেন্স ডের কোনো বিশেষ স্মৃতি আছে? অভ্রনীল বিশ্বাস ফ্রম ঠাকুরপুকুর। একটু আগেই বিহু এবং শ্রেয়া তাদের ইন্ডিপেন্ডেন্স ডের স্মৃতি শেয়ার করেছে, আগামী ঘন্টাগুলোতে আরও নিশ্চয়ই করবে। তবে তুমি যেটা বললে না, দিস ইজ আ ভেরি ভেরি গুড লাইন অভ্রনীল, সত্যি তো স্বাধীনতা মানে শুধুমাত্র পরাধীনতার শিকল ভাঙা নয়, নিজের ভিতরের দুর্বলতা, ভয় এবং সংকীর্ণতা থেকে বেরিয়ে আসাটাও স্বাধীনতার একটা অংশ। আর এক্স্যাক্টলি এই প্রশ্নটাই আজকে তোমাকে আমরা করেছি 9903653992 তে। বিহু এবং শ্রেয়াকে তুমি জানাও যে জীবনে এমন কোনো মুহূর্ত কি কোনোদিনও এক্সপিরিয়েন্স করেছো যখন নিজের মনের দুর্বলতা, নিজের মনের ভয়, নিজের মনের সংকীর্ণতা কে কাটিয়ে তুমি আবার নতুন করে বাঁচার মানে খুঁজে পেয়েছ, তোমার মনে হয়েছে এই তো ফাইনালি আমি স্বাধীন হলাম।
0: আর আমরা এখন যেটা করব, তোমাদের আরও কাছাকাছি, মানে আমরা এই যে কথা বলছি তোমরা আমাদের দেখতে পাচ্ছ না, কিন্তু এবার চলে আসবো সরাসরি তোমাদের ঘরে যেন তোমরা আমাদের দেখতে পাও। আর তার জন্য আমাদের ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো, সেখানে গিয়ে তোমরা ফলো করে ফেলো যদি এখনও না করে থাকো, আর সেখানে গিয়ে চলে এসো আমাদের সঙ্গে, জয়েন করো চটপট। এই তোমার জন্য থাকবে খুব সুন্দর তিনটে গান, আর সেই তিনটে গান শুনতে শুনতে আমাদের সঙ্গে জুড়ে যাও ইনস্টাগ্রামে।
1: একদমই তাই, মানে এইখানে অন এয়ার তিনটে গান শুনবে, আর বিহু আর শ্রেয়াকে যদি দেখতে হয় লাইভ তাহলে ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবোতে চলে এসো।
2: FM রেইনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়েল, তোমরা শুনছো 107 FM রেইনবো। তোমাদের সঙ্গে রয়েছি বিহু আর রয়েছে শ্রেয়া। এতক্ষণ ইনস্টাগ্রামে আমরা লাইভ ছিলাম, অনেকের সঙ্গে কথা হলো, অনেকের সঙ্গে আড্ডা হলো। অনেককেই বলেছিলাম যে যারা যারা অনেকেরই ইচ্ছা যে বিহু এবং শ্রেয়া কীরকম, তারা কীরকম দেখতে, তারা কি এই গ্রহেরই মানুষ না অন্য গ্রহ থেকে এসছে, তো ইত্যাদি প্রভৃতির জন্য ইনস্টাগ্রামে তোমাদের সাথে একটা ছোট্ট ইন্টারাকশন করছিলাম এই গানের ব্রেকের মাঝে। তবে আপাতত হোয়াটসঅ্যাপ এবং মেসেজে যে অনেক অনেক মেসেজ এসছে সেটা নিয়ে শ্রেয়া কিন্তু রেডি।
2: হ্যালো চুপ কথা, আমার প্রিয় দিভাইগণ, কেমন আছো? আমি হরিপাল হুগলি থেকে সৌম্যদীপ বলছি। আজ অনেকদিন পর চুপ কথা শুনছি। জানো দিভাই, একজনকে খুব ভালোবাসতাম যার কথা বারবার চুপ কথায় লাভ জাংশনে আমি বলে এসেছি এতদিন, কিন্তু জানি না তাকে কোথায় হারিয়ে ফেললাম। আজ অনেকগুলো দিন হয়ে গেল ঠিকভাবে তার খোঁজ পাই না, কথা হয় না, সে তার মতো করে হয়তো ভালো আছে, এটা ভেবে ভালো লাগলেও আমি কিন্তু পুরো ঘেঁটে গেছি। আচ্ছা, তুমি তোমার মেসেজটা পড়তে পড়তে ডিলিট করে ফেলেছ, সো এটা পসিবল হবে না হয়তো আমাদের পক্ষে আবার রিপিট করা। এই জিনিসটা তোমরা প্লিজ কেউ করো না। একটা মেসেজ পড়তে পড়তে যদি তোমার করেকশন করবার থাকে সেটা তুমি আগে করে নাও, অনেকটা সময় পাচ্ছ। এটা করলে সেই মেসেজটা আবার সেকেন্ড টাইম পড়া পসিবল নয়। জীবনের কিছু নীরব সত্য কে লিখেছে এই মেসেজটা, এই যে আমাদেরকে যে এতবার করে বেলিয়াঘাটা থেকে বাবাই যে বলছিল বারবার করে, দিদি এসএমএসটা পড়ো, একটু বড় হলো বুঝতে পারছি, তোমার মেসেজটাই আমাদের কাছে এইমাত্র এলো, আমরা পড়ার চেষ্টা করছি। মানুষ সারা জীবন অনেক কিছু পাওয়ার জন্য ছুটে চলে, টাকা, সম্মান, সাফল্য, ভালোবাসা, কিন্তু একদিন বুঝতে পারে জীবনের সবচেয়ে দামি জিনিসগুলো আসলে কোনো দোকানে বিক্রি হয় না। আমরা অনেক সময় ভবিষ্যৎ সুন্দর করার জন্য বর্তমানটাকে নষ্ট করে ফেলি, অথচ জীবন কাউকে বলে দেয় না তোমার হাতে এখনও অনেক সময় আছে। মানুষ হারিয়ে গেলে তার অভাবটা বোঝা যায়, কিন্তু তখন আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না। জীবন খুব ছোট, তাই বড় বাড়ি বানানোর আগে মানুষের মনে একটু জায়গা করে নিন, কারণ শেষ পর্যন্ত মানুষ আপনার কত টাকা ছিল সেটা মনে রাখবে না, মনে রাখবে আপনি কেমন অনুভব করিয়েছিলেন, এটাই হয়তো জীবনের নীরব সত্য। থ্যাংক ইউ, তোমার মেসেজটা আমরা পড়ে ফেলেছি। আমাদের কাছে এখনও আরও আরও বেশ কিছু মেসেজ রয়েছে যেগুলো আমরা পড়ব, কিন্তু তোমাদেরকে আবারও যে রিকোয়েস্টটা করেছিলাম সেটা

0: রাখার চেষ্টা করো, তোমরা তোমাদের মেসেজে একটু ওয়ার্ড সংখ্যা, শব্দের সংখ্যা একটু কমিয়ে দাও। হাই চুপ কথা, আমি আমিশা ফ্রম বেহালা চৌরাস্তা। আমার প্রিয় দুই দিদিভাইয়ের জন্য আজকে আমার স্কুল থেকে রেড রোডে প্যারেড দেখতে আচ্ছা প্রিয় দুই দিদিভাই, ওকে জানো আজকে স্কুল থেকে রেড রোডে প্যারেড দেখতে নিয়ে গিয়েছিল, সেই সমস্ত কিছু তুমি দেখেছো এবং সেটা আমাদেরকে খুব সুন্দর করে শেয়ার করেছো। তোমরা কেমন কাটিয়েছো আজ বলো? আমি চুপ কথার ডেইলি লিসনার, ইয়েস আমরা জানি তুমি ডেইলি লিসনার। আমি ক্লাস টেনে পড়ি, ম্যাথ প্র্যাকটিস করতে করতে তোমাদের শুনছি, মানডে আমার এক্সাম আছে। যাই হোক, গুড নাইট, তোমাদের জন্য অনেক শুভকামনা আর ভালোবাসা।
1: থ্যাংক ইউ সো মাচ। আর আজকে তোর কেমন কাটলো শ্রেয়া, মানে আজকে তুই সকাল থেকে কি করলি আগে বল।
0: আমার না পরশু দিন থেকেই মোটামুটি ওই একটা ব্যাপার হয় না যে পাড়ায় যে অনুষ্ঠানগুলো, তো পরশু দিন থেকে আমার বাড়ির এলাকাতে দেশাত্মবোধক বিষয় নিয়ে অনুষ্ঠান চলছিল, তাই পুরো 14 তারিখ থেকে আমার ওই বিষয়টা চলছে এবং কাটছে। আর আজকে এখানে আসার আগে পর্যন্ত সেটাই কাটছিল। ইনফ্যাক্ট আমার একটা জিনিস দেখতে খুব ভালো লাগছিল, আমি এসেই আজকে শেয়ার করছিলাম, আমাদের এই একটু পরে আসবে উজ্জ্বলা, তারপর দেবার ঘো, আমরা সব এই নিয়ে কথা বলছিলাম যে রাস্তাটা দেখতে এত সুন্দর লাগছে, আমাদের এই আকাশবাণী কলকাতার স্টুডিওর সামনে পুরো এরিয়াটা আমাদের যে ন্যাশনাল ফ্ল্যাগ সেই রকমভাবে লাইট লাগানো হয়েছে। এটা রোজ থাকে না, রোজ দিন এত আলো থাকে না, এই এত আলোর মধ্যে বিষয়টা দেখতে খুব সুন্দর লাগছিল। আর সকাল থেকে এই বিষয়গুলো তো ছিলই, দেশাত্মবোধক গান, কালচারাল প্রোগ্রাম, এগুলোর মধ্যে দিয়ে কেটেছে আমার আজকের দিনটা। তবে আজকে যেটা দেখছিলাম, আমার একদম আমার পাশের বাড়িতে একটা খুব ছোট্ট, একদম ছোট্ট একটা বাচ্চা, যার বোধহয় কত হবে 3 বছর বয়স হবে হয়তো আমার, কি তারও কম, তো ওর নাম হচ্ছে চিকু, এই নামটা আমার দেওয়া। তো চিকুকে সকালবেলা আমার জাস্ট ঘুমটা ভেঙেছে ওর আওয়াজে, ও নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে কিছু একটা চলছে, আমি বুঝতে পারছি কিছু একটা হচ্ছে, একটা মানে প্রচুর লোকজন ফোন টোন নিয়ে রেডি। ও স্কুল গেছিলো এবং হোয়াইট কালারের পাঞ্জাবি পায়জামা আর জাতীয় পতাকাটা, ওই উত্তরীয়, ওরা তো আর উত্তরীয় হিসাবে ক্যারি করতে পারবে না, সেটা পিন দিয়ে খুব সুন্দর করে ওকে আটকে দিয়েছিল। তো সেটা সেইভাবে ও দাঁড়িয়ে আছে ফ্ল্যাগ নিয়ে দৌড়োদৌড়ি করছে, এবং যারা যাচ্ছে আমাদের পাড়ার লোকজন সবাই যেটা করছে, সবাই ওর ফটো তুলতে ব্যস্ত আর ও পালাচ্ছে।
1: আর এত কিউট লাগছে, বুঝতেই পারছি মানে তুই।
0: হ্যাঁ হ্যাঁ একদম, পতাকা নিয়ে এরকম ঘুরছে, আর ওকে হয়তো কেউ বলছে একটু জনগণ মনটা শোনাও, আজকে স্কুলে কি করলে, ও শুধু একটাই উত্তর দিয়েছে, স্কুলে লজেন্স দিয়েছে। এই আমার ঘুম থেকে উঠে ঘুম আজকে সকালটা হয়েছে আমার ওকে দেখে।
1: আজকে আমাদের পাড়ায় ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল, যেটা বেশ একটা নোবেল কজ, বাট আমি রক্ত দিতে পারি না, মানে এটা আমার একটা অক্ষমতা, আমার হিমোগ্লোবিন প্রচণ্ড কম, এবার ওই জন্য ডাক্তার আমাকে রক্ত দিতে বারণ করেছেন, মানে আমার এত কম এবং লো ব্লাড প্রেশার যেহেতু, তো আমি বেশ ওখানে গিয়েছিলাম, সবাইকে আমি উদ্বুদ্ধ করেছি কিন্তু নিজে দিতে পারিনি বলে প্রচণ্ড মন খারাপ নিয়ে আমি ফিরে এসেছি আজকে। তারপরে তো অফিস চলে এসেছি, অফিসে নানান ধরনের প্রোগ্রামস হয়েছে, সেইগুলোতে পার্টিসিপেট করেছি। আজকে আমাদের অফিসে আবার গানের প্রোগ্রাম ছিল, মানে যারা নন সিঙ্গার তাদেরকেও গান গাইতে হয়েছে, তো সেগুলোও হয়েছে আর কি, সেগুলোও বেশ মজা হয়েছে, প্লাস ফ্ল্যাগ হোস্টিং টোস্টিং তো ছিলই। কালকে বরঞ্চ একটা ইন্টারেস্টিং ব্যাপার হয়েছে, কালকে আমি আমার স্কুলে গিয়েছিলাম, তো সেই স্কুলে তোমার অনেক পুরনো ম্যামদের সঙ্গে, স্যারদের সঙ্গে দেখা হলো, অনেক পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো, সেখানে সেলিব্রেশন হলো, ইন্ডিপেন্ডেন্সের প্রি সেলিব্রেশন হলো কালকে, মানে 14th August-এর দিনটাতে বলছি, 15th August না, তো সেইগুলোতে পার্টিসিপেট করেছিলাম। তো ভীষণ নস্টালজিক লাগছিল যে এই কিছু বছর আগে এইখানে আমি নিজে পারফর্ম করতাম, নিজে পার্টিসিপেট করতাম, আজকে জাস্ট দর্শক হিসেবে সেখানে গিয়েছিলাম, বাট একটা অন্যরকম অভিজ্ঞতা।
0: হাই চুপ কথা, আমি শুভস্মিতা, আমি প্রথমবার তোমাদের শুনছি, খুব ভালো লাগছে শুনতে, আমি জানি না কবে কবে হয়, আজকে হয় আর কবে হয় বললে ভালো হতো, বাই। আচ্ছা শুভস্মিতা, খুব ভালো লাগলো যে তুমি আমাদের পরিবারের নতুন সদস্য। শুক্রবার রাতটা যখন শেষ হচ্ছে, ঠিক রাত 12টা বাজছে, সেই রাত 12টা অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার হিসাবে শনিবার পড়ে যাচ্ছে, তো ওই রাত 12টা এবং ঠিক পরের দিন আবার শনিবার রাত শেষ হয়ে রবিবার হচ্ছে ওই রাত 12টা, মানে হিসেব মতো শনি রবি রাত 12টা, মানে শুক্রবারের শেষ এবং শনিবারের শেষ রাত, আমরা তোমার সঙ্গে রাত 12টা থেকে 3টে পর্যন্ত থাকি।
1: একদমই তাই, এবং প্রত্যেক দিনই যে বিহু বা শ্রেয়া থাকবে এমন

0: কিন্তু নয়, আমাদের যারা যারা আর্টিস্ট রয়েছে তারা সবাই অল্টারনেটিভলি আসার চেষ্টা করে তোমাদের কাছে। যাই হোক, 9903653992 তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ এবং মেসেজ পাঠাতে থাকো। আপাতত এমন একটা গান তোমাদের শোনাবো, গানটা গিয়েছিলেন অনুপম রায়। গানটা না ভীষণ ডেপথ, ভীষণ গভীর। আসলে রাত হলে অনেক কথা তো আমাদের বেরিয়ে আসে, অনেক না বলা কথা আমরা না চাইতেও বলে ফেলি।
1: আনফিল্টার্ড রাত্রিবেলা আমরা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়িঘাড়া বলছে এখন 1:45, তোমরা শুনছো চুপ কথা, রয়েছি আমি বিহু আর রয়েছে শ্রেয়া। 9903653992 অনেক অনেক মেসেজ আসছে। আর তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আজকে তো স্বাধীনতা দিবস, জাস্ট 14 আমরা পার করে 16th August পড়েছি, জীবনে এমন কোন মুহূর্তে তোমাদের মনে হয়েছে যে আমি সত্যিই স্বাধীন হয়েছি? হতে পারে নিজের মনের খুব জমে থাকা ভয়ে বা বহুদিনের জমে থাকা কোনো একটা সম্পর্কের বার্ডেন বা বোঝা বা কষ্ট, সেখান থেকে যখন ফাইনালি তুমি মুক্ত হয়েছো, অর্থাৎ মানে সেখান থেকে যখন তুমি ফাইনালি নিজের মতন করে বাঁচতে শিখেছো, সেটাই তোমার কাছে স্বাধীনতা, সেটাই তোমার কাছে মুক্তির আশ্বাস। তো এরকম যদি কোনো ঘটনা থাকে তাহলে আমাদেরকে লিখে পাঠাও। তবে আপাতত যে মেসেজটা করেছে, কে করেছেন?
2: সৌগত।
1: নমস্কার, আমি সৌগত ব্যানার্জি, আমি আপনাদের রেগুলার লিসেনার। আমার আগে একজন বললেন বেস্ট ফ্রেন্ড বলে কিছু হয় না। আমি তাকে এবং সবাইকে বলতে চাই, জীবনে এমন একটা মানুষ থাকে যে বিপদে আপদে সবসময় পাশে থাকে, সেটা বাবা মাই হোক বা প্রিয় বন্ধু। জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু হলো বাবা মা, তারপর প্রিয় বন্ধু হলো বন্ধু। দয়া করে পড়ুন। পড়লাম
2: সৌগত কথাটা, যে কথাটা বলল, কথাটা খুব সুন্দর একটা কথা। আসলে সকলের জীবনে সবার ভূমিকা একরকম হয় না। আমরা অনেক মানুষকে দেখেছি তাদের কাছে মা বাবার থেকে বড় বন্ধু কেউ নেই। আবার এটাও সত্যি কিছু ক্ষেত্র আছে যেখানে না মা বাবাকে আমরা সব কিছু শেয়ার করতে পারি না। সেটা না করবো না বলে, লুকোবো বলে নয়, হয়তো তারা জানলে কষ্ট পাবে বা তারা জানলে ভীষণ টেনশনে পড়ে যাবে, তাই আমরা তাদেরকে শেয়ার করি না। তখন তখন আমরা আমাদের বন্ধুকেই খুঁজি যার কাছে শেয়ার করলে অ্যাটলিস্ট কোনো সলিউশন না পাই কিন্তু অন্তত সেই স্পেসটা পাবো, সেই জায়গাটা পাবো, সেই ওয়ার্মটা পাবো তার কাছে। অন্তত সেই মানুষটা আমাকে আমার কষ্টের সময় একটু ইমোশনালি তার উপর ডিপেন্ড করার, তার কাঁধে মাথা রাখার একটা জায়গা দেবে, তখন আমরা সত্যি সেই বন্ধুকে বেছে নিই। আর এই বন্ধু শুধু যে আমাদের সমবয়সী বন্ধুস্থানীয় মানুষ তা নাও হতে পারে, আরও অনেক আত্মীয় স্বজনও হতে পারে। অনেক সময় দেখা যায় যে অনেকে না দাদু দিদার সঙ্গেও এই সম্পর্কটা, যেটা আমার তো ভীষণভাবেই আছে সেই জায়গাটা, হ্যাঁ মানে সকলে নেই এখন, আমার দিদার সঙ্গে আমার এই সম্পর্কটা একদমই এরকম, দাদু আজ নেই বা ঠাম্মা দাদু ভাই মানে ঠাকুরদা ঠাকুরমা তারাও আজ হয়তো ফিজিক্যালি এক্সিস্ট করে না, কিন্তু সম্পর্কগুলো এমন। আমরা অনেক কিছু মা বাবার সঙ্গে ঘটতো, হয়তো মন খারাপ লাগছে, কষ্ট হচ্ছে বা স্কুলের কিছু, তখন না তাদের কাছে গিয়ে বলতাম, একদম অদ্ভুতভাবে সুরাহা হয়ে যেত এবং মন ভালো হয়ে যেত, তাই না বল?
1: একদম তাই। ইনফ্যাক্ট মানে আমি মানে সবকটা সম্পর্কের ওই যে বেস্ট ফ্রেন্ড এই নামাঙ্কন মানে এই নামাঙ্করণটা দরকারই নেই। মানে কোনো কোনো সম্পর্ক তারা বেস্ট ফ্রেন্ড তথাকথিত না হয়েও হয়তো বেস্ট ফ্রেন্ড বা সোলমেট বা সোল পার্টনার বলা যেতে পারে। আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি, তোমাদের কাছে একটা প্রশ্ন। একটা মানুষ তার জীবনের লক্ষ্য কীভাবে খুঁজে পায়? 9 বছর আগে শতাব্দী আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি যেন কেমন একটা হয়ে গিয়েছি। নদীতে একটা পাতা যেমন ভেসে যায়, সময়ের স্রোতে আমিও তেমনভাবেই ভেসে যাচ্ছি উদ্দেশ্যহীনভাবে। HS-এর পর সায়েন্স পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তারপর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পলিটেকনিক করি, আর এখন একটা IT কোম্পানিতে ট্রেনিং করছি। বুঝতেই পারছো লাইনগুলো সম্পূর্ণ আলাদা, এরপর কী করবো জানি না, উদ্দেশ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। এখন তোমরা যদি জিজ্ঞেস করো আমার ভালোবাসার জায়গা কী, তাহলে বলি ছোটোবেলায় আমি ছবি আঁকতে ভালোবাসতাম, আর তাছাড়াও আবৃত্তি, গান, নাটক, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এখন আমি সেসব লাইন থেকেও অনেক দূরে। দেবজ্যোতি, একটা কথা তোমাকে বলি, অনেক সময় আমরা ক্যারিয়ার পাথ চুজ করতে খুব ভুল করে ফেলি অনেকের ক্ষেত্রে। আমি আমার বহু বন্ধুর ক্ষেত্রে এটা দেখেছি, ইভান অর্থাৎ মানে তুমি প্রথম কেউ নও, অনেকেই না মাধ্যমিকের পরে তাদের হয়তো মোটামুটি একটা সায়েন্সের রেজাল্ট ছিল, বাবা মা ফোর্স করেন বা তারা নিজেরাও ভাবে যে সায়েন্স নিয়ে পড়বো করে পড়তি হয় এবং তারপর আলটিমেটলি কোথাও পৌঁছতে পারে না, তাদের দেখেছি হারিয়ে যেতে, তার মানে কি তাদের জীবন শেষ হয়ে গেল একেবারেই নয়। আমি একটা কথা বলতে পারি যে পারফর্মিং আর্টসকে, মানে এটা খুবই আনফর্চুনেট বাট আমাদের দেশে এখনও পারফর্মিং আর্টস মানে আবৃত্তি, গান, শ্রুতিনাটক, মঞ্চনাটক, থিয়েটার এগুলো করে পেট চালানো ইজ ভেরি ভেরি টাফ, শুধুমাত্র এটা করে। এমন নয় যে মানুষজন করছে না, কিন্তু তাদের সংখ্যা ভীষণ কম। তোমাকে এক্সট্রাঅর্ডিনারি কিছু একটা হতে হবে অথবা মানে মিডিয়োক্রেসির কোনো জায়গা এখানে নেই আর কি। আমি যদি ধরেও নিই যে তুমি সেখানেও ভীষণ ভালো পারফর্ম করতে একটা সময়তে, তাতে করেও যে এই বয়সে তোমার কাছে সুযোগ আসবে এরকম ভাবার কোনো কারণ নেই, কারণ আমরা দেখেছি যে অনেক বর্ষিয়ান ছিল, তো বর্ষিয়ান মানে তো অনেকটা বয়স বোঝায়, এমনি মানে 30-25 লোকজনদেরও দেখেছি যে তারা কিন্তু কাজ পাচ্ছে না, তাই নিয়ে ফ্রাস্ট্রেশন, তাই নিয়ে ডিপ্রেশন এবং আরও অনেক কিছু বিভিন্ন জায়গাতে তাদেরকে বলতে শুনেছি, কিন্তু তার মানে কি জীবন এখনই শেষ হয়ে যাওয়ার? না। কী হয়েছে মজার ব্যাপার, আমি সেদিন কি র্যান্ডামলি খুঁজছিলাম যে সরকারি চাকরির বয়স সীমা বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম 28, 30, 32, তার মানে কি তাদের বয়স 32 হয়ে গেছে তারা বসে থাকবে? না, এমন অনেক ধরনের পোস্ট রয়েছে যেগুলো হয়তো আমরা জানিই না, আমরা শুধুমাত্র রেল, ব্যাংক এবং এইসবের দিকেই ঝুঁকি, কিন্তু তা বাদেও যে বিভিন্ন সরকারি চাকরির প্রোগ্রাম হয় এবং তাদের ঊর্ধ্বসীমা কিছু কিছু ক্ষেত্রে 40, 41 এবং সাম্প্রতিককালে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু 5 বছর রিল্যাক্সেশন দিয়েছেন, তাই তুমি যদি জেনারেল কাস্টও হও তাহলে কিন্তু তোমার কাছে এখনও অপশান রয়েছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই এই সরকারি পরীক্ষাগুলোর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, শুধুমাত্র তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে, অনার্স টনার্সেরও দরকার নেই। তাই বলছি একটু খোঁজ নাও, কারণ আগামী দিনে বেশ কিছু নোটিফিকেশনও বের হতে চলেছে বলে খবর, যদিও এখন অফিসিয়াল কনফার্মেশন নেই, তাই সেগুলোতে বসার চেষ্টা করতে পারো। জানি কম্পিটিশন অনেক, কিন্তু কম্পিটিশন কোথায় নেই?
2: আর একটা ছোট্ট কথা আমার বলতে ইচ্ছা করছে দীপজ্যোতিকে, তুমি পারফর্মিং আর্টসের সঙ্গে জড়িত ছিলে তবে এখন তুমি সেটা নিয়ে এগোতে পারছো না। একটা জিনিস কি জানো তো, আমাদের ওই মাসের শেষে একটা অ্যামাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড হওয়াটা সত্যি ইম্পর্ট্যান্ট, তার কারণ তাহলে আমরা আমাদের ইচ্ছেগুলোকে পূরণ করতে পারবো। তাই আমি তোমায় বলবো, এই যে তোমার জীবনে পারফর্মিং আর্টসটা, ওটা না তুমি যখন তোমার ইকোনমিক্যালি তুমি যখন একটা স্টেবল জায়গায় চলে আসবে, তুমি দেখো ওটার হাত তুমি যদি না ছাড়ো সেও তোমার হাত ছাড়বে না। তোমার যদি পছন্দের কাজ হয় অভিনয়, নাটক, নাচ, গান, তবলা বাজানো, যেটাই হোক, ওই একটা জায়গায় নিজেকে একটু স্টেবল করে নাও, ঠিক যেমন করে বিহু বলছিল, এই বিষয়গুলো একটু খোঁজ খবর করো এবং করতে করতে একটা সময় পর দেখবে আবার তোমার যে পোটেনশিয়ালগুলো আছে, তোমার ইচ্ছে হবে ওগুলো নিয়ে কাজ করতে, একটু করে শুরু করবে। প্রথম দিনই তোমায় বিশাল কিছু একটা করে ফেলতে হবে না, একটু করে শুরু করো, দেখো হবে,
1: ডেফিনেটলি হবে। আর একটা কথা তুমি বলছো এরকম, মানে বিশ্বাস করছে, আমারও মাঝে মাঝে মনে হয় যে গতানুগতিক চাকরি ছেড়ে দিয়ে নিজের কিছু করব, মানে হয়তো আমি করব, মানে আমারও এটা মনে হয় যে এখন অনেক অপশনস রয়েছে, সোশ্যাল মিডিয়াটাকে ইউটিলাইজ করে মানুষজন কত কিছু ভালো ভালো কাজ করছে। আমি ওই ডেইলি ব্লগের হ্যালো গাইজ বলছি না, তা বাদেও মানুষজন অনেক বেশি ইনোভেটিভ কাজকর্ম করছে, আর যারা হ্যালো গাইজ বলেও ব্লগ করছে কি আছে, নিজের জীবন দেখাচ্ছে তাই ভাবে,
2: সেটা একদমই তাদের পার্সোনাল চয়েস,
1: একদমই তাই, এবং সেখান থেকে দেয়ার আর্নিং প্রিটি ওয়েল। তোমার যদি লক্ষ্য হচ্ছে পয়সা রোজগার করা, তুমি তাহলে হ্যালো গাইজ বলো গাইজ করে যদি তুমি করো, ইটস টোটালি অল রাইট। যাই হোক, ধন্যবাদ প্রিয় আরজে দিদিরা, পরের মেসেজ। তোমরা ইনস্টাগ্রামে অ্যাপটার নাম বলেছিলে বলেই আজ শুনতে পারলাম, না হলে হয়তো আজও শুনতে পারতাম না। আমি সপ্তদীপ, ক্লাস 11-এর ছাত্র, আজ আর কলকাতা থেকে নয়, নদিয়া থেকে লিখছি। কাল রাত 3টের সময় ঘুমিয়ে সকাল 5:30 সময় স্কুলে গেলাম, স্কুল থেকে আজ সোজা রেড রোডে চলে গেলাম, সেখানে সব কিছু শেষ করে প্রায় দুপুর 2টার সময় বাড়ি ফিরলাম। বাবা তো কোর্টে চাকরি করেন, তাই সেখানে পাঠানো দুপুরের খাবার খেয়ে একটু বসেছিলাম, তারপর বিকেল 4টের সময় নদিয়ায় মাহের এক বান্ধবীর বাড়িতে এলাম। আজ এত ব্যস্ততার মধ্যে ঘুড়ি ওড়ানো আর হয়ে উঠল না, তার মধ্যে ঘুমটাও হলো না, কালও আবার অনেক প্ল্যান আছে, এই সপ্তাহটা প্রায় প্রতিদিনই শারীরিকভাবে কলকাতার বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। যেমন মঙ্গলবার রবীন্দ্র সরোবরের আর্ট এক্সিবিশন, শিয়ালদায় টিউশন, দুই দিন তো থাকেই, তার মাঝে মধ্যে আরও অনেক কাজ এসে যায়। মেসেজটা একটু বড় হয়ে গেল, দিদিরা প্লিজ পড়ো, আজ প্রায় অনেক সপ্তাহ পরে লিখলাম, এখন একটু ব্যস্ত থাকি তাই নিয়মিত লিখতে পারি না, তবে সময় পেলেই আবার লিখব।
2: খুব ভালো লাগলো তোমার মেসেজটা পেয়ে, তুমি যেভাবে তোমার গোটা দিনটা শেয়ার করলে আমাদের সঙ্গে, এইটাই এইটাই তো বন্ধুত্ব, দিনের শেষে যাকে মন খুলে গোটা দিনের গল্প বলা যায়। আর জানিস তো বিউ, ওর লেখার একটা লাইন পড়ে না আমার একটা জিনিস মনে পড়ে, খুব হাসি পাচ্ছিল, সেটা হলো ওই যে বললো না বাবার অফিস, বাবার কাজের কথা। তা আমি যখন ছোট স্কুলে পড়ি, আমার তো ভীষণভাবে একটা জানার ইচ্ছা, খুব কৌতূহল, বাবা তোমার অফিসের অ্যাটেন্ডেন্সের খাতায় নাম ডাকে, তো কি হয় মানে কিভাবে অ্যাটেন্ডেন্স হয়, কে নাম ডাকে, আমরা তো ওইগুলো স্কুলে হতো, তারপর দেরি করে গেলে তোমাদের কি দাঁড় করিয়ে রাখে, এই সমস্ত প্রচুর প্রশ্ন ছিল, তুমি কোথায় বসো, তোমাদের কি বেঞ্চের মধ্যে বসে সবাইকে, এইসব বলতাম। তা একদিনকে বাবা বলেছে ঠিক আছে তোকে একদিন আমি অফিসে নিয়ে যাবো। এবার মানে এটা জানি না এটা কী বলবো, আমার বাবার আর আমার লোকেশন কাজের একই হয়ে গেছে, মানে আমার বাবারও এই এসপ্ল্যানেডেই ছিল, একদম আমাদের এই আকাশবাণী কলকাতার খুব সামনেই আয়কর ভবনে। তো আমার বাবা একদিন আমাকে বললো যে তোকে আমি নিয়ে যাচ্ছি চল, বাবার সাথে আমি গিয়েছি অফিসে। আমি দেখছি এটা কি, এ মা কি হলো, সব লোকজন যে যার ইচ্ছে মতো যাচ্ছে, তারপরে যেখানে নিয়ে গেছে নিয়ে, আমি দেখছি এখানে তো বেঞ্চ নেই, সবাই বসে কি করে, দেখলাম চেয়ার টেবিল। আমার বাবা বললো এই যে এই চেয়ার টেবিলটাতে আমি বসি। আমি গিয়ে ওখানে বসে পড়লাম সোজা, আমি গিয়ে বসে আমার আচ্ছা বাবা তুমি কি নাম ডাকো, চেয়ার টেবিলে বসে আছে, মানে আমাদের কাছে তো একটা বড় ব্যাপার তখন,
1: টিচাররাই বসে।
2: হ্যাঁ বাবা বললো না আমরা সবাই এরকম চেয়ার টেবিলে বসি, এটাই আমাদের কাছে বেঞ্চ, আর তোমাদের নাম ডাকতে আসে কোথায় বসে, যে নাম ডাকতে আসে তোমাদের টিচার কোথায় বসে। তো তখন এত বাবার যে বন্ধুরা রয়েছে তারাও বেশ মজা পাচ্ছে, হাসাহাসি করছে। তা আমি বললাম বাবা এই খাতাগুলোতে কি হোম টাস্ক করো, এই খাতাগুলো দেখি, খাতা দেখছি আমি কিছুই বুঝছি না, আমি বললাম বাবা নাম ডাকার খাতা কোনটা তোমাদের। আর এবার এই করতে করতে ড্রয়ারে না একটা পেন পেয়েছি, যেই পেনটা একটাই পেনের মধ্যে তিনটে কালি, সবুজ লাল আর নীল। এবার আমি বললাম বাবা এই পেনটা তো আমাদের বাড়িতে নেই, এই পেনটা তুমি একটু নিয়ে যেতে পারবে, আমিও এই পেনটা দিয়ে একটু লিখবো। কিন্তু সবই হলো বাবার অন্যান্য বন্ধুরা আসছে আমার সাথে কথা বলছে, আমি ভাবছি এ কি কেউ বকতে আসছে না তো ওদের, এটা কি করে সম্ভব। তারপর তো মানে আমি বাড়ি গিয়ে মাকে বলছি মা জানো কেউ নেই, নাম ডাকতেও কেউ আসেনি, কেউ বকছে না, যে যা খুশি করছে, তা আমিও এখানে ভর্তি হতে পারবো, আমি বড় হয়ে এখানে ভর্তি হব।
1: কত ইনোসেন্স থাকে আমাদের মধ্যে। আর আমার মা তো স্কুল টিচার, এবার কি হয় মায়েদের না স্কুলে পিকনিক হতো, তো আর এখনও হয় আর কি, সেই পিকনিকে না অনেক রকম মানে বেশ লোভনীয় খাবার টাবার পাঠায়। এবার মা ধর, এবার একটা মানুষ পিকনিকে গেছে, সে তো আর স্কুলের পিকনিক থেকে তার মেয়ের জন্য খাবার পকেটে ঢুকিয়ে নিয়ে আসতে পারবে না। আমার মনে আছে মাকে একদিন টিফিন বক্স দিয়েছে, মা তুমি প্লিজ এটা তো ভরে নিয়ে আসবে আমি খাবো। মা বলছে বাবু এরকম হয় না, এরকম করে আনা যায় না, এটা খুব বাজে দেখায়, আমি সে খাবোই। তারপর মা বাধ্য হয়ে মানে পিকনিকের পরে দোকান থেকে কি যেন একটা বেশ মোমো টোমো জাতীয় কিছু একটা নিয়ে এসেছিল, যে মেয়ে নয়তো কান্নাকাটি করবে। আমি আবার একদিন মা আনেনি বলে মাকে বলছে তুমি চলে যাও, তুমি আগে নিয়ে আসো তারপর তুমি বাড়িতে আসবে। তো সেই অভ্যাসটা আমার সামাও এখনও থেকে গেছে। যাই হোক, আরেকটা মেসেজ পড়বো, তারপর ব্যাক টু ব্যাক দুটো গানে যাবো। হাই প্রিয় চুপ কথা, আমি সূর্য, আমাদের ডেইলি লিসেনার সূর্য, একটু আগে ইনস্টাগ্রামে অনেক কথা বলেছে সে গড়িয়া থেকে, আমি ক্লাস এইটে পড়ি, জানো আজ খুব মজা করেছি, মাসিদের বাড়ি গিয়েছিলাম, পতাকা উত্তোলন করলাম, খিচুড়ি আলুর দম খেলাম, আমার খিদে পে যাচ্ছে সব শুনে, আমি আর দাদা ঘুড়ি উড়িয়েছি, আটটা ঘুড়ি কেটে ফেলেছি আমরা, বিকেলে আমি আর দাদা দিদি ফুচকার কম্পিটিশন করেছি, খুব মজা করেছি। যাই হোক অনেক কিছু বললাম, তোমরা সবাই ভালো থেকো, তিনটে পর্যন্ত আছি, লাভ ফ্রম সূর্য।
2: থ্যাংক ইউ।
1: আজকে না এই ঘুড়ি ওড়ানো নিয়ে পরপর দুটো মেসেজ পড়লাম, তো আজকে একটা দাদা মানে আমার খুবই কাছের একজন দাদা, তিনি ফেসবুকে লিখছেন, আমি দেখলাম পোস্টটা, বলছেন যে তার এখন ধর এই 34-35 এরকম একটা বয়স হবে, বলছে আমাদের ছোটবেলায় স্বাধীনতা দিবসের দিন স্কুলে পতাকা উত্তোলন করার পরে ফুটবল খেলা এবং ঘুড়ি ওড়ানো ম্যান্ডেটরি ছিল। এখনকার জেনারেশনে আজকে উনি বলছিলেন যে আজকে উনি যখন বেরিয়েছিলেন যে উনি কাউকে দেখলেন না যে ঘুড়ি ওড়াচ্ছে বা কিছু করছে, তো আমার খুব খারাপ লাগছিল, কারণ আমিও ছোট, আমি কোনোদিনও ঘুড়ি ওড়াইনি, কারণ আমি পারি না। তো আমি আমি কিন্তু না মানে আমি যে জায়গায় বড় হয়েছি মানে বেলঘড়িয়া তো একটু শহরতলি, তো আমি দেখতাম যে আমার দাদা, যে আমার নিজের দাদা, সে ছাদে উঠে ওই বোকাটা, তারপর আরও কী সব যেন বলে টোলে সব ঘুড়ি ওড়াতো এবং ঝগড়া ঝামেলাও করতো আর কি পাড়ার ছেলেরা মিলে, এর ঘুড়ি কেটে দিয়েছে, এই করেছে। তো আমার খুব মন খারাপ লাগছিল যে তার মানে কি এই জেনারেশন ঘুড়ি ওড়ায় না, তার মানে কি এখন সবাই ভুলে গেছে। তো আজকে যখন পরপর এই ঘুড়ি ওড়ানোর মেসেজগুলো পাচ্ছি, তখন আমার মনে হচ্ছে না কিছু ট্র্যাডিশন একই থাকে, কিছু ট্র্যাডিশন চলতেই থাকে। ব্যাক টু ব্যাক দুটো গান তোমাদের জন্য রইল, আর তারপরে ফিরে আসছে বিহু আশ্রেয়া।
2: আর এখন তোমাদেরকে যে গানটা প্রথমে শোনাবো, কিছু কিছু জিনিস আছে না যখন অনেকটা বছর পেরিয়ে যায়, পেরিয়ে গিয়েও তার মহিমাটা সেম থাকে, তার মধ্যে এই সিনেমাটা একটা, কভি অলবিদা না কেহেনা। অনেক ছোটোবেলাতে আমরা এই সিনেমাটা দেখেছিলাম, সেই সাংঘাতিক গ্ল্যামারাস একটা ব্যাপার। এই সিনেমাটা 20 বছর হলো, 11th August 2006 রিলিজ করেছিল, আর আজ 16th August 2026।
1: মানে বিফোর ইউ প্লে দ্য গান আমি একটা কথা বলি
2: প্লিজ।
1: আজকে আমাদের, তোমরা তো জানোই আমাদের স্টুডিও সেট আপটা, দুটো কম্পিউটার থাকে, একটা আমার সামনে একটা শ্রেয়ার সামনে।
2: আমার
1: আবার একটা অদ্ভুত ব্যাপার হয়েছে, মানে আমি ভেবেছিলাম যে আমি আমার কম্পিউটার থেকে চালাবো, তো আমিও কভি অলবিদা না কেহেনাই সিলেক্ট করেছিলাম। এবার আমি হঠাৎ করে শ্রেয়ার দিকে তাকালাম, শ্রেয়া বললো যে আমি আমি আমারটা থেকে চালাচ্ছি, এবং আমি ওর দিকে তাকিয়ে দেখলাম যে ও না দেখে না জেনে কভি অলবিদা না কেহেনাই সিলেক্ট করেছে। তাই জন্য এটাই আপাতত আমাদের শুনতে হবে। ফিরে আসছি ব্যাক টু ব্যাক দুটো গানের পরে।
0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা দেখতে দেখতে 2:13 হয়ে গিয়েছে, মানে আমরা অনেকটা সময় পেরিয়ে গিয়েছি একসাথে, 2 ঘন্টা। আর হাতে 3টে পর্যন্ত সময় আছে, তোমার সঙ্গে রয়েছে 107 FM রেইনবোতে চুপ কথায় আর যে শ্রেয়া এবং আর যে বিহু। আর আমরা এই প্রথম থেকে তোমার সঙ্গে আজকে আমরা অনেক কিছু নিয়ে কথা বলছিলাম, এবং তার সঙ্গে যেটা নিয়ে কথা বলতে চাইছিলাম সেটা হলো, যেহেতু গতদিনই স্বাধীনতা দিবস উদযাপন হয়েছে, আমাদের 80তম স্বাধীনতা দিবস, সেই নিয়েও তোমাদের মেমরিজ, তোমাদের যা কিছু সেই নিয়ে বলার, সেগুলোও তোমরা আমাদের কাছে মন খুলে বলতে পারো 9903653992। এবং আজকে কিন্তু আমরা বেশ কিছু নতুন বন্ধুদের পেলাম, তাদের মেসেজও পড়ব। আর একটা কথা যেটা নর্মালি আমি চুপ কথায় থাকলে এসে বলি, এই অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর, 2 ঘন্টা হয়ে যাওয়ার পর, যারা একদম প্রথম থেকে ছিলে তাদের মেসেজ পড়া হয়নি, তারা একটু অ্যাটেন্ডেন্স দাও, তাহলে চট করে তাদের মেসেজগুলো এবার পড়ে ফেলবো। কারণ আমাদের, আমরা আসলে বাঁচি না, কিন্তু আমরা বাঁচি না, সত্যি বলছি, পরপর আমরা চেষ্টা করি মেসেজ পড়তে, এত মেসেজের ভিড়ে হয়তো তোমার মেসেজটা হারিয়ে যাচ্ছে, তাই তুমি একটু অ্যাটেন্ডেন্স দাও, চট করে তোমার মেসেজ পড়ব। হাই কিউট ডিয়ার দিদিরা, আমি 3 বছর ধরে চুপ কথা শুনি, কখনো SMS করা হয়নি, আজ করে ফেললাম, আকাশ ফ্রম কলকাতার বাইরে। ওয়াও, এটা তো বেশ ভালো ব্যাপার। আচ্ছা, আমাদের একটা আকাশ আছে অলরেডি, তুমি আরেকটা আকাশ।
2: সেই আকাশ আবার বিহালার বাসী।
1: হ্যাঁ, এই যে তুমি প্রথমবার আমাদের সঙ্গে কথা বলছো, আমাদের খুব ভালো লাগছে, এই একটা ইমোজি পাঠিয়েছো, এই ইমোজির মানেটা আমাদেরকে লিখে পাঠাও এবার। আকাশ,
2: ইমোজিটাকে কিউট দেখ।
1: আরও মেসেজ রয়েছে, আমরা পরপর চেষ্টা করছি সেগুলো সব পড়ে ফেলতে। হাই, না সৌর্য, এই যে সৌর্য, আচ্ছা সৌর্যকে একবার নর্মাল মেসেজ পাঠিয়েছিল, SMS পাঠিয়েছিল, পাঠিয়েছিল কি?
2: হ্যাঁ হ্যাঁ, ওর মেসেজ অলরেডি আমরা পড়ছি,
1: আর পড়ছি না। সূর্য, এটা কি হচ্ছে, করে না এরকম। আচ্ছা দিদিরা, আশা করি তোমরা ভালো আছো, আর চুপ কথা দারুণ হচ্ছে, শেষ অবধি থাকবো, আমার একটা চুপ কথা বলবো শুনবে, আজ খুব বৃষ্টি ভিজে মন চাইছে, বৃষ্টি ভিজতে মন চাইছে, কারণ কেউ আমার সাথে প্রচুর বৃষ্টি ভিজেছে, আজ সে আমার সাথে নেই, বাট স্মৃতিগুলোকে ছেড়ে গেছে। বিহুদি, আমি তোমার ভাই, টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ। আচ্ছা,
2: বহুদিন বাদে মেসেজ করলে, কেমন আছো? আসলে কি হয়, মানে আমাদের না কিছু কিছু নাম, তাদের, তারা কোথায় থাকে, তাদের, তারা এত রেগুলার মেসেজ করে, তাদের সমস্ত কিছু একদম মুখস্থ হয়ে যায়। এই যে আমি বললাম আকাশ রম বেহালা, কারণ আকাশ আমাদের ডেইলি মেসেজ করে, তো আমাদের ওইটা আমাদের মাথায় থাকে আর কি। যেমন স্পন্দন, বা ধরো এখন সৌর্য, ঠিক তেমন বিশ্বজিৎ, বিশ্বজিতের মেসেজ অনেক দিন বাদে পেলাম, আশা করি সব কিছু ঠিক আছে, যদিও মেসেজটা খুব একটা ঠিক থাকার নয়, তবুও বলবো যে নিজেকে শক্ত রেখো, ভালো থেকো, আর এভাবেই আমাদের সঙ্গে মাঝে মধ্যে হাজিরা দিয়েছে ও।
1: আরও একটা কথা, ওই যে তোমার মনে পড়ছে খুব, আমরা না কিছু কিছু স্মৃতি মধুর হিসেবে রেখে দিতে চাই, চাইলেই রাখতে পারি। আর আমার মনে হয় তুমি তার সঙ্গে এই যে বৃষ্টিতে ভিজেছিলে কোনো এক বৃষ্টির দিনে, এই সুন্দর জিনিসটা তোমার আবার বৃষ্টি পড়লে হয়তো মনে পড়ে, আমরা চাইবো আবার কোনো একটা সময়ে তোমার জীবনে আসুক, আবার এরকম একটা বৃষ্টি হোক, আর এইরকম বৃষ্টিতে তোমার পাশে এমন কোনো মানুষ থাকুক যে তোমার সঙ্গে ভিজতে চাইবে। আচ্ছা, প্রেজেন্ট দিয়েছে আমাদেরকে, তোমার মেসেজ তো পড়েও দিয়েছি, তাই তোমার মেসেজ আর একবার পড়ছি না, সম্ভবত পড়ে দিয়েছি। সুমিত, হ্যাঁ, আচ্ছা, যারা অনেকবার পাঠিয়েছে, সম্ভবত আইচের মেসেজ, ওকে,
2: আইচেরই মেসেজ।
1: প্রিয় চুপ কথা, কুষ্টিয়া থেকে আমি আইচ। প্রিয় শ্রেয়াদি এবং বিহুদি, সময়টা ইদানিং খুব খারাপ যাচ্ছে, যেদিকেই যাচ্ছি সব কিছু যেন উল্টো হচ্ছে। এই যেমন ইনস্টাটা হঠাৎ করে ব্যান হয়ে গেছে কিছুদিন হলো, আচ্ছা তোমাদেরকে আজকে দেখতে পেলাম না, জানি খারাপ সময়টা একদিন কেটে যাবে, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ কি এত বছরের সম্পর্ক এত সহজে বদলে ফেলতে পারে? ইদানিং মানুষের ওপর থেকে বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে, আর নিজের ভেতরের ইমোশনাল মানুষটাকেও যেন খুঁজে পাচ্ছি না। যে আমি একটা পিঁপড়ে মারলেও খারাপ লাগতো, সেই আমি এখন ডিস্টার্বিং ভৌতিক কৃপে জিনিসে অদ্ভুতভাবে আগ্রহ পাচ্ছি। আমি কি বদলে যাচ্ছি, নাকি সাইকো হয়ে যাচ্ছি, নাকি কষ্ট মানুষকে এমনই করে দেয়? এখন অনেক কিছুই ধোয়াশায় রাখলাম, ইচ্ছা করেই বললাম না, নিজেকে পাথর বানানোর চেষ্টা করছি। পুরোটা বলবো সামনের কোনো এক চুপ কথায়। রহস্য অনুসন্ধান চলছে। 1+1 সবসময় 2 হয় না, মাঝে মাঝে 1+1 0 হয়।
2: বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ লিখেছো, আমাদের ওপারের বন্ধু। এবং আইচ যেহেতু গত বেশ কিছু মাস ধরে আমাদেরকে রেগুলারলি মেসেজ করো, তো আইচের মেসেজ পড়াটাও আমাদের কাছে একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এবং সবচেয়ে বড় কথা তোমাদেরকেও বলি, ও না অত্যন্ত নির্ভুল বানানে এবং বাংলাতে, শুদ্ধ বাংলাতে লেখে, ওই কারণে আমাদেরও পড়তে সুবিধা হয়। আইচ, আমি জানি না এক্স্যাক্টলি কী হয়েছে তোমার সঙ্গে, কিন্তু তোমার যদি আগের মেসেজগুলো দেখি, তুমি অত্যন্ত একজন ভালো মানুষ। আর তুমি যে একটু আগে বললে না যে মানুষ কি এরকম পারে, মানুষই পারে। আমার একটা পোষ্য আছে, ওর নাম ফুলটুসি, যারা বহুদিন ধরে চুপ কথা শুনছো তারা জানো, কুকুরও। এবার ওকে আমি নিজের সন্তানের মতোই ভালোবাসি। তো যাই হোক, এবার সেই ফুলটুসি সেদিনকে একটা দুষ্টু করেছে, মানে একটা বাজে কাজ করেছে, তো আমি ওকে বকেছি, ভীষণ বকেছি। এবং ফুলটুসি কিছুক্ষণ বাদে ভুলে গেছে, ভুলে গিয়ে আবার যখন আমি ডেকেছি লেজ নাড়াতে নাড়াতে আমার কাছে এসছে, উল্টে শুয়ে পড়েছে আদর করার জন্য, এবং কোনো রকম কোনো অভিমান গ্রাজ কষ্ট দুঃখ মনে রাখিনি। কিন্তু একটা মানুষের সঙ্গে যদি আমি ওইভাবে বকতাম, ওইভাবে ব্যবহার করতাম, সেটা কিন্তু সে আজীবন মনে রেখে দিত। সুতরাং মানুষই পারে সবচেয়ে খারাপ কাজটা করতে, আবার মানুষই পারে সবচেয়ে ভালোভাবে নিজেকে রিপ্রেজেন্ট করতে। জীবনে যাই হোক না কেন, তোমার মধ্যে যে সৃজনশীলতা, তোমার মধ্যে যে ভালো মানুষ আইচ, তাকে হারাতে দিতে চেও না। বিশ্বাস করো, এই পৃথিবীতে না সবাই অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য পিপল আর ক্রুয়েল, এই সমাজটাই খুব নিষ্ঠুর, কেউ কিচ্ছু যায় আসবে না। আজকে তুমি যদি বদলে যাও বা তোমার যদি চেঞ্জেস হয়ে যাও, একটা সময়ের পরে যখন দেখবে তোমার এই বদলানোর কারণে যেই কটা মানুষ ছিল তারাও যখন চারপাশ থেকে সরে গেছে, বা তুমিও আয়নার সামনে দাঁড়িয়ে পুরনো তোমাকে আর চিনতে পারছো না, তখন কিন্তু তোমার কষ্টটা আরও দ্বিগুণ হবে। আমি আবারও বলছি, আমি এক্স্যাক্টলি জানি না কী হয়েছে, তবে এটা যদি কোনো প্রেম ঘটিত ব্যাপার হয় বা পরিবার ঘটিত ব্যাপার হয়, যাই হোক না কেন, নিজেকে প্লিজ হারিয়ে যেতে দিও না, এবং তুমি পারবে তোমাকে ঠিক পথে রাখতে। জীবনটা খুব ছোট আইচ। আমার একটা বন্ধু, তার দাদা মাত্র কত 31-32 বছর বয়স হবে, তিনি মারা গেছেন এই গত সপ্তাহে, জিম করতে গিয়েছিলেন, জিম করতে করতে হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছেন, মানে কিছু করাও যায়নি আর কি। একটা 32 বছর তো মারা যাওয়ার সময় হতে পারে না কখনো, তো ওটাই বলছি, লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, কার কখন কী হয় কেউ জানি না, যে যাওয়ার সে যাবে, তুমি কাউকে জোর করে ধরে রাখতে পারবে না, নিজেকে ঠিক রাখো, রাখতেই হবে। আর তোমাকে বদলাতেও তুমি পারবে, তোমাকে ঠিক রাখতে তুমিই পারবে। যাই হোক, আপাতত তোমার জন্য একটা গান, মানে একটা গান ব্যাক টু ব্যাক একটা গান, এই গানটা স্পেশালি লোপামুদ্রা মিত্রর, আমার ভীষণ পছন্দের, আইচের জন্য গানটা। এবং আইচের মতো আরও যারা এই মুহূর্তে ভালো নেই, তাদেরকে বলছি, আমি বলছি, শ্রেয়া বলছে, আমার মতে তোর মতো, তোমাদের মতো কেউ নেই।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা 107 FM রেইনবোতে চুপ কথা।

107 FM রেনবোতে তোমার সঙ্গে রয়েছে আমি আরজে শ্রেয়া এবং আরজে বিহু, আর আমরা দুজন তোমার সঙ্গে ঠিক রাত তিনটে পর্যন্ত থাকবো। এখন 2:33। 9903659992 এই নম্বরে তোমার মেসেজের অপেক্ষায় আমরা রয়েছি। তুমি তোমার মনের কথাগুলো নিশ্চিন্তে আমাদেরকে লিখে পাঠাতে পারো, কারণ তোমার মনের কথাগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট। শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ঘড়ির কাঁটা বলছে আর মাত্র 15টা মিনিট আছে তোমাদের সঙ্গে আমরা, 2:46 আর এই মুহূর্তে 9906599 2 তোমাদের কিছু মেসেজ আমরা পড়ব। তবে একটা কথা মনে হলো বলা খুব দরকার, মাঝখানে আমরা দেখছিলাম বেশিরভাগ যে মেসেজগুলো আসছিল ওগুলো না প্রায় রোম্যান্টিক লাভ নিয়ে বলা কথা, লাভ জাংশনের মেসেজ। তা আমরা সেটার জন্য যেহেতু একদম আলাদা একটা শো এবং সেটার নির্দিষ্ট টাইম রেখেছি, তাই প্লিজ তোমরা এই মেসেজগুলো আবার পরের শুক্রবার লাভ জাংশনে করো।
2: একদমই, আর পরের শুক্রবার লাভ জাংশনে কিন্তু বিহু মানে আমি থাকছি আর থাকছে সৌমিক, তোমাদের আগাম জানিয়ে রাখলাম। যে মেসেজ হলো তাড়াতাড়ি করে একটু পড়িয়া, হাই চুপ কথা, আমি সাথী, আমি ফার্স্ট টাইম শুনছি, আমার খুব ভালো লাগছে, আমি ক্লাস 8 পড়ি, এবার থেকে রোজ শুনবো। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে না মানে আজকে আমাদের বেশ
1: প্রচুর, হ্যাঁ প্রচুর নতুন
2: মানুষজন আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলিতে ইনক্লুডেড হয়েছে। এই মেসেজটা একটু পড়ি। আজকাল ব্যস্ত শহরের একটা চিরচেনা বিকেল, হঠাৎ করে ঝুম বৃষ্টি শুরু হলো, চারপাশের সব কিছু যখন জলের ফোঁটায় ঝাপসা, ঠিক তখনই আমার ফোনে তোমার একটা ছোট্ট মেসেজ এলো, কোথায় আছো, সাবধানে থেকো। বিশ্বাস করো ওই এক লাইনের মেসেজটা মুহূর্তের মধ্যে বাইরের সব বৃষ্টি ক্লান্তি ধুয়ে মুছে দিল। মনে হলো হাজার মাইল দূরে থাকলেও তুমি যেন আমার পাশেই, আমার ছাতা হয়ে দাঁড়িয়ে আছো। আমাদের এই ছোটো ছোটো কথা, রাগ, অভিমান আর মিষ্টি হাসিগুলোই আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর। কোনো রূপকথা, রাজত্ব বা উপন্যাসের প্রয়োজন নেই আমার, আমার গল্পটা কেবল তোমাকে ঘিরেই। মেঘলা আকাশের এই রোম্যান্টিক মুহূর্তে শুধু একটাই বলবো, ভালোবাসি তোমাকে, আজকেও ঠিক কালকেও এভাবেই ভালোবেসে যাব। এই মেসেজটা করেছো বাঁকুড়ার জয়পুর থেকে শ্যামা প্রসাদ পাল।
1: খুব সুন্দর লাগলো তোমার মেসেজটা, এবং যেটা বলার এই যে মিষ্টি সুন্দর রূপকথার গল্পটা যেটা তুমি বললে, আমরা চাইবো আজীবন এর লেখক তুমি থাকো এবং তোমার ইচ্ছে মতন করে এই গল্পটা সুন্দর করে আজীবন লিখতে থাকো, যেটা একটা দৃষ্টান্ত হয়ে উঠুক ভালোবাসার, দুটো মানুষের জীবনের।
2: সময় কত দ্রুত চলে যাচ্ছে দিদি, মিরাজ লিখছে, সময় কত দ্রুত চলে যাচ্ছে দিদি, এই দেখলাম 12টা বাজে, এর মধ্যেই 3টে, আবার এক সপ্তাহের অদেখা, তোমরা ভালো থেকো। অ্যাকচুয়ালি এই যাওয়ার সময়গুলো আমাদেরও খুবই খারাপ লাগে। আরেকজন লিখেছো আই হেট ইউ চুপ কথা, কারণ সে 58টা মেসেজ করেছো, লিখেছো হাই চুপ কথা, আই গট 92% ইন মাই ক্লাস 8 এক্সাম, আর র্যাঙ্ক করেছি 8 out of 200, প্লিজ রিড দিস রীতিমান, সিগমা কলকাতায়।
1: আচ্ছা
2: রীতিমান
1: ফেলেছি,
2: হ্যাঁ আরেকটা কথা রীতিমান, আমরা না চুপ কথাতে একটু বাংলা লেখা প্রেফার করি, তো আমি বুঝতে পারছি হয়তো তুমি ইংলিশ মিডিয়াম কিন্তু বাঙালি না, সেই কারণে এরপর থেকে যখন মেসেজ করবে চুপ কথায় ডেফিনেটলি চেষ্টা করো একটু বাংলায় লিখতে। আমি জানি না তুমি এখনও জেগে আছো কিনা, যদি জেগে থাকো তাহলে তোমাকে অনেক অনেক কংগ্রেচুলেশনস এত ভালো একটা রেজাল্ট করার জন্য। আমি বেহালা থেকে আকাশ, এই তো আকাশ, এত বছর বাদে,
1: অনেকক্ষণ আগে আকাশের কথা আমরা বলেছি।
2: হ্যাঁ তোমাদের শুভ স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাই। একটা অদ্ভুত স্বাধীনতা দিবস কাটলো গতকাল, সবাই নিয়ম করে চাঁদের উপর ফ্ল্যাগ হোস্ট, এটা কি লিখেছ
1: চাঁদের,
2: আমি না ভয়ে চাঁদের উপর ফ্ল্যাগ হোস্ট করছি, বাপরে। খাওয়া দাওয়া করলাম, পছন্দের ইলিশ মাছ হয়েছিল, আমার বাবুর কথা মনে পড়ছিল, ও খেতে খুব ভালোবাসতো। এই প্রথম স্বাধীনতা দিবসে একসঙ্গে মানে এই প্রথম স্বাধীনতা দিবসে কত আনন্দ করতাম আমি, বাবু, আমার আর আমার মনি একসাথে, সপ্তাহ শেষ হয়ে গেল। আমরা জানি যে কিছুদিন আগেই আকাশ একটা ফ্যামিলি ডিজাস্টারের মধ্যে দিয়ে গিয়েছে, ওর বাবুকে ও হারিয়েছে। যাই হোক গতকাল ভাইদের নিয়েও ঘুরতে গেলাম, এত আলোর এত আনন্দের মধ্যে বাবুকে খুব মিস করেছি। আমার বাবুকে হারিয়ে আমি ভালো নেই, আমার জীবনে আমার ভালোবাসার মানুষটিও নেই। জানো তো একটা সময় সুন্দর একটা সংসার হবে আমার বাবুর, আমরা সবাই একসঙ্গে থাকবো ভেবেছিলাম কিন্তু হেরে গেলাম। আমার জীবনে এবার থেকে উৎসবের কোনো আনন্দ থাকবে না। যাই হোক তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও আর সাবধানে বাড়ি ফিরো। যাই হোক, মানে আমি একটাই কথাই বলবো আকাশ, তুমি তো আমাদের রেগুলার লিসেনার, আমি জানি তোমার সাথে কী হয়েছে, যেটা হয়েছে সত্যি খুব খারাপ। নিজের প্রিয়জনকে হারানো, বাবা মা স্থানীয় কাউকে হারানো, এর থেকে খারাপ বোধ হয় জীবনে আর কিছু হয় না। তবুও তুমি অত্যন্ত একজন পজিটিভ মানুষ, আর আমার মনে হয় যার কথা তুমি এত ভাবছো যে তিনি দেখছেন না, আনন্দের অংশ হতে পারছেন না, শুধু এটুকু বলবো যে তিনি তোমাকে দেখছেন, তিনি তোমার কথা ভাবছেন, এবং তুমি যদি মন খারাপ করো তাহলে সেই মানুষটারও ভীষণভাবে তিনি কষ্ট পাবেন। নবকুমার দাস পাঁচলা থেকে হাই চুপ কথা, আমি নিজেকে আড়াল করার চেষ্টা করি এবং আড়াল থেকেই সব কিছু করি। আমি যে কারোর জন্য কিছু করতে পারি সেটা সেও জানে না, জানতে পারে সেটা যায় না, এটাই আমার জীবনের সব থেকে বড় স্বাধীনতা। নিজেকে আত্মপ্রকাশ আমি করতে ইচ্ছুক নই, কিন্তু মানুষের পাশে দাঁড়াই সেটা তাদেরকে আড়াল করি। আর বন্ধু বলতে আমার মা শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু পৃথিবীতে নেই এখন মা, তাই এই মুহূর্তে FM রেনবোই আমার প্রিয় বন্ধু।
1: থ্যাংক ইউ আমাদেরকে এই জায়গাটা দেওয়ার জন্য।
2: যাই হোক, আর খুব একটা, হ্যাঁ বল।
1: হ্যাঁ, আর আমরা না এইরকম সম্পর্কগুলোতে কিন্তু বারবার বাধা পড়ে যায়, তাই না বিহু?
2: একদমই একদমই তাই।
1: আর এই বাধা পড়ে যাওয়াটা আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা এইভাবেই আমাদের সঙ্গে একসাথে এমন করেই বেঁধে বেঁধে থাকি।

0: হ্যাঁ, ঠিক যেমন বলছিলাম না, আমরা বারবার এইভাবে বাধা পড়ে যাই, বারবার তোমাদের ভালোবাসায় এত সেফ ফিল করি, তাই বারবার ভ্রমণের শেষে আগের মতো ফিরে আসি তোমার কাছে তোমার জন্যে। চুপ কথা, এই মুহূর্তে তোমার সঙ্গে রয়েছে শ্রেয়া এবং বিহু।
1: ইয়েস, আর আজকে মোটামুটি শেষ মেসেজই বলা যেতে পারে, যেটা রুদ্র লিখেছ হায়দ্রাবাদ থেকে। হ্যালো চুপ কথা, তোমাদের দুজনকে শুনতে খুব ভালো লাগছে। কখনো কখনো মনে হয় কলেজের ওই দিনগুলো কতটা সুন্দর ছিল, কোনো বড় রেসপন্সিবিলিটি ছিল না, নিজের টাউনে থাকতাম, বাবা মার সঙ্গে থাকতাম, নিজের মতো করে পড়াশুনো, ক্লাস, টিচার্স, বন্ধুরা, সব কিছুর মধ্যেই একটা আলাদা রকমের শান্তি ছিল। দিনগুলো হয়তো তখন বোরিং মনে হতো, কিন্তু আজ বুঝি ওই বোরিং দিনগুলোই আসলে লাইফের সবচেয়ে সুন্দর দিন ছিল। আজ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে কাজ করছি, নিজের ইনকাম আছে, নিজের রেসপন্সিবিলিটিস আছে, লাইফ অনেকটা এগিয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে খুব মিস করি ওই সময়টা। মিস করি কলেজের করিডর, ক্লাসের আড্ডা, টিচার্সদের বকা, বন্ধুদের সঙ্গে র্যান্ডম ঘোরা, বাড়ি ফিরে বাবা মার সঙ্গে থাকা, আর সেই কেয়ার ফ্রি ফিলিংটা যেখানে ফিউচার নিয়ে এত কিছু ভাবতে হতো না। সবচেয়ে স্ট্রেঞ্জ ব্যাপার হলো, তখন আমরা ভাবতাম কবে বড় হব, কবে জব করব, কবে নিজে লাইফ

0: তৈরি করব। আর আজ যখন সেই লাইফটা পেয়েছি, তখন পিছনে ফিরে মনে হয়, ইস, আবার যদি একবার ওই দিনগুলোতে ফিরে যাওয়া যেত। একটা কথা আছে না, নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেই সর্বসুখ আমার বিশ্বাস। আমাদের সবার জীবনটাই তাই, তাই না বল শ্রেয়া?
1: একদমই, আমরা এরকম ভাবেই, কিন্তু কি জানো তো, আমাদের না ফিরে যাওয়ার অপশনটা নেই, তাই আমাদের সামনেই এগিয়ে যেতে হবে। ওই যে আমরা ভাবি যদি ছোটবেলায় ফিরতে পারতাম, আসলে যখন যেই সময়টা আসে আমরা তখন সেই সময়টার অর্থ বুঝি না।
0: একদমই তাই। আর একটা কথা শেষ করার আগে বলবো, অনুষ্কার জন্মদিন ছিল সেদিনকে, অনেকেই মানে আমরা মানে আমাদের অন্য আর্জেসরা উইশ করতে পারেনি, সেই কারণে বিহু আর শ্রেয়া সরি বলে তাকে উইশ তো করেইছে। অনুষ্কা, তুমি যদি এখনও শোনো, দিস ইজ আ গুড নিউজ ফর ইউ। তোমাকে শুধু আমি শ্রেয়া নই, আজকে অনেকে, আজকে FM পরিবারের অনেকে তোমাকে উইশ করেছে। সো ওয়ান্স অ্যাগেন সবাইকে বিলেটেড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, সবাই খুব ভালো থেকো। আপাতত বিহু আর শ্রেয়া তোমাদেরকে বলছে
1: বাই বাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেইনবোয়ে। আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল, আপকে লিয়ে হিন্দি ছায়াছবির গান নিয়ে। এই মুহূর্তে প্রথম যে গানটি আমরা শুনব রায়াত ফতেহ আলী খান এবং শ্রেয়া ঘোষালের কণ্ঠে দেবং ফিল্মের এই গানটি। তিন শুরু করছি আজ আপকে লিয়ে।

অনুষ্ঠান শুনছেন 107 FM রেনবোয়। পরপর দুটো গান শুনবো, এরপর অঙ্কিত তিওয়ারির কণ্ঠে। প্রথমে আসিকি টু ফিল্ম থেকে প্রথম গান।

পরগন, শ্রেয়া ঘোষাল, গণেশ, চন্দন শিবে এবং মুমতাজ আজিজ নাজার কণ্ঠে বাজিরাও মস্তানি ফিল্ম থেকে।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে ভোর চারটে, মানে প্রভাতী। শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ কোমল ঋষভ আশাবারি, শিল্পী অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। রাগ কোমল ঋষভ আশাবারি।

কোমল ঋষভ আশাভরি রাগে খেয়াল শুনলাম। শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন সেতার বাদন, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, তবলায় দেবাশিষ সরকার, রাগ পরমেশ্বরী।

পরমেশ্বরীর আগে সেতার বাদন শুনলাম, শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকছি উচ্ছল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 16ই আগস্ট, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। কালকে আমরা পেরিয়ে এলাম ভারতের 80তম স্বাধীনতা দিবস, কিন্তু এই রেশটা কিন্তু রয়ে গেছে আমাদের মধ্যে। স্বাধীনতা দিবসের আগের দিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম চিরন্তনী অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠের একটা নির্বাচিত অংশ। তার আগেও অবশ্য একদিন আনন্দমঠ শুনিয়েছিলাম, যদিও বলেছিলাম যে এই সপ্তাহে পরপর শুক্রবার এবং রবিবার দুদিন আনন্দমঠ নিয়ে আসব, কিন্তু হঠাৎ করেই কিছুটা পরিবর্তন করলাম চিন্তার। আসলে একটা লেখার কথা বারবার মানে ভেতরে উঁকি মারছিল, সেই লেখাটিও এই সময়ে, মানে যে সময় উত্তাল ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সে সময় আলোড়িত করেছিল, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। পথের দাবি উপন্যাসের কিছু অংশ আজকে আপনাদের শোনানোর ইচ্ছে রয়েছে। আসলে এই উপন্যাসগুলো এমন একটা বিশাল ক্যানভাসে তৈরি যে মনে হয় সবটাই আপনাদেরকে শোনাই, কিন্তু সেটা তো সম্ভব হয় না।

তাই কিছু কিছু নির্বাচিত অংশ শোনানোর চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে পথের দাবি উপন্যাস সেই সময়ে আলোড়ন তুলেছিল, রাজরোষে পড়েছিল, ইংরেজ সেটাকে বাজেয়াপ্ত করেছিল এবং সেই নিয়ে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের একটা চিঠির আদান প্রদান বা সংঘাত যাই বলুন না কেন হয়েও ছিল। যাই হোক, সেসব অন্য গল্প। আমরা চলে আসছি আজকে পথের দাবি উপন্যাসের একটা পর্বে। সব্যসাচী, সব্যসাচী মল্লিক পথের দাবির প্রোগানিস্ট যেটা, এবং অপূর্ব যে ক্যারেক্টারটি সেটি তো রয়েছে পুরো গল্প জুড়ে। অপূর্বর কথা আপনারা জানেন যে অপূর্ব ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সনাতন ধর্ম সেটাকে মেনে চলে, পালন করে। তারা সবাই থাকে হচ্ছে সুদূর বার্মায়। বার্মাটাকে প্রেক্ষাপট করে এই গল্পটা তৈরি হয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে আমরা গল্প শুরু করব, মাঝে মাঝে একটা জায়গা থেকে যেখানে অপূর্ব গেছে মহিলাদের সেই সভায়, ভারতী তাকে নিয়ে গেছে। যাই হোক, গল্পের মধ্যেই সেগুলো আসবে। তবে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আসলে অনেকগুলো কথা আমরা বললাম শুরুতে, কিছুটা প্রিয়াম্বল করে নিলাম, কারণ একটা বড় উপন্যাস, তার একটা উপক্রমণিকা যদি না করা হয় তাহলে ধরাটা খুব মুশকিল। একটা গান দিয়ে শুরু করব, তবে এই চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে, অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত কিন্তু জানাতেই পারেন আমাদেরকে 9903653992 এই নাম্বারে। বন্দনা সিংহের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি গানের পর্ব, তারপর ফিরে আসছি গল্পে। অনেকটা একটানা পড়তে হবে বড় গল্প তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শোনাবো আপনাদেরকে, বলেছিলাম পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত অংশ। অপূর্ব ভারতীকে বলিল, কিন্তু আচ্ছা, আপনার মতো শিক্ষিতা মহিলাও বোধ করি আপনাদের দলে আছেন। আমার মতো? এই বলিয়া সে হাসিয়া কহিল, আমাদের প্রেসিডেন্ট যিনি, তার নাম সুমিত্রা। তিনি একলা পৃথিবী ঘুরে এসেছেন, শুধু ডাক্তার ছাড়া তার মতো বিদুষী বোধ হয় এদেশে আর কেউ নেই। অপূর্ব বিস্ময়াপন্ন হইয়া প্রশ্ন করিল,

আর ডাক্তার যাকে বলছেন তিনি? ডাক্তার! শ্রদ্ধায় ভক্তিতে ভারতীর দুই চক্ষু যেন সজল হইয়া উঠিল, কহিল, তার কথা থাক অপূর্ববাবু, পরিচয় দিতে গেলেই হয়তো তাকে ছোট করে ফেলব। অপূর্ব আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া রহিল। দেশের প্রতি ভালোবাসার নেশা তাহার রক্তের মধ্যে, এই দিক দিয়া পথের দাবির বিচিত্র নামটি তাহাকে টানিতে লাগিল। এই সঙ্গীহীন বন্ধুহীন বিদেশে এতগুলো অসাধারণ শিক্ষিত নরনারীর আশা আকাঙ্ক্ষা চেষ্টা উদ্যম, তাহাদের ইতিহাস, তাহাদের রহস্যময় কর্মজীবনের অপরিজ্ঞাত পদ্ধতি, ওই যে অদ্ভুত নামটাকে জড়াইয়া উঠিতে চাহিতেছে, তাহার সহিত ঘনিষ্ঠ মিলনের লোভ সম্বরণ করা কঠিন। কিন্তু তবুও কেমন যেন এক প্রকার বিজাতীয় ধর্মবিহীন অস্বাস্থ্যকর বাষ্প নিচ হইতে উঠিয়া তাহার মনটাকে ধীরে ধীরে গ্লানিতে ভরিয়া আনিতে লাগিল। কলরব বাড়িয়া উঠিতেই ছিল, ভারতী কহিল, চলুন যাই। অপূর্ব সায় দিয়া বলিল, চলুন। হঠাৎ কে যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। উত্তেজনা কেহই প্রকাশ করিল না, কিন্তু সকলের মুখেই যেন কি প্রকার ছায়া পড়িল। কেবল যে লোকটি কোণে বসিয়া লিখিতেছিল সে একবারও চোখ তুলিয়া চাহিল না। অপূর্বর মনে হইল, হয় সে সম্পূর্ণ বধির, না হলে একেবারে পাষাণের ন্যায়, নিরাকুল নির্বিকার। ভারতীর মুখের চেহারাটা সে দেখিতে চাইল, কিন্তু সে যেন ইচ্ছে করিয়াই আর একদিকে ঘাড় ফিরাইয়া রহিল। মনোহর ব্যক্তিটি যাই হন না কেন, রাগের মাথায় এই সমিতির বিরুদ্ধে যে সকল কথা বলিয়া গেলেন তাহা অতিশয় সন্দেহজনক। এতগুলো আশ্চর্য নরনারী কোথা হইতে আসিয়াই বা এখানে সমিতি গঠন করিলেন, কি বা তাহাদের উদ্দেশ্য? হঠাৎ ভারতী বা কি করিয়া ইহাদের সন্ধান পাইল? আর এই নবতারা, স্বামী ত্যাগ করিয়া দেশের কাজ করিতে আসিয়াছে, সতীত্ব রক্ষার কথা ভাবিবার এখন যাহার সময় নাই, অথচ এই লোকগুলো এত বড় অন্যায়কে শুধু সমর্থন নয়, প্রাণপণে প্রশ্রয় দিতেছে। এবং যিনি ইহাদের কর্ত্রী, স্ত্রীলোক হইয়াও তিনি প্রকাশ্য সভায় এতগুলো পুরুষের সম্মুখে সতী ধর্মের প্রতি তাহার একান্ত অবজ্ঞা অসংকোচ প্রকাশ করিতে লজ্জাবোধটুকুও করিলেন না। এখানে প্রসঙ্গক্রমে বলি, অপূর্বর কথা বলছিলাম, অপূর্ব ভারতের সনাতন চিরন্তনী ধারার একটা বাহক। সুদূর রেঙ্গুন, মায়ানমার, তখন সেখানে বার্মা, তখন বার্মা, এখন মায়ানমার, সরি, সেখানে তারা সবাই থাকে। সেখানে একটা সমিতি পথের দাবি নামে, সেখানে তাকে নিয়ে গেছে ভারতী। সেখানে একজন মানুষ একদিকে বসে চুপচাপ লিখে যাচ্ছে। সমিতির মধ্যে যতই গণ্ডগোল হট্টগোল হোক না কেন, তার যেন কোনো রকম বিকার নেই, নির্বিকারভাবে। এরকম একটা অবস্থার মধ্যে অপূর্ব সুমিত্রা, অর্থাৎ সেখানকার যে প্রেসিডেন্ট পথের দাবির, তার সঙ্গে একটা আলোচনা, এবং বারবারই মনে হবে শরৎচন্দ্রের লেখার মধ্যে যেটা উঠে এসেছে যে ভারতীয় নারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে, শরৎচন্দ্রের লেখনী কিন্তু বারবার সেই জায়গাটা বলেছে। এখানে একটা পরস্পর তর্ক বিতর্কের ব্যাপার আছে। তারপরে সেই লোকটি যে চুপচাপ বসে আছে বা লিখে যাচ্ছে মাথা নিচু করে এক কোণে, তার সম্বন্ধেও কিছু আছে, কে সে দেখা যাক। কিছুক্ষণ অবধি সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরে অন্ধকার, অপ্রশস্ত রাজপথ তেমনি জনহীন নীরব। কেমন যেন একটা উদ্বিগ্ন আশঙ্কায় অপূর্বর মনের ভেতরটা ভার হইয়া উঠিল। হঠাৎ সুমিত্রার কণ্ঠ ধ্বনিত হইয়া উঠিল, অপূর্ববাবু। অপূর্ব চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল। সুমিত্রা কহিল, আপনি আমাদের চেনেন না, কিন্তু ভারতীর কাছ থেকে আমরা সবাই আপনাকে চিনি। শুনলাম আপনি আমাদের সমিতির মেম্বার হতে চান, সত্য? অপূর্ব না বলিতে পারিল না, ঘাড় নাড়িয়া সম্মতি জানাইল। যে লোকটি একমনে লিখিতেছিল সুমিত্রা তাহাকে লক্ষ্য করিয়া কহিলেন, ডাক্তার, অপূর্ববাবুর নামটা লিখে নেবেন। অপূর্বকে হাসিয়া বলিলেন, আমাদের কোনোরকম চাঁদা নেই, টাকা করে দিতে হয় না, এটাই আমাদের সমিতির বিশেষত্ব। প্রত্যুত্তরে অপূর্ব নিজেও একটু হাসিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা মোটা বাঁধানো খাতায় যথার্থই তাহার নাম লেখা হইয়া গেল। দেখে মনে মনে সে অস্বস্তিতে ভরিয়া উঠিল এবং চুপ করিয়া থাকিতে আর না পারিয়া বলিয়া ফেলিল, কিন্তু

কি উদ্দেশ্য, কি আমাকে করতে হবে কিছু তো জানতে পারলাম না। ভারতী আপনাকে জানেননি? অপূর্ব ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, কিছু জানিয়েছেন, কিন্তু একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি, নবতারার আচরণ আপনারা কি সত্যই অন্যায় মনে করেন না? সুমিত্রা কহিলেন, অন্তত আমি করি নে, কারণ দেশের বড় আমার কাছে আর কিছুই নেই। অপূর্ব শ্রদ্ধাভরে কহিল, দেশকে আমিও প্রাণ দিয়ে ভালোবাসি, দেশের সেবা করবার অধিকার স্ত্রী পুরুষ উভয়েরই সমান, কিন্তু এদের কর্মক্ষেত্র তো এক নয়। আমরা পুরুষেরা বাইরে এসে কাজ করব, কিন্তু নারী গৃহের মধ্যে শুদ্ধান্তপুরে স্বামী পুত্রের সেবার মধ্যে দিয়ে সার্থক হবেন। তাদের সত্যকার কল্যাণে দেশের যত বড় কাজ হবে, বাইরে এসে পুরুষের সঙ্গে ভিড় করে দাঁড়ালে সে কাজ কিছুতেই হবে না। সুমিত্রা হাসিলেন। অপূর্ব লক্ষ্য করিয়া দেখিল সকলেই যেন তাহার প্রতি চাহিয়া মুখ টিপিয়া হাসি গোপন করিল। সুমিত্রা কহিলেন, অপূর্ববাবু, এটা অনেক দিনের এবং অনেকের মুখের কথা, তা আমরা অস্বীকার করিনি, কিন্তু আপনি তো জানেন কোনো একটা কথা কেবলমাত্র বহুদিন ধরে বহু লোকে বলতে থাকলে তা সত্য হয়ে ওঠে না। এ ফাঁকির কথা, যারা কোনোদিন দেশের কাজ করেনি তাদের কথা, দেশের চেয়ে নিজের স্বার্থ যাদের ঢের বড় এ তাদের কথা, এর মধ্যে এতটুকু সত্য নেই। আপনি নিজে যখন কাজে লাগবেন তখনই এই সত্য হৃদয়ঙ্গম করবেন যে যাকে আপনি নারীর বাইরে এসে ভিড় করা বলছেন, সে যদি কখনো ঘটে তখনই দেশের কাজ হবে, নইলে কেবলমাত্র পুরুষের ভিড়ে শুকনো বালির মতো সমস্ত ঝরঝরে হয়ে পড়বে, কোনোদিন জমাট বাঁধবে না। কি সুন্দর একটা উপমা দেখুন। আসলে এই একই কথা আমরা ঘরে বাইরে তো কোথাও যেন একটা প্রতিফলন পেয়েছি। নিখিলেশ সন্দীপ আর বিমলার মধ্যে যাই হোক, এগিয়ে নিয়ে যাচ্ছে। অপূর্ব মনে মনে লজ্জা পাইল, কহিল, কিন্তু এতে কি দুর্নীতি বাড়বে না, চরিত্র কলুষিত হবার ভয় থাকবে না? সুমিত্রা বলল, ভয় কি ভেতরেই কম থাকে নাকি অপূর্ববাবু? ওটা বাইরে আসার দোষ নয়, দোষ বিধাতার, যিনি নরনারী সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অনুরাগের আকর্ষণ দিয়েছেন তাঁর। অপূর্ববাবু, মনের মধ্যে একটুখানি বিনয় রেখে পৃথিবীর অন্যান্য দেশের দিকে একবার চেয়ে দেখুন দেখি। এই মন্তব্য শুনে অপূর্ব খুশি হইতে পারিল না, বরঞ্চ একটুখানি তীব্রতার সঙ্গেই বলিয়া উঠিল, অন্য দেশের কথা অন্য দেশ বাবু, আমি নিজেদের কল্যাণ চিন্তা করতে পারলেই যথেষ্ট মনে করব, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখানে একটা বস্তু আমি লক্ষ্য না করে পারিনি, যে বিবাহিত জীবনের প্রতি আপনাদের আস্থা নাই, এমনকি নারীত্বের যা চরম উৎকর্ষ সেই সতীত্ব পবিত্রতা ধর্মকেও আপনারা অবহেলার চক্ষে দেখেন, এর থেকে আসবে দেশের কল্যাণ? সুমিত্রা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া সকৌতুকে স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, অপূর্ববাবু, আপনি একটু রাগ করে বলছেন, নইলে ঠিক ওই ভাব তো আমি প্রকাশ করিনি, তবে আগাগোড়াই যে আপনি ভুল বুঝেছেন তাও নয়। যে সমাজে কেবলমাত্র পুত্রার্থেই ভার্যা গ্রহণের বিধি আছে, নারী হয়ে তাকে তো আমি শ্রদ্ধার চোখে দেখতে পারিনি। আপনি সতীত্বের চরম উৎকর্ষের বড়াই করছিলেন, কিন্তু এই যে দেশে বিবাহের ব্যবস্থা, সে দেশে অবস্থা বড় হয় না, ছোটই হয়। সতীত্ব শুধু তো দেহের পর্যবসিত নয় অপূর্ববাবু, মনেরও তো দরকার। কায় মনে ভালোবাসতে না পারলে তো ওর উচ্চস্তরে পৌঁছানো যায় না। আপনি কি সত্যি মনে করেন মন্ত্র পড়ে বিয়ে দিলেই যে কোনো বাঙালি মেয়ে যে কোনো বাঙালি পুরুষকে ভালোবাসতে পারে? এ কি পুকুরের জল যে কোনো পাত্রে ঢেলে মুখ বন্ধ করে দিলেই কাজ চলে যাবে? অপূর্ব হঠাৎ কথা খুঁজিয়া না পাইয়া কহিল, কিন্তু চিরকাল চলেও তো যাচ্ছে। সুমিত্রা তাহার কথা শুনিয়া হাসিয়া মাথা নাড়িয়া বলিলেন, তা যাচ্ছে, প্রাণাধিক স্বামী বলে পাঠ লিখতেও তার বাধে না, কর্তব্যবোধে শ্রদ্ধাভক্তি করতেও হয়তো তার আটকায় না, বস্তুত ঘরকন্যার কাজের বেশি তার প্রয়োজন হয় না। আপনি তো গল্প পড়েছেন, কোনো এক ঋষিপুত্রের দুধের বদলে চালের গুঁড়োর জল খেয়েই আরামে দিন কাটত। কিন্তু আরাম যেমনই হোক না কেন, যা নয় তাকে তাই বলে গর্ব করা তো আর যায় না। এই আলোচনা অপূর্বর অত্যন্ত বিস্তৃত ঠেকিল, কিন্তু এবারেও সে জবাব দিতে না পারিয়া কহিল, আপনি কি বলতে চান এর অধিক কারো ভাগ্যে জোটে না? সুমিত্রা কহিলেন, না না, আমি বলতেই পারিনি, কারণ সংসারে দৈবাত বলেও একটা শব্দ আছে। অপূর্ব বলল, ও

0: দৈবাত, কিন্তু কথা যদি আপনার সত্যও হয় তবু আমি বলি সমাজের মঙ্গলের জন্য, উত্তর পুরুষের কল্যাণের জন্য আমাদের এই ভালো। সুমিত্রা তেমনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, না অপূর্ববাবু, সমাজ এবং আপনার উত্তর পুরুষ কোনোটারই এতে শেষ পর্যন্ত কল্যাণ হবে না। সমাজ ও বংশের নাম করে ব্যক্তিকে একদিন বলি দেওয়া হতো, কিন্তু ফল তার ভালো হয়নি, আজ তা অচল। ভালোবাসার সবচেয়ে বড় প্রয়োজন উত্তর পুরুষের জন্যে না হলে এমন ভয়ানক স্নেহের ব্যবস্থা তার মাঝখানে স্থান পেত না। এই ব্যর্থ বিবাহিত জীবনের মোহ নারীকে কাটাতেই হবে, তাকে বুঝতেই হবে, এতে তার লজ্জাই আছে, গৌরব নেই। অপূর্ব ব্যাকুল হইয়া বহিল, কিন্তু ভেবে দেখুন আপনাদের এই সকল শিক্ষায় আমাদের সুনিয়ন্ত্রিত সমাজ, তাতে অশান্তি বিপ্লব এসে উপস্থিত হবে। সুমিত্রা বললেন, হলই বা, অশান্তি এবং বিপ্লব মানেই তো অকল্যাণ, তা নয় অপূর্ববাবু? যে রুগ্ন জীর্ণ জরাগ্রস্ত সেই শুধু উৎকণ্ঠিত সতর্কতায় আপনাকে আগলে রাখতে চায়, কোনো দিক দিয়ে না তার গায়ে ধাক্কা লাগে। অনুক্ষণ এই ভয়েই সে কাঁটা হয়ে থাকে, এতটুকু নাড়াচাড়াতেই তার প্রাণবায়ু চোখের পলকে বেরিয়ে যাবে। আর এমনি অবস্থায় যদি সমাজের হয়ে থাকে তো যাক না, একটা হেস্তনেস্ত হয়ে দুদিন আগে আর পরের জন্যে কি বা এমন ক্ষতি হবে। এ কথায় অপূর্ব আর জবাব দিল না, চুপ করিয়া রহিল। সুমিত্রা নিজেও ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, ঋষিপুত্রের উপমা দিয়ে হয়তো আমি আপনাকে ব্যথা দিয়েছি, কিন্তু ব্যথা যে আপনার পাওনা ছিল, তার থেকে আপনাকে আমি বাঁচাতিনি বা কি করে। তাহার শেষের কথাটা অপূর্ব বুঝিতে পারিল না, কিন্তু বিরক্তির পাত্র তাহার পূর্ণ হইয়া গিয়াছিল। সুমিত্রা হাসিয়া কহিলেন, সংসারে আশ্চর্য আছে বলে তো মানুষের বাঁচা অসম্ভব হয়ে ওঠে না অপূর্ববাবু। গাছের পাতার রং যে সবাই সবুজ দেখে না এ তারাও জানে না, তবু যে লোকে তাকে সবুজ বলে সংসারে কি এই কম আশ্চর্য?
1: সুমিত্রা,
0: যে লোকটি নিঃশব্দে এতক্ষণ লিখিতেছিল সে উঠিয়া দাঁড়াইল, সকলের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অপূর্ব দেখিল গিরিশ মহাপাত্র। ভারতী তাহার কানে কানে বলিল, উনি আমাদের ডাক্তার, উঠে দাঁড়ান। কলের পুতুলের মতো অপূর্ব উঠিয়া দাঁড়াইল। গিরিশ কাছে আসিয়া কহিলেন,
1: আমাকে বোধ হয় আপনি ভুলে যাননি, আমাকে এরা সবাই ডাক্তার বলেন।
0: এই বলিয়া তিনি হাসিলেন। অপূর্ব হাসিতে পারিল না, কিন্তু আস্তে আস্তে বলিলে,
1: আমার কাকাবাবুর খাতায় কি একটা ভয়ানক নাম লেখা আছে।
0: গিরি সহসা তাহার দুই হাত নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিলেন,
1: সব্যসাচী তো।
0: এই বলিয়া পুনশ্চ হাসিয়া কহিলেন,
1: কিন্তু রাত হয়ে গেছে অপূর্ববাবু, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, পথটা তেমন ভালো নয়। আসলে এখানকার স্থানীয় লোকগুলোর আর মদ খেলে কাণ্ড জ্ঞান থাকে না।
0: হ্যাঁ চলুন চলুন। এই বলিয়া যেন এক প্রকার জোর করিয়াই তাহাকে ঘর হইতে বাহির করিয়া আনলেন। সুমিত্রাকে একটা নমস্কারও করা হইল না, ভারতীকে একটা কথাও বলা হইল না, কিন্তু সবচেয়ে যে কথাটা তার বুকে ধাক্কা মারিল যে ওই বাঁধানো খাতাটায় তাহার নাম যাহাতে লেখা রহিল। কয়েক পদ অগ্রসর হইয়া এই অপূর্ব সৌজন্য প্রকাশ করিয়া কহিলেন, আপনার এই অসুস্থ দুর্বল শরীর নিয়ে আর পথ হেঁটে কাজ নেই, এই তো সোজা রাস্তা, বড় রাস্তায় গিয়ে পড়েছে, অত আমি অনায়াসেই যেতে পারবো। ডাক্তার চলিতে চলিতে একটু হাসিয়া বলিলেন,
1: অনায়াসে এলেই কি অনায়াসে যেতে পারা যায় অপূর্ববাবু? তখন সন্ধেবেলা যে পথটা সোজা ছিল, এখনই এত রাত্রে যদি স্থানীয় লোকজন তাকে রীতিমতো বাঁকিয়ে রেখেছে, চলুন আর দাঁড়াবেন না।
0: অপূর্ব ইঙ্গিতটা বুঝতে পারিয়া জিজ্ঞাসা করিল, কি করে এরা, মারামারি?
1: তিনি হাসিয়া বলিলেন, করে বই কি, মদের খরচটা তারা পরের ঘরে চাপাবার কাজে ওই অনুষ্ঠানটুকু বোধ করি।

0: ঠিক বাত দিয়ে উঠতে পারে না। এই যেমন আপনার এই সোনার খড়িটা, অপরের পকেটে চালান যাবার সময় আপত্তি হবারই সম্ভাবনা, তার পরের ব্যাপারটাও তাই অত্যন্ত স্বাভাবিক, ঠিক না? অপূর্ব সভয়ে ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ ঠিক বটে, কিন্তু এই যে আমার বাবার ঘড়ি। এ কথা তো তারা বুঝতে চায় না, কিন্তু আজ না বুঝলে চলবে না। অর্থাৎ আজের বদলে কারুরই মদ খাওয়ার সুবিধে হবে না। অপূর্ব ক্ষণকাল মৌন থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে বহিল, বরঞ্চ চলুন কোন পথ দিয়ে ঘুরে যাওয়া যায়। ডাক্তার তাহার প্রতি তা চাহিয়া হাসিয়া কহিলেন, ঘুরে এই দুপুর রাতে? না, তার আবশ্যক নেই, চলুন। এই বলিয়া অপূর্ব ডান হাতটি টানিয়া লই একটা চাপ দিতে অপূর্বর অনেক দিনের অনেক জিমনাস্টিক, অনেক ক্রিকেট হকি খেলা হাতের ভেতরের হাড়গুলো পর্যন্ত মড়মড় করিয়া উঠিল। অপূর্ব হাত ছাড়াইয়া বলিলেন, চলুন, বুঝেছি। এই বলিয়া সে নিজেও একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, কাকাবাবু সেদিন আপনার কথাতে রহস্য করে আমাকে বলেছিলেন, সাধে কি বাবাজি মহাপুরুষের সম্বর্ধনায় এত লোকজনের আয়োজন করতে হয়। আমাদের গুহা কেতাবের, আমাদের গুচ্ছ কেতাবে লেখা আছে, কৃপা করলে তিনি 5-7-10 জন পুলিশের ভবলীলা শুধু চর মেরেই সাঙ্গ করে দিতে পারেন। কাকাবাবুর মুখের ভঙ্গিতে সেদিন আমরা খুব হেসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে অত হাসা ঠিক সঙ্গত হয়নি। আপনি পারলেও পারতে পারেন। ডাক্তারের মুখের ভাব পরিবর্তিত হইল, কহিলেন, কাকাবাবুর ওটা অতিশয়োক্তি, কিন্তু আমরা কে কে? অপূর্ব কহিলেন, আমি এবং তাহার 2-4 জন কর্মচারী। ও, এরা? এই বলিয়া তিনি একটি নিঃশ্বাস ফেললেন। অপূর্ব ইহার অর্থ বুঝিল এবং কিছুক্ষণ অব্দি কোনো কথা তাহার মুখে আসিল না। সোজা পত্র আজ সোজাই ছিল, কারণ যে জন্যেই হোক পথিকের টাকা কড়ি কাড়িয়া লইবার আজ কেহ তথায় উপস্থিত ছিল না। নির্জন গলিটা নিঃশব্দে পার হইয়া তাহারা বড় রাস্তার কাছাকাছি পৌঁছলে অপূর্ব সহসা বলিয়া উঠিল, এবার বোধ হয় আমি নির্ভয়ে যেতে পারব, ধন্যবাদ। প্রত্যুত্তরে ডাক্তার স্বল্পালোকিত সম্মুখের প্রশস্ত রাজপথের বহুদূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করিয়া ধীরে ধীরে কহিলেন, পারবেন বোধ হয়। অপূর্ব নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিতে গিয়া ভিতরের কৌতূহল কোনোমতে আর সংবরণ করিতে পারিল না। বলিল, আচ্ছা সভ্য, না না না, সভ্য নয়, ডাক্তারবাবু। অপূর্ব ঈষৎ লজ্জিত হইয়া কহিলেন, হ্যাঁ আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের আমাদের সৌভাগ্য যে পথে কেউ ছিল না, কিন্তু ধরুন তারা দলে বেশি থাকলেও কি সত্য সত্যই কোনো ভয় ছিল না? ডাক্তার কহিলেন, দলে তারা 2-10 জনের বেশি কোনোদিনই থাকে না। অপূর্ব বলিল, 2-10 জন? অর্থাৎ 2 জন থাকলেও ভয় ছিল না, 10 জন থাকলেও না? ডাক্তার মুচকি হেসে বললেন, না। বড় রাস্তার মোড়ের ওপর আসিয়া অপূর্ব জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাস্তবে কি আপনার পিস্তলের লক্ষ্য কিছুতেই ভুল হয় না? ডাক্তার তেমনি সহাস্য ঘাড় নাড়িয়া উত্তর করিলেন, না। কিন্তু কেন বলুন তো, আমার সঙ্গে তো পিস্তল নেই। অপূর্ব বললেন, ওটা না নিয়ে বেরিয়েছিলেন? আশ্চর্য, অন্ধকার গভীর রাত্রি ঝাঁঝা করছে যে জনহীন দীর্ঘ পথের প্রতি চাহিয়া কহিল, পথে না আছে লোক, না আছে একটা পুলিশ, আলো তো না থাকার মতোই। আচ্ছা ডাক্তারবাবু, আমার বাসাটা প্রায় ক্রোশখানেক হবে, তাই না? তা হবে বই কি। আচ্ছা নমস্কার, আপনাকে অনেক কষ্ট দিলাম, এই বলিয়া সে চলিতে উদ্যত হইল। আচ্ছা এমন তো হতে পারে সে বেটারা আজ আর অন্য কোনো রাস্তায় দাঁড়িয়ে আছে।
1: বিচিত্র নয়।
0: নয় তো, আছেই। আচ্ছা নমস্কার, কিন্তু মজা দেখেছেন, যেখানে আসল দরকার সেখানে পুলিশের ছায়াটি পর্যন্ত তো একবার জো নেই। এই হলো তাদের কর্তব্য জ্ঞান, আর এর জন্যই আমরা ট্যাক্স জুগিয়ে মরি। সমস্ত বন্ধ করে দেওয়া উচিত নয় কি, কি বলেন?
1: তাতে আর সন্দেহ কি।
0: চলুন,
1: কথা কইতে কইতে আর একটু খানিকটা আপনার সঙ্গে এগিয়ে যাই।
0: অপূর্ব লজ্জায় ম্লান হইয়া গেল, এক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে কহিল, আমি বড় ভীতু লোক ডাক্তারবাবু, আমার কিছু সাহস নেই, আর কেউ হলে অনায়াসে যেতে পারতো, এত রাত্রে আপনাকে কষ্ট দিত না। ডাক্তার এই বিনয় নম্র নিরাভিমান সত্য কথায় নিজের হাসির জন্য নিজেও যেন লজ্জা পাইলেন। সস্নেহে তাহার কাঁধের উপর একটা হাত রাখিয়া কহিলেন, সঙ্গে যাবার জন্যই আমি এসেছি অপূর্ববাবু, নইলে প্রেসিডেন্ট আমাকে এই জিনিসটা হাতে গুঁজে দিতেন না। এই বলিয়া তিনি বাঁ হাতের মোটা কালো লাঠিটা দেখাইলেন। অপূর্ব চকিত হইয়া জিজ্ঞেস করল, সুমিত্রা, তিনি কি আপনাকেও আদেশ করিতে পারেন?
1: ডাক্তার হাসিলেন, পারেন বই কি
0: অপূর্ব। অপূর্ব বলল, কিন্তু তিনি তো অন্য লোকও সঙ্গে দিতে পারতেন।
1: তার মানে সবাইকে দল বেঁধে পাঠানো? তার চেয়ে এই ব্যবস্থাটাই সোজা হয়েছে অপূর্ববাবু।
0: চলিতে চলিতে কথা হইতেছিল। ডাক্তার কহিলেন, সুমিত্রা আমাদের দলের কর্ত্রী, তাকে সকল দিক চেয়ে দেখে কাজ করতে হয়।
1: যেখানে ছুরি ছোড়া খুন জখম লেগেই আছে সেখানে তো যাকে তাকে পাঠানো যায় না। আমি উপস্থিত না থাকলে আজ আপনাকে থাকতে হতো, তিনি কোনো মতেই আসতে দিতেন না। এই অন্ধকার জনহীন পথে ছুরি ছোড়ার কথায় অপূর্বর সর্বাঙ্গ কাঁটা দিয়া গেল। আস্তে আস্তে বলল, কিন্তু এই পথে যে আপনাকে একাকী ফিরতে হবে।
0: হ্যাঁ, তা হবে। অপূর্ব আর প্রশ্ন করিল না। তাহাদের নিভৃত আলাপের গুঞ্জন শব্দ পাছে অবাঞ্ছিত গাহকে আকৃষ্ট করে এই খেয়াল তার মনের মধ্যে ছিল। সে তার চক্ষু কর্ণকে এককালে রাস্তার দক্ষিণে বামে সম্মুখে একান্ত নিবিষ্ট করিয়া নিঃশব্দ দ্রুত পদে চলিতে লাগিল। মিনিট পনেরো এইভাবে চলিবার পর শহরের প্রথম পুলিশ স্টেশনটি ডান হাতে রাখিয়া লোকালয়ে প্রবেশ করিয়া অপূর্ব আবার বলিল, ডাক্তারবাবু, আমার বাসা তো বেশি দূরে নয়, আজ রাত্রিটা ওখানে থাকলে ক্ষতি কি? ডাক্তার তাহার মনের কথা অনুমান করিয়া সহর্ষে বলিলেন,
1: ক্ষতি তো অনেক জিনিসই হয় না অপূর্ববাবু, কিন্তু বিনা প্রয়োজনেও কোনো কাজ করা আমাদের বারণ। শুধু কেবল প্রয়োজন নেই বলেই আমাকে ফিরে যেতে হবে।
0: আপনারা কি অপ্রয়োজনে জগতে কিছুই করেন না?
1: করা বারণ। আমি তাহলে বিদায় নিই অপূর্ববাবু।
0: অপূর্ব কটাক্ষে পশ্চাতের সমস্ত অন্ধকার পথটার প্রতি চাহিয়া এই লোকটি একাকী ফিরিয়া যাইতে কল্পনা করিয়া আর একবার কণ্ঠকিত হইয়া উঠিল। কহিল, ডাক্তারবাবু, মানুষের মর্যাদা রক্ষা করাও কি আপনাদের বারণ? ডাক্তার আশ্চর্য হইয়া বলিল,
1: হঠাৎ এ কথা কেন?
0: অপূর্ব ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, তাছাড়া আর কি বলুন, আমি ভীতু লোক, দলবদ্ধ গুন্ডাদের মধ্যে দিয়ে একলা যেতে পারিনি। আমাকে নিরাপদে পৌঁছে দিয়ে সেই বিপদের ভেতর দিয়ে আপনি যদি আজ একাকি ফিরে যান, আমি কি মুখ দেখাতে পারব? ডাক্তার চক্ষের নিমেষে তাহার দুই হাত সস্নেহে ধরিয়া কহিল,
1: আচ্ছা চলুন, তবে আজ রাত্রির মতো আপনার বাসাতে গিয়ে অতিথি হইকে। কিন্তু এসব হাঙ্গামা কি সহজে নিতে আছে ভাই?
0: অপূর্ব ঠিক বুঝিল না। কয়েক পথ অগ্রসর হইতে এই ভেতরের মধ্যে কেমন একটা টান অনুভব করিয়া ফিরিয়া চাহিয়া কহিল, আপনার জুতোর বোধ হয় করি লাগছে ডাক্তারবাবু, আপনি খোঁড়াচ্ছেন। ডাক্তার মৃদু হেসে বলিলেন,
1: ও কিছু নয়, লোকালয়ে আমার পা দুটো কেমন আপনি খুঁড়িয়ে চলে। গিরিশ মহাপাত্রের চলন মনে পড়ে?
0: অপূর্ব থমকে দাঁড়াল। আপনাকে যেতে হবে না ডাক্তারবাবু।
1: কিন্তু আপনার মর্যাদা?
0: আপনার কাছে আমার আবার মর্যাদা কি? পায়ের ধুলোর যোগ্য তো আমি নই। আপনি ছাড়া পৃথিবীকে কি আর কারো এত বড় সাহস আছে? এই ডাক্তার ব্যক্তিটি জীবন ইতিহাসের প্রতি অপূর্ব প্রত্যক্ষ পরিচয় কিছুই ছিল না, থাকিলে সেই অন্তত ক্ষুদ্র ব্যাপার লই এতখানি উচ্ছ্বাস প্রকাশ করিতে লজ্জায় মরিয়া যাইত। সমুদ্রের কাছে গোষ্পদের ন্যায় এই পথটুকু একাকী হাঁটা এই লোকটার কাছে আর কি? পুলিশের লোকে যাহাকে সভ্যসাচী বলিয়া জানে, দশ বারো জন দুর্বৃত্তে মিলিয়া তাহার পথরোধ করিবে কি করিয়া? ডাক্তার মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া শেষে ভালো মানুষটির মতো কহিলেন,
1: আচ্ছা তার চেয়ে চলুন না কেন, দুজনেই আবার একসঙ্গে ফিরে যাই।
0: আমাকে একলা যদি বা কেউ আক্রমণ করতে সাহস করে, আপনি কাছে থাকলে তো আর সে সম্ভাবনা থাকবে না। অপূর্ব অনিশ্চিত কণ্ঠে বলিল, আবার ফিরে যাব?
1: দোষ কি, আমার একলা যাওয়ার বিপদের শঙ্কাও আর থাকবে না।
0: থাকবো কোথায়?
1: আমার কাছে।
0: অবশ্য হইতে ফিরিয়া আজ অপূর্বর খাওয়া হয় নাই, তার অত্যন্ত ক্ষুধাবোধ হইতেছিল। একটু লজ্জিত হইয়া কহিল, দেখুন আমার কিন্তু এখনো খাওয়া হয়নি। আচ্ছা তা না হয় আজ